শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। শিল্পী তাপসী রায় চৌধুরীর কণ্ঠে শুনছিলেন এই গান। ঘুরতে সময় 5:42। সৌম্যকান্তির সঙ্গে রয়েছে 107 FM রেনবো নিউজ অন এআইআর অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। সকাল 6টা পর্যন্ত সঙ্গে রয়েছি। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল 6টা থেকে শুনবেন 107 FM রেনবোতে অনুষ্ঠান ভোরাই। আজকে ভোরাইয়ের উপস্থাপনায় অরুণিমা ঘোষ। প্রান্তিক কাব্যগ্রন্থের পঞ্চম রচনা। পশ্চাতে নিত্য সহচর অকৃতার্থ হে অতীত, অতৃপ্ত তৃষ্ণার যত ছায়ামূর্তি প্রেতভূমি হতে নিয়েছ আমার সঙ্গ, পিছু ডাকা অক্লান্ত আগ্রহে আবেশ আবিল সুরে বাজাইছ অস্ফুট সেতার। বাসা ছাড়া মৌমাছির গুনগুন গুঞ্জরণ যেন পুষ্পরিক্ত মৌনী বনে, পিছু হতে সম্মুখের পথে দিতে সুবিস্তীর্ণ করি অস্ত শিখরের দীর্ঘ ছায়া। নিরন্ত ধূসর পাণ্ডু বিদায়ের গোধূলি রচিয়া পশ্চাতের সহচর, ছিন্ন কর স্বপ্নের বন্ধন রেখেছ হরণ করি মরণের অধিকার হতে বেদনার ধন যত, কামনার রঙিন ব্যর্থতা মৃত্যুরে ফিরায় দাও আজি মেঘমুক্ত শরতের দূরে।

হাওয়া আকাশেতে ভারমুক্ত চিরপথিকের বাঁশিতে বেজেছে ধ্বনি, আমি তারই হব অনুগামী। এবারে শিল্পী স্বাতী গোস্বামী বসু।

আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানের শেষ গান শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে পথ চেয়ে যে কেটে গেল। এই গানটি শুনতে শুনতেই আজকের মতো বিদায় চেয়ে নেব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিলাম। যদিও রয়েছি সকাল ছটা পর্যন্ত, আপনারা 107 FM রেনবো শুনতে থাকুন আজকের আনন্দধ্বনির শেষ গান আজকের মতো শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী মৈত্রী শুরু হল প্রথম অধিবেশন। আজ বৃহস্পতিবার 18 জুন 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:31, বাংলাদেশের সময় সকাল 6:31। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী মৈত্রী। মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তা। ঝোড়ো হাওয়া, যার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার ও কখনো কখনো ঘণ্টায় ৬০ কিলোমিটার হতে পারে, পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূল ও সন্নিহিত অঞ্চলে আজ অর্থাৎ ১৮ জুন ২০২৬ থেকে আগামী ২১ জুন ২০২৬ পর্যন্ত। মৎস্যজীবীদের আজ অর্থাৎ ১৮ জুন ২০২৬ থেকে আগামী ২১ জুন ২০২৬ পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূল ও সন্নিহিত অঞ্চলে সমুদ্র যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তা।

দেশের কার্যে আত্মনিয়োগ করিবার অবসর পাইলেই আমি কখনো তাহাতে পশ্চাৎপদ হই নাই। হয়তো সকল সময় ঠিক পথ আমি ধরিতে পারি নাই, হয়তো আমি অসঙ্গত পথেই চলিয়া থাকিব, কিন্তু এ কথা ঠিক যে দেশের স্বার্থ সম্মুখে রাখিয়াই আমি সর্বদা কাজ করিয়াছি। ইউরোপীয় রাজনীতির অনুকরণে আমি কোনো দিন কাজ করিতে যাই নাই। ইহা আমার ধর্ম, আমার চিরজীবনের আদর্শই ওই প্রকার। দেশ বলিতে আমি আমার ইষ্ট দেবতাকেই বুঝি। পাশ্চাত্যের দার্শনিক ভিত্তির উপর নির্ভর করিয়া আমি জাতীয়তাকে বুঝিতে শিখি নাই। আমার মনে হয় জাতির উন্নতির প্রয়োজন আছে বলিয়াই প্রত্যেক জাতিই উন্নত হইবে। ভগবানের রাজ্য বৈচিত্র্যময় জীবনস্পন্দনে পরিপূর্ণ, প্রত্যেক জাতি সেই জীবনস্পন্দনের একটি বিন্দু মাত্র। আবর্তনবাদের নীতি অনুসারে প্রত্যেক জাতিই উন্নত হইবে। যে জাতির মধ্যে আমার জন্ম হইয়াছে তাহাও বড় হইবে। শুধু সেই উন্নতি, সেই আবর্তনের সহায়তা কল্পে আমরা যথাসাধ্য চেষ্টা করিব। চরিত্র মাহাত্ম্য ও ধর্মনীতিকে আমি যেমন মানি, শ্রদ্ধা করি, জাতীয়ত্বের এই নীতিকেও আমি তেমনি মূল্যবান বলিয়া বিশ্বাস করি। দেশকে সেবা করিলে, জাতিকে সেবা করিলে মানব সমাজের সেবা করা হয়, আর মানব সমাজের মনুষ্যত্বের সেবাতেই ভগবানের পূজা সমাপ্ত হয়। আমাদের দেশের বর্তমান রাজনৈতিক অবস্থার কথা আমি আজ কিছু আলোচনা করিতে চাই। ভদ্র মহোদয়গণ, দেশকে, মাতৃভূমিকে রাজনৈতিক অবস্থা হইতে স্বতন্ত্র করিয়া কল্পনা করিবেন না। আপনাদের শিক্ষা দীক্ষার সঙ্গে রাজনৈতিক আন্দোলনের পর্যাপ্ত সংস্রব আছে, উহা আপনাদের ধর্মের অভিব্যক্তি। এদেশের মধ্যে এমন অনেক লোক আছেন যাহারা মনে করেন যে সমগ্র মানব জীবন স্বতন্ত্র ভাগে বিভক্ত, তাহারা মনে করেন রাজনীতি স্বতন্ত্র পদার্থ, ধর্ম ও শিক্ষার সহিত উহার কোনো সংযোগ নাই। তাহারা ভুলিয়া যাইতেছেন যে মানুষের আত্মা সর্বত্রই সমান। প্রত্যেক ব্যক্তির আত্মা যেমন এক, জাতীয় প্রাণও তেমনি এক। ইউরোপীয় রাজনীতির চশমা পরিয়া আমি এদেশের বর্তমান রাজনৈতিক অবস্থার বিচার করিতে সম্মত নহি। আমি ইউরোপীয় শিক্ষাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, ব্যক্তিগতভাবে আমি এজন্য ঋণী। ইউরোপীয়ই আমাকে জ্ঞানদান করিয়াছে সে কথা অস্বীকার করিব না, কিন্তু তথাপি আমি বলিব, বাংলার এমন একটা কিছু বৈশিষ্ট্য আছে যাহা ইউরোপীয় শিক্ষার অনেক উপরে অবস্থিত। ইউরোপীয় রাজনীতি হইতে ধার করা জিনিস লইয়াই আমাদের জাতীয়তা গঠিত হইবে, ইহা আমার মনের কথা নয়। সেজন্য আমি বলিতেছি, সমগ্র জগৎকে বাংলার কিছু জানাইবার আছে, দান করিবার আছে, এ কথা আমি পূর্বেও অন্যত্র বলিয়াছি। আপনারা যখন দেখিবেন আমরা জাতীয়তার শৈশব অবস্থা ছাড়াইয়াছি, আমাদের মতো করিয়া আমরা গড়িয়া পিঠিয়া উঠিয়াছি, সেই সময় আমাদের মাতৃভূমি আমাদের জগৎকে তাহার সেই বিশিষ্ট কথাটি শুনাইবে, বিলাইবে, আর সমগ্র বিশ্ববাসী তাহা কান পাতিয়া শুনিবে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: শুনছেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন, এখন প্রথম আলো। সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ শুনবেন বাঁশি, শিল্পী পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। প্রথমে রাগ যোগিয়া কালিংরা।

প্রথমে যোগিয়া কালিংড়া ও পরে দেশকার রাগে বাঁশি শুনলেন, বাজিয়েছেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। এই সঙ্গেই শেষ হল সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান প্রথম আলো আকাশবাণী মৈত্রী। একটু পরেই বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানান। তিনি গতকাল G7 শীর্ষ সম্মেলনের এক অধিবেশনে বক্তব্য রেখেছেন। ফ্রান্সের এভিয়া শহরে G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছে। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হবে। সংঘাত, জলবায়ুজনিত বিপর্যয় এবং তহবিলের ঘাটতির কারণে বিশ্বের 13টি হটস্পট তীব্র ক্ষুধা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্কবার্তা রাষ্ট্রসংঘের। ফিফা ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগাল ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যে খেলাটি 1-1 গোলে ড্র হয়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনের একটি আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানান। যান্ত্রিক ক্ষমতা বৃদ্ধি থেকে দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন শ্রী মোদী। প্যারিসের এভিয়া শহরে গতকাল AI সংক্রান্ত একটি আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শিক্ষা ও উদ্ভাবনকে ত্বরান্বিত করতে পারে এই AI এর ব্যবহার, তবে ভুল তথ্য, ডিপ ফেক এবং সাইবার হুমকি থেকে সতর্ক থাকতে হবে। এগুলি মোকাবিলার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশগুলির সহযোগিতা বৃদ্ধির কথা বলেন শ্রী মোদী। তিনি দায়িত্বপূর্ণ পদ্ধতিতে AI এর ব্যবহারের ওপর জোর দিয়েছেন। গ্লোবাল সাউথের সমস্ত দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা পৌঁছে যাবে বলেই মত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি বলেন, বিশ্বজুড়ে নাবিকদের সুরক্ষা বর্তমানে দেশগুলির অগ্রাধিকার হওয়া উচিত।
1: এক্সেলেন্সি, হাম জানতে হ্যায় কি মেরিটাইম ট্রেড কি দুনিয়া মে ভারত কে লাখো সিফেরার আজ দুনিয়া কে অলগ অলগ সমুদ্র মে আপনি সেবায়ে দে রহে হ্যায়, বিশ্ব কি প্রগতি মে বহুত বড়া যোগদান দে রহে হ্যায়, অর মে সমঝতা হুঁ কি উনকি সুরক্ষা ভি উতনা হি মহত্বপূর্ণ হ্যায়। মুঝে পুরা বিশ্বাস হ্যায় কি সমঝোতে মে সিফেরার কি সুরক্ষা ভি সুনিশ্চিত হোগি অর উসকো প্রাথমিকতা মিলেগি।
0: ফ্রান্সের এভিয়া শহরে G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছে। এর মধ্যে দিয়ে সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি করার কথা বলা হয়েছে। সম্মেলন শেষে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানানো হয়। নাবালকদের জন্য সুরক্ষিত ডিজিটাল স্পেস তৈরির লক্ষ্যে ব্রাজিল, মিশর, কেনিয়া ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে হাত মিলিয়েছে ভারত। ঘোষণায় অনলাইন নিরাপত্তা জোরদার করায় সম্মত হয়েছে দেশগুলি। অন্যদিকে লিথিয়াম, নিকেল ও বিরল খনিজ পদার্থের নিরাপদ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে G7 ক্রিটিক্যাল মিনারেল অ্যালায়েন্স গঠনের কথা বলা হয়েছে। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল, নির্বিঘ্নে রফতানি বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারের কথাও এই বিবৃতিতে বলা হয়। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটা চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হবে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, সামাজিক নিরাপত্তা বিষয়ক চুক্তি যা ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন DCC নামেও পরিচিত, তাও একই দিনে কার্যকর হবে। DCC-র আওতায় ছাড়ের সময়সীমা 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা হয়েছে, যা ভারতের অস্থায়ী কর্মীদের জন্য একটি বড় সুবিধা বলে মন্ত্রক আরও উল্লেখ করেছে। এই চুক্তিকে অর্থনৈতিক কূটনীতির এক বড় সাফল্য হিসেবে অভিহিত করে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেন, সেটা এবং DCC-র কার্যকর হওয়া ভারতের রফতানির ক্ষেত্রে নতুন ও গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে, কারণ ভারত 99% ক্ষেত্রে অবিলম্বে শুল্কমুক্ত রফতানি করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেড এগ্রিমেন্ট বা বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, উভয় দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের বৃদ্ধিতে এটি সাহায্য করবে। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি উল্লেখ করেন, এই চুক্তিটি ভারতের কৃষক, শ্রমিক, MSME, স্টার্টআপ এবং উদ্ভাবকদের জন্য প্রচুর সুযোগ তৈরি করবে এবং বিকশিত ভারত 2047-এর লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 5 দিনের মধ্যপ্রদেশ ও ওড়িশা সফর শুরু করবেন। মধ্যপ্রদেশের বেতুলে তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল তার ওমকারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উদযাপনে অংশ নেওয়ার কথা। ওড়িশায় এইমস ভুবনেশ্বরের দ্বারা আয়োজিত একটি মেডিকেল শিবিরও আগামীকাল উদ্বোধন করবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি আগামী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পাহাড়পুরের কিছু বিদ্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখবেন, কথা বলবেন সেখানকার বাচ্চাদের সঙ্গে। 21 তারিখ মধ্যপ্রদেশের জবলপুরে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন শ্রীমতী মুর্মু। দিল্লি পুলিশের বিশেষ সেল পাকিস্তানের আইএসআই এর এজেন্ট শাহজাদ ভাট্টির নেতৃত্বাধীন 8 সদস্যের সন্ত্রাসবাদী গোষ্ঠীর আরও 5 জনকে গতকাল গ্রেফতার করা হয়েছে। এর আগে অপারেশন গ্যাং বাস্ট 2.0 চলাকালীন এই গোষ্ঠীর 3 জনকে গ্রেফতার করা হয়েছিল। তারা পুলিশকে লক্ষ্য করে নাশকতামূলক কাজ চালানোর চক্রান্ত করছিল। তেহরিক ই তালিবান হিন্দুস্তান গোষ্ঠী ও পাকিস্তানের সন্ত্রাসবাদী কাজগুলি তুলে ধরার লক্ষ্যে তারা নানা ধরনের প্রচারমূলক কাজ চালাচ্ছিল বলেও জানা গিয়েছে। তল্লাশি অভিযান চলাকালীন বেশ কিছু মারাত্মক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন মাওবাদী জঙ্গি সংগঠনের নেত্রী পুষ্পা মাহাতো। তার নামে 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের মাওবাদী মুক্ত প্রচারের অংশ হিসেবে ঝাড়খণ্ডের সারান্ডা জঙ্গলে নিরাপত্তা বাহিনীর ক্রমাগত অভিযানে নাজেহাল হয়ে আত্মসমর্পণ করেছে পুষ্পা। কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দ সাংবাদিক বৈঠকে জানান, এটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড পুলিশের বড় সাফল্য। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘের খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলি সতর্ক করে বলেছে, সংঘাত, জলবায়ুজনিত বিপর্যয় এবং তহবিলের ঘাটতির কারণে আগামী মাসগুলিতে বিশ্বের 13টি হটস্পট বা ঝুঁকিপূর্ণ এলাকায় তীব্র ক্ষুধা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। খাদ্য ও কৃষি সংস্থা ফাও এবং বিশ্ব খাদ্য কর্মসূচি WFP-র এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 26 কোটি 60 লক্ষ মানুষ ইতিমধ্যেই তীব্র খাদ্য নিরাপত্তার শিকার। সুদান, দক্ষিণ সুদান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে সবচেয়ে বেশি উদ্বেগ রয়েছে। পাশাপাশি দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ায় নাইজেরিয়া ও সোমালিয়াকেও উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় যুক্ত করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মানবিক সহায়তার প্রয়োজনীয়তা ক্রমাগত বাড়লেও 2022 সাল থেকে খাদ্য সহায়তার জন্য তহবিলের পরিমাণ প্রায় 60% কমে গেছে। WFP-র ভারপ্রাপ্ত কার্যনির্বাহী নির্দেশক কার্ল স্কাউ সতর্ক করে বলেছেন, অবিলম্বে পদক্ষেপ না নিলে আরও লক্ষ লক্ষ মানুষ তীব্রতর ক্ষুধার সম্মুখীন হতে পারেন। রাষ্ট্রসংঘের সংস্থাগুলো আরও সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এবং পূর্ব কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবের ফলে মানুষের জীবিকা ও ত্রাণ সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া আরও ব্যাহত হচ্ছে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো NCB-র মহানির্দেশক অনুরাগ গর্গ গতকাল ভারতের নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মারিয়া জেরার্ডসের নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন। নতুন দিল্লিতে আয়োজিত এক বৈঠকে ড্রাগ বাজারের বিরুদ্ধে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে আলোচনা হয়। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ির সঙ্গে আজ গতকাল নতুন দিল্লিতে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এক বৈঠকে মিলিত হন। পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে বাজেট পেশের আগে পশ্চিমবঙ্গের অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার রূপরেখা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর বিধানসভার প্রথম অধিবেশন বসতে চলেছে আজ। সকাল 11টায় রাজ্যপাল RN রবির অভিভাষণের মধ্য দিয়ে সূচনা হবে এই অধিবেশনের। এরপর শুক্রবার 19 জুন শোক প্রস্তাব গ্রহণ ও আগামী সোমবার 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে গত রাতে ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে দেয়। ইংল্যান্ডের হয়ে 12 মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন হ্যারিকেন, 36 মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে গোল পরিশোধ করেন মার্টিন বাতোরিনা। হ্যারিকেন আবার 42 মিনিটে গোল করলে প্রথমার্ধের সংযুক্ত সময় ক্রোয়েশিয়ার হয়ে তা আবার শোধ করেন পিটার মুসা। এরপর দ্বিতীয়ার্ধে জুড বেলিংহাম 47 মিনিটে ও মার্কাস র্যাশফোর্ড 85 মিনিটে ইংল্যান্ডের হয়ে গোল করে ব্যবধান বাড়ান। অন্য খেলায় পর্তুগাল ও গণপ্রজাতন্ত্রী কঙ্গের মধ্যে খেলাটি 1-1 গোলে ড্র হয়। পর্তুগালের হয়ে জোয়াও নেভেস 6 মিনিটে প্রথমে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের সংযুক্তি সময়ে কঙ্গোর হয়ে ইয়োয়ানে উইসা গোল শোধ করেন। অন্যদিকে আজ গ্রুপ এল এর ম্যাচে টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামার মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে ঘানা 1-0 গোলে এগিয়ে রয়েছে। অন্যদিকে গ্রুপ কে এর ম্যাচে উজবেকিস্তান কলম্বোর বিরুদ্ধে খেলবে। মেক্সিকো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30। আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে গতরাতে লিডসের হেডিংলেতে অনুষ্ঠিত গ্রুপ এর ম্যাচে ভারত নেদারল্যান্ডসকে 95 রানে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 209 রান করে। জবাবে নেদারল্যান্ডস 17.3 ওভারে 114 রানে অল আউট হয়ে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানান। তিনি গতকাল G7 শীর্ষ সম্মেলনের এক অধিবেশনে

0: বক্তব্য রেখেছেন। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হবে। ফিফা ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগাল ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যে খেলাটি 1-1 গোলে ড্র হয়। খবর শেষ হল, এর পরের খবর শুনুন 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন নরেন্দ্রনাথ মিত্রর জীবন কথা।
2: বৈঠকখানা ঘরের বড় ঘড়িটা একটানা বেজেই চলেছে, ঢং ঢং ঢং ঢং। নিতান্ত আটপৌরে এই সূচনায় তিনি বেঁধে দিতে পারেন দুটি ভিন্ন প্রজন্মের দ্বন্দ্ব বিরোধ ওঠা পড়ার ইতিহাসকে, নির্ণয় করতে পারেন মূল্যবোধের অবক্ষয় বা পরিবর্তনের গতিপথটি। তিনি নরেন্দ্রনাথ মিত্র না, জীবনের বিচিত্র অভিজ্ঞতাকে সাহিত্যের পাতায় হুবহু বা কিঞ্চিৎ পরিবর্তনে তুলে ধরার উদাহরণ সাহিত্যে, বিশেষত বাংলা সাহিত্যে, বিরল নয়। তবে তাতে সদরের অগ্নিগর্ভ বাস্তবের সঙ্গে অন্দরের অম্লমধুর টানাপোড়েনের মাত্রাটিকে মেলানো বড় কঠিন কাজ। যারা পেরেছেন, কথা সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্র তাঁদের অন্যতম। 1917 সালের 30শে জানুয়ারি তাঁর জন্ম অধুনা বাংলাদেশের ফরিদপুরে সদরদি গ্রামে। খুব কম বয়সে মাকে হারিয়ে বিমাতার কাছে বড় হওয়া, 1947-এ দেশভাগের সময় জন্মস্থানটি পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হলেও সিদ্ধান্ত নেন ভারতেই থেকে যাওয়ার। ছাত্র হিসেবে সুনাম ছিল ছেলেবেলায়। ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে আইএ পাশ করার পর কলকাতার বঙ্গবাসী কলেজে পড়াশুনো। বিএ পাশ করার পর সুযোগ ঘটে জীবনের বিচিত্র অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হওয়ার। গৃহ শিক্ষকতা দিয়ে শুরু করে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে চিকারির কাজ, পরবর্তীতে সাংবাদিকতা, এমনই বর্ণময় ছিল তাঁর কর্মজীবন। দৈনিক কৃষক, সত্যযুগ প্রভৃতি কাগজে কাজের পর 1950 থেকে আবৃত্ত যুক্ত ছিলেন বহুল প্রচারিত খ্যাতনামা এক পত্রিকার সঙ্গে। সঙ্গে ছিল সাহিত্য চর্চা। তাঁর প্রথম লেখা কবিতা সুখ প্রকাশিত হয় 1936 সালে স্বনামধন্য এক পত্রিকায়, একমাত্র কবিতা গ্রন্থ নিরিবিলি। অসমতল ও হলদে বাড়ি বৈদুটিতে ধরা রয়েছে তাঁর প্রথম বয়সের ছোট গল্প লেখার প্রচেষ্টাটি। সেই প্রয়াস ক্রমশ আরও সার্থক হয়ে উঠেছে চোর, সন্ধান, রস, এক পোয়া দুধ, একটি প্রেমের গল্প, শ্বেত ময়ূর, পালঙ্ক ইত্যাদি রসোত্তীর্ণ ছোট গল্পে। অন্যদিকে 1947 সালে হরিবংশ নামে প্রকাশিত প্রথম উপন্যাস দ্বীপপুঞ্জ দৃঢ় করেছে ঔপন্যাসিক হিসেবে তাঁর আত্মপ্রকাশের সম্ভাবনাকে। এরপর চেনা মহল থেকে সূর্য সাক্ষী, শুক্লপক্ষ থেকে দূরভাষিণী কিংবা বিলম্বিত লয়, একের পর এক নানা উপন্যাস তুলে ধরেছে জগৎ জীবনের চেনা অচেনা ছবিগুলিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যুদ্ধকালীন পরিস্থিতিতে জীবিকা হারানো কিংবা শত চেষ্টাতেও প্রতিষ্ঠিত হতে না পারার যন্ত্রণাদীর্ণ যুব সমাজ, ব্যর্থ প্রেমের গ্লানি বয়ে বেড়ানো যুবক যুবতী, একান্নবর্তী পরিবারের ভাঙন, পারিবারিক সামাজিক সম্পর্কের টানাপোড়েন, এমন অজস্র স্পর্শকাতর বিষয় স্থান পেয়েছে তার লেখায়। মধ্যবিত্ত জীবনের দ্বন্দ্ব, আবেগ, ঈর্ষা, ভালোবাসা, স্বার্থপরতা নানা রঙে উজ্জ্বল হয়েছে তার লেখনীতে। টালমাটাল আর্থসামাজিক পরিস্থিতি তার সবটুকু বাস্তবতা নিয়ে আত্মপ্রকাশ করেছে তার গল্প উপন্যাসে। একে জ্বালা, পূর্ণকে নিতে পারিনে, পূর্ণকে ছাড়তেও কষ্ট। আমি বিজুর মতো মৃত নই, আমি অতুলের মতো জীবিত নই, জীবন মৃত। চেনামহল উপন্যাসে অরুণের কণ্ঠে ধ্বনিত এই আক্ষেপ গল্প চরিত্র নির্বিশেষে হয়ে উঠেছে আত্মপরিচয় হারা জিজ্ঞাসাদীর্ণ তৎকালীন সমাজেরই পরিচায়ক। চলচ্চিত্রে রূপায়িত ফরাসি, কন্নড় ও মারাঠিতে অনুদিত তার গল্প হেডমাস্টার কিংবা মহানগর ছায়াছবির নেপথ্য কাহিনী অবতরণিকা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

0: শিল্পীর স্বাধীনতা, আত্মকথা, সাহিত্য প্রসঙ্গ সহ একাধিক প্রবন্ধে তার মৌলিক ভাবনা ও মননের প্রকাশ। নাট্যকারে অভিনীত হয়েছে তার বহু রচনা। এক কথায়, সাহিত্যের দিগন্তে এক বিস্তৃত পরিসরে ডানা মেলেছে নরেন্দ্রনাথ মিত্রের কলম সেদিন থেকে আজ।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন নরেন্দ্রনাথ মিত্রর জীবন কথা আকাশবাণী মৈত্রী। এখন বাংলাদেশ প্রেস রিভিউ, সংকলন ঢাকা থেকে প্রসার ভারতীর বিশেষ প্রতিনিধি নভল সং পারমার। হরমুজ প্রণালী খোলার আশায় তেলের দাম তিন মাসের মধ্যে সবথেকে কম হয়েছে, প্রথম আলো এই খবর জানিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি ঘোষণার ফলে টানা দুদিন তেলের দাম প্রায় 5% কমে তিন মাসের মধ্যে সবচেয়ে কম হল। ব্রেন্ট ক্রুডের দাম $4.21 বা 5.1% কমে ব্যারেল প্রতি $78.96 এবং আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম $4.70 বা 5.8% কমে $76.05 দাঁড়িয়েছে। 2 মার্চের পর ব্রেন্ট এবং 4 মার্চের পর ওয়েস্ট টেক্সাস ক্রুডের দাম এতটা কমল। তীব্র সমালোচনার মুখে পড়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পরীক্ষা সংক্রান্ত ফি আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার, নিউ এজ এই খবর জানিয়েছে। একেই সরকারি বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অবৈতনিক, শিক্ষা ব্যবস্থাকে আরও সাশ্রয়ী করে তোলার ক্ষেত্রে এই সিদ্ধান্ত জনমানসে বিরূপ প্রভাব ফেলেছিল। মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যকলাপ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ডেইলি অবজারভার এ কথা জানিয়েছে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং সৃজনশীল ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতেই এই আহ্বান প্রধানমন্ত্রীর। তিনি বলেন, মাদকাসক্তি আন্তর্জাতিক সমস্যা হলেও বাংলাদেশে এর প্রভাব অত্যন্ত উদ্বেগজনক। কেবল আইন প্রয়োগকারী সংস্থার পদক্ষেপ, গ্রেপ্তার বা চিকিৎসার মাধ্যমে এর স্থায়ী সমাধান সম্ভব নয়। এজন্য দীর্ঘমেয়াদী সামাজিক উদ্যোগের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল বলেছেন, বর্ষা মরশুম শেষ হওয়ার পর চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর থেকে সারা দেশে ধাপে ধাপে স্থানীয় সরকারের নির্বাচন শুরু হতে পারে। মঙ্গলবার তিনি একথা জানিয়ে বলেন, সরকার আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছে। ডেইলি সান এই খবর জানিয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, সিলেটে একটি মিছিলের পর আওয়ামী লীগ ও এর শাখা সংগঠনের 4 কর্মীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, শহরের নবাব রোড এলাকায় প্রায় 40-50 জন কর্মী একটি মিছিল বের করেন। দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং তাদের বয়ানে মিথ্যা মামলাগুলি প্রত্যাহারের দাবি জানিয়ে ব্যানার বের করা হয়। ফিনান্সিয়াল এক্সপ্রেস জানাচ্ছে, রেলওয়ে ব্যবস্থার আধুনিকীকরণের লক্ষ্যে বাংলাদেশ সরকার দেশ জুড়ে নিরবচ্ছিন্ন ও সময় সাশ্রয়ী রেল নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পৌরোহিত্যে বাংলাদেশ রেলওয়ের ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান সিপ্লু জানান, বৈঠকে রেলওয়ে ক্ষেত্রের সাময়িক ও দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। শুনলেন বাংলাদেশ প্রেস রিভিউ, সংকলন ঢাকা থেকে প্রসার ভারতীর বিশেষ প্রতিনিধি নভল সং পারমার।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu23@gmail.com। টু

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী মৈত্রী।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন পাটের রোগ পোকা ও আগাছা নিয়ন্ত্রণ, এ বিষয়ে বলছেন ডক্টর রামপ্রসাদ ঘোষ, যুগ্ম কৃষি অধিকর্তা, আলিপুর রেঞ্জ।
2: পাটের সব থেকে মানে যেটা শত্রু সেটা হচ্ছে আগাছা, সব থেকে যেটা থেকে ক্ষতি হয়। তো আগাছা আমাদের সাধারণভাবে আমরা আগাছা নিয়ন্ত্রণ করার জন্য আগাছা নাশক ব্যবহার করতে পারি। আমাদের কিছু ছোট কৃষি যন্ত্রপাতি আছে, সেগুলো মেকানিক্যালি আমরা করতে পারি। আর প্রচলিত যেটা আছে নিড়ানি, কৃষকরা যেটাতে অভ্যস্ত, এবার নিড়ানির ক্ষেত্রে আমাদের অনেক খরচ হয়ে যায় কৃষক বন্ধুদের। সেই খরচ কমানোর জন্য ক্রাইজাপ নেলুইটার যন্ত্র আবিষ্কার করেছেন। সেই যন্ত্রের মাধ্যমে কিন্তু একজন কৃষক একদিনে 2-3 বিঘা একজনই কিন্তু তিনি এই আগাছা নিয়ন্ত্রণ করতে পারেন। ম্যাক্সিমাম 85-90% আগাছা নিয়ন্ত্রণ হয়ে যায়। কখন ব্যবহার করবেন না, এই ক্রাইজাপ নেলুইটার যখনই জো আসবে সেই অবস্থাতে আপনাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি কৃষক পাট বুনে জল দেন, জল দেওয়ার পরে পাট গাছ ফুটবে, 2-4 পাতা অবস্থা থাকবে, অর্থাৎ 5-7 দিনের মাথায় এই নেলুইডার যদি ব্যবহার করা যায় তাহলে আগাছা নিয়ন্ত্রণ হবে, আমাদের মাটির যে রস সেটা ধরা থাকবে, এবং অতিরিক্ত চারা গাছ যদি থাকে সেটাও কিন্তু কমে যাবে, সর্বোপরি খরচ কমবে। আর আগাছা নাশক যদি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমাদের 2 রকম আগাছা নাশক আছে। একটা হচ্ছে যে যেটাকে আমরা বলি যে প্রি ইমার্জেন্স, অর্থাৎ গাছ গজানো বা আগাছা গজানোর আগেই আগাছা অঙ্কুরোদ্গমটাকে আটকে দেয়া, সেই ধরনের 2 আগাছা নাশক আমাদের ব্যবহার করতে আমরা বলি। একটা হচ্ছে বুটাক্লোর আর একটা হচ্ছে পেটিলাক্লোর। এই দুটোই মোটামুটি ভাবে বিঘা প্রতি 200-250 ml লাগে, এবং পেটিলাক্লোরের ক্ষেত্রে আমার বেশি ইম্পর্টেন্ট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মাটিতে যেন রস থাকে, অর্থাৎ এবং সময়টা খুব গুরুত্বপূর্ণ। পাট যদি আমরা বুনে জল দিই তাহলে যখন আমরা জল দিচ্ছি সেই সময় থেকে 48 ঘন্টার মধ্যে আমাকে পেটিলাক্লোর 3 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। তাহলে কিন্তু ঘাস জাতীয় আগাছা এবং যেটা বড় পাতার কিছু আগাছা আছে সাপুনে, যেটা আমাদের আগামী দিনে ভয়ঙ্কর একটা সমস্যা আসতে চলেছে, সেইটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। আর যদি আপনার জমিতে বেশিরভাগ আমাদের ঘাস জাতীয় আগাছা থাকে সেক্ষেত্রে কুইজালোপিথাইল 10%, সেটা আপনার 1 বিঘাতে 50 ml লাগবে, খুব কম লাগে, 10 ml 1 ব্যারেল জলে, অর্থাৎ 14-15 লিটারের যে ব্যারেল ওষুধ দিয়ে যদি আমরা স্প্রে করে দিই 15 দিনের মাথায়, মানে গাছটার বয়স যখন 15 দিন, তাহলে এটা পাট গাছের ক্ষতি হবে না, অথচ ঘাস জাতীয় আগাছা ওই জমিতে যেগুলো আছে সেগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করবে, মেরে ফেলবে। এবার রোগ পোকার ক্ষেত্রে আমরা প্রথম অবস্থাতে কিছু পোকা দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের ইন্ডিগো ক্যাটারপিলার। সেই ইন্ডিগো ক্যাটারপিলারের ক্ষেত্রে আমাদের যদি আমরা সেচ দিয়ে দিই তাহলেই কিন্তু এই পোকাটা নিয়ন্ত্রণ হতে পারে, অথবা আমাদের যে সমস্ত কীটনাশক যারা ফিউমিগেশন অ্যাকশন আছে, অর্থাৎ ডাইক্লোরোভাস গ্রুপের ওষুধ, ক্লোরোপাইরিফাস গ্রুপের ওষুধ, সেগুলো আমরা স্প্রে করতে বলবো, এবং অবশ্যই সন্ধ্যের দিকে যে স্প্রে করবেন যাতে করে এটার কার্যকারিতাটা ভালো হয়। আর রোগের ক্ষেত্রে আমরা দেখেছি যে মূলত আমাদের কিছু ছত্রাক রোগ হয়, হুগলি উইল যেটা ব্যাকটেরিয়াল রোগ হয়, আর হচ্ছে নিমাটোডের সমস্যা, এগুলো মূল রোগ। তো সেগুলোর ক্ষেত্রে আমরা প্রথম আপনাদের বলবো যে বীজটা যদি আপনারা শোধন করে বপন করেন তাহলে এই ছত্রাকজনিত রোগের সম্ভাবনা কিন্তু কমে যাবে, এবং জমিতে অতিরিক্ত চারা তুলে দেওয়া, জমিতে জৈব সার প্রয়োগ করা, এইগুলো যদি আপনারা মানে ঠিকমতো হাওয়া বাতাস যদি আপনার গাছের মধ্যে যায়

0: তাহলে কিন্তু আমাদের রোগ পোকার সমস্যা অনেকটাই কমে যাবে।
1: এতক্ষণ শুনলেন পাটের রোগ পোকা ও আগাছা নিয়ন্ত্রণ, এ বিষয়ে বললেন আলিপুর রেঞ্জের যুগ্ম কৃষি অধিকর্তা ডক্টর রামপ্রসাদ ঘোষ।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। শুনছেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন, মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 7:15, বাংলাদেশ সময় সকাল 7:30 হয়ে 20 সেকেন্ড। এখন আজ অর্থাৎ বৃহস্পতিবার 18 জুন 2026 মৈত্রী প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। প্রথম অধিবেশনে ভারতীয় সময় সকাল 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, আজকের গন্তব্য সিকিমের আরিতার, 7:35 সকালের আড্ডা, 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প, পারুল হালদারের সাক্ষাৎকার গ্রহণ করেছেন অসীম গায়েন, সম্পাদনা পিউ দাস, প্রযোজনা দেবর্ষী ঘোষ। আজ এই সাক্ষাৎকারের প্রথম পর্ব। 8:45 যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে, সম্পাদনা সুরজিৎ কর্মকার। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী অমৃতা সরখেল, 9:30 মনের মতো গান, উপস্থাপনায় হৈমন্তী রায়। রামধনু এই অনুষ্ঠানটি শুনবেন সকাল 10:30, প্রথমে দোতারা শিল্পী সৌমেন্দু দাস, এরপর আধুনিক গান শিল্পী সালমা সমাজপতি। 11:00 মহানায়কের গল্প, উপস্থাপনায় হৈমন্তী রায়। 11:15 রজনীকান্তের গান শিল্পী অমরেশ মৈত্র। রম্যগীতি 11:30, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী। রবীন্দ্রসঙ্গীত 12:30, দুপুর 1:00 নাটক সূর্যাস্ত, রচনা সত্য বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা সমরেশ ঘোষ। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হবে দুপুর 2:30, দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বেলা 3:30, 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় ইতিহাসের পাতা থেকে, অতিথি অধ্যাপিকা শরণিকা বন্দ্যোপাধ্যায়, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। বিকেল 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা, নাকাশিপাড়া গভর্নমেন্ট আইটিআই কলেজ থেকে সাক্ষাৎকারটি গ্রহণ করে এনেছেন শুভব্রত চৌধুরী। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সেমন্তী মুখোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। সন্ধ্যা 6:20 ক্ষেত খামারের কথা, লাভজনকভাবে বর্ষাকালীন সবজি চাষ, এ বিষয়ে ডক্টর শিবশঙ্কর দাসের সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাস রায়। সন্ধ্যা 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় ডায়াবেটিক গ্যাংরিং প্রাণঘাতক, বলবেন ডাক্তার রানা ভট্টাচার্য। 7:00 যুববাণীর অনুষ্ঠান গানের সুরে, উপস্থাপনায় ঋত্বিক শিকদার। 8:15 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। বিশ্ব পরিক্রমা 9:15, 9:45 ছায়াছবির গান। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী অনিমা দাস। উপমহাদেশের খবর 10:45, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শেষ হবে ভারতীয় সময় 12:00। শুনলেন আজ অর্থাৎ বৃহস্পতিবার 18 জুন 2026 মৈত্রী প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। জানিয়ে দিই আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। সেই নিউ থিয়েটার্সের যুগ থেকে 80-এর দশকের মাঝ পর্ব অবধি বাংলা ছবির একটি উজ্জ্বল অধ্যায়ের গল্প তাঁর স্মৃতির ঝাঁপিতে বন্দী। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহচর্য ধন্য হয়ে শান্তিনিকেতনে সহপাঠী হিসাবে সত্যজিৎ রায়ের সাথে পত্রিকা প্রকাশ দিয়ে শুরু যার সাহিত্যের আঙিনায় পদার্পণ, আজ তাঁর জন্মদিন। তাই আজকের হারানো দিনের গান তৈরি হবে সেই অরবিন্দ মুখোপাধ্যায় তথা চলচ্চিত্র জগতের ঢুলুবাবুর ছবির

কথায় গানে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে। সঙ্গে থাকবেন পাপড়ি ভট্টাচার্য। আজ ঠিক ভারতীয় সময় রাত 11টায় এবং বাংলাদেশ সময় রাত 11:30 শুনুন পাপড়ি ভট্টাচার্যের উপস্থাপনায় হারানো দিনের গান। বিষয় জন্মদিনে চলচ্চিত্রের ঢুলুবাবু অরবিন্দ মুখোপাধ্যায়। শুনলেন আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে আকাশবাণী মৈত্রী। এখন লোকগীতির অনুষ্ঠান, প্রথম শিল্পী গোষ্ঠ গোপাল দাস।

স্টুডিওর ঘড়ি বলছে ভারতীয় সময় সকাল 7:15 হয়ে 10 সেকেন্ড, বাংলাদেশ সময় সকাল 7:45 হয়ে 18 সেকেন্ড। শুরু করছি আসুন।

প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যে ভরপুর সুবিশাল ভারতের বিভিন্ন পর্যটন কেন্দ্রের বর্ণনা আর সুলুক সন্ধানমূলক এই অনুষ্ঠান। ভারতের পার্বত্য অঞ্চল, সুবিশাল নদী অববাহিকা তথা সমভূমি অঞ্চল, ভারতের বিভিন্ন অরণ্যাঞ্চল, ভারতের তিন দিক সমুদ্র জলরাশি পরিবেষ্টিত উপকূল অঞ্চল, এমনকি ভারতের মরু অঞ্চল, এই সকল স্থানেই ছড়িয়ে রয়েছে নয়নাভিরাম ও মনোরম প্রাকৃতিক শোভা। এরই পাশাপাশি রয়েছে ভারতের বিভিন্ন সুপ্রাচীন স্থাপত্য, যেমন প্রাচীন রাজপ্রাসাদ কিংবা অট্টালিকা, স্মৃতিসৌধ, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা ও আরও কত কি। এই সব কিছুর অমোঘ আকর্ষণে ভারতের বিভিন্ন পর্যটন কেন্দ্র ও দর্শনীয় স্থানগুলিতে ভিড় জমান অসংখ্য পর্যটক ও দর্শনার্থীরা।

আর সেই কারণেই ভ্রমণপ্রিয় ভ্রমণরসিক তথা ভ্রমণ পিপাসু মানুষের ভ্রমণ তৃষ্ণা নিবারণ কল্পে আকাশবাণী মৈত্রীর এই নিয়মিত অনুষ্ঠান আসুন বেরিয়ে যান ভারতে।

এখন চলছে প্রখর দহন, অতি দীর্ঘ দগ্ধদিন। যদিও ক্যালেন্ডারের পাতা অনুযায়ী কিন্তু বর্ষা ঋতুর আগমন ঘটে গেছে, তবুও তীব্র গরমও অনুভূত হচ্ছে। আর এই গরমের হাত থেকে খানিক রেহাই পেতে হলে উপযুক্ত ভ্রমণ ঠিকানা হল অপেক্ষাকৃত শীতল আবহাওয়াযুক্ত পার্বত্য অঞ্চল। তাই আজ আপনাকে মানস ভ্রমণে নিয়ে যাব উত্তর পূর্ব ভারত অর্থাৎ নর্থ ইস্ট ইন্ডিয়ার সিকিম রাজ্যের পূর্ব অংশে অবস্থিত হিল স্টেশন আরিতারে। পূর্ব সিকিমের আরিতার এক অতি মনোরম পার্বত্য পর্যটন ঠিকানা। সমুদ্রপৃষ্ঠ থেকে 4,500 ফুটের কিছু বেশি উচ্চতায় অবস্থান করছে সিকিমের আরিতার। প্রসঙ্গত উল্লেখ্য, পূর্ব সিকিমের ঐতিহাসিক এবং মনোরম পাহাড়ি এলাকার বেশ কয়েকটি পথের একটি সমন্বয় বা নেটওয়ার্ককে বলা হয় সিল্ক রুট। এর ঐতিহাসিক গুরুত্ব হল যে প্রাচীন যুগে তিব্বতের উপর দিয়ে ভারত ও চীনের মধ্যে যে ব্যবসা বাণিজ্য চলত তা প্রধানত এই পথ অর্থাৎ এই সিল্ক রুট দিয়েই হতো। আরিতারে কিভাবে পৌঁছবেন সে উপায়গুলি জানিয়ে রাখি। সড়কপথে আসার জন্যে আপনি শিলিগুড়িতে চলে আসুন। শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে প্রায় 4 ঘন্টায় 105 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনি পৌঁছে যাবেন আরিতারে। ট্রেনে করে আসার ক্ষেত্রে আপনি শিয়ালদা অথবা হাওড়া থেকে চলে আসুন NJP অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে সড়কপথে গাড়িতে প্রায় 110 কিলোমিটার পথ মোটামুটি 4 থেকে 5 ঘন্টার মধ্যে অতিক্রম করে পৌঁছে যান আরিতারে। এছাড়া প্লেনে করে বাগডোগরা বিমানবন্দরে এসে সেখান থেকে গাড়ি করে প্রায় 115 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনি আরিতারে চলে আসতে পারেন।

পোখরি হ্রদ বা লাম পোখরি লেক। স্থানীয় ভাষায় একে বলা হয় ঘাতিশো। এই হ্রদের আকৃতি অনেকটা পায়ের বুট জুতোর মতো। সিকিমের এই সর্বোচ্চ হ্রদে নৌকা ভ্রমণ করতে পারেন পর্যটকেরা। হিমালয় পর্বতমালার উপরে সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্য চাক্ষুষ করার আদর্শ স্থান হল প্রায় 6,500 ফুট উচ্চতাযুক্ত মানখিম পাহাড়ের চূড়া। এই পর্বতচূড়া থেকে আপনি ল্যাম্পোখরি হ্রদের বুটজুতো সদৃশ্য রূপটিও দেখতে পাবেন। অবশ্যই অবশ্যই দেখতে ভুলবেন না সিকিমের প্রাচীন বৌদ্ধ মঠ বা বৌদ্ধ স্তূপা,

প্রায় 6,500 ফুট উচ্চতাযুক্ত মানখিম পাহাড়ের চূড়া। এই পর্বতচূড়া থেকে আপনি ল্যাম্পোখরি হ্রদের বুটজুতো সদৃশ্য রূপটিও দেখতে পাবেন। অবশ্যই অবশ্যই দেখতে ভুলবেন না সিকিমের প্রাচীন বৌদ্ধ মঠ বা বৌদ্ধ স্তূপা,

ver de faci, doar buna și și cae, e hintur tăcerei. ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা কারক গুলা জোরতে ধরে একটা নেই মার হক হয় দাঁড়ি হাত কাঁধে নেই দুন্দু বিঘাত ডা করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানি মার হক হয় দাঁড়ি হাত কাঁধে নেই দুন্দু বিঘাত ডা করে ডাক মৃত্যুকে ডাক জীবন

0: লাঠি মার ভাঙরে তালা, যত সব বন্দি শালায় আগুন জ্বালা, আগুন জ্বালা হেলু বাড়ি, লাঠি মার ভাঙরে তালা, যত সব বন্দি শালায় আগুন জ্বালা, আগুন জ্বালা হেলু বাড়ি, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাশান দেবী, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাশান দেবী, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি।
1: দেশাত্মবোধক নজরুল গীতি শুনলেন গিরীন চক্রবর্তীর কণ্ঠে। এখন সচেতনতার বার্তা।
2: গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো। রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না।
1: শুনলেন সচেতনতার বার্তা, এবারের গান ভূপেন হাজারিকার কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: কথায় বলে মধুর বচন, অর্থাৎ মিষ্টি কথা বা ভালো কথা, সর্বোপরি মার্জিত ব্যবহার অনেক সমস্যাকে দূরে রাখে, মনোমালিন্য বা ভুল বোঝাবুঝিকে শেষ করে। আজকের দিনটি অর্থাৎ 18 জুন পালিত হয় ইন্টারন্যাশনাল ডে ফর কাউন্টারিং হেট স্পিচ, অর্থাৎ আন্তর্জাতিক বিদ্বেষমূলক বা হিংসামূলক বক্তব্য প্রতিরোধ দিবস। বিদ্বেষমূলক কথা বা হিংসাত্মক ও অপমানসূচক বক্তব্য মানব সংহতির পক্ষে অমঙ্গলজনক এবং ক্ষতিকারক। এ ধরনের মন্তব্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র মানব সমাজের ঐক্যকে দুর্বল করে। মানুষে মানুষে দেশে দেশে গড়ে ওঠে অসন্তোষ আর অবিশ্বাসের বাতাবরণ, যা অনেক সময় গৃহযুদ্ধ ও দেশে দেশে যুদ্ধের রূপ নেয়। তখন তার ভয়াবহ কুপ্রভাবে ক্ষতিগ্রস্ত হয় বিশ্ব অর্থনীতি, মানুষের জীবন জীবিকা, সর্বোপরি বিঘ্নিত হয় জননিরাপত্তা, প্রশ্নের মুখে পড়ে বিশ্ব মানবতা ও বিশ্ব শান্তির বাতাবরণ। এই বিপদ সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করার লক্ষ্যে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ 2021 সালে 18 জুন তারিখটিকে আন্তর্জাতিক বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধ দিবস রূপে ঘোষণা করে। পৃথিবীর প্রায় প্রতিটি দেশে অসংখ্য মানব মৈত্রীমূলক কর্মসূচির মধ্যে দিয়ে আজকের দিনটি উদযাপিত হয়। আপনি শুনছেন সকালের আড্ডা। এখন চলছে বিশ্বকাপ ফুটবল 2026। মৈত্রীর ফেসবুকে আমরা আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে খেলা কেমন দেখলেন। এবারে সেই প্রশ্নের উত্তরে আপনাদের পাঠানো বার্তা পড়ার সময়। আজকে প্রথম বার্তাটি পড়ব অমর মুখোপাধ্যায়ের পাঠানো, সোদপুর কলকাতা থেকে। লিখছেন, বিশ্বকাপ জ্বরে আক্রান্ত আমিও, বেশি রাত জাগতে পারি না, কিন্তু খেলা দেখার উত্তেজনায় ঘুম পালিয়ে গেলেও তার রেশ থেকে যাচ্ছে পরের দিন পর্যন্ত। কি আর করা যাবে, 4 বছর অন্তর অন্তর এইটুকু যে মেনে নিতেই হবে। অমর মুখোপাধ্যায়, সোদপুর কলকাতা থেকে। এরপর বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে বিপ্লব মণ্ডলের পাঠানো বার্তা। লিখছেন, এই পোস্টের ক্যাপশনটাই অনেক কিছু বলে দিচ্ছে। ছোটবেলা থেকে আমি ফুটবল ভালোবাসি। যেমনভাবে আমরা আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল এদেরকে সমর্থন করি, তেমনইভাবে আমার দেশকেও সমর্থন করার খুব ইচ্ছা। জানি না সেই দিন কবে আসবে। যাই হোক, আজ সকালে আর্জেন্টিনার খেলা দেখে অত্যন্ত মুগ্ধ হলাম। মেসির 5 মিনিটের মাথায় সাবলীলভাবে করা গোল তার বডি ল্যাঙ্গুয়েজটাকে বুঝিয়ে দিয়েছিল, যদিও না তার বয়স এত হতে পারে। তবে এটুকু কথা বলতে পারি, যদি এবারেও আর্জেন্টিনা তৃতীয়বারের জন্য বিশ্বসেরা হয়, তাহলে হয়তো আমরা কেউ অবাক হব না। মেসি তথা আর্জেন্টিনার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভকামনা রইল। অনেক ধন্যবাদ বিপ্লববাবু আপনাকে। তবে একটু সংশোধন করে দিতে চাইব, আর্জেন্টিনা ইতিমধ্যেই 3 বার বিশ্বকাপ জয়ী হয়েছে, 1978, 1986 এবং 2022। এবার জয়ী হলে তারা চতুর্থবারের জন্য চ্যাম্পিয়ন হবে। এর পরের বার্তাটি এসছে বালি হাওড়া থেকে, পাঠিয়েছেন প্রান্তিক চক্রবর্তী। লিখছেন, বড় দলগুলির মধ্যে এবারে স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা এবং জার্মানি কাপের দাবিদার। বিশেষ নজর থাকবে জাপান, সুইডেন, যুক্তরাষ্ট্র এবং নরওয়ের উপরে। মতামত ব্যক্তিগত। এরপর শুভ্রাংশু সাহা লিখছেন, সব খেলার সেরা বাঙালির ফুটবল, 4 বছর পরপর বিশ্বকাপ, তাই রাত জেগে হলেও দেখব। আমি আর্জেন্টিনার ফ্যান হলেও কোনো খেলাই প্রায় ছাড়ি না। আর হ্যাঁ, শেষ হাসিটা আশা করছি মেসি হাসবে, সো ওয়েট অ্যান্ড ওয়াচ। এরপর অচিন্ত দাস চুচুড়া হুগলি থেকে লিখছেন, শুরু হয়েছে পৃথিবীর সবচেয়ে উত্তেজক, সবচেয়ে জনপ্রিয় বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ। রাতে যাচ্ছি আর সকালে উঠছি দেরিতে, একটু কষ্ট হলেও সেটা পুষিয়ে যাচ্ছে। আপাতত সামনের কয়েকটি দিন চলবে এই রুটিন, খুব এনজয় করছি। আপনাদের সকলকে

0: বাংলা ছবির জগতে জনপ্রিয় বা প্রথম সারির কৌতুকাভিনেতাদের মধ্যে তার নাম আসবেই। তার অভিনয়, মুখভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, টাইমিং তাকে কমেডিয়ানের তকমা দিয়েছিল। অনুপ কুমার,
1: তোর গপ তাই তো, কি হলো হয়েছে রে? তখন ল্যাংরামটায় কামড় দিতে গিয়ে মনে হলো শ্বাসের সঙ্গে খানিকটা আঁশও চলে গেল, তাই তো ভাবি ল্যাংরা আমি আঁশ, গপটা বোধহয় পেটেই সেজিয়ে গেছে।
0: অনেকের কাছেই তার পরিচিতি হাসির রোলে, কিন্তু অভিনয় জীবনের গোড়ার দিকে রীতিমতো সিরিয়াস ভূমিকায় বহুবার তাকে দেখা গেছে। পলাতক ছবিতে নায়কের ভূমিকায় তিনি তার প্রতিভার স্বাক্ষর রাখেন। বিএফজে এর সেরা অভিনেতার পুরস্কার পান তিনি।
2: এই আমি না, আমি তোর কাছে ঠিকানা দিয়ে যাব, ধর যদি সত্যি আমার কিছু হয় একটা খবর পাঠিয়ে দিবি, ব্যাস। না না, বেশি কিছু না, শুধু লিখে দিবি এখানেই ছিল, কে জানি কোথায় চলে গেছে, কারো মনে দুঃখ দিতে নেই, জানলি কি হবে দুঃখ দিয়ে, পড়ুক না, শুধু সিঁদুর বলতো না, জীবনে তো আর কিছুই পেলে।

0: কুমি, কলকাতায় যাবি?
1: কলকাতা?
0: হ্যাঁ, কলকাতা যাবি বেড়াতে?
1: কি করে?
0: কি করে আবার? এখান থেকে নদী, সেখান থেকে নৌকো করে দূরে স্টেশন, সেখান থেকে ছোট রেলে করে জংশন, তারপরে বড় রেলগাড়িতে চাপে কলকাতা।
1: যদি ভয় করে?
0: কিসের? সে কি চড়িসনি কখনো আগে?
2: শোনা যায় শিশির কুমার ভাদুড়ি আর তার পিতার কাছ থেকেই অনুপ কুমারের অভিনয় শিক্ষার শুরু। আসল নাম সত্যেন দাস। কখনো নায়ক নায়িকার ভাই বা পার্শ্ব চরিত্রে বেশ কিছু ছবিতে আমরা তাকে পাই।
3: এটা বুঝতে পারলেন না? এটা হচ্ছে ভারতীয় রাগ প্রধান সঙ্গীত।
4: রাগ প্রধান?
3: তা রাগ প্রধানটা কি জানেন না?
4: জানেন না?
3: রাগ প্রধান সঙ্গীত মানে হচ্ছে কি জানেন? যিনি গান খুব রেগে গান, আর যারা শোনেন তাদেরও খুব রাগ হয় গাইয়ের প্রতি। বুঝেছি, তুমি আমার সাথে ঠাট্টা করছো।
4: বুঝতে পেরেছি।
2: ক্রমে কমেডিয়ান হিসেবে বহু ছবিতেই তিনি অপরিহার্য হয়ে পড়েন। অনেক সময় এই হাস্যরস যোগানোর পাশাপাশি ছবির এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন তিনি।
0: ভাইয়া, শরীরটা কি খারাপ লাগছে? লাগছে না? দেখি তো। বাড়ি যাও ভাই, বাড়ি যাও, পরে তোমার সঙ্গে আমার একটা প্রাইভেট টক আছে।
4: কি ব্যাপার?
0: তুই সতরে না গলাচ্ছিস কেন? বলছি না প্রাইভেট কথা।
2: অনুপ কুমারের জন্ম 1930-এর 17ই জুন। একই সঙ্গে কৌতুক আর সিরিয়াস অভিনেতার সংমিশ্রণ ঘটেছিল তার মধ্যে। অনেকেই তার অভিনয়ে অনুপ্রাণিত হয়ে অভিনেতা হতে চেয়েছিলেন এমনও শোনা যায়।
5: দেখো, আমি তো বাবার সামনে একবার মুখের মধ্যে বলে দিয়েছি যে আমি মালাকে ছাড়া কাউকে বিয়ে করবো না।
6: তোমাকে নিয়ে নৌকো করে ঘুরে বেড়াবো
5: না,
6: গান শুনবো, আমি তোমাকে বিয়ে করবো।
5: ওর তো বিয়েই হয়ে গেছে, আমাদের ক্লাসে পড়ে। আমি তোমাকে ভাগাবার জন্য বুঝিয়ে
6: বুঝিয়ে
5: অভিনয়

মৈত্রী সংবাদ প্রযোজিত দৃষ্টিকোণে শুনলেন অভিনেতা অনুপ কুমারের স্মরণে আকাশবাণী মৈত্রীর শ্রদ্ধার্ঘ। এবারের গান পলাতক ছবি থেকে, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

1875 সালের আজকের দিন অর্থাৎ 18ই জুন জোড়া সাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে গুণেন্দ্রনাথ ঠাকুর ও তাঁর স্ত্রী সৌদামিনী দেবীর ঘরে জন্মেছিলেন তাঁদের কন্যা সুনয়নী দেবী। সুনয়নী দেবী ছিলেন সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইজি। ইতিহাসের পাতায় তিনি পরিচিত হয়ে আছেন একজন বিশিষ্ট ও খ্যাতনামা চিত্রশিল্পী রূপে। ভারতীয় শিল্পকলা সম্পর্কে বিশেষজ্ঞ অস্ট্রিয়া বংশোদ্ভূত মার্কিন শিল্প ইতিহাসবিদ তথা কিউরেটর ডক্টর স্টেলা ক্র্যামরিজ সুনয়নী দেবীকে ভারতের প্রথম আধুনিক চিত্রশিল্পী রূপে বর্ণনা করেছিলেন। সুনয়নী দেবী ছবি আঁকার কোনো প্রথাগত শিক্ষা গ্রহণ করেননি। তাঁর ছবি আঁকার আগ্রহ এবং অনুপ্রেরণার উৎস ছিলেন তাঁর ভাইয়েরা অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর ও সমরেন্দ্রনাথ ঠাকুর। মাত্র 12 বছর বয়সে সুনয়নী দেবীর বিবাহ হয় রাজা রামমোহন রায়ের নাতি রজনীমোহন চট্টোপাধ্যায়ের সঙ্গে। সুনয়নী দেবীর আঁকা বিখ্যাত ছবির তালিকায় রয়েছে মা যশোদা, বাউল, নেপথ্যে। তাঁর আঁকা বেশ কিছু ছবি সংরক্ষিত রয়েছে কলকাতার ভারতীয় জাদুঘরে, বেঙ্গালুরুর ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টসে, নতুন দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টস

0: বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।
1: শুনলেন সচেতনতার বার্তা। চোখ রাখব আবহাওয়ার বিজ্ঞপ্তির দিকে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আংশিক মেঘলা আকাশ, কোনো কোনো জায়গায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর বিকেল এবং সন্ধ্যার দিকে। আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯২%, সর্বনিম্ন পরিমাণ ছিল ৬০%। গতকাল সকাল ৬:৩০ থেকে আজ সকাল ৬:৩০ পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে ঝোড়ো হাওয়া যার গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার এবং কখনো কখনো ঘণ্টায় ৬০ কিলোমিটার হতে পারে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূল ও সন্নিহিত অঞ্চলে আজ অর্থাৎ ১৮ জুন ২০২৬ থেকে আগামী ২১ জুন ২০২৬ পর্যন্ত। এই কারণে মৎস্যজীবীদের আজ অর্থাৎ ১৮ জুন ২০২৬ থেকে আগামী ২১ জুন ২০২৬ পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূল ও সন্নিহিত অঞ্চলে সমুদ্র যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তা। জানিয়ে দিলাম আবহাওয়ার বিজ্ঞপ্তি। আপনি শুনছেন সকালের আড্ডা। ২০০৫ সাল থেকে শুরু করে প্রতি বছর আজকের দিন অর্থাৎ ১৮ জুন পৃথিবী জুড়ে পালিত হয় অটিস্টিক প্রাইড ডে, যেটি অটিস্টিক অর্থাৎ অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য একটি গর্বের উদযাপন। অটিজম হল মস্তিষ্কের স্বাভাবিক গঠনের চেয়ে ভিন্ন ঘটনের ফলে ঘটে যাওয়া জন্মগত স্নায়বিক বিকাশজনিত বিশেষ অবস্থা। একে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এএসডি বলা হয়, যা কোনো ব্যক্তির চিন্তাভাবনা, অনুভূতি ও তার প্রকাশভঙ্গিকে বিশেষ প্রভাবিত করে, ফলে ব্যক্তিটির স্বাভাবিক যোগাযোগের ক্ষমতা ও সামাজিক মেলামেশার ধরন প্রভাবিত হয়। অটিজম আক্রান্ত বা অটিস্টিক ব্যক্তি আত্মমগ্ন হয়ে থাকেন, তবে উপযুক্ত ও সঠিক সহযোগিতা, সমর্থন, শিক্ষা ও সর্বোপরি উপযুক্ত সম্মান প্রদর্শনের মাধ্যমে অটিজম আক্রান্ত মানুষদের একটি স্বাভাবিক আর অর্থপূর্ণ সামাজিক জীবনযাপনে ফিরিয়ে আনা সম্ভব। বলা যায় তারা এই পরিবর্তনটি ঘটাতে যথেষ্টই সক্ষম। এর জন্য প্রয়োজন তাদের প্রতি সম্মানসূচক ও বন্ধুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি ও সহযোগিতা। আসুন আমরা আজকের দিনেই শুধুমাত্র নয়, বরং জীবনের প্রতিটি দিন অটিজমে আক্রান্ত ব্যক্তিদের উপযুক্ত সম্মান ও সহযোগিতার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করি, তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সচেষ্টই। এবারের গানটি মাদার ছায়াছবি থেকে মীনা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: এবারে বিজ্ঞানের কথিকা জানা অজানা।
2: জানা অজানায় শুনবেন ধারাবাহিক কথিকা। আজ প্রথম পর্ব, বলছেন সুনীত রায়।
3: ভূগর্ভস্থ জ্বালানির মানচিত্রটা আঁকতে বসলে প্রধানত তিন ধরনের জ্বালানির কথা প্রথমেই মনে পড়ে, সেটা হলো কয়লা, তেল আর প্রাকৃতিক গ্যাস, আর ভূতাপীয় শক্তি বা জিওথার্মাল এনার্জি। এদের মধ্যে কয়লা, তেল আর প্রাকৃতিক গ্যাস হলো প্রচলিত জীবাশ্ম জ্বালানি, আর ভূতাপ শক্তি হলো অপ্রচলিত অজীবাশ্ম জ্বালানি। ভারতে কয়লা, তেল আর ভূতাপীয় শক্তির উৎপত্তির জন্য যে বিশেষ ভূতাত্ত্বিক গঠনের প্রয়োজন ছিল, তা বৈশ্বিক ভূগঠন ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। গন্ডোয়ানা নামক অতি মহাদেশের ভাঙন আর ইউরেশিয়ার সঙ্গে ভারতীয় প্লেটের সংঘর্ষের ফলে তৈরি হয়েছিল বর্তমান যুগের জ্বালানিদের জন্মকথা। আজকের আলোচনায় সবচেয়ে প্রাচীন জীবাশ্ম জ্বালানি কয়লাকে নিয়ে শুরু করব। কার্বন উপাদান, তাপীয় ক্ষমতা আর বয়সের উপর ভিত্তি করে কয়লাকে চারটি প্রধান শ্রেণীভাবে ভাগ করা হয়। সবচেয়ে প্রাচীন আর সবচেয়ে বেশি শক্তি সমৃদ্ধ কয়লা হল অ্যান্থ্রাসাইট। সেখান থেকে শুরু করে সবচেয়ে নবীন আর সবথেকে কম কার্বন সমৃদ্ধ কয়লা হল লিগনাইট, আর এর মাঝে রয়েছে সবচেয়ে ব্যবহৃত বিটুমিনাস আর সাববিটুমিনাস কয়লা। ভূতাত্ত্বিক সময়সারণীর প্রেক্ষাপটে আজ থেকে ২৫ থেকে ২৭ কোটি বছর আগে পারমিয়ান সময়কালে ভারতের 98% বেশি কয়লার উৎস ছিল গন্ডোয়ানা স্তরক্রম। নদী উপত্যকায় সে সময় ছিল প্রধান স্থলজ উদ্ভিদের সঞ্চয়ন, আর তখনই শুরু হয়েছিল ভারতীয় ভূখণ্ডের গতিশীলতা। সেই কারণে নদী প্রভাবিত প্রবাহ অঞ্চলের মধ্যে দিয়ে সরে যাচ্ছিল বিপুল পরিমাণে স্থলজ গাছপালা আর পলিমাটি। সময়ের সাথে সাথে সেগুলি পচিয়ে গলে জীবাশ্মে পরিণত হয়, আর এই জীবাশ্মই হল কয়লা। বিশ্বের উৎকৃষ্ট মানের কয়লা সিংহ

0: বেশিরভাগ পাওয়া যায় উত্তর আমেরিকা, ইউরোপ আর চীনের কিছু অঞ্চলে। এটা শুরু হয়েছিল কার্বনিফেরাস যুগ, অর্থাৎ আজ থেকে 30 থেকে 35 কোটি বছর আগে। উচ্চ চাপ আর তাপমাত্রায় নিরক্ষীয় অঞ্চলের বিশাল বনভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে খম, ছাইযুক্ত অ্যান্থোসাইট আর বিটুমিনাস কয়লা তৈরি হয়েছিল। এক্ষেত্রে ভারতীয় কয়লার বৈশিষ্ট্য হল এখানে ছাইয়ের পরিমাণ একটু বেশি, প্রায় 30 থেকে 35 শতাংশ, কিন্তু সালফারের পরিমাণ খুব কম। কিন্তু কার্বনিফেরাস যুগের কয়লায় ছাইয়ের পরিমাণ কম কিন্তু সালফারের পরিমাণ খুব বেশি। কয়লায় অতিরিক্ত সালফার থাকলে যে তিনটি প্রধান সমস্যা দেখা যায় সেটা হলো যন্ত্রপাতির মারাত্মক ক্ষয়, পরিবেশ দূষণ ও স্বাস্থ্যগত ঝুঁকি, আর উচ্চ পরিচালন ও অর্থনৈতিক ব্যয়। সেজন্যে বিদ্যুৎ কেন্দ্রে সাধারণত বিটুমিনাস ও সাববিটুমিনাস কয়লাই সাধারণত জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। প্রতিটি প্রকার কয়লার একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আর ব্যবহার রয়েছে। ভারতবর্ষের জম্মু কাশ্মীরে অ্যান্থ্রাসাইট কয়লা পাওয়া যায়, এটা শিল্পে আর ঘর গরম করার কাজে ব্যবহার করা হয়। ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় আর পশ্চিমবঙ্গের বিটুমিনাস কয়লা বিদ্যুৎ উৎপাদন আর ইস্পাত শিল্পে কাজে লাগে। মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্রের সাববিটুমিনাস কয়লা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। তামিলনাড়ুর নেভেলিতে, রাজস্থান আর গুজরাটে লিগনাইট কয়লা পাওয়া যায়, সেটাও স্থানীয় প্লান্টে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগে। 1770-এর দশকে ব্রিটিশ ঔপনিবেশিকদের আমলে ভারতে প্রথম কয়লা খনির প্রচলন ঘটে। 1774 সালে দামোদর নদের অববাহিকায় পশ্চিমবঙ্গের রানীগঞ্জ অঞ্চলে প্রথম ব্যবসায় ভিত্তিক কয়লা খনির কাজ শুরু হয়। সে সঙ্গে শুরু হয় রেলপথের প্রসার। রেলপথের প্রসারের সাথে সাথে কয়লার চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেতে শুরু হয়। পশ্চিমবঙ্গে কয়লার সহজলভ্যতার জন্যে 1899 সালে কয়লা থেকে উৎপন্ন বিদ্যুৎ কেন্দ্র প্রথম কলকাতাতেই তৈরি হয়। ভারতে বিশ্বের কয়েকটি বৃহত্তম কয়লা খনি রয়েছে, যা দেশের জ্বালানি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঝাড়খণ্ডের ঝরিয়া কয়লা ক্ষেত্রের উচ্চমানের বিটুমিনাস কয়লা ইস্পাত শিল্পের জন্য কোকিং কয়লার প্রধান উৎস। মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে সিংরাউলি কয়লাক্ষেত্রটি অন্যতম আর কয়লার বৃহত্তম মজুদ ভাণ্ডার। বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির কয়লা এখান থেকেই সরবরাহ করা হয়। ছত্তিশগড়ের কোবরা কয়লাক্ষেত্রটি তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির প্রধান উৎস আর তাপীয় কয়লায় সমৃদ্ধ। সাম্প্রতিককালে ভারতের কয়লা খনিগুলো নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে, যার মধ্যে রয়েছে পরিবেশগত প্রভাব, নিরাপত্তাজনিত উদ্বেগ, ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন, প্রযুক্তিগত আধুনিকীকরণ, নিয়মকানুন প্রতিপালন, সামাজিক প্রভাব আর অবকাঠামো উন্নয়ন। আর এসবের ফলে কয়লা খনিগুলোর কার্যকারিতা, নিরাপত্তা আর স্থায়িত্বের মধ্যে এগুলির প্রভাব পড়ছে।
1: ভারতের ভূগর্ভে জ্বালানির মানচিত্র প্রথম পর্ব শুনলেন, জানাও জানায় বললেন সুনীত রায়।
2: শুনলেন বিজ্ঞানের কথিকা জানাও জানা। অনুষ্ঠান কেমন লাগলো জানান maitribondhu23@gmail.com-এ মেল করে, অথবা মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীতে আপনার সংশ্লিষ্ট পোস্টের মাধ্যমে। 2016 সালের 21শে ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে আজকের দিন অর্থাৎ 18ই জুন তারিখটিকে সাস্টেইনেবল গ্যাস্ট্রোনমি ডে অর্থাৎ টেকসই রন্ধন শিল্প দিবস রূপে ঘোষণা করা হয়। এর পরের বছর অর্থাৎ 2017 সালের 18ই জুন থেকে প্রতি বছর বিশ্বজুড়ে এই দিবস পালিত হয়ে আসছে। এর উদ্দেশ্য হল পুষ্টিকর খাদ্যগ্রহণ ও খাদ্যাভ্যাস ও রন্ধন শিল্পের সঙ্গে পরিবেশ সচেতনতার সংযোগ স্থাপন। স্থানীয় কৃষিজ ফসল রান্না করলে বহু দূর থেকে আনা খাদ্য পরিবহনের সঙ্গে জড়িত ক্ষতিকারক গ্রিন হাউস গ্যাসের নির্গমন কম করা সম্ভব। মরশুমি অর্থাৎ ঋতুভিত্তিক ফল ও শাকসবজি খাদ্য গ্রহণ করলে তা জীববৈচিত্র্যকেও সাহায্য করে, খাদ্যের অপচয় হ্রাস করে। রান্না বা রন্ধনশিল্পকে বাঁচিয়ে রাখা ও সংরক্ষণ করাও আজকের দিবস পালনের এক গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। একই সঙ্গে আজ অর্থাৎ 18ই জুন পালিত হয় ইন্টারন্যাশনাল পিকনিক ডে বা আন্তর্জাতিক পিকনিক দিবস। যদিও আমরা অর্থাৎ বাঙালি তথা ভারতীয়রা মূলত শীতকালে পিকনিক বা বনভোজন করে থাকি, তবে শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক না কেন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা পরিচিত

পরিচিতদের সঙ্গে একসঙ্গে কোনো রেস্তোরাঁতে গিয়ে খাওয়া দাওয়া করলে বা বাড়িতেই একসঙ্গে আনন্দ করে খাওয়া দাওয়া করলে তাকেও তো পিকনিক বলাই যায়, কি বলুন? আসলে মানুষকে ঘরের বাইরে বের হয়ে মনোরম প্রাকৃতিক পরিবেশ ও আবহাওয়া উপভোগ করতে, প্রিয়জনদের সঙ্গে নিয়ে প্রকৃতির আঙিনায় খাদ্য গ্রহণ ও আনন্দ উপভোগ করতে উৎসাহিত করার লক্ষ্যেই এই দিনটি পালিত হয়। 18ই জুন তাহলে একই সঙ্গে টেকসই রন্ধনশিল্প দিবস ও আন্তর্জাতিক পিকনিক দিবস, যথার্থ সমাপতন, কি বলুন? শুনুন আজকের শেষ গান মান্না দের কণ্ঠে পিকনিক ছবি থেকে।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ঘুরে দাঁড়ানোর গল্প।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান ঘুরে দাঁড়ানোর গল্প।

0: কথায় বলে জলে কুমির, ডাঙায় বাঘ, এই দুই সাক্ষাৎ সমনকে সঙ্গী করেই জীবন কাটাতে হয় সুন্দরবনের এক বড় অংশের বাসিন্দাদের। পেটের তাগিদে যেতে হয় তাদের নদীতে, গহন অরণ্যে মিন বা কাঁকড়া ধরতে কিংবা মধু সংগ্রহ করতে, আর প্রতিপদে সেখানে ওঁত পেতে থাকে বিপদ। বাঘের শিকার হওয়ার বিপদ, বাঘের আক্রমণে স্বামীহারা মহিলাদের সমাজ একটা নাম দিয়েছে, বাঘ বিধবা। কেমন হয় তাদের জীবনের লড়াইটা? আজ ঘুরে দাঁড়ানোর গল্প অনুষ্ঠানে আপনাদের শোনাব তেমনই একজনের কথা, পারুল হালদার। তার সঙ্গে কথা বলেছেন অসীম গায়েন। আজ শুনুন প্রথম পর্ব।
1: আমি খুব ছোটবেলার থেকে স্কুল লাইফে ছেলে দিয়ে আমি সেখান থেকে আমার দুটো ভাই মানুষ করার জন্য আমি জঙ্গলে মাছ কাঁকড়া ধরি।
2: ছেলে কত বছর থেকে ধরছেন?
1: আমার বয়স 16 বছরের থেকে আমি মাছ কাঁকড়া ধরি। বন জঙ্গল করতাম, করতে করতে বিয়ে হয়ে গেল। স্বামী যাওয়ার পরেও আমি এখন মাছ কাঁকড়া ধরি। আমার চারটি মেয়ে মানুষ করার জন্য, লেখাপড়া শেখানোর জন্য আমি জঙ্গলই ছাড়িনি, জঙ্গলই ধরেছিলাম। যে আমাদের সুন্দরবনে আমার জমি জায়গা নেই, আমার খেটে খেতে হয় বলে আমি নিজেই জঙ্গলের পথটা বেছে নিলাম। লোকের বাড়ি খেটে তো পেট চলে না, চারটে পাঁচটা পেট, আর আমার জমি জায়গায় কিছু ছিল না। এবার আমার স্বামীর সঙ্গে জঙ্গলে গেলাম, তিনটে মেয়ে বিয়ে হয়ে গেল। যাওয়ার পরে একটা মেয়ে ছিল, আমার স্বামীর সঙ্গে যেতে পারিনি জঙ্গলে। আমি যে বছর না গেলাম জঙ্গলে, সেখান থেকে আমার স্বামী অ্যাক্সিডেন্ট হলো। শ্রাবণের 17 তারিখে জঙ্গলে উঠলো, ভাদ্রের 6 তারিখে জঙ্গলে পড়লো। সেখান থেকে এই নিজেও এখনো জঙ্গল ছাড়িনি। যে আমার এখনো একটা মেয়ে আছে, আর আমার তো কোনো আয় উন্নতি করার জায়গাও কোথাও নেই যে আমি কোথাও যাব, জঙ্গলের ওপরেই নির্ভর। আমি ব্যাঙ্গালোরে হার্ট অপারেশন হলাম 4 লাখ টাকা দিয়ে, চোখ অপারেশন করলাম 47,000 টাকা করলাম, একটা আর একটা করেছিলাম 12,000 টাকা। তিনটে মেয়ে বিয়ে হয়েছিল, ঋণ ছিলাম 2,77,000 টাকা, সে ঋণটাও শোধ করলাম জঙ্গলের উপরে করে এখনো আমি জঙ্গল করি বা জঙ্গলের উপরে আমার নির্ভর সব। ছোট মেয়ে 10 পর্যন্ত পড়ালাম, পড়ানোর পর নাপুরগঞ্জে হোস্টেলে ভর্তি করলাম গার্লস স্কুলে, কিন্তু ও আর পড়াশোনা আর করতে পারলো না, আর আমি আর ওর খরচ দিয়ে পারলাম না।
2: কিন্তু আপনারা যে এই নদীতে যাচ্ছেন, আমরা জানি যতটুকু যে নদীতে যারা মাছ কাঁকড়া ধরতে যায়, বিশেষ করে কাঁকড়া যারা ধরতে যায়, তাদের তো একটা লাইসেন্স দেয় ফরেস্ট ডিপার্টমেন্ট, তো সেই লাইসেন্সটা আছে আপনাদের যে আপনারা যাচ্ছেন?
1: না, আমার লাইসেন্স নেই, আমরা ভাড়া করে নেই। আমার স্বামী যখন জঙ্গলে পড়ে, আমার 74,000 টাকা রেস্টি, তখন রেস্টি ছিল বেলচি বলে নাম, তা সেটা নিয়েছিলাম লোকের কাছ থেকে, ভাড়া নিতে হতো 9 মাসে আমাদের একটা সিজন। কিন্তু আমার স্বামী 1 মাস করার পর আর জঙ্গলে সিজন আর কাটাতে পারলো না, কিন্তু আমার সে 74,000 টাকাই তাদের দিয়ে দিতে হলো।
2: নিজস্ব রেস্টি করেন না?
1: নিজস্ব রেস্টি আমার সে সক্ষমতা নেই, আর আমার স্বামী যখন জঙ্গলে পড়েছিল তখন আমরা ভাড়ায় রেস্টি চালাতাম। এই তো আমার ভাড়ায় নেওয়া হয়ে গেছে 40,000 টাকা রেস্টি, তিনজন নিয়ে আমার জঙ্গলে যেতে হয়। আপনার কাছে রেস্টি আছে, ওই রেস্টিটা আমি যদি কিনে নেই 2,00,000-2,50,000 টাকা দিয়ে আমাকে কিনে নিতে হবে।
2: আপনার স্বামী জঙ্গলে গেল, যাওয়ার পরে আপনি কখন খবর পেলেন?
1: সোমবার সকালে বাড়ির থেকে গেল, বৃহস্পতিবার সকাল 10টায় জঙ্গলে পড়লো। এবার বৃহস্পতিবার সন্ধ্যা 8টার সময় সংবাদ পাচ্ছি যে আমার স্বামী জঙ্গলে পড়ে গেছে। মানে আমি নদীতে ছিলাম, আমি সন্ধ্যাবেলা জঙ্গলের থেকে এসে স্নান করে সবে সন্ধে ধরতে গিয়েছি, এর মধ্যে আমার সংবাদ আসলো যে আমার স্বামী জঙ্গল পড়ে গেছে। তা আমার ছোট মেয়ে ছিল, আমার বাবার বাড়িও কাছে আছে, আমার ভাই দুটো ছিল, আমার গ্রাম প্রতিবাসী, আমি বিশ্বাস করতে পারিনি যে আমার স্বামী জঙ্গলে পড়েছে। মানে উনি জঙ্গলের বিষয়ে এত সতর্ক ছিল, সে কাউকে বোঝানো যাবে না, কিন্তু আমি শুনলাম এরকম জঙ্গলে পড়ে গেছে। যাওয়ার পরে আমি কিছু বলতে পারিনি, তারপরের থেকে ওরকম 5-6 মাস তো কোনো খাওয়া দাওয়া কিছু ছিল না, কাউ ধারে যেতাম না, কোথাও যেতাম না। পরে দেখলাম যে দুটো মেয়ে আছে, দুই মেয়ে বিয়ে হয়ে গেছিল, সেজে মেয়েটা টেনে পড়ছে। তখন চিন্তা করলাম যে আমি যদি না কিছু করি বা আমি কোথায় যাব, মেয়েদের থুয়েও বা কোথায় যাব বা মেয়েদের নিয়েও বা কোথায় যাব, হচ্ছে জঙ্গল করি, আমি জঙ্গলই করলাম। পরে সেজে মেয়ে 1 বছর পর বিয়ে দিলাম।
2: আপনার স্বামী

0: যে জঙ্গলে গেল, টাইগার অ্যাটাক হলো, তো স্বামীকে ফিরিয়ে আনতে পেরেছিলেন জঙ্গল থেকে?
1: না,
0: পাওয়া যায়নি?
1: না, কোনো খোঁজ পাওয়া যায়নি। আমার স্বামীর ধারে তিনজন ছিল, যখন আমার সংবাদ তো আসছে বিকালে, আমাদের ঘাটের থেকে লোকও যাচ্ছে, মানে আমার ভাসুর টাসুর এরা সব জঙ্গলে গেছে, গিয়ে বলছে রঞ্জিতের নৌকা কই, রঞ্জিত কই, আমার স্বামীর নাম রঞ্জিত, রঞ্জিতের নৌকা কই, তা বলছে রঞ্জিতের নৌকা তো দেখতে পাচ্ছি না, তা খালটার নাম হচ্ছে হাফরে আগা, হাফরে আগায় চল তো দেখি, ওর নৌকা তো এইখানে থাকার কথা, নৌকা নেই, গিয়ে দেখে দুজন চাপিয়ে আছে, ও নেই, তা বলছে রঞ্জিত কই তোরা চাপিয়ে আসিস, বলছে রঞ্জিত এরকম সকাল 10টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। এই বাড়িতে সংবাদ আমার আসলো সন্ধ্যাবেলা, যেরকম আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে গেছে।
0: তারপরে আপনারা খুঁজতে যাননি?
1: খুঁজতে ফরেস্টারে বোর্ড নিয়ে গিয়েছিলাম, আমার ভাইরা বোর্ড নিয়ে ওখানে স্পটে গিয়েছিল, আমার নৌকা রেস্টি ভাড়া ছিল, ফরেস্টাররা গেল, গিয়ে স্পটে গিয়ে দেখে যে হ্যাঁ সত্যি সত্যি, মানে যেখান থেকে তুলে নিয়ে গেছে, যে খালের থেকে তুলে নিয়ে গেছে, আমার স্বামী জলে পড়েছিল, মানে গলিতে ছিল, দন্তান ছিল, আমার এই অপর সাইডে বাঘ পড়েছিল, ও পিছনে মানে ডান সাইডে পড়েছিল, পড়লে এরকম পিছনের লোক বা সামনে মাজার লোক ওরা নৌকা নিয়ে চলে এসেছিল, আমার স্বামী তখন বাঘে ধরেনি, বাঘে ধরেছিল পরে, ওরা যখন নৌকা নিয়ে বেরিয়ে এসেছিল তারপরে নিয়ে তুলে চলে গিয়েছিল। সেখান থেকে ছমাস পরে সবাই গ্রাম প্রতিবেশী, মা বাবা বা অনেকেই আমার পাশে আসে, যে মেয়েগুলো তো দিতে হবে পরের ঘরে, তো ঘরে রাখা না, দুটো দিয়ে গেছে, আর তুই কিভাবে কি করবি, কলকাতার দিকে যাবি না জঙ্গল করবি? আমি দেখলাম যে কলকাতার দিকে কোথাও যাব না, আমি জঙ্গলই করব। তাই জঙ্গল করতে করতে সেজ মেয়েটা বিয়ে দিলাম, দেওয়ার পরে ছোট মেয়েটা 6 বছর বয়স ছিল, তার সেখান থেকে এই 10 পর্যন্ত পড়ালাম। পড়াতে পড়াতে আমি একটা যোগাযোগ পেলাম যে টাইগার অ্যাক্সিডেন্ট এরকম ভর্তি, মানে গার্লস স্কুলে ওকে নেবে বলে, ওর পড়াটা আজকে আমার জীবনেই নষ্ট হয়ে গেল, মানে আমি যদি ওর হোস্টেলে না ভর্তি করতাম তাহলে ওর অতটা ক্ষতি হতো না, আমি আর খরচ দিতে পারিনি। অপারেশন হলাম তখন আমার বাড়ি এসে আর আমার কিছু তো আমি করতেই পারছি না, মানে ওর দিকে আর খরচ দিতে পারছি না, তখন ও বেরিয়ে আসলো যে মা আমি খরচ না দিলে ওরা আমাকে ঘর রাখবে না, কিন্তু যে নিয়ে গেল যে বাবা টাইগার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর পড়া খরচ দেবে বা ওর খাওয়া খরচ দেবে এসব বলে নিয়ে গেল, তারা ভর্তি থেকে আর মানে ওর পড়ানো পর্যন্ত 2 বছরের মধ্যে ওরা কিছু দেয়নি, ওর পড়া আর হলো না। আমি তবু এমসি হাই স্কুলে ভর্তি করেছিলাম 1000 টাকা দিয়ে ভর্তিটা করেছিলাম, কিন্তু বইপত্র কিনতে পারিনি বলে আর ওর পড়ানো হলো না।
0: ছোট মেয়ে বাড়িতেই থাকে তাহলে?
1: ছোট মেয়ে বাড়িতে ছিল এই 2 মাস, ওর মেয়েদের ওইখানে চলে গেছে ব্যাঙ্গালোরে, মেয়েদের জামাই মেয়ে থাকে কাজ করে সেখানে চলে গেছে, বলে মা পড়াশোনা হচ্ছে না আর ফাও এখানে থেকে কি করব, আমি ওইখানে কোম্পানিতে কাজ করি বলে চলে গেছে কোম্পানিতে কাজ করে।
0: আগামী দিনে আপনি কি করতে চাইছেন? বয়স তো আপনার বাড়ছে, মেয়েদের বিয়ে হয়ে গেছে, বাচ্চা মেয়েটাকেও তো বিয়ে দিতে হবে, তো সেটাও একটা ব্যাপার হয়ে যায়, তখন তো আপনি একা থাকবেন আর বয়সটাও হচ্ছে, এমন একটা বয়স আসবে যে সময় আপনাকে জঙ্গলটা বন্ধ করতে হবে, সেই সময় আপনি কি করতে চাইছেন, সেটার জন্য আপনি কি ভাবনা চিন্তা করছেন?
1: অ্যাকচুয়ালি সারা জীবন জঙ্গল করবো এটা কিন্তু আমি পারবো না, এটাও অবশ্যই ঠিক, জঙ্গল করার চোখ কান না থাকলে আমার জঙ্গল করা সম্ভব নয়, এখন আমার চোখ কান আছে, আমি সচল আছি যে আমি জঙ্গল করে আমার মেয়েদের মানুষ করলাম বা বিয়ে থাওয়া দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি ওই জীবনটা তো আমি নিজেই জানি না যে আমার কিভাবে কাটবে, এখন সবার সঙ্গে হেসে খেলে জঙ্গল করে দিনগুলো কাটাচ্ছি, কিন্তু তখন আমি কি করব আমি নিজেই জানি না যে আমি কি করব, আমি সে পথ বলতে পারছি না, গ্রামে হয়তো এরোর বাড়ি কাজ করে বা ইয়ে করে খেতে হবে, তাছাড়া তো আমার পরিস্থিতি নেই, আমার জায়গা জমি কিছু নেই যে আমার কোথাও কিছু আছে তাই খাবো, সেটাও উপায় নেই, আর মেয়েদেরও বড় ভাষা।
0: আপনি কাঁকড়া, এই যে কাঁকড়া ধরতে জানেন, সেটা কি আর অন্য কোনো কিছু কাজ জানেন যেটা বাড়িতে বসে আপনি করতে পারেন?
1: হ্যাঁ, সেলাই কাজটা সবই জানি, জানি না এমন কোনো কাজ না যে আমি সবই সেলাই কাজ বলো, মানে বিভিন্ন রকমের যে হাতে তৈরি কাজ সবই জানি, কিন্তু আমার ঘটনাটা হচ্ছে আমাদের সুন্দরবনে তো কোনো কিছু নেই যে আমি একটা জিনিস বাড়ি বসে তৈরি করলাম বা আমি একটা জিনিস সেলাই করে দিলাম, সেটা বিক্রি হলো বা কিছু হলো ওটা হয় না।

0: আমাদের ওটা ঘরে ব্যবহার করার জন্য আমরা হাতে কাজ করি বা বাড়িতে ব্যবহার করি।
1: এই জঙ্গলটা বেছে নিলেন কেন, আর তো অন্য কোনো কাজ ছিল?
0: আমি সব জায়গায় গেলে খাটতে পারবো, কলকাতায় গেলে খাটতে পারবো, কিন্তু আমি ওতে ভালো লাগে না, আমার মন একদম ভালো হয় না, যে আমি নিজে ওই জঙ্গলে পাখি পড়লো পশু পাশু জানোয়ার সঙ্গে দেখলে মনে হয় কি যে না আমার স্বামীকে দেখতে পাচ্ছি বা স্বামীর সঙ্গে থাকতে পারবো, এরকম আমার মনের ভিতরে ঠিক এটা আসে।
2: ঘুরে দাঁড়ানোর গল্প এই অনুষ্ঠানে আজ শুনলেন বাঘের আক্রমণে স্বামীহারা বাঘ বিধবা পারুল হালদারের সাক্ষাৎকারের প্রথম পর্ব। তার সঙ্গে কথা বললেন অসীম গায়েন। সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামী সপ্তাহে একই দিনে একই সময়ে ঘুরে দাঁড়ানোর গল্প অনুষ্ঠানে। শব্দগ্রহণ ও সম্পাদনা পিউ দাস, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

0: শেষ হল ঘুরে দাঁড়ানোর গল্প। আকাশবাণী মৈত্রী।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mitrwkathaj@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে। প্রথমেই শিল্পী অহনা চক্রবর্তীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন জৌনপুরী রাগে অমৃতা সরখেলের কণ্ঠে খেয়াল। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অনিরুদ্ধ মুখোপাধ্যায়। হারমোনিয়ামে থাকবেন রথীন্দ্রনাথ চক্রবর্তী। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এই পর্যন্তই। আজ শুনলেন অমৃতা সরখেলের কণ্ঠে জৌনপুরীর আগে খেয়াল। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অনিরুদ্ধ মুখোপাধ্যায়। হারমোনিয়ামে ছিলেন রথীন্দ্রনাথ চক্রবর্তী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শেষ হল।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন মনের মতো গান। উপস্থাপনায় থাকব হৈমন্তী রায়। বন্ধুরা, চলে এসেছি মনের মতো গান অনুষ্ঠানে। কথায় বলে, যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। তেমনি আমরা এমন অনেক সঙ্গীত শিল্পীকে জানি যারা শুধু গান গেয়েছেন তা নয়, কত না সুন্দর গান সৃষ্টি হয়েছে তাদের।

গায়ক নিজেই যখন সুরকার, তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকের মনের মতো গানের বিষয়টি একদমই তাই। আজকের মনের মতো গান শুধু সেই সব গান নিয়ে যেখানে যিনি গায়ক তিনিই আবার সুরকার। এই যে সুরকার হওয়া, কখনো নিজের সুরে তাঁরা যেমন গান গেয়েছেন, আবার অন্য কোনো সঙ্গীত শিল্পীর কণ্ঠেও হয়তো আমরা শুনেছি তাঁদের সুরের গান। তাহলে আর দেরি না করে প্রথমেই যে গানটি শোনাব সেটি মান্নাদের কণ্ঠে, এবং অবশ্যই এখানে তিনি গায়কও বটে আবার সুরকারও। রইল মান্নাদের কণ্ঠের এই গান বন্ধুদের জন্য।

মান্নাদের কণ্ঠে গান শুনতে শুনতে যে গান লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় আর সুর দিয়েছিলেন মান্নাদে নিজেই, এই গানটি শুনতে শুনতে এমনই আরেকটি গানের কথা বড্ড মনে পড়ছে। সেই গানেরও কথা পুলক বন্দ্যোপাধ্যায়ের এবং সুর দিয়েছেন মান্নাদে নিজে এবং গেয়েছেন মান্নাদে। রইল সেই গানটি বন্ধুদের জন্য।

ইলেকট্রিক বিল মেটাতে না পারার জন্য তার ঘরে আলো জ্বলত না। সন্ধেবেলা হ্যারিকেন বা মোমবাতির আলোয় ছাত্রছাত্রীদের গান শেখাতেন। কে বলুন তো, কোন সেই গায়ক, কোন সেই সুরকার? তিনি অখিল বন্ধু ঘোষ। রইল অখিল বন্ধু ঘোষের কণ্ঠে তাঁরই সুরে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত গান মনের মতো গান অনুষ্ঠানে।

অখিল বন্ধুর কণ্ঠে রোমান্টিক গানগুলো যদি আমরা শুনি, তখন কেন জানি না মনে হয় যে এই গানগুলো বোধহয় একান্তভাবেই তার নিজের অনুভবের গান, ঠিক যেন তিনি তার স্ত্রীকে পাশে বসিয়ে এই গানগুলো শোনাচ্ছেন, গাইছেন। যেহেতু তার বেশিরভাগ গানই পুলক বন্দ্যোপাধ্যায় লেখা, তাই শব্দের ব্যবহারে তো তেমন আড়ম্বর ছিল না, সহজ সরল আড়ম্বরহীন কথা যেন গল্প করতে করতে গাওয়া। এমনই একটি গান তাঁরই সুরে তাঁরই কণ্ঠে রইল বন্ধুদের জন্য।

গানের বিষয়টি বড় সুন্দর। গায়ক নিজেই যখন সুরকার, প্রথমে তো মান্নাদের সুরে গান শুনলেন এবং তারপরে ছিল অখিল বন্ধু ঘোষের সুরে তার কণ্ঠে দুটি গান। এবারে কোন সে গায়ক যিনি সুরকার? আচ্ছা, হেমন্ত মুখোপাধ্যায়। তাঁর সুরে তিনি যেমন গান গেয়েছেন তেমন বহু বহু প্রথিত যশা সঙ্গীত শিল্পী কিন্তু তাঁর সুরে গান গেয়েছেন। এখন যে গানটি শোনাব সেই গানের কথা মোহিনী চৌধুরীর এবং সুরকার অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়, কিন্তু গানটি তিনি গাননি, গানটি গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। নায়িকা সংবাদ ছায়াছবি থেকে এই গান, যে গানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে যিনি লিপ দিয়েছিলেন, নায়িকা ছিলেন, একদম ঠিক ধরেছেন, অঞ্জনা ভৌমিক। তাহলে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, মোহিনী চৌধুরীর কথায় নায়িকা সংবাদ ছায়াছবির গান।

এই যে নায়িকা সংবাদ ছায়াছবির গানটি এতক্ষণ শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, যে গানের সুর অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায় দিয়েছিলেন। এই সিনেমার আরেকটি গানের কথা মনে পড়ছে, সেই গানে কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা গানটি শুনেছি এবং সেই যে সিনেমার দৃশ্যটি বড় সুন্দর ছিল, যখন মহানায়ক উত্তম কুমার তার নায়িকার

0: অনুরোধে গানটি শোনাতে চাইলেন ঠিকই, তবে একটু দূরে গিয়ে বারান্দার এক কোণে একটু লাজুক বোধহয় হলেন এবং শোনালেন সেই গান। তাহলে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের সেই গানটি থাকুক না আজকের মনের মতো গানে।
1: পূর্ণিমা

লতা মঙ্গেশকরের বাংলা গানের জগতে আসা হেমন্ত মুখোপাধ্যায়ের হাত ধরে, এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে লতা মঙ্গেশকরের বহু বহু বাংলা গান গাওয়া হয়েছিল। তেমনই একটি গান বন্ধুদের জন্য, এই গানের কথা গৌরীপ্রসন্ন মজুমদারের, এবং অবশ্যই গানের সুর দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়।

কিশোর কুমারের বহুমুখী প্রতিভার কথা আমরা কে না জানি। তার প্রতিভার কিছুটা আন্দাজ পেতে হলে অবশ্যই দেখতে হবে পরোসান ছায়াছবিটি কিংবা বাংলা ছায়াছবি লুকোচুরি। তাতে তো তার অভিনয় দক্ষতা, সেটিও যেমন আমরা দেখতে পেয়েছি, তার গাওয়া গান শুনেছি, এবং সুরকার কিশোর কুমার তো আমরা সবাই জানি। লতা মঙ্গেশকর ও কিশোর কুমার দুজনেই কিন্তু দুজনের প্রতিভাকে অসম্ভব শ্রদ্ধা করতেন। লতা মঙ্গেশকর একবার বলেছিলেন, কিশোর হচ্ছেন এক অদ্বিতীয় প্রতিভা, যেন যে কোনো গান যে কোনো সুরকারের কাছে একবার শুনেই তিনি তুলে ফেলতে পারতেন অনায়াসে। যেসব ছবিতে দুজনে গান গাইতেন, মানে কিশোর কুমার ও লতা মঙ্গেশকর দুজনেই যেসব চলচ্চিত্রে একসঙ্গে গান গাইতেন, ছবির প্রযোজক বা সুরকারকে কিশোর কুমার কি বলতেন জানেন? তিনি বলতেন যে কিশোর কুমারকে যে পারিশ্রমিকটি দেওয়া হবে, সেই পারিশ্রমিকের থেকে অন্তত এক টাকা বেশি যেন লতা মঙ্গেশকরকে দেওয়া হয়। এমনই ছিল দুজনের প্রতি শ্রদ্ধা। সালটা 1974। পুজোয় বাংলা গানের রেকর্ডের জন্য লতার কণ্ঠে এবং কিশোর কুমারের সুরে গান হবে, এমন কাজ এলো কিশোর কুমারের কাছে। কিন্তু কিশোর কুমার তিনি শর্ত রাখলেন যে তিনি যদি সুর করেন এবং লতা মঙ্গেশকর গান গান, তাহলে উল্টোটিও করতে হবে, মানে লতা মঙ্গেশকরের সুরে কিশোর কুমারের কণ্ঠেও কিন্তু গান হবে আর কি। তারপর তেমনই গান সৃষ্টি হলো। তাহলে লতা মঙ্গেশকরের সুরে কিশোর কুমারের কণ্ঠে একটি গান থাকুক বন্ধুদের জন্য।

0: শুনলেন মুকুল দত্তের কথায় লতা মঙ্গেশকরের সুরে কিশোর কুমারের কণ্ঠে এই গানটি। বলছিলাম যে কিশোর কুমারের সুরে লতা মঙ্গেশকর গান গাইলে কিশোর কুমারও গাইবেন লতা মঙ্গেশকরের সুরে গান, এমনই কথা হয়েছিল তো? লতা মঙ্গেশকরের সুরে কিশোর কুমার তো এই গানটি গাইলেন, আর কিশোরের সুরে লতা কোন গাইলেন সেই গানের কথাও মুকুল দত্তের লেখা। সেই গানটি রইল বন্ধুদের জন্য।
1: কি লিখি তোমায়?

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন মনের মতো গান। আজকের মনের মতো গানের বিষয়, গায়ক যখন নিজেই সুরকার। কিশোর কুমারের সুরে লতা মঙ্গেশকরের কণ্ঠে গান তো শোনা হলো, এবারে কিশোর কুমারের নিজের কণ্ঠে তার নিজের সুরে একটি গান। বন্ধুদের জন্য এই গানের কথাও মুকুল দত্তের।

শচীনদেবের সুরে কেউ কোনো দিন বেসিক রেকর্ড করতে পারে নাই। বেসিক রেকর্ডে আমার গান আমি গাইছি, কথা বাড়াইয়া লাভ নাই, যাইতে পারো। শচীনদেব বর্মন এই কথা বলেছিলেন কবি, গীতিকার, সুরকার, শিল্পী, অধ্যাপক দীপঙ্কর চট্টোপাধ্যায়কে, কারণ দীপঙ্কর বাবু শচীনদেব বর্মনের কাছে এসেছিলেন একটি অনুরোধ নিয়ে যে শচীনকর্তার সুরে তিনি একটি গান গাইবেন এবং সেটি বেসিক রেকর্ডে বেরোবে। তারপর আর কি, শচীনকর্তা কিছুতেই রাজি হচ্ছেন না। অবশেষে দীপঙ্করবাবু একটি চিঠি বার করলেন, যার তার চিঠি নয়, স্বয়ং মন্ত্রীমশাই চিঠি লিখেছেন এবং তিনি অনুরোধ করেছেন যে শচীনদেব যেন একটু সহযোগিতা করেন এই শিল্পীকে। সেই চিঠি দেখে শচীনবাবু কি বললেন, তিনি বলেছিলেন, শোনো, আমি হইলাম গিয়া রাজা শচীনদেব বর্মন, তুমি আমারে মন্ত্রীর চিঠি দেখাইতাছ। তারপরে কি হল? তারপরে অবশেষে বন্ধু তুষারকান্তি ঘোষের অনুরোধে শচীনদেবের সুরে তিনি গাইবার অনুমতিটি পেয়েছিলেন। তাহলে এত যে গল্প করছি আর শচীনদেব বর্মনের সুরে তাঁর কণ্ঠে একটি গান শোনাব না, তা কখনো হয়?

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন মনের মতো গান। আজকের মনের মতো গানের বিষয়টি গায়ক নিজেই যখন সুরকার, তাহলে শ্যামল মিত্র। শ্যামল মিত্রর সুরে তার কণ্ঠে গান তো এখনো শোনা হয়নি। একটি গান শ্যামল মিত্রের কণ্ঠে রইল বন্ধুদের জন্য। এই গান জীবন জিজ্ঞাসা ছায়াছবি থেকে।

শচীন দেব বর্মনের যোগ্য উত্তরসূরি রাহুল দেব বর্মন। রাহুল দেব বর্মনের সুরে কত যে সঙ্গীত শিল্পীর কণ্ঠে আমরা কত জনপ্রিয় গান শুনেছি তার কি আর শেষ আছে। তবে রাহুল দেব বর্মন নিজেও তো গান গাইতেন, তাই গায়ক রাহুল দেব বর্মন ও সুরকার রাহুল দেব বর্মন দুজনকেই পাব এই গানটিতে। এই গান অত্যন্ত জনপ্রিয় এবং বন্ধুদের নিশ্চয়ই খুব ভালো লাগবে।

কেমন লাগছে মনের মতো গান জানান আমাদের অপেক্ষায়। আমরা আপনাদের চিঠির মাধ্যমে বা মেলের মাধ্যমে বা ফেসবুক পেজেও জানিয়ে দিতে পারেন আপনার মতামত। চিঠি পাঠান এই ঠিকানায়, মনের মতো গান, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। অথবা ইমেল করুন আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitribondhu23, maitribondhu23@gmail.com। ফেসবুক পেজের ঠিকানা আকাশবাণী মৈত্রী,

আকাশবাণী, এখানে যে বাণী রয়েছে সেখানে ভি নয়, বি রয়েছে বানানে। আর সময় নেই, মনের মতো গান তো এবার শেষ করতে হবে। যাওয়ার আগে আশা ভোঁসলের কণ্ঠে রাহুল দেব বর্মনের সুরে এই গান বন্ধুদের জন্য।

মনের মতো গান অনুষ্ঠান এই পর্যন্তই। সঙ্গে ছিলাম হৈমন্তী রায়। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথমেই শুনবেন দোতারা, শিল্পী সৌমেন্দু দাস।

শুনছেন রামধনু অনুষ্ঠান। রামধনুতে শুনলেন দোতারা, পরিবেশনায় ছিলেন সৌমেন্দু দাস। এখন শুনবেন সালমা সমাজপতির কণ্ঠে আধুনিক গান।

রামধনু অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ রামধনুতে শুনলেন দোতারা, শিল্পী সৌমেন্দু দাস, ও তারপরে আধুনিক গান শিল্পী সালমা সমাজপতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে অনুষ্ঠান মহানায়কের গল্প। উপস্থাপনায় থাকব হৈমন্তী রায়।

ভাবলে অবাক লাগে, যিনি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মিউজিক সৃষ্টি করেছেন, জীবনের শেষ ভাগে নিজেই সেই সুর শুনতে পেতেন না। ইতিহাসের সবচেয়ে বিখ্যাত কিছু সুর যিনি রচনা করেছেন এমন একজন মানুষ, অথচ তিনি নিজেই সেই সুরের একটি নোটও শুনতে পাচ্ছেন না। অবিশ্বাস্য হলেও এটি সত্য। এটি ছিল লুডভিগ ভ্যান বেটোভেনের জীবন, একজন সুরকার যিনি শুধু পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতকেই যে নতুন উচ্চতায় নিয়ে গেছিলেন তাই নয়, তিনি তাঁর অদম্য ইচ্ছাশক্তিও সংগ্রামের এক চিরন্তন প্রতীক

হয়ে থেকে গিয়েছেন আমাদের সকলের মনে। আর কদিন পরেই তো 21 জুন ওয়ার্ল্ড মিউজিক ডে, অর্থাৎ বিশ্ব সঙ্গীত দিবস। সঙ্গীতের আকাশে এই যে ধ্রুব তারা লুডভিগ ভ্যান বেটোভেন, তাঁকে নিয়েই আজকের মহানায়কের গল্প। তিনি ছিলেন একজন জার্মান সুরকার, যাকে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ হিসেবে গণ্য করা হয়। ওই যে বললাম, ক্লাসিক্যাল আর রোম্যান্টিক যুগের মধ্যে যেন এক সেতুবন্ধন রচনা করেছিলেন তিনি। তার সৃষ্টি করা 9টি সিম্ফনি আজও বিশ্বসঙ্গীতের অমূল্য সম্পদ হিসেবে শুধুই যে বিবেচিত হয় তা নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে নিয়মিত পরিবেশিত হচ্ছে।

সময়টা 1770। 1770 সালের এক ডিসেম্বর মাসে জার্মানির বন শহরে বেটোভেনের জন্ম। তার শৈশব কিন্তু মোটেই সুখের ছিল না, বরং বলা ভালো তাঁর শৈশব ছিল বেশ কঠোর অনুশীলন আর সংগ্রামে ভরা। তার বাবা জোহান ভ্যান বেটোভেন, তিনি কিন্তু ছেলের মধ্যে আর এক মোৎসার্টকে দেখতে পেয়েছিলেন এবং চেয়েছিলেন, বলা ভালো চেয়েছিলেন মোৎসার্টের মতো সেই রকমই বিখ্যাত সঙ্গীতজ্ঞ হোক তার সন্তান। সেই জন্যই ওই কঠোর অনুশীলন, অত্যন্ত কঠোরভাবে তিনি তার ছেলের শৈশবে তাকে কঠোরভাবে শাসন করতেন, নিয়মিত প্র্যাকটিস করতে হবে, একদম ফাঁকি চলবে না। এবং শোনা যায় তিনি এতটাই কঠোর ছিলেন এই বিষয়ে যে অনেক সময় নাকি গভীর রাতে বেটোভেনকে ঘুম থেকে তুলে অতিথিদের সামনে পিয়ানো বাজাতে বাধ্য করতেন। আর ছোট্ট বেটোভেন তখন সারা দিনের ক্লান্তি তার শরীরে, সেই ক্লান্ত শিশুটির অবস্থা দেখে অতিথিরাও কখনো কখনো একটু হাসাহাসিও করতেন। কিন্তু ওই যে কঠোর প্রশিক্ষণ, সেটিই ভবিষ্যতের মহান সুরকারকে গড়ে তুলতে সাহায্য করেছিল তা তো বলাই বাহুল্য। তখন বেটোভেনের বয়স মাত্র 9 বছর। হ্যাঁ, 9 বছর বয়সী সেই ছেলেটি তখন জার্মান সুরকার ক্রিস্টিয়ান গটলভ নিফের কাছে সঙ্গীত শিক্ষা গ্রহণ করতে শুরু করেন। তার অসাধারণ প্রতিভা দেখে নিফে খুবই মুগ্ধ হয়েছিলেন এবং বিশেষ যত্ন নিয়ে তাকে শেখাতেন, প্রশিক্ষণ দিতেন। তারপর 1779 ওই 9 বছর বয়সেই বেটোভেন কোলোনের রাজদরবারে সহকারী অর্গান বাদক হিসেবে একটি কাজ পেয়ে যান। এরপর 1782, তখন তার মাত্র 12 বছর বয়স, তখনই তার সৃষ্টি করা প্রথম যে সঙ্গীতের যে রচনা তিনি রচনা করলেন, সৃষ্টি করলেন, সেটি প্রকাশ পায়, প্রকাশিত হয়। সেগুলো সবই ছিল কিবোর্ডের জন্য রচিত কিছু ভ্যারিয়েশন, যা তার প্রতিভার প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি এনে দিয়েছিল। তারপর 1784 সাল, তখন বেটোভেনের বয়স মাত্র 14, সেই সময় তিনি বন শহরের রাজদরবারে সহকারী কোর্ট অর্গানিস্ট হিসেবে নিযুক্ত হন এবং তারপরে 8 বছর তিনি ওই পদেই কাজ করতেন এবং একজন দক্ষ সঙ্গীতজ্ঞ হিসেবে তিনি তখন নিজেকে প্রতিষ্ঠিত করেন। 1787 সালে

তরুণ বেটোভেন প্রথমবার ভিয়েনা সফর করেন। নিজের জায়গা ছেড়ে, বন শহর ছেড়ে তিনি চলে যান ভিয়েনাতে। শোনা যায় সেখানে তার সাক্ষাৎ হয় মহান সুরকার উলফগ্যান আমাদেউস মোৎসার্টের সঙ্গে। পৃথিবী জোড়া তাঁর নাম তখন মোৎসার্ট। বেটোভেনের বাজনা শুনে মোৎসার্ট নাকি বলেছিলেন, এই তরুণ একদিন সারা পৃথিবীতে নিজের নাম প্রতিষ্ঠা করবে। আমরা তো জানি সুরের সম্রাট সেই মোৎসার্টের সেই যে ভবিষ্যৎ দর্শন, তিনি যে দেখতে পেয়েছিলেন ওই বেটোভেনের মধ্যে তার প্রতিভা খুঁজে পেয়েছিলেন, তা একেবারে অক্ষরে অক্ষরে মিলে যায়। ভবিষ্যতে বেটোভেন সত্যি সারা পৃথিবীতে নিজের নাম শুধু প্রতিষ্ঠা করেন তা নয়, সেরা সঙ্গীতজ্ঞর মধ্যে পরিগণিত হন। পরে তার পরিচয় হয় আর এক কিংবদন্তি সুরকার জোসেফ হাইডেনের সঙ্গে। বেটোভেনের একটা ক্যান্টাটা শুনে হাইডেন এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তাকে নিজের ছাত্র করে নেন, রাজি হয়ে যান বেটোভেনকে শেখাতে। এবং তারপর 1792 সালের নভেম্বর মাসে, তখন বেটোভেনের বয়স 22 বছর বয়সে, বন শহর ছেড়ে তিনি সেই যে ভিয়েনা গিয়েছিলেন, তারপর আর কখনো তিনি তার নিজের জন্মভূমিতে ফিরে আসেননি।

ভিয়েনায় পৌঁছে তো তিনি জোসেফ হাইডেনের কাছে নিয়মিত সঙ্গীতের শিক্ষা নিতে থাকেন এবং খুব অল্প সময়ের মধ্যেই তিনি অসাধারণ প্রতিভাবান পিয়ানো বাদক হিসেবে পরিচিতি লাভ করেন। তার শক্তিশালী আবেগময় যে অভিনব সব পরিবেশনা হতো তা শ্রোতাদের বারবার মুগ্ধ করত। ধীরে ধীরে তিনি ভিয়েনার সঙ্গীত জগতে এক উজ্জ্বলতম নক্ষত্র হয়ে ওঠেন। তারপর আঠারোশো সালে তার প্রথম সিম্ফনি পরিবেশিত হয় এবং তারপর তার খ্যাতি দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। বেশ চলছিল, সুরের সৃষ্টি শেখা বেশ চলছিল, কিন্তু জীবনের কোন বাঁকে যে কি অপেক্ষায় থাকে তা তো আমরা কেউ জানি না। তখন তার বয়স মাত্র 28। জীবনের চরম আঘাত নেমে এলো সেই সময়। বেটোভেনের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা শুরু হয়ে গেল। তিনি ধীরে ধীরে তার শোনার ক্ষমতা, তার শ্রবণ শক্তি সেটি হারাতে শুরু করলেন। একজন সুরকারের জন্য এই শোনার ক্ষমতা হারিয়ে ফেলা, শ্রবণ শক্তি হারানো, সেটা যে কতটা ভয়াবহ হতে পারে তা তো আমরা সহজেই কল্পনা করতে পারি। আচ্ছা, এমন প্রতিকূলতা কি তাকে মিউজিক থেকে দূরে সরিয়ে দিতে পেরেছিল? উত্তরটা আমাদের সকলেরই জানা। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সুর সৃষ্টি থেকে বিরত থাকেননি। শোনা যায় 1802 সালে তিনি নাকি একটা চিঠি লিখেছিলেন, তার ভাইকে। সেখানে তিনি বলেছিলেন যে এই যে তার বধির হয়ে যাওয়ার কষ্ট, এই কষ্টে নাকি তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন কখনো, কিন্তু শেষ পর্যন্ত তিনি হাল ছাড়েননি, বরং সিদ্ধান্ত নিয়েছিলেন যে যতদিন বাঁচবেন ততদিন এইভাবে সঙ্গীত সৃষ্টি করে যাবেন। একটা অদ্ভুত ব্যাপার যেটা লক্ষ্য করার মতো, সেটা হলো এই যে শ্রবণ শক্তি কমতে থাকার পরই বেটোভেন বহু বিখ্যাত সুর সৃষ্টি করেন। এই কঠিন সময়ই তিনি যেসব সুর সৃষ্টি করেছিলেন, যেসব নোটেশন তিনি লিখেছিলেন।

1818 সালের দিকে বেটোভেন প্রায় সম্পূর্ণ বধির হয়ে যান। তিনি প্রায় কিছুই শুনতে পেতেন না, কিন্তু এই যে তার শ্রবণ শক্তি চলে যাওয়া, তার ফলে যেটা হলো, তিনি তো তখন আর স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে কথা বলতে পারতেন না, কারণ তিনি শুনতে পাচ্ছেন না। তখন যোগাযোগের জন্য বিশেষ একটি নোটবুক ব্যবহার করতেন। তার ব্যক্তিগত জীবন আর পাঁচটা সাধারণ মানুষের মতো তো সহজ ছিল না। তিনি কখনো বিয়ে করেননি, তার জীবনের অনেকটা সময় পারিবারিক সমস্যার মধ্যে দিয়ে তিনি কাটিয়েছেন। জানেন, বেটোভেনের বেশ কিছু অদ্ভুত অভ্যাসও ছিল, তার মধ্যে একটা খুব মজার। যেমন ধরুন, তিনি কফি খেতে খুব ভালোবাসতেন এবং শোনা যায় এক কাপ কফির জন্য তিনি নাকি গুনে গুনে 60 অর্থাৎ 60টি কফির বীজ ব্যবহার করতেন। ভাবুন একবার, রীতিমতো 60টা কফি বিন গুনে গুনে তারপরে সেই বিনসগুলো দিয়ে তৈরি করতেন তার পছন্দের কফি। সময় আর বেশি নেই, যেতে যেতে বলবো 9th সিম্ফনির কথা, যেটি ইতিহাসের এক বিষয়। 1824 সালে 54 বছর বয়সে বেটোভেন তার জীবনের শ্রেষ্ঠ যে সৃষ্টি 9th সিম্ফনি, সেটি সম্পূর্ণ করেন। এটি শুধু যে তাকে তার নিজের সৃষ্টির শিখরে পৌঁছেছিল তাই নয়, পাশ্চাত্য সঙ্গীতের ইতিহাসেও এটি হলো একটি যুগান্তকারী ঘটনা। এই সিম্ফনির সবচেয়ে বিস্ময়কর বিষয়টি ছিল যে শেষ অংশটা, এর আগে সিম্ফনি মূলত যন্ত্রসঙ্গীতের মাধ্যমেই পরিবেশিত হতো, কিন্তু বেটোভেন একটা সাহসী ও অভিনব পদক্ষেপ নেন। তিনি প্রথমবার একটি সিম্ফনির মধ্যে একটা সম্পূর্ণ কোরাস অর্থাৎ এক একক কণ্ঠশিল্পীদের তিনি অন্তর্ভুক্ত করেন। ওড টু জয় সেটা তিনি যোগ করেন তার এই সিম্ফনিতে। তারপর আর কি, যখন মঞ্চে তিনি পরিবেশন করছেন, ভাবুন, সম্পূর্ণ বধির একজন মানুষ, তিনি তো পিছন দিকে ঘুরে তার অর্কেস্ট্রার দিকে তাকিয়ে তিনি সঙ্গীত পরিবেশন করছেন, আর দর্শকরা মুগ্ধ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রীতিমতো, যেটাকে স্ট্যান্ডিং ওভেশন বলে, দাঁড়িয়ে কলতারি দিতে শুরু করেন। কিন্তু বেটোভেন তো শুনতে পাচ্ছেন না সেই হাততালির শব্দ। তখন অর্কেস্ট্রার একজন শিল্পী তাকে দর্শকের দিকে ঘুরিয়ে দেন এবং তিনি যাতে দর্শকদের সেই উচ্ছ্বাস দেখতে পান সেটির ব্যবস্থা করেন। ভাবলে অবাক লাগে, এমন সৃষ্টির যিনি জন্ম দিয়েছেন তিনি সেই করতালির শব্দও শুনতে পাননি। আর সময় নেই আজকের মহানায়কের গল্প, এই পর্যন্তই রইল সঙ্গীতের জগতের ধ্রুবতারা বেটোভেনকে নিয়ে কিছু কথা। শুনলেন মহানায়কের গল্প, উপস্থাপনায় ছিলাম হৈমন্তী রায়। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী অমরেশ মৈত্রী।

এতক্ষণ শুনলেন অমরেশ মৈত্রর কণ্ঠে রজনীকান্তের গান। আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি।

রম্যগীতিতে প্রথমেই শুনবেন বুদ্ধদেব রায় ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে গান। গানের কথা বুদ্ধদেব রায়ের।

রম্যগীতিতে পরের গান তাপস চট্টোপাধ্যায়ের কণ্ঠে, গানের কথা নিরূপ মিত্রর, সুর দিয়েছেন প্রবীর মুখোপাধ্যায়।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতি। রম্যগীতিতে এবারের শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়। গানের কথা সুধীন দাশগুপ্ত, সুরও দিয়েছেন সুধীন দাশগুপ্ত।

রমগীতিতে এবার সমবেত সঙ্গীত। গানের কথা সুভাষ মুখোপাধ্যায়ের, সুর দিয়েছেন সুধীন দাশগুপ্ত।

রোমগীতিতে আবারও সমবেত সঙ্গীত। গানের কথা সুনীল দত্ত, সুর দিয়েছেন জ্যোতির্ময় বড়েল।

আজকের রম্যগীতের শেষ গান স্বপ্না দাশগুপ্তর কণ্ঠে, গানের কথা গৌরী প্রসন্ন মজুমদারের, সুর নচিকেতা ঘোষ।

আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে যুববাণী থেকে অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। সঙ্গে থাকবেন প্রিয়াশা চক্রবর্তী।

আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। আষাঢ় এসে গেছে, আর আষাঢ় এসে গেছে মানেই এই যে আমাদের সকলের প্রিয় বর্ষাকাল চলে এসেছে। চারিদিকে বৃষ্টি পড়তে শুরু করেছে, হ্যাঁ সেভাবে না পড়লেও মাঝে মধ্যে কিন্তু আকাশে মেঘ জমছে, বৃষ্টি হচ্ছে, সোঁদা মাটির গন্ধ পাওয়া যাচ্ছে। আর ঠিক এমন সময় এই যে সেই ছোট্টবেলার কত স্মৃতি আমাদের চোখের সামনে ভেসে ওঠে, ঠিক তেমনই এই যে কবিতার লাইন দুটো দিয়ে শুরু করলাম, আমাদের ছোট নদী কবিতার লাইন, এই কবিতাও তো আমাদের সেই ছেলেবেলার স্মৃতিকেই মনে করিয়ে দেয়, তাই না? আর আষাঢ় নামলে কম বেশি আমাদের সকলের মন মন অনেক ভালো হয়ে যায়। তার কারণ এই যে নতুন করে বৃষ্টি নামে, নতুন করে চারিদিক সবুজ হয়ে ওঠে, সেই কারণে। আর বলা ভালো, আজ আষাঢ় মাসের 3 তারিখ, মানে বর্ষার আবাহন শুরু হয়ে গেছে, বর্ষাকে বরণ করাও শুরু হয়ে গেছে। ঠিক তেমনই বর্ষা বরণের সঙ্গে সঙ্গে আষাঢ় মাস জুড়ে সারা বাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকে বিভিন্ন লোক উৎসব। শুধুমাত্র বর্ষা আবাহনই নয়, এই আষাঢ় মাসকে ঘিরে, এই বৃষ্টিকে ঘিরে বিভিন্ন উৎসব হয়। কখনো বা সেটা বীজ বোনার গান, কখনো বা সেটা আমার তোমার সকলের প্রিয় রথযাত্রা, এবং আরও অনেক কিছু। আজ অল্প অল্প গল্প কথায়

আমরা সেই সমস্ত যে লোক উৎসবগুলো যেগুলো আষাঢ় মাস জুড়ে এই যে মানে বিভিন্ন সময়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের মধ্যে মানে হয় আর কি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন যে উৎসবগুলোর আয়োজন করে সারা বাংলা জুড়ে যেগুলো গোটা আষাঢ় মাস ধরে পালন করা হয় সেই সমস্ত উৎসবের গল্প করব। তোমার সঙ্গে রয়েছি আজ আমি তোমার যুববাণীর বন্ধু প্রিয়াশা। আর এই যে শুরুতেই বললাম যে বর্ষা এসেছে মানে, আষাঢ় মাস পড়েছে মানে বর্ষা বরণ উৎসবও শুরু হয়ে গেছে। আমরা তো সবাই জানি যে মহাকবি কালিদাসের বিখ্যাত সেই মেঘদূতম কাব্যের কথা। আর এই মেঘদূতম কাব্য অনুযায়ী আষাঢ় মাসের প্রথম দিনে, মানে কথিত আছে যে আষাঢ় মাসের প্রথম দিনে যক্ষ তার বিরহের বার্তা মেঘের মাধ্যমে প্রিয়ার কাছে পাঠিয়েছিলেন। সেজন্যই এ দিনটা, মানে একদম আষাঢ় মাসের এক তারিখ এই দিনটা বাঙালিরা সাহিত্য সংস্কৃতিতে বর্ষাবরণ উৎসব হিসেবে পালন করেন। এবার এটা তো হচ্ছে আমাদের একদম যে মানে কথিত থাকা গল্পগুলো যেগুলো শুনে আমরা বড় হয়েছি সেই গল্পগুলোর মধ্যে আর একটা। তার সঙ্গে আরও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে এই বর্ষার আগমন, মানে আমি তোমায় বলছিলাম যে চারদিকটা কেমন সবুজ হয়ে ওঠে এবং যারা মাঠের সঙ্গে মানে মাঠে কাজ করেন যাদের ওই ফসল ফলার সঙ্গে যে আনন্দটা সেই আনন্দটা আরও বেশি করে সকলের মধ্যে যাতে ছড়িয়ে পড়ে সেজন্যও কিন্তু বর্ষাবরণ উৎসব পালন করা হয়। আর এই যে মানে সতেজ সবুজ প্রকৃতি আর বর্ষা মানে এই যে একটা বিরহ মিলন ব্যাপার, এই জন্য এই দিনটা কবি এবং সাহিত্যিকদের কাছেও কিন্তু বিশেষ অনুপ্রেরণার জায়গা। আর তার সঙ্গে বর্ষামঙ্গল আর মেঘদূতকে ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে। বলাই মানে মানে বলতেই হয় যে আষাঢ় মাস মানে আরও একটা জিনিস তুমি অ্যাডিশনালি পাবে, সেটা হচ্ছে চারিদিকে কদম ফুলের ছড়াছড়ি দেখতে পাবে। ঠিক কোনো একটা মোটামুটি একটু গ্রামের দিকে বা একটু মফস্বলের দিকে যে সমস্ত রাস্তায় এরকম কদম ফুলের গাছ রয়েছে সেই রাস্তার পাশ দিয়ে যখন তুমি হেঁটে যাবে ওই যে গন্ধটা নাকে আসবে তখনই মনে হয় এই তো বৃষ্টি এলো বলে, এই তো আষাঢ় এলো বলে। আর এই সময় মানে বলা হয় যে মেয়েরা সাধারণত নীল বা সবুজ রঙের শাড়ি পরে এবং ছেলেরা সবুজ রঙের পাঞ্জাবি পরে পরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে। এ সময় আমাদের শান্তিনিকেতনেও বর্ষাবরণ উৎসব হয় এবং এই বর্ষাবরণ উৎসব কিন্তু ভীষণভাবে জনপ্রিয়। শান্তিনিকেতন এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বর্ষার প্রথম দিনে এই বিশেষ একটা নৃত্যানুষ্ঠান করা হয় এবং উৎসবের আয়োজন করা হয়। তার মূল কারণ কিন্তু থাকে সেই বর্ষাকে বরণ করে নেওয়াই। আসলে আমরা যদি একটুখানি বৈজ্ঞানিক দিক থেকেও ভাবি তাহলে দেখো গরমের যে রুক্ষতা যে দাবদাহ সেটায় পড়ে না প্রত্যেকেই কোথাও না কোথাও গিয়ে ভীষণ একটা অস্বস্তিকর সময়ের মধ্যে দিয়ে যায়। তো খুব স্বাভাবিক ব্যাপার যে যখনই বৃষ্টি আসে যখনই আষাঢ় আসে মানুষজন সেটাকে একটা শান্তির প্রতীক হিসেবে কোথাও না কোথাও ধরে নিয়েছে এবং ওই যে মাটির সোঁদা গন্ধ ওই যে সবটুকু মিলিয়ে মনে হয় যে এটা একটা উৎসবের মাস। আর সেই জন্যই মানে আমাদের এত কিছু আর কি, যখন আষাঢ় মাসটা শুরুই হয় এত সুন্দর একটা উৎসব দিয়ে তখন আজ আমাদের অনুষ্ঠানটাও তো শুরু করতে হয় এমনই একটা সুন্দর গান দিয়ে। একদম শুরুতে যখন বৃষ্টির কথা বললাম তখন এই গানটা না হলে অনুষ্ঠানটা হতেই পারে না। এই গানটা শুনে ফিরে আসছি আবারও আজকের অনুষ্ঠানে।

মনোমর মেঘের সঙ্গী তো বটেই, সেজন্যই তো আজ একদম শুরুতে আষাঢ়ের যে প্রথম উৎসব অর্থাৎ বর্ষাবরণ উৎসব দিয়ে আমাদের অল্প অল্প গল্প কথা শুরু করেছি। তোমার সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি প্রিয়াশা। এবার যে উৎসবের কথায় আসবো সেই উৎসবটার নাম অম্বুবাচি। আষাঢ়ে 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, মানে বাংলায় 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 4টে দিন বিশেষ করে গ্রাম বাংলায় এবং তথা সারা বাংলায় বলা হয় যে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। তার কারণ লোকবিশ্বাস বা লোকমুখে কথিত আছে, এই সময় সকলে বলে থাকেন যে আমাদের সকলের মা অর্থাৎ এই পৃথিবী, এই ধরিত্রী এই 3-4 দিন বিশ্রাম নেন। এবং শোনা যায় যে এই সময় বর্ষার প্রথম জল যখন পড়ে তখন এই পৃথিবী কি করে নিজেকে আগামী পুরো বছরটা আবার চালানোর জন্য আর কি, আমাদের সমস্ত কিছু যোগান দেওয়ার জন্য এই 4টে দিন বিশ্রাম নেন, নিজেকে তৈরি করেন আর কি। এই সময় মানে তুমি দেখবে আমাদের মা ঠাকুমারা বলেন যে এই সময় মানে মাঠে লাঙল চালানো যাবে না, কোদাল চালানো যাবে না, এমনকি বাড়িতেও মাটি খুঁড়তে বারণ করেন, গাছ পুঁততে বারণ করেন, গাছ তুলতে বারণ করেন, গাছের পাতা ছিঁড়তে বারণ করেন। এবং বিশেষ করে গ্রামের দিকে এই 4টে দিন মানে আগুন জ্বালানো হয় না, মানে বাড়িতে উনুন জ্বলে না, বা এখন যদি আমরা বলি যে গ্যাস জ্বলে না, রান্না হয় না, এরকম আর কি। এই 4 দিন ধরে কোনো রান্নাবান্না হয় না এবং আগে থেকে তৈরি করে রাখা ঠান্ডা খাবার যেগুলো কোনোভাবেই আগুনের কাছাকাছি বসাতে হবে না, মানে চিড়ে দই আমসত্ত্ব এই ধরনের খাবার বা পিঠে পুলি বানিয়ে রেখে এই 4 দিন ধরে খেতে হয়। এবং ঠিক 4 দিন পর যখন অম্বুবাচি ছেড়ে যায় তখন শুরু হয় ঘরদোর ধুয়ে পরিষ্কার করার পালা। এবং সে সময় মানে আগেকার দিনে যেটা হতো যে মাটির হাঁড়ি পাতিলে তো এই সমস্ত পিঠে পুলি এই সমস্ত কিছু রান্না করা হতো, তো 4 দিন পর সেই মাটির বাসনপত্র সমস্ত কিছু পাল্টে ফেলা হতো, দিয়ে নতুন বাসন নিয়ে আবার গোটা বছরের জন্য পুরো এই যে রান্নাবান্না বা খাওয়া দাওয়া সমস্ত কিছু আয়োজন নতুন করে শুরু করা হতো। এবার এখন আমরা বলতে পারি যে এটা হয়তো অন্ধ

এবার এটা তো আমরা বললাম যে এটা একটা লোকমুখে মানে প্রচলিত একটা কথা বা একটা নিয়ম কানুন আমরা বলতে পারি। এবার এটার পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা যদি আমরা দেখি, বলা হতো যে আজ থেকে বহু বছর আগে যখন এই বিজ্ঞান শব্দটা মানে আমাদের মধ্যে আসেনি, বা সেই সময় যারা বসবাস করতেন পৃথিবীতে তারা এই বিজ্ঞানের সঙ্গে পরিচিত ছিলেন না আর কি, বিজ্ঞান এতটা উন্নত ছিল না, সেই সময় বলা হতো যে প্রকৃতির সুরক্ষার জন্য বছরে এমন একটা নিয়ম তৈরি করা হয়েছিল যে বছরের এই একটা সময় মাটিকে, গাছকে, প্রকৃতিকে সম্পূর্ণভাবে বিশ্রাম দেওয়া হবে, যাতে সারা বছর সেই প্রকৃতি আমাদেরকে খাদ্য, অন্ন, বাসস্থান সমস্ত কিছু যোগান দিতে পারে এবং বলাই বাহুল্য যে নতুন করে নিজেকে গুছিয়ে নিতে পারে আবার। সে কারণে এই উৎসবটার মানে এরকম নামকরণ করা হয়েছিল এবং এরকম নিয়ম আর কি উৎসবটার পেছনে। এবার এই অম্বুবাচী শেষ হতে না হতেই আষাঢ়ের আকাশে আরও একটি উৎসবের গন্ধ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আষাঢ়ের শুক্লা দ্বিতীয় তিথি। এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা, আর এই রথযাত্রা নিয়ে ছোট থেকে বড় সকলে ভীষণ রকম আমরা প্রত্যেকে মনে করি যে কী কী করব, রথযাত্রা আসছে, পুজো দেওয়া থেকে শুরু করে মেলায় ঘোরা থেকে শুরু করে, এখন তো আমরা আবার মানে দূরে দূরে দেখতেও যাই যেখানে জগন্নাথ দেবের মন্দির রয়েছে। এবং এটাও কিন্তু আমাদের বাঙালিদের একটা প্রিয় উৎসব, বাংলার একটা প্রিয় উৎসব আমরা বলতে পারি। এই সময় মানে ছোটদের মধ্যে একটা অন্যরকম উত্তেজনা কাজ করে, একদম সেই সোজা রথের দিন উল্টো রথের দিন রথ নিয়ে বেরোবে, সারা বাড়ি বাড়ি ঘুরবে এবং যা যা আর কি সংগ্রহ করবে, মানে প্রত্যেকটা বাড়ি থেকে কিছু না কিছু তো দেয় যে রথ নিয়ে এসছে বলে, মানে জগন্নাথ দেবকে দান করেন আর কি, এবং সেটা দিয়ে ওই উল্টো রথের দিন খিচুড়ি বানানো হতো বা যে কোনো রকম প্রসাদ তৈরি করে সেটা সবাই মিলে খাওয়া। ছোটদের মধ্যে এই উত্তেজনাটা যেমন কাজ করে তেমন বড়দের মধ্যেও করে, ছোটদের সঙ্গে সঙ্গে বড়রাও তো সেই রথ সাজানোতে অনেক বেশি হেল্প করে। মেলায় যাওয়া এবং অবশ্যই মেলায় গিয়ে কাঁচের চুড়ি কেনা, জিলিপি খাওয়া, এই যে ছোটো ছোটো ব্যাপারগুলো, এগুলো কিন্তু এখনও আমাদের কাছে আমরা বলতে পারি ইমোশনের জায়গা। এবার এই যে রথযাত্রার কথা বললাম, রথযাত্রা জুড়ে আমরা এতটা আনন্দে মেতে উঠি, এই রথযাত্রার শুরুটা হয়েছিল একদম মন্দির চত্বর থেকে, মানে সে সময় শুধু মন্দিরেই এটা পালন করা হতো। এইটা যখন সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় তখন কিন্তু মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা একটা সেই সামাজিক মেলা, মানে রথের মেলা, সবাই সেখানে যায়, সবাই সেখানে আনন্দ করতে যায়, সেটা হিসেবেই আমরা এখন দেখতে পাই। আরেকটা মজার ব্যাপার, দেখবে আষাঢ়ের এই রথের মেলাতেই কিন্তু সব থেকে বেশি চারা গাছ কেনা বেচা হয়, আমের চারা, কাঁঠাল গাছের চারা, ফুলের চারা, এবং মানুষ মেলা থেকে এই গাছের চারা কিনে নিয়ে বাড়ি ফেরেন। তার কারণ হচ্ছে নতুন করে ফল দেবে, আষাঢ় এসেছে, বর্ষা নেমেছে, সেটাই। এবং রথের মেলার সঙ্গে আরও একটা ফলের নাম খুব জড়িয়ে আছে, সেটা হচ্ছে লটকা। এই লটকা ফল হয়তো আমরা ছোটোবেলায় সবাই কম বেশি খেয়েছি, এখনও হয়তো পাওয়া যায় একটু খোঁজ খবর করলে। এবং রথের মেলার সঙ্গে এই যে টকঝাল মিষ্টি ফলটা, এইটা ছাড়া আষাঢ়ের মেলা যেমন জমে না, রথের মেলা যেমন জমে না, তেমন ঠিক এই মুহূর্তে মেলার গান ছাড়া আমাদের অনুষ্ঠানটাও জমছে না। ফিরে আসছে মেলার গান শুনে, সঙ্গে থাকো।

ভেলার গান শুনতে শুনতে আবার ফিরে এসেছি আজকের অল্প অল্প গল্প কথায়। কথা বলছি আষাঢ়ের বিভিন্ন লোক উৎসব নিয়ে, যা সারা বাংলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর সঙ্গে রয়েছে আমি তোমার যুববাণীর বন্ধু প্রিয়াশা। মেলার গান শুনতে শুনতে আরও একটা উৎসবের কথা মনে পড়ল, যার নাম বীজ বোনার গান। একদম শুরুতেও তোমাকে বলেছিলাম, যে আষাঢ় মাস মানেই কৃষিকাজের শুরু। তো এই সময় বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের মানুষদের মধ্যে এই উৎসবটা দেখা যায়। এর নাম বীজ বোনার গান বা ইরহক সিম। এই উৎসবে যেটা হয় সেটা হচ্ছে বীজ বপন করার উৎসব, একদম সহজ করে বলতে গেলে।

গ্রামের মানুষরা বিশ্বাস করেন, মানে ওই সম্প্রদায়ের মানুষরা আর কি বিশ্বাস করেন যে প্রকৃতির অনুমতি ছাড়া সেখানে চাষাবাদ করা যায় না। তো এই বর্ষার শুরুতে তারা যেটা করেন, একদম গ্রামের যিনি প্রধান থাকেন সেই প্রধান এসে সেখানে একটা তাদের যে পবিত্র উপাসনালয় যেখানে তারা প্রার্থনা করেন, ভগবানকে ডাকেন, সেখানে গিয়ে পুজো দেন এবং ভালো ফসলের প্রার্থনা করেন। এই পুজো হয়ে যাওয়ার পর তারা সেই মাদলের মানে মাদলের তালের সঙ্গে নাচ গান শুরু করেন এবং বলা হয় যেদিন তারা এই পুজো দেন সেদিন কোনো না কোনোভাবে একটু হলেও নাকি বৃষ্টি হয়। এবং তাদের যে গানগুলো, এই যে মাদলের তালের সঙ্গে সঙ্গে যে নাচগুলো বা যে গানগুলো তারা করেন, সে গানে না কোথাও না কোথাও কেউ প্রাণ থাকে, সহজ ভাষায় ভগবানকে ডাকা থাকে আর কি। কোনো জটিলতা নেই, কোনো বড় বড় ফিলোসফিক্যাল যে মানে সেরকমটা নেই, খুব সহজ করে নিজেদের মতো করে। মাঝে মধ্যে দেখবে এরকমও হয় যে আষাঢ় মাস এলে সবসময় যে খুব ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এরকমটা হয় না। মাঝে মধ্যে আমরা বলি যে মানে আষাঢ় মাস পড়ে গেল, বর্ষা চলে এলো, এখনও বৃষ্টি হচ্ছে না, ঠিক এই সময় আমরা যেরকমটা বলছি আর কি যে একটুও বৃষ্টি হচ্ছে না, এত গরম। তো এই রকম সময়ে আরও একটা পুজো হয় যে আষাঢ় এসে যায় কিন্তু আকাশের মেঘগুলো কিছুতেই বৃষ্টি হয়ে নামে না। এই কনসেপ্টটাকে মনে রেখে যে পুজোটা হয় তার নাম হচ্ছে কুল নামানো এবং ডাল পুজো। এই যে কুল নামানো, এটা হচ্ছে বৃষ্টি আবাহনের আরও একটা উৎসব। মানে এই সময়টা অনেকে মানে ওই আর কি সুন্দর করে গুছিয়ে বলতে গেলে যে আমরা আকাশের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকি, সেখান থেকে আর কি এসছে। এবং এই উৎসবের মূল কারিগর হচ্ছেন মানে মেয়েরা। মেয়েরা এই পুজোটা শুরু করেন, তারা ওই একটা নতুন কুলোকে সিঁদুর ফুল ধান দুব্য দিয়ে সুন্দর করে সাজায় এবং প্রত্যেকে ওই গ্রামের বাড়ি বাড়িতে যায়। এবং গ্রামের বাড়ি বাড়ি গিয়ে তারা ওই গানটা করেন, আমরা সবাই শুনেছি সেই আর বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, অথবা মেঘরাজা মেঘ দাও জল দাও রে, এরকম চিরপরিচিত যে বর্ষার গান, সেই বর্ষার গানের মানে এরকম দুকলি করে গান তারা করেন এবং করে সারা বাড়ি বাড়ি ঘুরে সেই পুজোটা করেন। এটার মানে যে বৃষ্টি যেন ঠিকঠাকভাবে সময় মতো আর কি আসে। এবং উত্তরবঙ্গের রাজবংশী বা কোচ সম্প্রদায়ের মধ্যেও ঠিক এই উৎসবটাই দেখা যায়, যেটাকে বলে ডাল পুজো বা গাছ পুজো। তারা এই আষাঢ় মাসে বৃষ্টি না হলে কোনো একটা গাছের ডাল কেটে এনে একদম গ্রামের মাছ বরাবর পুঁতে দেয় এবং সেখান থেকে সেই গাছের ডালটাকে ঘিরে গ্রামের মেয়েরা নাচ গান করেন এবং সেখান থেকে ডাল পুজোর কনসেপ্টটা উঠে এসছে। আর একদম সময় বড্ড তাড়াতাড়ি এগোচ্ছে, একদম যেতে যেতে শেষে আরও একটা উৎসবের কথা বলবো, সেটা হচ্ছে হলকর্ষণ উৎসব। আষাঢ়ের প্রথম যেদিন তুমুল বৃষ্টি হয় সেদিনের পর যেদিনকে লাঙল চাষ করা হবে মাঠে, সেদিন সকালবেলা যে গরু দুটোকে দিয়ে লাঙল চাষ করানো হবে তাদেরকে স্নান করিয়ে তেল সিঁদুর মাখিয়ে তাদেরকে তারপর মাঠে নিয়ে যাওয়া হয় এবং বলা ভালো প্রায় এক প্রকার পুজো করে তাদেরকে দিয়ে লাঙল চাষ করানো শুরু করা হয়। তো এই উৎসবটার নাম হচ্ছে হলকর্ষণ উৎসব। এমনই গোটা আষাঢ় মাস জুড়ে বাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু এমন ছোট ছোট উৎসব জড়িয়ে আছে, সেখানে কত মজার মজার গল্প জড়িয়ে আছে। আর এই সবটা মিলিয়ে আজ এতক্ষণ তোমার সঙ্গে কথা বললাম, সঙ্গে ছিলাম আমি প্রিয়াশা। আর অবশ্যই অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানাতে ভুলো না, কমেন্ট করতে পারো যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে। আর যেতে যেতে এই যে আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, এই যে লাইনটা আমি যখন বলেছি তখন যেতে যেতে তোমাকে এই গানটাই শোনাবো অদিতি চক্রবর্তীর কণ্ঠে। সকলে ভীষণ ভালো থেকো, আজকের মতো টাটা।

এতক্ষণ শুনলেন যুববাণী থেকে অল্প অল্প গল্প কথা, সঙ্গে ছিলেন প্রিয়াশা চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে প্রথমেই রইল শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গানটি।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এতক্ষণ শুনলেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে গান, এবারের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এখনকার মতো রবীন্দ্রসঙ্গীতের শেষ গানটি শ্রাবণী সেনের কণ্ঠে।

0: রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitreebanduhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitreebanduhu maitribandhu23@gmail.com।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক সূর্যাস্ত।
2: আকাশবাণী কলকাতা।

আজকের নাটক সূর্যাস্ত, রচনা সত্য বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা সমরেশ ঘোষ। নাটক সূর্যাস্ত।

সূর্য ডুবে গেছে, লম্বা লম্বা ছায়া পড়েছে পথে ঘাটে, আমার স্নায়ুগুলো টান টান। আমি কিছুক্ষণ এখানে শান্তিতে চুপচাপ বসে থাকতে চাই। যেতে আসতে সবাই দেখি দেখি জিজ্ঞেস করে, এখন কেমন আছেন, ব্যথাটা কমেছে? একটু সাবধানে থাকবেন, আমি এখনো উৎকর্ণ হয়ে শুনলে সেই ভয়ঙ্কর দিনটার সব শব্দগুলো মুখস্থ বলে যেতে পারি। তাই প্রায় সময় পেলে এখানে এসে একা একা ঘুরে বেড়াই, ভাবতে চেষ্টা করি এই শহরটা কেমন ছিল। বিজ্ঞানীরা ঘোষণা করেছেন আণবিক বোমার তেজস্ক্রিয়তা এখন উবে গেছে, কোনো বিপদের সম্ভাবনা নেই। তাই আমি এই ধ্বংসস্তূপের মধ্যে হেঁটে বেড়াই। জানেন, এক সময় এদিকটাই ছিল সবুজের মেলা, আর তার গায়ে গায়ে আঁকা বাঁকা পথের ধারে নানা রঙের ফোটা ফুলের মতো সাজানো বাড়িগুলো, এক সময় যেখানে মানুষের দৈনন্দিন জীবনের নানা কোলাহল প্রতিধ্বনি তুলত, এখন সেখানে বাতাসের হাহাকার যেন একসঙ্গে অনেক বুক ফাটা আর্তনাদ। এখানে এসে আমার চোখে জল আসে, আমি নীরবে কাঁদি, কোনো সাক্ষী নেই, সান্ত্বনা দেবার মতো কেউ নেই। আরে, এটা কি? এ তো দেখছি লোহা বা ওই জাতীয় কোনো জিনিস দিয়ে তৈরি

0: লম্বা ধরনের ছেলেদের ভিঁপুর মতো। হ্যাঁ, এই তো, একদিকে একটা আতশ কাঁচের মতো লাগানো, কোন বাচ্চার টেলিস্কোপের একটা টুকরো, খুব সস্তায় কয়েক ইয়ান দিয়ে ছোটদের এইসব টুকিটাকি খেলনা পাওয়া যেত। আমি ধ্বংসস্তূপের মধ্যে সবসময় ভাঙা চোরা জিনিসপত্র খুঁজে বেড়াই, হারিয়ে যাওয়া হিরোশিমার মর্মান্তিক স্মৃতি, ওইসব তুচ্ছ জিনিস, না জানি কত সব আশ্চর্যজনক কাহিনী বুকে করে বসে আছে। শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন সেই শিশুর হাসি? এই ছোট্ট টেলিস্কোপটা যাকে দেওয়া হয়েছিল তার জন্মদিনের উপহার হিসেবে।
1: আমার তো কেউ বলেনি এবছর আমার জন্মদিনের পার্টি হবে।
2: বোকামি, আগে থেকে বলে দিলে তো সব মজাই নষ্ট হয়ে যেত, তোকে চমকে দেবো বলেই তো।
3: তুই একেবারে 11 বছরের হুমরা চুমরা হয়ে উঠেছিস, এটা ভাবতে কেমন লাগছে? হ্যাঁ
1: বাপি, আজ তাই তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরেছ?
3: হ্যাঁ রে
1: বাপি, আজ কি আমরা বেড়াতে যাব? তুমি তো তাড়াতাড়ি ফিরেছ।
3: আজ বেড়াতে গেলে তো চলবে না, আজ তোমার জন্মদিনে তোমার বন্ধুরা সব আসবে, তাদের সঙ্গে তুমি খেলবে, তাদের খাওয়াতে হবে।
2: সে বিকেল বেলা হবে, আপাতত তুই প্যাকেটটা খোল তো।
1: প্যাকেট কই?
3: এই যে, এই তো লম্বা প্যাকেটটা, চোখ বুঝে খুলতে হবে কিন্তু।
1: আমি পারি, চোখ বুঝেও খুলতে পারি।
3: তারপর আমি যখন বলবো এইবার চোখ খোল, তখন চোখ খুলবি।
1: বেশ, এই চোখ বুঝলাম।
3: জানিস আমার দিদি জন্মদিনে আমার চোখ বেঁধে দিত। রেডি, 1 2 3, চোখ বুঝেই এবার প্যাকেটটা খুলতে নাকা।
1: এবার চোখ খুলি।
3: খোল।
1: ইশ, একি কি চমৎকার!
2: আমি ভেবেছিলাম মাউথ অর্গান বা ওই জাতীয় কিছু হবে বোধহয়।
3: ও সবের চেয়ে এসব পেলে তানাকার বয়সী মেয়েরা আরো খুশি হয়।
1: বাবা, এটা কি সত্যিকারের টেলিস্কোপ?
2: এবার আর পাড়া পড়শিরা কেউ ভয়ে জানলা খুলে রাখবে না।
3: তুমি থামো তো, আজকের দিনে কেন ওকে? কিরে তানাকা, পছন্দ হয়েছে?
1: খুব পছন্দ হয়েছে, আমার বন্ধুরা এটা দেখলে না। ইশ, আমার বাগানের গেটটা না মনে হচ্ছে একেবারে নাকের উপর এসে গেছে।
2: কত দাম নিল এটার?
3: তেমন কিছু একটা নয়। তানাকা, আমার মন বলছে তুই বড় হয়ে একজন অ্যাস্ট্রোনমার হবি।
1: অ্যাস্ট্রোনমার কাদের বলে বাপি? তারা কি করে?
3: তারা সব গ্রহ, উপগ্রহ, তারা ওই টেলিস্কোপ দিয়ে দেখে। আর পৃথিবীর বাইরে যে বিরাট মহাপৃথিবী, তা নিয়ে পড়াশুনো করে, তাদের চেহারা কেমন।
2: কিরে, জন্মদিনে উপহার পেলে কেমন লাগে বললি না তো?
1: আগে এটা দিয়ে একটু দেখে নি, তারপর বলছি। ওই তো দেখতে পাচ্ছি, সাবুরো তাদের বাড়ির খিড়কির দরজা দিয়ে বেরিয়ে এদিকে আসছে। আমি যে ওকে লুকিয়ে এই টেলিস্কোপ দিয়ে দেখছি, সাবুরো সেটা জানতেই পারছে না।
3: একেবারে পাকা গোয়েন্দার মতো কথা বলছে। যাক, এখন তানাকা নাওয়া খাওয়া ভুলে ওটা নিয়েই ব্যস্ত থাকবে।
1: আরে আরে, কয়েকটা এরোপ্লেন উড়ে আসছে, যাই বাইরে গিয়ে টেলিস্কোপ দিয়ে ভালো করে দেখি।
2: তানাকা, তানাকা, সোয়েটার, সোয়েটার পরে বেরো,
1: সূর্য প্রায় ডুবে গেছে।
3: যাক যাক, যেতে দাও, সবে জিনিসটা হাতে পেয়েছে, এখন আরো দিক বিদিক জ্ঞান নেই, কয়েকদিন যেতে না যেতেই ক্লান্ত হয়ে পড়বে।

0: থাকা জিনিসগুলোর পেছনে অনেক কাহিনী লুকিয়ে রয়েছে। ধরুন না, এই যে আংটিটা, ধুলো কাদায় রংটা একেবারে নষ্ট হয়ে গেছে, তবে লেখাটা পড়া যাচ্ছে আবছা আবছা, হিতাচি হাই স্কুল ক্লাস। বাকিটা মুছে গেছে। এটা নিশ্চয়ই ওই স্কুলের কোনো ছাত্র বা ছাত্রীর।
1: পুনো, নাচের আসরে আসছিস তো?
2: নিশ্চয়ই। এত খাটাখাটুনি করে সব সাজালাম, আমাদের অ্যানুয়াল সোশ্যাল, আর আমি আসবো না তা কি হয়?
1: কটার সময় আসবে? এই 7:30-এর মধ্যে পৌঁছাবো, ধর মাকে সঙ্গে নিয়ে আসবো।
3: বেশ, তাহলে দেখা হবে, গুড বাই।
1: বাই।
4: পুনো, পুনো, পুনো!
2: আরে হিরোতা, এতক্ষণ কোথায় লুকিয়ে দাঁড়িয়েছিলে? স্কুলের গেট থেকে এই তো বেরোলাম, দেখতে পাইনি তো?
4: তুমি না দেখলেও আমি ঠিক দেখেছি।
2: ইস, তুমি কি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছো?
4: তা বলা যায়।
2: আমি মানে আরেকটু আগে বেরোতে পারতাম, কিন্তু আমাদের ক্লাস টিচার ডেকে বললেন যে সোশ্যালের ব্যাপারে স্টেজটাকে একটু ভালো করে সাজাতে, সেটা করতে করতে এত দেরি হয়ে গেল। যাক, আমি নিজের কথাই বলে যাচ্ছি তখন থেকে, এবার তুমি বলো।
4: তোমার জন্য একটা জিনিস এনেছি। কি বলো তো দেখি?
2: কি
4: বলছি, তো তার আগে চলো না একটু কোথাও বসি। উফ, তোমার জন্য অপেক্ষা করতে করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটা টনট হাসছো, ঝাড়া আধ ঘন্টা কোনো মানে আছে?
2: তা আমি কি করে জানবো বলো, আমার কাছে কি ঘড়ি আছে? কাল অ্যানুয়াল সোশ্যাল আছে বলেই তো আজ তাড়াতাড়ি ছুটি হলো, কিন্তু ক্লাস টিচার মিসেস করসোয়া বললেন
4: তুমি আমার 37 মিনিট সময় চুরি করে নিয়েছো, বুঝলে?
2: ঠিক আছে ঠিক আছে, কড়ায় গন্ডায় শোধ করে দিলেই তো হলো।
4: কি চুপ করে গেলে কেন? কথা বলো।
2: বলছি বলছি, আজ কিন্তু বেশিক্ষণ গল্প করা যাবে না।
4: কেন?
2: মা আবার বকাবকি করবে যে, তোমার মতো তো নয়, মেয়েদের বাড়িতে অনেক কাজ করতে হয়।
4: তোমার মায়ের বোকামিটা সত্যি কোনো জবাব নেই।
2: কেন কেন, আমার মাকে হঠাৎ এমন অপবাদ কেন?
4: তো বোকা বোকা কাজ করলে বোকা ছাড়া কি বলবো? আমি ভেবে দেখেছি বেশিরভাগ মা বাবার কিরম যেন বোকা বেকু। কি হলো, বসো, দাঁড়িয়ে রইলে কেন?
2: ভাবছি, মানে গল্প একবার শুরু হলে তো শেষ করতে ইচ্ছে হয় না, বেশি দেরি হলে মা আবার।
4: বসো না, একটু বসো। এই দেখেছো
2: কি?
4: আমি বলছি ওই গাছটা খুব রসিক, আমরা এখানে এসে বসলেই ওই গাছে যে পাখিটা থাকে সে ডাকতে শুরু করে।
2: তোমার মাথায় সব বিচিত্র চিন্তা আসে।
4: না সত্যি, আগের দিনও ঠিক এই রকম হয়েছিল, মানে গত সোমবার আমরা এসে বসলাম আর পাখিটা ডাকতে শুরু করলো, একেবারে যেন উদ্বোধনী সঙ্গীত। আমি ভেবে দেখেছি বেশিরভাগ পাখিও নিতান্তই বোকা, একেবারে মানুষের মতো, বয়স হতে না হতেই বিয়ে শাদী করে ফেলে, আর পাখি জীবনটা বাচ্চাদের লালন পালন করার জন্যই রাজ্যের যত কষ্ট ঘাড়ি নিয়ে জীবনটা নষ্ট করে। তবে হ্যাঁ, সবচেয়ে চালাক বোধ হয় কোকিল, বাচ্চাদের দেখাশোনা করার প্রশ্ন নেই, অন্য পাখিদের বাসায় ডিম পেড়েই দায়িত্ব শেষ। কি বুদ্ধিমান ভাবো।
2: তুমি থামো না, একেবারে টকিং মেশিন।
4: বেশ
2: কই, আমার জন্য কি জিনিস এনেছো বললে যে?
4: তুমি আগে আন্দাজে বলো।
2: ওসব থাক, বলো না।
4: বেশ, চোখ বোঝো বোঝো, আমি এবার তোমার হাতের মধ্যে জিনিসটা রেখে দিচ্ছি।
2: এইবার বুঝেছি, আর বলতে হবে না।
4: কি বুঝেছো শুনি?
2: আমি বরং চোখ বুঝছি, এই যে হাত।
4: বোঝো চোখ, চোখ বুঝে থাকো, খুললে কিন্তু এবার খুলতে পারো।
2: ইস, কি সুন্দর আংটিটা!
4: তোমার নামের মনোগ্রামটা কেমন হয়েছে?
2: অপূর্ব, মাই সুইট।

সীমা শহরের অংশ, এই শহরের অধিবাসীদের জীবনের অংশ। যেমন ওই ভেঙে পড়া বর্গার নিচে ভাঙা পিয়ানোর অংশটা, এই যে পিয়ানোর দুমড়ে যাওয়া তারের খানিকটা অংশ, কে জানে কি ধরনের সঙ্গীত আছড়ে পড়তো এ থেকে।

0: এত গোলমালের মধ্যে সঙ্গীতের শব্দটাই মাঝে মাঝে বেখাপ্পা লাগে। যাদের জীবনের সঙ্গীত বস্তুটি উধাও হয়ে গেছে তারা এরকম পরিবেশে মানুষ কি করে।
1: তোশিহিকো, একটা সুখবর, এত দিন বাদে শুনলে না, তুমি লাফিয়ে উঠে নৃত্য শুরু করবে।
0: রাখো তোমার সুখবর, কখন থেকে চেষ্টা করছি এই নোটটা তুলতে, কিছুতেই পাচ্ছি না। তারপর চারদিকে যা গোলমাল হচ্ছে, এই বস্তিতে আর কিছুদিন থাকলে আমি পাগল হয়ে যাব। উফ, একটা জানলা খুলে দাও তো সাতমি, ঘরটা একেবারে আগুন হয়ে উঠেছে।
1: আরে রাখো জানলা, দারুণ খবর, বলা যায় না আমাদের হয়তো আর এই বস্তিতে নাও থাকতে হতে পারে।
0: সবচেয়ে ভালো খবর মনে হয় কয়েক মিনিটের মধ্যে যদি জোরে এক পশলা বৃষ্টি হয়, তাহলে হয়তো এই বস্তির লোকেদের অনর্গল চেঁচামেচিটা কমতে পারে। একটু শান্তিতে যে সঙ্গীত সাধনা করব।
1: তোশি, অনেক চেষ্টা করে শেষে আজ প্রকাশক সেগুমির সঙ্গে দেখা করেছি, আর তিনি
0: সেগুমি, ওই দুপয়সার প্রকাশক যিনি নিজেকে সঙ্গীতের এক বড় সমজদার মনে করে বসে আছেন, উনি সঙ্গীতের নামে কি করে যে ওই সমস্ত বস্তা পচা স্বরলিপি ছাপেন, গানের রেকর্ড বিক্রি করেন, তা আমার মাথায় ঢোকে না। তুমি অযথা ওর কাছে হাঁটাহাঁটি করো না, আমি ওকে আমার তৈরি স্বরলিপি বেচবো না।
1: তোশি, আমার কথাটা শোনো।
0: না না না না সাতমি, আমরা গরিব হতে পারি, হ্যাঁ স্বামী হিসেবে আমি হয়তো তোমার প্রতি আমার অনেক কর্তব্যই পালন করতে পারিনি, কিন্তু তাই বলে যে সঙ্গীত আমার প্রাণ তাকে আমি এভাবে।
1: তোশি, আমি একটু আগে তোমার একটা স্বরলিপি প্রকাশক সেগুমিকে বিক্রি করেছি।
0: বিক্রি করেছ? না না সাতমি, পেটের জন্যে তুচ্ছ নামের জন্যে আমি আমার সঙ্গীতকে এভাবে অবমাননা করতে পারবো না। সাতমি, ময়ূর মেঘ চায়, জল নয়।
1: কিন্তু আমরা তৃষ্ণার্ত, আমরা সরোবর থেকে জল চাই, তো সেই পদ্ম নয়।
0: জীব দিয়েছেন যিনি, অন্ন দেবেন তিনি।
1: ভুল বলছো তোষি, দুনিয়ার তাবত জ্ঞান কোথায়, সাধনা কোথায়, রূপ চাঁদে। ঈশ্বর যখন পৃথিবীর জন্য জ্ঞানের সৃষ্টি করলেন, তখন তিনি তাকে আষ্ঠে পৃষ্ঠে জুড়ে দিলেন রূপ ও রূপ চাঁদের সঙ্গে। জগতে সবাই বলে অর্থলিপ্সা হলো স্বার্থের উলঙ্গ ছবি, কিন্তু কে এমন জ্ঞানের আকর, বুদ্ধিমান, ন্যায়বান দেবতা আছে যে এই অর্থ হস্তগত করার জন্যে কদর্য থেকে কদর্যতম কাজ করতে উদ্যোগী নয়? দুধ মন্থন করলে তবেই তো মাখন আর ঘি বেরোয়। তোষি তোষি, আগে আমাদের বাঁচতে হবে, তবে তো।
0: তাই বলে টাকা হলো স্বার্থের উলঙ্গ ছবি আর আমার সঙ্গীত?
1: তোষি তোষি, আমাদের একটা হাত তোলা রয়েছে দারিদ্রের জুলুম ঠেকাতে, প্রতি পদে জুলুম, আর আরেক হাত পাতা রয়েছে ভিক্ষে করবার জন্য।
0: না সাধনী, এখনো একটা জিনিস আছে।
1: কি কি সেটা?
0: ধৈর্য।
1: তোষি, গরিবের অক্ষমের ধৈর্য এক ছলক দমকা হাওয়ার মতো, তোমার এসব আদর্শবাদী কথার কে দাম দেবে? তোষি, আমরা না খেয়ে শুকিয়ে মরে গেলে কে মাথা ঘামাবে তুমি কত বড় শিল্পী ছিলে তা নিয়ে?
0: তিনি শুনবেন যিনি শুকনো গাছে সবুজ পাতা ভরে দেন, চোখের জল মুছিয়ে হাসি ফোটান, রায় কুড়িয়ে পাহাড় বানান।
1: সে তো টাকা, ধন দৌলত।
0: না সাতমি, তার নাম সাহস, হিম্মত।
1: কিন্তু যে জেগে ঘুমোয় তাকে কে জাগাবে, যে জেনে শুনে ভুল করে তাকে কে বোঝাতে পারে?
0: সাতমি, সাহসের জোরে মানুষ খালি পেটে দিন কাটাতে পারে, কিন্তু যা

0: সাহস নেই, সে ধন দৌলত থাকলেও তা হারায়। যতক্ষণ হাতে বল আছে, মনে সাহস আছে, মানুষ পাথর থেকেও জল বার করতে পারে। যাকে সব কথা, যে স্বরলিপিটা তুমি প্রকাশক সেগুমেকে বিক্রি করেছো বললে, তার জন্য উনি কত দেবেন বলেছেন?
1: 200 ইয়েন।
0: 200 ইয়েন!
1: একবার যখন প্রকাশক পাওয়া গেছে, ভবিষ্যতে অন্যরাও হয়তো তোমার স্বরলিপি চাইতে পারেন।
0: বেশ, যদি যদি কপাল খুলে যায় তাহলে হয়তো এই অন্ধকূপে আর থাকতে হবে না।
1: হ্যাঁ, একটা সুন্দর ছোট্ট ফ্ল্যাট যেখানে প্রচুর আলো বাতাস,
0: আরো আরো অনেক কিছু আমরা করতে পারি। নতুন নতুন রেকর্ড কিনব। জানো জানো, প্রথমেই আমাদের যেটা করা দরকার সেটা একটা রেকর্ডের লাইব্রেরি। সব বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী, বেটোফেন, মোৎসার্ট, টসকানিনি, হ্যান্ডেল, শুনছো শুনছো ওই যে প্রেমের শব্দ? শিগগিরই হয়তো আমরা ভিয়েনা পাড়ি দিতে পারি, তারপর প্যারিস, বার্লিন।
1: দোষী দোষী, তোমার কথা যেন সত্যি হয়। ভিয়েনা, সঙ্গীতের পীঠস্থান।

0: হিরোশিমা শহরের ধ্বংসস্তূপের মধ্যে সামান্য কিছু জিনিস যা যে ধ্বংস হয়ে যায়নি, তাদের মধ্যে একটা ট্র্যাজিক একাকিত্ব রয়েছে। তারা যদি কথা বলতে পারত তাহলে বলতো তাদের আগামীকালের আশা আকাঙ্ক্ষার কথা, যে আগামীকাল আর আসেনি। হিরোশিমার ওপর বোমার ও বিমানের গর্জন ধ্বনিত হবার সঙ্গে সঙ্গে সে পরিকল্পনাগুলো ধ্বংস হয়ে যায়। তবু একটা জিনিস রক্ষা পেয়েছে, যেটা খুবই স্পষ্ট ভাষায় আমাদের বলে তার কাহিনী। এটা আমি পেয়েছি এক ধসে পড়া দেওয়ালের ফোকর থেকে, এবং সময় যা লেখা রয়েছে এখানে তা হল হিরোশিমা ধ্বংস হয়ে যাবার ঠিক 30 সেকেন্ড আগের কাহিনী।
1: এই যে সোমিয়া, বস জানতে চাইলেন তোমার আগের লিস্টটা টাইপ হয়েছে।
2: কেনজি, সেটাই তো টাইপ করছি, দেখছো না? উফ, এই রকেট ক্ষেপণ! পৃথিবীতে এত সমস্যা থাকতে মানুষ যে মহাপৃথিবী নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছে বুঝি না।
1: বিজ্ঞান সেই জন্যই, নতুন নতুন অজানা জগৎকে জানার জন্যই তো বিজ্ঞান।
2: আজ রাতেই আমরা জানতে পারবো রকেট উঠবে না উঠবে না।
1: আরে উঠবে না মানে, এতদিন ধরে এত লোকের প্রচেষ্টা, উঠবে সেটা আমরা যারা বিজ্ঞানী তারা জানি, কিন্তু প্রশ্ন হলো আমরা সেটা ঠিক কন্ট্রোল করতে পারবো তো? রেডিও কন্ট্রোল কাজ করবে তো?
2: আমি তো তোমার মতো বিজ্ঞানী নাই, ওসব জবাব দেওয়া আমার সাধ্যের বাইরে।
1: সুমি, আজকের দিনে বিজ্ঞানের অগ্রগতি মানুষের সব সমস্যার সমাধান করতে পারে, এ পৃথিবীকে সব মানুষের বাসযোগ্য করে তুলতে পারে। হ্যাঁ, বিজ্ঞানের লড়াই হলো সভ্যতা বনাম বর্বরতার লড়াই।
2: আচ্ছা, এই যে কাগজে যেসব দেশের নাম রয়েছে, রকেট ছাড়ার আগে তাদের আমরা সতর্ক করে দিচ্ছি কেন?
1: তাতে ওরা জানবে আমাদের এই রকেটটা মহাকাশ গবেষণার জন্য ব্যবহার করা হয়েছে, কোনো দেশের ওপর হামলা করার কোনো ক্ষেপণাস্ত্র নয়। নইলে না জানিয়ে একটা রেডিও কন্ট্রোল রকেট ছাড়লে সেটা যখন অন্য দেশের বায়ুসীমা লঙ্ঘন করবে, তারা মনে করতে পারে এটা তাদের দেশের বিরুদ্ধে বিদেশি আক্রমণ, সঙ্গে সঙ্গে কয়েকটা বোমার ও বিমান পাঠিয়ে বোমা মেরে শহরের পর শহর ধ্বংস করতে পারে। তাই বিভিন্ন দেশকে আগে ভাগে জানিয়ে দেওয়া এটা মানব কল্যাণমূলক মহাকাশ অভিযান, এর পেছনে কোনো দূরভিসন্ধি নেই। শোনো শোনো, এখন এই লিস্টটা নিয়ে হেডকোয়ার্টারে গিয়ে বলে দাও এই খবরগুলো সর্বত্র।

0: সাড়ে চারটের আগে পৌঁছানো চাই।
1: যাচ্ছি। তবে রকেট যখন ছাড়া হবে আমি কিন্তু তখন তোমার সঙ্গে ল্যাবরেটরিতে থাকবো, চলে।
0: কন্ট্রোল ডিভিশন, কে নাকাজিমা? আমি কেনজি কথা বলছি। রেডিও মারফত সব দেশগুলোতে জানাও, রেডিও কন্ট্রোল যে রকেট আজ বিকেল 5:34 জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে ছাড়া হবে, সেটা ওই গবেষণা কেন্দ্রের একটি মানব কল্যাণমূলক গবেষণার প্রচেষ্টা, কোনো দেশের বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ প্রচেষ্টা নয়।

মহাকাশ গবেষণা কেন্দ্রের ওই নোটটি জনৈক রেডিও অপারেটর নাকাজিমা লিখে ফেলার মাত্র 30 সেকেন্ডের মধ্যে কয়েক কোটি মানুষের কাছে পৃথিবী মুছে যায়। তাদের মধ্যে বছর দশকের একটি মেয়ে, যার হাতে ছিল একটি টেলিস্কোপ, জনৈক সঙ্গীত শিল্পী যিনি আর কোনো স্বরলিপি রচনা করতে পারবেন না, জনৈক কিশোর কিশোরী যাদের জীবনে প্রথম প্রেমের অনুভূতি এসেছিল, আর মহাকাশ গবেষণা কেন্দ্রের জনৈক বিজ্ঞানী আর তার বান্ধবী সোমিয়া। তারপর এক বিশাল কালো ধোঁয়ার স্তম্ভ সূর্যাস্তকে মুছে দেয়। যখন সেই বিষাক্ত কালো ধোঁয়া সরে যায়, পড়ে থাকে হিরোশিমা শহরের প্রেতাত্মা আর স্মৃতি সম্ভার। ফিরে যাওয়ার সময় হয়ে গেল, সূর্য অস্ত গেছে, সন্ধ্যার অন্ধকার ঢেকে ফেলেছে হিরোশিমাকে। হিরোশিমা মৃত, হিরোশিমা।

সত্য বন্দ্যোপাধ্যায় রচিত সূর্যাস্ত নাটকটির অভিনয় এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন তানাকার মা মিনতি দে, বাবা রমেন্দ্রনাথ চক্রবর্তী, তানাকা লোপামুদ্রা মুখোপাধ্যায়, উনো অয়ন্তিকা ঘোষ, হিরোতা সৌভিক সেনগুপ্ত, সাতুমি নমিতা চট্টোপাধ্যায়, তোশিহিকো অশোক চক্রবর্তী, সুমিয়া চৈতালী পাল, কেনজি বাসব মিত্র, কণ্ঠস্বর দেবাশিস বসু, সম্পাদনা সিদ্ধার্থ মাইতি। নাটকটি প্রযোজনা করলেন সমরেশ

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলায় সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর। সংঘাত অবসানের লক্ষ্যে 14 দফা সমঝোতাপত্রে ভার্চুয়াল স্বাক্ষর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের হরমুজ প্রণালী খোলার সম্ভাবনা উজ্জ্বল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026 এ যোগ দেবেন। ঝাড়খণ্ডের দুটি এবং মিজোরামের একটি রাজ্যসভা আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। নতুন সরকার আইনের শাসন প্রতিষ্ঠা এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর উপর বিশেষ জোর দেবে বলে রাজ্যপাল জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপাতত বিধানসভার বিরোধী দলনেতা থাকছে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্ট। বিশ্বকাপ ফুটবলে আজ কলম্বিয়া উজবেকিস্তানকে 3-1 গোলে এবং ঘানা পানামাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। দুদেশের মধ্যে সংঘাতের অবসান ঘটানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং মার্কিন নিষেধাজ্ঞা ও ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক চূড়ান্ত চুক্তির জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্রে স্বাক্ষর করেছেন। প্যারিসে গতকাল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ট্রাম্প এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। চুক্তিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং একটি বৃহত্তর শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনার উল্লেখ করা হয়েছে। চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র সামুদ্রিক চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে ইরান বলেছে তারা পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করবে না এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে উত্থাপিত উদ্বেগের সমাধানে সম্মতি প্রকাশ করেছে। এছাড়া অর্থনৈতিক পুনর্গঠন এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ও এই চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। কূটনীতিকদের সামনে আগামী 60 দিনের মধ্যে এই কাঠামোগত সমঝোতাকে একটি বাধ্যতামূলক চূড়ান্ত চুক্তিতে রূপান্তর করার কঠিন চ্যালেঞ্জ রয়েছে। চুক্তির সমর্থকরা এই অগ্রগতিকে পশ্চিম এশিয়ার স্থিতিশীলতার পথে এক বড় পদক্ষেপ হিসেবে স্বাগত জানালেও পরমাণু কর্মসূচির যাচাই বাছাই, নিষেধাজ্ঞা কার্যকর করার পদ্ধতি এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখনও গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026 এ যোগ দেবেন। ফ্রান্স সফরের শেষ পর্যায়ে গতরাতে তিনি প্যারিসে পৌঁছন। হোটেলে তাকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা। প্যারিসে তিনি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভিভাটেক 2026 এ যোগ দেবেন। প্রধানমন্ত্রী ভারতের ক্রমবর্ধমান উদ্ভাবন পরিমণ্ডল ও প্রযুক্তির অগ্রগতির কথা এই মঞ্চে তুলে ধরবেন। ভারত ফ্রান্স অর্থনৈতিক ও শিল্প সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে প্যারিসে আজ ফ্রান্সের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছে। G7 শীর্ষ সম্মেলনের এক আলোচনায় প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানিয়েছেন। যান্ত্রিক ক্ষমতা বৃদ্ধির থেকে দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন শ্রী মোদী। গতকাল প্যারিসের অ্যাভিওতে AI সংক্রান্ত একটি আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শিক্ষা ও উদ্ভাবনের গতি বৃদ্ধি করতে পারে AI এর ব্যবহার, তবে ভুল তথ্য, ডিপ ফেক এবং সাইবার হুমকি থেকে সতর্ক থাকতে হবে। এগুলি মোকাবিলার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের সহযোগিতা বৃদ্ধির কথা বলেন প্রধানমন্ত্রী। দায়িত্বশীলভাবে AI এর প্রয়োগের উপর জোর দিয়ে দক্ষিণে বিশ্বের সব দেশেই ক্রমশ কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ফ্রান্সের অ্যাভিওতে G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছেন। এর মধ্য দিয়ে সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের

0: নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি করার কথা বলা হয়েছে। সম্মেলন শেষে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরোধী চুক্তিকে স্বাগত জানানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে পাঁচ দিনের সফরে মধ্যপ্রদেশে পৌঁছেছেন। ইন্দোরের দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দরে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী মোহন যাদব প্রমুখ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি মুর্মু মধ্যপ্রদেশের বেতুলে আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে আদিবাসী সমাজের ক্ষমতায়ন সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল তিনি আন্তর্জাতিক সিকল সেল অ্যানিমিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ঝাড়খণ্ডে রাজ্যসভার দুটি আসনের জন্য আজ ভোট নেওয়া হচ্ছে। নির্বাচনে বৈদ্যনাথ রাম, প্রণব ঝা এবং নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল নটায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল চারটে পর্যন্ত। বিকেল পাঁচটা থেকে ভোট গণনা শুরু হবে, তারপরেই ফলাফল প্রকাশ করা হবে। বিধানসভার 81 জন বিধায়কই ভোটদানে অংশগ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মিজোরামে রাজ্যসভার একটিমাত্র আসনের জন্য ভোটগ্রহণ চলছে। সেখানে শাসক দল জোরাম পিপলস মুভমেন্ট এবং বিরোধী দল মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রার্থীদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। নতুন সরকার গঠনের পর এটি রাজ্য বিধানসভার প্রথম অধিবেশন। রাজ্যপাল তাঁর অভিভাষণে বলেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠাকে নতুন সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। নাগরিকদের স্বাধীনতা ও অধিকার যাতে সুরক্ষিত থাকে, তাঁরা যাতে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন, তার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
1: My government shall attach topmost priority to the security and safety for all so that the common people can lead the daily lives with dignity and true freedom sans any perception of undue fear. The overall atmosphere of threats and intimidation in West Bengal has to be eradicated and people freed from the clutches of the unscrupulous antisocial elements.
0: অনুপ্রবেশকে গুরুতর সমস্যা হিসেবে অভিহিত করে রাজ্যপাল বলেন, রাজ্যের ভেতর থেকেই অনুপ্রবেশে মদত দেওয়ায় গত এক দশকে পরিস্থিতি আরও জটিল হয়েছে। সীমান্তবর্তী বিভিন্ন জেলার জনবিন্যাস পাল্টে যাচ্ছে। বর্তমান সরকার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
1: The fulfillment of needs of the rightful citizens has been compromised because of the presence of a large number of illegal infiltrators here. With the active indulgence of some vested interest groups within the state itself, my government is taking prompt actions for quick detection and deportation of illegal foreigners after they have been identified following the due formalities. Substantial number of illegal infiltrators have already been identified and deported within the short span since the new government took over.
0: পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস বিরোধী দলনেতা হিসেবে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছেন, কলকাতা হাইকোর্ট আজ তার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক শোভনদীপ চট্টোপাধ্যায় তাঁর মনোনয়নপত্র বাতিল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগকে চ্যালেঞ্জ করে যে আবেদন দায়ের করেছিলেন, তার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও অধ্যক্ষের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করতে রাজি হননি। আদালত বিবাদী পক্ষকে আগামী 3 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আবেদনকারীকে তার জবাবি হলফনামা দাখিলের জন্য অতিরিক্ত 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী 28 জুলাই। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় গতরাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় 7 জন প্রাণ হারিয়েছেন। মৃত 4 পুরুষ এবং 3 জন মহিলা একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। চুরাহ বিধানসভা এলাকার পুখরি মাসরুন্দ শহরের মানি জিরো নামে এক জায়গার কাছে যাত্রীবোঝাই একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 500 মিটার গভীর খাতে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই গাড়ির 7 জন আরোহী প্রাণ হারান। বিশিষ্ট বৌদ্ধ পণ্ডিত রবার্ট এ এফ থার্মানের জীবনাবসান হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, থার্মানের কাজ বিশ্বজুড়ে বৌদ্ধ দর্শনকে জনপ্রিয় করে তুলতে এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোঝাপড়ার দৃঢ় সেতুবন্ধন গড়ে তুলতে সহায়তা করেছিল। নিউ ইয়র্ক শহরে কয়েক বছর আগে থার্মানের সঙ্গে তাঁর সাক্ষাতের সুখস্মৃতিও রোমন্থন করেন প্রধানমন্ত্রী। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কে এর ম্যাচে মেক্সিকো সিটি স্টেডিয়ামে কলম্বিয়া উজবেকিস্তানকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামাকে হারিয়েছে 1-0 গোলে। আজ গ্রুপ এর ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুইজারল্যান্ড।

ইংল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে এবং কানাডা কাতারের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সংঘাত অবসানের লক্ষ্যে 14 দফা সমঝোতাপত্রের ভার্চুয়াল স্বাক্ষর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের হরমুজ প্রণালী খোলার সম্ভাবনা উজ্জ্বল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026 এ যোগ দেবেন। রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। খবর এখন এই পর্যন্তই, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের গান, উপস্থাপনায় হৈমন্তী রায়। বন্ধুরা, চলে এসেছি বাংলা ব্যান্ডের গান অনুষ্ঠানে। প্রেমের পূর্বরাগই বলুন বা পূর্বাভাস কিংবা অনুরাগ, অনেক সময়ই তার শুরুটা হয় কিন্তু ক্লাসরুমে। সেই প্রেমের গান চন্দ্রবিন্দু থেকে বন্ধুদের জন্য।

কলেজে যে প্রেমের শুরু, সেই সব প্রেম কি পরিণতি পায়? কখনো কখনো সেখানেও তো ওই যে ব্রেকআপ, তারপরে হৃদয়ে চিনচিনে ব্যথা। তেমনই একটি গান চন্দ্রবিন্দু থেকে, বন্ধুদের জন্য।

এ তো বোঝাই যাচ্ছে আজকের বাংলা ব্যান্ডের গান মানেই প্রেমের গান। প্রেমের আরেক দিক আমরা পাই বাংলা সাহিত্যে, বিশেষ করে বৈষ্ণব পদাবলীতে। সেই বৈষ্ণব পদাবলীর বুলি যে গানই রয়েছে, এখন শোনাব সেই গান মোকাম ব্যান্ড থেকে।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 11 সেকেন্ড এবং বাংলাদেশ সময় বিকেল 4:24। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: এখন জানিয়ে দেব কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস। আগামী 24 ঘণ্টায় আকাশ অংশত মেঘলা থাকবে। বিকেল ও সন্ধ্যের সময় কিছু কিছু অঞ্চলে ঝড়ের সম্ভাবনা তৈরির আশঙ্কা রয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস ও 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা 36.4 ডিগ্রি সেলসিয়াস ছিল, যা সাধারণের থেকে 2.6 ডিগ্রি সেলসিয়াস বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 29.7 ডিগ্রি সেলসিয়াস, যা সাধারণের থেকে 2.7 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা সর্বোচ্চ সর্বনিম্ন যথাক্রমে 92% ও 60%। গত 24 ঘণ্টায় কোনো রকম বৃষ্টিপাত হয়নি। 18 জুন তারিখে পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো আবহাওয়ার সতর্কবার্তা নেই। 19 জুন থেকে 21 জুন এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যার উপকূলবর্তী ও নিকটবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার থেকে 60 কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। এই কারণে 19 জুন থেকে 21 জুন এই সময়ে মৎস্যজীবী বন্ধুদের পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যার উপকূল ও পার্শ্ববর্তী অঞ্চলের সমুদ্রে যাওয়ার জন্য বারণ করা হচ্ছে এবং না যাওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হচ্ছে। জানিয়ে দিলাম আবহাওয়ার সংক্রান্ত খবর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এবার আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি সম্পর্কে একটু জানিয়ে দিই। বিকেল 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 শুনবেন মহিলাদের আসর, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। 4:35 শুনবেন ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা। এই অনুষ্ঠানে নাকাশিপাড়া গভর্নমেন্ট আইটিআই কলেজ থেকে একটি সাক্ষাৎকার শুনবেন। 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সেমন্তী মুখোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। সন্ধে 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা। 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য। সন্ধে 7:00 যুববাণী থেকে এই অনুষ্ঠানে উপস্থাপনায় থাকবেন ঋত্বিক শিকদার। রাত 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান। রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় থাকবেন পাপড়ি ভট্টাচার্য। রাত 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 শুনবেন ছায়াছবির গান। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী অনিমা দাস। 10:45 শুনবেন উপমহাদেশের খবর, এবং রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। জানিয়ে দিলাম আজকে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই শুরু হবে অনুরোধের আসর। আকাশবাণী মৈত্রী অনুরোধের আসর শুরু হচ্ছে। সঙ্গে রয়েছে আপনার মৈত্রী বন্ধু, আমি সেমন্তী। আমরা সরাসরি চলে যাব আজকের প্রথম অনুরোধের গানটিতে, কেননা অনুরোধের গান ছাড়া এই আসর অসম্পূর্ণ। আপনাদের সঙ্গে আমাদের এই যে গান নিয়ে আদান প্রদান, সেটা কিন্তু প্রতিদিন এই সময়টা, বিকেল 3:35 এই সময়টাকে একদম আলাদা করে রাখে। আমরা মুখিয়ে থাকি কখন ঘড়ির কাঁটা বলবে এখন সময় অনুরোধের আসরের। সরাসরি চলে যাব প্রথম অনুরোধে। পাঠিয়েছেন অনুরোধটি সাগর ঘরামি, সৈকত ঘরামি, উর্মিলা ঘরামি ও লালন ঘরামি, গোবিন্দপুর নীলকমল হাইস্কুল, হাওড়া থেকে। শিল্পী সুবীর সেনের কণ্ঠে।

এই এক একটি কণ্ঠস্বর শুনলেই আমাদের মনটা একেবারে ভালো হয়ে যায়। এর পরের অনুরোধটি পাঠিয়েছেন এস এম ছবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে। সঙ্গে আছেন সুবোধ রায়, রামকৃষ্ণ আশ্রম মোড়, রেল রোড, যশোর থেকে সুবোধ রায়। এনাদের অনুরোধ শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে এই গানটি।

এইসব অসাধারণ গানের কথা আমরা আবারও শুনতে পাই আপনাদের অনুরোধের জন্য। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর, সঙ্গে রয়েছে আমি শ্রীমন্তী মুখোপাধ্যায়। চলে যাচ্ছি পরের অনুরোধে। অনুরোধটি পাঠিয়েছেন বীরভূম উলকুণ্ডা থেকে বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শুভ্রা চক্রবর্তী এবং অহনা চক্রবর্তী, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্না দের কণ্ঠে।

পরের অনুরোধটি পাঠিয়েছেন প্রবীর কুমার, পান্টিবাজার কুমারখালী কুষ্টিয়া বাংলাদেশ থেকে। আপনাদের জন্য রইল শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

এর পরে যে গানটি শোনাব, কিশোর কুমারের কণ্ঠে সেই গানটির অনুরোধ পাঠিয়েছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা থেকে। আবার সেই গানটিরই অনুরোধ পাঠিয়েছেন সোমা সায়ক সৌরিমা ও গুরুস্বরূপ মুখোপাধ্যায় কতুলপুর বাঁকুড়া থেকে। রইল আপনাদের অনুরোধের এই গানটি।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। আর এই যে ফিফা বিশ্বকাপ চলছে তার আঁচ কিন্তু এসে পড়েছে অনুরোধের আসরেও। অনুরোধ পাঠিয়েছেন ঐশিকা, রেবা, বাণী, সজীব, অম্বরীশ।

সুমিতা ও ভ্রামরি বন্দ্যোপাধ্যায় মাড়ো মানকর পূর্ব বর্ধমান থেকে যে ফুটবল নিয়ে কোনো একটি গান শোনানো হোক, এবং বৈদ্যবাটি হুগলি থেকে নার্সারি রোড আদর্শনগরের বাসিন্দা লালু নে ও দেবলীনা নে জানিয়েছেন যে মান্নাদের কণ্ঠে একটি গান শোনানো হোক। এই দুটি অনুরোধ কিন্তু মিলে গেছে ফুটবলে। আসুন শুনে নিই।

খেলার মাঠ যেমন নিষ্ঠুর, তেমন কিন্তু অনেকটা আশাও জোগায়। এই গানটি থেকে চলে যাই আজকের অনুরোধের আসরের পরের গানটিতে এবং ঘটনাক্রমে আজকের অনুরোধের আসরের শেষ গানটিতে। আপনাদের অনুরোধের গানেই কিন্তু আমাদের এই আসর সম্পূর্ণ হয়ে ওঠে। আপনারা আমাদের জানাতে থাকবেন আপনাদের পছন্দের গান। শোনাচ্ছি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। অনুরোধ পাঠিয়েছেন সোমনাথ ভট্টাচার্য, গোকুলপুর খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে।

অনুরোধের আসর এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে মহিলাদের আসর, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়।

0: নমস্কার আমার দুই বাংলার বন্ধুরা, মহিলাদের আসরে আমি শোভা মুখোপাধ্যায় আপনাদের সঙ্গে রয়েছি। আর অবশ্যই আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা ইতিহাসের পাতা থেকে। ইতিহাসের পাতা থেকে আজকে মূলত আমাদের যিনি অতিথি রয়েছেন তিনি অধ্যাপিকা শরণিকা ব্যানার্জি। তিনি আজকে মহিলাদের নিয়ে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন প্রকল্প রয়েছে যাতে মহিলারা তাদের নিজেদের আত্মনির্ভরতা, তাদের নিজেদের নিরাপত্তা, তাদের নিজেদের স্বাস্থ্য, তাদের নিজেদের শিক্ষা প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারে এবং তাদেরকে আরও এগিয়ে দেওয়ার স্বার্থে বিভিন্ন যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প রয়েছে তাই নিয়ে তিনি বলবেন। তাই আর একদম সময় নষ্ট না করে সরাসরি বরং চলে যাই তাঁর কথায়। অধ্যাপিকা শরণিকা ব্যানার্জি আমাদের স্টুডিওতে রয়েছেন। অধ্যাপিকা শরণিকা ব্যানার্জি, ইতিহাস তার বিষয়, তাঁকে প্রথমেই স্বাগত জানাই।
1: নমস্কার।
0: আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয় নিয়ে আপনি বহু লেখালেখি করেন, সেখানে যেমন বিভিন্ন সামাজিক এবং নারী কেন্দ্রিক বিষয় রয়েছে তেমন বর্তমান সময়ের অনেক সমস্যা নিয়েও আপনি বিভিন্ন সময় লেখালেখি করেন। সেই জায়গা থেকেই প্রথমে জানতে চাইব আজকে যে নারীদের স্বাস্থ্য নিয়ে কেন্দ্রীয় সরকারের কি কি ভাবনা রয়েছে।
1: কেন্দ্রীয় সরকার বর্তমানে একটা স্বাস্থ্যকর ভারত গড়ে তোলার একটা উদ্দেশ্য নিয়ে কাজ করছে এবং একটা স্বাস্থ্যকর ভারত গড়ে তোলার ভিত কিন্তু মা। যদি সুস্বাস্থ্যকর মা না হয় তাহলে তার সন্তানও সুস্বাস্থ্যকর হবে না এবং স্বাভাবিকভাবে তার পুরো জীবনটাই বিভিন্ন শারীরিক সমস্যা মানসিক সমস্যায় কাটবে। তো সেই দিক থেকে এবং আমাদের কেন্দ্রীয় সরকারের একটা পজিটিভ দিক যেটা খুব চোখে পড়ে সেটা হচ্ছে আমাদের যেটা সংস্কৃতি, ভারতবর্ষের সংস্কৃতি, যে মহিলাদেরকে ওপরে রাখা, মাতৃদের ওপরে রাখা, সেইটার দিকেই কিন্তু তারা কাজ করছে। যেরকম আমরা শুধু মহিলাদের প্রকল্প না, শুধু কিছু জেনারেল প্রকল্প আছে যেগুলো দেখলে আপাত দৃষ্টিতে মনে হবে এটা শুধু একটা পার্টিকুলার সুবিধা দিচ্ছে, কিন্তু আদতে কিন্তু সেটা নারীর স্বাস্থ্যকেই কিন্তু সবথেকে বেশি উপকার দিচ্ছে। যেরকম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, এটার দ্বারা আমরা এখনো দেখেছি যে প্রায় 10 কোটির ওপরে এলপিজি কানেকশন দেওয়া হয়েছে, বিশেষ করে গ্রামীণ জেলাগুলোতে, গ্রামীণ জায়গাগুলোতে। এবং এর মাধ্যমে শুধু যে বাড়িতে রান্না করার সুবিধা হয়েছে, খাওয়া দাওয়ার সুবিধা হয়েছে, সেটা আপাত দৃষ্টিতে, আসলে এটার দ্বারা যে দীর্ঘদিনের গ্রামীণ নারীদের যেই শ্বাস প্রশ্বাস সম্বন্ধীয় যেই রোগ, সেই রোগ মুক্তির উপায় ঘটেছে, সেই রোগ মুক্তির অবসান ঘটেছে, সেই রোগ মুক্তির একটা পথ দেখিয়ে দেওয়া হয়েছে যেটা এত বছর ধরে নারীদের কাছে একটা বিশাল বড় সংঘর্ষ ছিল। শ্বাস প্রশ্বাস জনিত রোগগুলোর মুক্তি ঘটেছে। এবং তার সঙ্গে আমরা যদি দেখি যে জল জীবন মিশন আপাতত দৃষ্টিতে আমাদের দেখতে হলে মনে হবে যে বাড়িতে জল চলে এলো, কাজের সুবিধা হয়ে গেল। গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে তাদেরকে কিন্তু 1 কোটি জল খাওয়ার জন্য তাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়, তারা বাড়িতে বসে জল পায় না, তাদেরকে অনেকটা পথ গিয়ে, দুর্গম পথে গিয়ে ভারী কলসি মাথায় নিয়ে এসে, কোমরে নিয়ে এসে তাদেরকে জল সেটা সেবন করতে হয়, এবং এইটার মধ্যে কিন্তু তাদের অনেকটা শারীরিক স্ট্রাগল যায়। তো সেইখানেও, এবং আমরা জানি যে মহিলাদের নিউট্রিশনের জন্য বডিতে ফ্লুইড থাকা খুব প্রয়োজন, সেই ফ্লুইডটার একটা স্পন্টেনিয়াস ফ্লোয়ের ব্যবস্থা কিন্তু এই প্রকল্পের দ্বারা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তার সুবিধাগুলো আরও বেশি দেখা যাবে যখন আমরা মাতৃকালীন যে সুবিধাগুলো করা হয়েছে সেগুলো আমরা দেখব স্টেপ বাই স্টেপ, এমন না যে একদম দুম করেই অনেকটা টাকা দিয়ে দেওয়া হচ্ছে হঠাৎ করে, সেরকম কিন্তু না, ক্রমশ। এবং তার আগে আমরা দেখতে পাই যে স্বচ্ছ ভারত মিশন যেটা ছিল, টয়লেট তৈরি করলে স্বচ্ছ ভারত হবে সেটা আমার মতে খুব আপাত দৃষ্টির কথা। গ্রামীণ স্কুলে, গ্রামীণ জায়গায় মেয়েদের টয়লেট থাকতো না, এখন মেয়েদের টয়লেট করা হয়েছে স্কুলগুলোতে এবং বাড়িতে টয়লেট করা হয়েছে, এবং বাড়ির টয়লেটের সংখ্যা প্রায় 11 কোটি ছাড়িয়েছে গ্রামীণ এলাকায়। তো তার মানে এখন শুধুমাত্র যে মহিলাদের সেফটি, হাইজিন, আমরা জানি যে মহিলাদের বিভিন্ন রকম যৌন রোগের সম্ভাবনা অনেক বেশি থাকে, সেইটাকে শুধু সিকিওর করা নয়, তার সঙ্গে সঙ্গে মহিলাদের টয়লেট ইউজ করার জন্য যদি বাড়িতে না থাকে তাকে রাত্রেবেলায় মাঠে বা জঙ্গলে যেতে হবে, সেটা তার নিরাপত্তার উপরেও একটা প্রশ্নচিহ্ন। সেই জায়গাটাকে কেন্দ্রীয় সরকার আটকেছে যে না, বাড়ির মধ্যেই টয়লেট ইউজ করা যাবে। এবং এইভাবে স্বাভাবিকভাবেই আমরা দেখি যে যৌন রোগের প্রবণতা একটা কমার চান্স আছে। আর মাতৃকালীন যেই সুযোগ সুবিধাগুলো

0: দেওয়া হয়েছে, সেইখান থেকে খুব পরিষ্কার যে একটা স্বাস্থ্যকর ভারত গড়ার উদ্দেশ্যেই কাজ করা হয়েছে।
1: এই যে শরীর স্বাস্থ্য, নিজেদেরকে ভালো রাখা এবং এইসব বিষয়ে সচেতনতা, এই সব কিছুই কিন্তু যে জিনিসটার উপর নির্ভর করে সেটা কিন্তু শিক্ষা, মেয়েদের শিক্ষা ছোট থেকে, আর সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই তা নিয়েও বহুদিন আগেই ভাবছে বা নানান প্রকল্প তারা এনেছে। ঠিক কী কী প্রকল্প নারী শিক্ষার জন্য কেন্দ্রীয় সরকার ভেবেছেন বা ভাবছেন?
0: শিক্ষার দিক থেকে দেখতে গেলে একদম যদি আমরা এখন দেখি যে এখন রিসেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশনকে অনেক বেশি জোর দেওয়া হয়েছে। তার কারণ ভারতবর্ষে একটা বড় সংখ্যা হচ্ছে গ্রামীণ পপুলেশন, গ্রামীণ জনসংখ্যা, তারা কিন্তু স্বাভাবিকভাবেই সাধারণ পড়াশোনা করার দিকেই চান্স পায় না। তো সেটা যাতে করা হয় একদম প্রথমে তারা বেটি বাঁচাও বেটি পড়াও করেছে। এবং বেটি বাঁচাও বেটি পড়াও এই দুটো টার্ম একসঙ্গে কেন রেখেছে, যে প্রথম কথা আমাদের দেশে এখনো কিন্তু এটা খুব সত্যি কথা যে কন্যা ভ্রূণকে ওয়েলকাম করা হয় না। তো আগে তো সে বাঁচবে, তারপর যেখানে তার বাঁচার উপরেই প্রশ্নচিহ্ন, তারপরে তো তার শিক্ষা, যেখানে তাকে বাঁচতেই দেওয়া হয় না, তার শিক্ষাকে কেউ এন্টারটেইন করবে কেন? তো আগে যাতে তাকে বাঁচানো হয় সেটার ব্যবস্থা, এবং সেটা একদম অঙ্গাঙ্গিকভাবে জড়িত করিয়ে দিয়েছে পড়াশোনার সঙ্গে, এবং এটা যাতে টিকিয়ে রাখা যায় সেই জন্য কিন্তু অঙ্গনওয়াড়ি যে ব্যবস্থা সেটাকে কিন্তু আপগ্রেড করেছে। এমন না যেটা পুরনো ছিল সেটাই চালিয়ে দিচ্ছে। যেরকম আগে ছিল প্রায় 2 লাখ অঙ্গনওয়াড়ি, পরবর্তীকালে আমরা দেখি প্রায় 25,000, এখন অবধি 25,000 অঙ্গনওয়াড়ি সক্ষম অঙ্গনওয়াড়িতে কনভার্ট হয়েছে। মানে ওখানে বাচ্চাদের শুধু খাওয়া দাওয়া দেওয়া হবে তা নয়, খাওয়া দাওয়া দেওয়া হবে, তাদেরকে শিক্ষা দেওয়া হবে এবং তাদের যত্ন নেওয়া হবে যাতে তাদের মায়েরাও কাজ করতে যেতে পারে, এবং এছাড়া যাতে কন্যা ভ্রূণ টিকে থাকে, কন্যা সন্তান টিকে রাখে, সেই জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা, মানে যে অ্যাভেল করবে তার পিতামাতাকে ট্যাক্সের এক্সেমশন দেওয়া হচ্ছে। মানে এটা খুবই মানে দুঃখজনক যে এখনকার এই প্রেজেন্ট সময়তেও, এখনকার বিশ্বায়নের সময়তেও মানে বাবা মাকে লোভ দেখিয়ে প্রায় কন্যা সন্তান যাতে বেঁচে থাকে এটা করা হচ্ছে, যেটা ন্যাচারালি আসা উচিত ছিল সেটা কিন্তু আসেনি। এবং শিক্ষার ক্ষেত্রে আমরা দেখি এখন রিসেন্ট 10,000 টাকার একটা অ্যানুয়াল স্কলারশিপ দেওয়া হয়, বিশেষ করে তাদের যারা যেই মেয়েরা টেকনিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স, মানে যেটা স্টেম আর কি, সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, সেই রিলেটেড যদি পড়াশোনা করে, বিশেষ করে যদি বিদেশে যেতে চায়, অ্যানুয়ালি 10,000 টাকা যারা একদম গ্রাম থেকে উঠে আসছে তাদেরকে দেওয়া হয়। এবং এইটার ক্ষেত্রে দেখা গেছে যে রিসেন্ট ডেটা অনুযায়ী অন্তত 43% পার্টিসিপেশনে বুস্ট হয়েছে, মানে মহিলারা, গ্রামীণ মহিলারা এগুলো পড়াশোনার কথা ভাবছে, যোগদান করছে এবং অ্যাভেলও করছে। এবং শিক্ষার ক্ষেত্রে আগে ছিল যে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে মেয়েরা অ্যালাউড নয়, মেয়েদের পড়াশোনা করা যেত না, সেটা কিন্তু মেয়েদের জন্য এখন খুলে দেওয়া হয়েছে। মানে রিসেন্ট 2025-এ NDA-র প্রথম গ্র্যাজুয়েট ব্যাচ বেরিয়েছে, এবং শুধু সেটাই নয়, সৈনিক স্কুল যেটা, যাতে সেটাও মেয়েদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে যে মেয়েরা এবারে সামরিক শিক্ষা, প্রতিরক্ষা শিক্ষাতেও শিক্ষিত হবে। তো এই ব্যবস্থাগুলো পরপর পরপর টানা করে দেওয়া হচ্ছে এবং অ্যাভেলও করছে মেয়েরা।
1: সুতরাং মানে সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষা তো সত্যিই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার, এবং সেই হাতিয়ারটা যদি ভীত হয় তাহলে যে কোনো সুবিধে সে নিজের বিষয়ে এবং তার পরিবারের বিষয়ে অনেক দ্রুততার সাথে যে কোনো সিদ্ধান্ত সে নিতে পারবে এবং সজাগ থাকবে নিজের অধিকার সম্পর্কে। এবং সেই জায়গা থেকেই একজন নারী যখন মাতৃত্বকালীন অবস্থায় আসে তখন সে আশা করে যে সরকারও তার জন্য ভাববে, যেমন পরিবার ভাবছে তেমন সরকারও তার জন্য নিশ্চয়ই কিছু সুবিধে দেবে। কেন্দ্রীয় সরকার মাতৃত্বকালীন সুবিধাকে কতটা গুরুত্ব দিচ্ছে?
0: মাতৃত্বকালীন সুবিধের বলতে একদম প্রথম থেকে তারা কিন্তু একটা বোঝা যাচ্ছিল যে একটা ভিশন তারা রেখেছে। তার কারণ আমরা দেখছি যে পরপর যেইভাবে প্রকল্পগুলো এসছে সেগুলো কিন্তু এক একটা ধাপ, মানে একদম প্রথমে আমরা যেটা দেখছি জননী শিশু সুরক্ষা কার্যক্রম, ওটা 2014-তে লঞ্চ হচ্ছে, এবং ওটার আন্ডারে যেটা দেওয়া হচ্ছে যে যতগুলোর চেক আপ হচ্ছে, মানে গর্ভবতী অবস্থায় বাচ্চার চেক আপ এবং মায়ের চেক আপ সব কটা ফ্রি।
1: আচ্ছা,
0: বিশেষ করে গ্রামীণ মহিলাদের জন্য তো একেবারেই মাস্ট, তার কারণ গ্রামীণ জায়গায় কিন্তু হসপিটালই নেই, তো সেখানে করাবেটা কি? তো যাতে প্রাতিষ্ঠানিক সেট আপ করা হয় গর্ভবতী মায়েদের জন্য সেইটার ব্যবস্থা করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানি যে বিভিন্ন জায়গা, সেটা শহরেও হয় গ্রামেও হয়, পোস্ট ডেলিভারির পরে 48 ঘন্টা খুব ক্রুশিয়াল হয় এখনকার দিনে যেটা দেখা যাচ্ছে, তো সেই 48 ঘন্টার জন্য স্পেশাল কেয়ারের ব্যবস্থা করা হয়েছে।

0: এটা হচ্ছে যে আগে আমরা জানতাম যে দাই মারা ডেলিভারি করায়, কিন্তু সেই সময় কিন্তু ডেলিভারি করতে গিয়ে অনেক সময় মা শিশু উভয়েরই প্রাণের একটা হানি দেখা দিচ্ছে, কিন্তু যাতে সেটা না হয় মানে একটা প্রাতিষ্ঠানিক সেফ ডেলিভারি করানোর ব্যবস্থা। এখানে দুটো পারপাস, যে প্রাতিষ্ঠানিক সেফ ডেলিভারি, চেক আপ টেক আপগুলো এটার মধ্যে ইনক্লুডেড নেই, চেক আপগুলো ওই কার্যক্রমে ছিল, এবং এর পরবর্তীকালে আসছে সুরক্ষিত মাতৃত্ব আশ্বাসন। এটার আন্ডারে আমরা দেখছি যে 2025 প্রায় 90,000 মহিলা তাদেরকে এটার আন্ডারে আনা হয়েছে এবং তারা অ্যাভেল করেছেন, এবং তার থেকে তারা কি সুবিধা পাচ্ছেন, প্রথমত পাচ্ছেন যে গর্ভবতী মা যখন ঠিক ডেলিভারি হচ্ছে মায়ের কন্ডিশন কেমন আছে সেটা 6 মাস অবধি মনিটর করা হবে, এবং সদ্যজাত শিশু, বিশেষ করে যারা যে সদ্যজাত শিশুরা একদম মানে সম্পূর্ণ সুস্থ জন্মায়নি তাদের 6 মাস অবধি কেয়ার, মানে সেটার দায়িত্ব সরকার নিচ্ছে, পরিবারকেও নিতে হচ্ছে না। এবং এর পরবর্তী স্টেজে দেখছি পিএম মাতৃ সুরক্ষিত মাতৃত্ব অভিযান, সেইখানে এই সবকটাকে ইনক্লুড করে একটা বড় করে দেখানোর চেষ্টা করা হচ্ছে, সবকটা সার্ভিস দেওয়া হচ্ছে, এবং এইটার আন্ডারেই কিন্তু আমরা দেখছি যে পেইড ম্যাটারনিটি লিভের সংখ্যা 12 থেকে 26 সপ্তাহ করে দেওয়া হয়েছে, যেটা কিন্তু এখন অবধি বিশ্বের সবথেকে লম্বা ডিউরেশন, সবথেকে লম্বা।
1: মানে এটা যদি একটু বুঝিয়ে বলেন,
0: মানে কোনো ওয়ার্কিং মা, মানে যে কার্যরত কোনো মা, সে যখন গর্ভবতী হচ্ছেন সে কিন্তু 12 থেকে 26 সপ্তাহ অবধি ছুটি নিতে পারে, এবং তাকে তার ফুল মাইনে দিতে হবে, কোনো মাইনে কাটা যাবে না। তার কারণ বিশেষ করে শহরের দিকে বা মফস্বলের দিকে আমরা দেখি দ্বিতীয় সন্তান নিতে হেজিটেট করে, তার কারণই হচ্ছে যে হয়তো মাইনে কাটা যাবে বা চাকরি চলে যাবে বা এতদিনের ছুটি পাওয়া যাবে না। আমরা জানি যে এখনকার দিনে খুব হাই রিস্ক প্রেগন্যান্সি হয়, তো সেই কারণে কিন্তু হাই রিস্ক প্রেগন্যান্সি এই বিভিন্ন যোজনায় তারা ফোকাসে রেখেছেন, এবং এইটার আন্ডারে এটা একটা যে না যেরকমই মাতৃত্ব হোক, হাই রিস্ক হোক বা না রিস্ক হোক, একটা রেস্টের প্রয়োজন, তো ফুল পেড অ্যান্টিলিপ থাকবে এবং সেটা 26 সপ্তাহ অবধি। এবং তারপরেই আমরা দেখছি এখন যেটা আমরা দেখি যে পিএম মাতৃবন্দনা যোজনা, সেটার আন্ডারে কিন্তু মাসে 5,000 টাকা দেওয়া হয়। বিশেষ করে এটা অ্যাভেল করেছেন, মানে যদি স্ট্যাটিস্টিক্স দেখি সেটা হচ্ছে দিনমজুর মহিলারা, যারা প্রাতিষ্ঠানিকভাবে মানে হ্যাঁ বাড়িতে গিয়ে সেফ খাবার খেতে পারবে বা মোটামুটি একটা গর্ভবতী মায়ের যে পুষ্টি পাওয়া দরকার সেটা পাবে, সেটার অ্যারেঞ্জ করার, তাদের ব্যবস্থা করার তাদের টাকা নেই, তারা সব থেকে বেশি এটা অ্যাভেল করেছেন, তাদের সংখ্যাটা হিউজ।
1: বিভিন্ন প্রকল্পের কথা বললেন, এগুলো সবই কিন্তু যদি আমরা জানি, আমরা সহজে আপনি যেভাবে বুঝিয়ে দিলেন, তাহলে অবশ্যই মানুষের কিন্তু এই সুবিধেগুলো নেওয়া উচিত, এবং বহু মানুষ এই সুযোগগুলো নিয়ে এখন ভালো আছেন, অনেক উপকৃত হয়েছেন। সেরকমভাবেই যখন মেয়েদের কর্মক্ষেত্রের কথা হচ্ছিল এক্ষুনি, এবং এই কর্মক্ষেত্রে আজকে মেয়েরা সমানভাবে পুরুষদের সাথে তালে তাল মিলিয়ে কাজ করছে, কাঁধে কাঁধ মিলিয়ে করছে, সেই জায়গা থেকে কেন্দ্রীয় সরকার মহিলাদের কর্মসংস্থানের বিষয়ে কতটা ভেবেছেন?
0: কর্মসংস্থানের দিক থেকে মানে এখন যেইভাবে বিশ্ব এগোচ্ছে সেইভাবে মানে সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার সে সঙ্গে পায়ে পা মিলিয়ে কিছু প্রকল্প এনেছে। দীনদয়াল অন্ত্যোদয় যোজনার অন্তর্গত লক্ষপতি দিদিতে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথমে তাদেরকে বিভিন্ন অর্থনৈতিক শিক্ষা দেওয়া হচ্ছে, বিশেষ করে গ্রামীণ মহিলাদেরকে অর্থনৈতিক শিক্ষা দেওয়া হচ্ছে। আমরা এখনো আমাদের মনে হয় যে অর্থনৈতিক শিক্ষা শুধুমাত্র শহরের নারীদের মধ্যেই থাকে, কিন্তু সেটাও কিন্তু 100% নয়, আমরা কিন্তু নিজেরাই সব রকম অর্থনৈতিক ফেসিলিটিজ আমরা জানি না। তো গ্রামীণ মেয়েদেরকে অর্থনৈতিক শিক্ষা শিক্ষিত করা হচ্ছে, ডিজিটাল লিটারেসি দেওয়া হচ্ছে, মানে ডিজিটাল ব্যাংকিং কীভাবে অপারেট করা হয় যাতে তারা নিজেরাই করতে পারে, এবং সেই প্রশিক্ষণগুলো দিয়ে মানে তাদেরকে একদম যথাযথ প্রশিক্ষণ দিয়ে তাদের এমন ব্যবস্থা করে দেওয়া হচ্ছে তারা যাতে বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে অ্যানুয়ালি তারা যেন 1,00,000 টাকা ইনকাম করতে পারে মিনিমাম, এবং সেটার সংখ্যাও কিন্তু আমরা দেখি প্রায় 10 কোটি এখন অবধি, 10 কোটি প্লাস। এবং এখন রিসেন্ট যখন ড্রোনের চল হলো তখন কিন্তু ড্রোনকেও গ্রামীণ মহিলাদের সঙ্গে মানে যুক্ত করা হয়েছে, এটা খুব অভিনব ব্যাপার যে ড্রোন মানেই তো একটা শহুরে টেকনোলজিক্যাল প্রযুক্তির ব্যাপার, সেটা আবার গ্রামীণ মহিলারা কি করে নেবেন, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে কিভাবে ড্রোনকে কৃষিকার্যে ব্যবহার করবে, স্প্রে করতে, পেস্টিসাইড স্প্রে করতে, কোনো রকম প্রবলেম হয়েছে কিনা, মানে কৃষি কোনো জীবাণু ঢুকেছে কিনা, সেগুলো টেস্ট করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা তারপর সেটা

0: প্রশিক্ষণটা নিয়ে কি করবে, তারা ড্রোন কিনতে পারবে না। তো তাদেরকে ড্রোন ভাড়া দেওয়া হয় যে তোমরা ভাড়া নাও, ভাড়া নিয়ে একটা মিনিমাম ভাড়া নেওয়া হয়, তারপরে সেটা তারা নিজেরাই চাষবাস করে, তারা সেটার যে ইনকামটা করে সেটার সংখ্যাটাও হিউজ। এবং এখন রিসেন্ট দেখা যাচ্ছে যে স্টার্ট আপ করার জন্য প্রায় বিভিন্ন স্কিম তো করাই হয়েছে, বিশেষ করে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা যেটা, এখনো অবধি আমরা দেখছি প্রায় 5,00,000,000,000 লোন ডিসবার্স করে দেওয়া হয়েছে মহিলারা যাতে স্টার্ট আপ করে। এবং সেখানেও কিন্তু মিক্সড জনসংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এবং প্রায় 21% বেশি এন্টারটেন করা হয়েছে যে যারা প্রথমবার জীবনে বিজনেস করবে, যা মানে একদম প্রথম প্রজন্ম ব্যবসায়ী, মানে তাদের কোনো ব্যবসায়িক বুদ্ধি নেই, কোনো ট্রেনিং নেই, কিন্তু তারা স্টার্ট আপ করতে চায়। তো তাদেরকে 20,00,000 অবধি মাইক্রোলোনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
1: এটা কি যে কোনো বয়সেই পেতে পারে?
0: এটা এজ গ্রুপ মোটামুটি মিডল এজ রাখা হয়েছে, মধ্য এজ, তার কারণ অত্যন্ত বয়সে এই কাজটা করা যাবে না, সেই জন্যই রাখা হয়েছে। কিন্তু এই স্টার্ট আপের ফলে কি হয়েছে, অর্থনীতির একটা বিকাশ ঘটেছে, মানে যেটা মাইক্রো লেভেলে, মানে একদম গ্রামীণ লেভেলে গিয়ে তো আর বড় প্রজেক্ট করা যায় না, সেখানে কিন্তু সেখানের বাসিন্দারাই বুঝবে যে সেখানের কি প্রয়োজন, সেটাকে রিলেট করে তারা স্টার্ট আপের নিজের মাথায় প্রকল্প আনছে। এবার সেইটা নিয়ে যাওয়ার ফলে মোটামুটি যদি সেটা দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এবং এনকারেজ করা হচ্ছে যে না, কোনো তোমার বাড়িতে কেউ আগে ব্যবসা করেনি এরকম বাড়ি থেকে এলে আরো বেশি দেওয়া হচ্ছে,
1: তাদের সুযোগটা আগে দেওয়া হচ্ছে,
0: আগে সুযোগ দেওয়া হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে মহিলাদের যাতে একটা পার্সোনাল সেভিংস এর একটা জায়গা তৈরি হয়, তার জন্য মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট করে দেওয়া হয়েছে। 7.5 ইন্টারেস্টে তাদেরকে মানে বছরে 2,00,000 অবধি তারা জমাতে পারবে, মানে প্রত্যেক মহিলারই তো নিজের ব্যক্তিগত একটা সেভিংস থাকা দরকার, কখন কি বিপদ আপদ হয়, বিশেষ করে গ্রামীণ জায়গায় তো তাদের এই ধারণাটাই নেই যে নিজেরও একটা মানে সেভিংস এর একটা জায়গা থাকা দরকার, সেইটা করে দেওয়া হয়েছে। এছাড়াও আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় যাতে মহিলারা এগিয়ে আসে, বিশেষ করে সায়েন্সের পার্টিসিপেশনের থ্রু দিয়ে, সেখানে কিন্তু স্কলারশিপের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে যাতে স্টার্ট আপেও তারা এগিয়ে আসে। এবং স্টার্ট আপ করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে মফস্বল থেকে যেই মহিলারা শহরে পড়তে আসছে, সেখানে তাদের একটা স্কলারশিপ দরকার হচ্ছে, নাহলে তারা স্টার্ট আপটা করতে পারবে না, সেই গ্যাপটা কিন্তু ফিল আপ করে দেওয়া হচ্ছে। মানে গ্রাম থেকে তো বেরিয়ে এলো পড়াশোনা করতে, তারপর সে চালাতে পারছে না সেই পড়াশোনাটা, সেটা যদি টেকনিক্যাল হয় তাহলে অবশ্যই
1: যাতে তারা আরো বেশি এগিয়ে আসতে পারে এবং সাহসের সাথে এগিয়ে আসতে পারে, কেন আর্থিক বল তো একটা বড় সম্বল। হ্যাঁ, সেই জায়গা থেকেই সবচেয়ে যেটা মেয়েদের ক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায় যে মেয়েদের নিরাপত্তা, এবং সেটা আজকের দিনে দাঁড়িয়েও আমাদের ভাবতে হয় যে মেয়েদের বোধ হয় আলাদা নিরাপত্তা দিতে হবে, এবং কেন্দ্রীয় সরকারও যথেষ্ট যত্নবান এ বিষয়ে। আর মেয়েদের নিরাপত্তা নিয়ে কিরকম কি প্রকল্প রয়েছে যেগুলো মেয়েদেরকে সুরক্ষিত করতে পারে?
0: মেয়েদের নিরাপত্তার ক্ষেত্রে বলতেই আমাদের মাথায় প্রথম আসে যে কোনো একটা পোর্টাল থাকবে, কোনো একটা পুলিশ স্টেশন থাকবে, কোনো একটা আদালত থাকবে, এইগুলো তো সিস্টেম। কিন্তু সিস্টেমের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে, অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় যে সামাজিক নৈতিকতা কি বলে। আমাদের সামাজিক নৈতিকতা ভারতবর্ষের পরম্পরা বলে যে কোনো প্রাণীকে হত্যা করা যাবে না, কিন্তু সেখানে যখন ভ্রূণ কন্যা হয় তাকে গর্ভের মধ্যেই শেষ করে দেওয়া হয়। তো প্রথম নিরাপত্তাটা সেই জায়গায়, এবং এই সরকার বেটি বাঁচাওয়ের মাধ্যমে কিন্তু সেটা নিশ্চিত করেছে, এবং শুধু সেই সময়টা না, যাতে তারপরে সে টিকে থাকে তার জন্যও বিভিন্ন ট্যাক্সের সুবিধা দিয়ে দিয়েছে যাতে সে টিকে থাকে। এটা মানে এটা খুব ইউনিক যে তার অস্তিত্বটাকে যাতে গর্ভের মধ্যেই শেষ না করে দেওয়া হয় সেইটার জন্য কাজ করেছে। এটা আমার মনে হয় না অন্য কোনো দেশে এইভাবে ভাবা হয়েছে, এটা একটা মানে যুগান্তকারী একটা আমি বলবো চিন্তাধারা। এবং এরপরে এখন আইনি ব্যবস্থায় যদি দেখতে যাই, সেটা আমরা দেখি যে সি মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট পোর্টাল যেটা, সেটা একটা ওপেন করা হয়েছে, সেটা একটা সেন্ট্রালাইজড ডিজিটাল প্ল্যাটফর্ম, কেউ যে কোনো জায়গায়, সে কর্মক্ষেত্রে হোক, সরকারি বেসরকারি, রাস্তায় বাড়িতে, কোনোভাবে অ্যাবিউজড হলে, কোনোভাবে হ্যারাসড হলে সেই কমপ্লেনে তারা কিন্তু কমপ্লেন লজ করতে পারেন। এবং এখন অবধি দেখা গেছে সেই সংখ্যাটা কিন্তু মানে মানে তারা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাকশন নিয়েছে, মানে হয়তো কেউ রাত্রে কোনো মেয়ে একা আছে, একা রাস্তায় আছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু সহায়তাটা কিন্তু পৌঁছেছে। এবং নিরাপত্তা তো শুধুমাত্র আইনি হয় সেরকম নয়, তার সঙ্গে সঙ্গে সামাজিক নিরাপত্তাও হয়। প্রত্যেক মানুষেরই স্বপ্ন থাকে একটা বাড়ি হবে, তো মেয়েদেরও থাকে, কিন্তু এখানেও ভারতবর্ষে

0: এখনো মানে একটা বড় সংখ্যার পপুলেশন বা জনসংখ্যা আছে যে দাদা এই ব্যাপারটাকে খুব একটা ভালো চোখে দেখে না, সেইটাকেও প্রধানমন্ত্রী আবাস যোজনা সিকিউর করেছে। অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে মেইন ক্রাইটেরিয়া একটা হচ্ছে যে বাড়ি হবে মহিলার নামে বা কো-ওনারশিপ থাকবে, হাজবেন্ড থাকবে কিন্তু তার সঙ্গে স্ত্রীর নাম থাকতে হবে, নাহলে বাড়ি পাওয়া যাবে না। যে আমাকে বাড়ি থেকে যে বার করে দিচ্ছে, সেটা বাপের বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক বা যেখানে থাকি, তার একটা আশ্রয় থাকছে। এবং এই যেটা বললাম যে বার করে দেওয়া, হঠাৎ করে কোনো মেয়েকে যদি বার করে দেওয়া হয়, আজকের দিনে মিশন শক্তির আন্ডারে দুটো পিলার কেন্দ্র সরকার করেছে, একটা হচ্ছে সম্বল একটা হচ্ছে সামর্থ্য, তাদের আন্ডারে সখী নিবাস এবং সখী সদন গড়ে তোলা হয়েছে, যে যাতে কাউকে কেউ যদি এই ধরনের বিপদে পড়ে, রাত্রেবেলায় তার বাড়ির লোক হোক বা সে যেখানে থাকে সেখান থেকে তাকে বার করে দেওয়া হলো, সে কিন্তু সেখানে গিয়ে কিছুদিন থাকতে পারবে এবং সে যতক্ষণ না চাইছে ততক্ষণ কিন্তু বাড়ি থেকে বার করে দেওয়া হয় না তাকে সেখানে সেই আশ্রয় থেকে। এবং এখনও অবধি, এবং শুধু সেখানে রাখা হয় তা নয়, তার এমার্জেন্সি কোনো মেডিকেল এড লাগবে কি না, কোনো আইনি সহায়তা লাগবে কি না, ইনিশিয়াল জিনিসগুলো করে দেওয়া হয়, এমনকি কাউন্সেলিংয়েরও ব্যবস্থা আছে। তার কারণ আমরা জানি যে যেই সময় বেরিয়ে আসে সেই সময় তার মানে তার মানসিক অবস্থাটা স্টেবল তো থাকে না। এবং এখনও অবধি প্রায় 10 লাখের ওপর মহিলা এই সার্ভিস অলরেডি অ্যাভেল করেছে এবং এর দ্বারা উপকৃত। এবং এখানে একটা বড় সংখ্যা আছে যারা এইটার পরেই, মানে এই সাধনগুলো বা এই নিবাসগুলোতে আসার পরে অনেকেই তারা নিজেদের জীবনটা শেষ করে দেওয়ার কথা ভেবেছিল, কিন্তু তারপর তারা কিন্তু জীবনের যুদ্ধে উঠে দাঁড়িয়েছে এবং বেশ কিছু স্টার্ট আপও করেছে।
1: এটা সত্যি তাদের কাছে একটা বড় পাওয়া, এবং সেই জায়গা থেকেই তো নারীর ক্ষমতায়ন উঠে আসে। এবং নারী ক্ষমতায়নের কথা বলতে গেলে আজকের যে সময় সেখানে নারীরা সত্যি বিভিন্ন দিকে তারা জয় করছে, এবং নিজেদের কারুর দয়ায় নয় নিজেদের অধিকার বুঝে নেওয়ার দিকে তারা এগিয়ে চলেছে। সুতরাং অবশ্যই কেন্দ্রীয় সরকার নারীর ক্ষমতায়ন নিয়েও নানান প্রকল্প রেখেছে, সেগুলো যদি একটুখানি আলোকপাত করেন।
0: আমরা যদি ইতিহাসটাকে দেখি যে একদম 2014-15 সময় থেকে যেই যেই প্রকল্পগুলো হয়েছে, সেটা জেনারেল প্রকল্প হোক, স্বচ্ছ ভারত মিশন হোক বা মাতৃত্ব রিলেটেড কোনো যোজনা হোক, সেই সবগুলো কিন্তু ধীরে ধীরে নারীকেই ক্ষমতায়ন দিয়েছে, মানে নারীর ক্ষমতায়নের দিকেই কিন্তু এগিয়েছে। তার কারণ নারী, বিদ্যাসাগর তো বলেইছিলেন, মা শিক্ষিত না হলে, মা এম্পাওয়ার্ড না হলে তো দেশ এগোয় না। তো সেই দিকে লক্ষ্য রেখে কাজ করা হয়েছে, হচ্ছে পরপর এই প্রকল্পগুলো থেকে বোঝা যায়। কিন্তু এইখানে আরেকটা জিনিস, মানে এগুলো তো গেল বলতে গেলে সামাজিক এবং স্বাস্থ্য রিলেটেড, কিন্তু আসলে একটা দেশকে এগিয়ে নিয়ে যায় সেটা তার ব্যবস্থা, সেটা সিস্টেম। সেই সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য রাজনীতির প্রয়োজন, রাষ্ট্রনীতির প্রয়োজন। সেখানে মেয়েরা ভারতবর্ষে প্রচণ্ড পিছিয়ে, সাংঘাতিকভাবে পিছিয়ে, এবং মেয়েদের রাজনীতিতে যাওয়াকে খুব একটা ওয়েলকাম করা হয় না। সেই জন্যই এই যে নারী শক্তি বন্ধন অধিনিয়মটা আনা হয়েছিল, এটা যদি করা যেত, আমার মনে হয় এটা একটা ভারতের শুধু ইতিহাসে নয়, ভারতের নারী ক্ষমতায়নে একটা যুগান্তকারী পদক্ষেপ হতো। তার কারণ একমাত্র প্রত্যেকটা কমিউনিটি যেরকম নিজেদের স্বার্থটা সব থেকে বেশি ভালো বুঝতে পারে, তার কারণ তাদের অনুভবগুলো আলাদা, এক্সপিরিয়েন্সগুলো আলাদা। তো একটা দেশের নীতি সেখানে মেয়েদের পার্টিসিপেশন বা মেয়েদের প্রতিনিধিত্ব যদি সমানভাবে না থাকে, তাহলে তো এই বড় জেন্ডারটা হিউম্যান রিসোর্স হিসেবে ভালো কাজ করতে পারবে না। তো সেই জন্যে যদি এটা হতো যে 33% রিজার্ভেশন লোকসভা এবং স্টেট অ্যাসেম্বলিগুলোতে করা যেত, তাহলে শুধুমাত্র নারীদের ইন্টারেস্টের প্রতিনিধিত্ব হতো রাজনীতিতে এবং সেটা প্রতিফলিত হতো রাষ্ট্রনীতিতে, এবং তার সঙ্গে সঙ্গে হতো যে মেয়েদের একটা পলিসি মেকিংয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে যেত, এবং ভবিষ্যতেও শুধু ভারতবর্ষকে নয় বিশ্বকে লিড করার মতো লিডারশিপে, মানে মহিলা লিডারশিপ তৈরি করা হতো। সেই জায়গাটা, সেই দরজাটা আনফর্চুনেটলি বন্ধ হয়ে গেল, কিন্তু আশা রাখি ভবিষ্যতে যাতে এটা ওপেন হয়, এটা যাতে লাগু হয়ে যায়। তার কারণ আলটিমেটলি স্বাস্থ্য, শিক্ষা, প্রতিরক্ষা সব কিছুই রাষ্ট্রনীতি ডিসাইড করে। সেটা যদি সেই জায়গায় যদি এফিশিয়েন্ট মহিলারা না যান, তাহলে কিন্তু মানে কয়েক ধাপ, মানে এটা যদি হতো তাহলে নারী ক্ষমতায়ন ভারতবর্ষে কয়েক ধাপ এগিয়ে যেত, অনেকটাই এগিয়ে যেত।
1: অনেক ধন্যবাদ আপনাকে বিভিন্ন দিকের কথা তুলে ধরলেন, এবং আশা করি এগুলো আমাদের শ্রোতা বন্ধুরা যা নিশ্চয়ই তারা জানেন কিন্তু

0: শুনে তারা আরো বেশি উপকৃত হবেন এবং নিজেদের সুবিধাগুলো নেওয়ার ক্ষেত্রে তারা সজাগ হবেন। ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: এরপর আমরা আপনাদের জানিয়ে দিই আমার কলমের বিষয়। ঝড় বৃষ্টির রাত্রে একটা সময় ছিল যখন ঝড়ের সময় ঠান্ডা বাতাস উঠলে আমরা গল্প করতে বসতাম, প্রথমে হ্যারিকেন এবং তারপরে চার্জার লাইট, তারপর ইনভার্টারের সময়ের সঙ্গে পরিবর্তন আমাদের গল্প করার সেই আবহ পাল্টে দিয়েছে। কিন্তু বদলায়নি সেই ঝরা পাতার উড়ে যাওয়া ইচ্ছে। আজও ইচ্ছে করে চা আর তেলে ভাজা নিয়ে জমে উঠুক ঝড় বৃষ্টির সন্ধ্যা আসর। বাড়িতে হোক বা বাইরে, ঝড় বৃষ্টির সেই স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান ঝড় বৃষ্টির রাত্রি শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেইল করতে পারেন, মেল আইডি mahiel@gmail.com। আর চিঠি পাঠানোর ক্ষেত্রে প্রথমে লিখবেন আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। অন্যদিকে এক কলমে দুই নারীর বিষয়ে লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাস, সোনা ও টিয়া নামে দুই বোনের এক অদ্ভুত কলের পুতুল মাকুকে উদ্ধারের দুঃসাহসিক অভিযান নিয়ে এই মানবিক গল্প পাঠের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান, অবশ্যই 150 শব্দের মধ্যে। মেল করতে পারেন অথবা চিঠি লিখতে পারেন। শুধু চিঠি লেখার সময় মাথায় রাখবেন, প্রথমে লিখবেন এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল যাই পাঠান তার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি, তা তো আপনারা জানেন। শুধু মাথায় রাখবেন 23 জনের মধ্যে পাঠাতে হবে। আজকে হাতে সময় একেবারে শেষ, বিদায় নেব। তবে বিদায় নেওয়ার প্রাককালে শুনে নি চট করে শ্রাবণী সেনের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীতটি শুনে নিতে দিতে বিদায় নেব। খুব ভালো থাকবেন। আমি সোমা মুখোপাধ্যায় ছিলাম আপনাদের সঙ্গে। নমস্কার।

শুনছিলেন অনুষ্ঠান মহিলাদের আসর। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হচ্ছে। এখন শুনবেন ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আপনাকে শোনাব বাংলা ছায়াছবির কিছু গান। প্রথম গানটি শোনাচ্ছি শিল্পী নীল দত্তের কণ্ঠে, আমি আসবো ফিরে ছায়াছবি থেকে।

সত্যি আমাদের বিকেলগুলো যেন সারাদিনের পর যেমন একটা হাঁপ ছেড়ে বাঁচারও সময়, তেমন যেন এই আধো অন্ধকার হয়ে আসার সময়ে আকাশের লাল অন্ধকারে

আমাদের কোথাও গিয়ে যেন অভিমানগুলো জমা হয়, আমাদের বড় হয়ে যাওয়া, আমাদের বলতে না পারা, বলতে না চাওয়া কথাগুলো গিয়ে জমা হয়। চলে যাই পরের গানটিতে, মিনি ছায়াছবি থেকে রইল শাওনি মজুমদারের কণ্ঠে এই গানটি।

চলে যাই পরের গানটিতে। পরের গানটি রইল শ্রেয়া ঘোষালের কণ্ঠে রান্নাবাটি ছায়াছবি থেকে।

গানটি শুনলেন বাবলির ছবি থেকে। এর পরের গানটি শুনবেন কিঞ্জল চট্টোপাধ্যায়ের কণ্ঠে রান্নাবাটির ছবি থেকে।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছিলেন ছায়াছবির গান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান ক্যাম্পাস আড্ডা। উপস্থাপনায় অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী।
1: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। আজ শুনবেন প্রথম পর্ব। আচ্ছা, দ্বিতীয় বাড়ি বলতেই চোখ বন্ধ করলে তোমার ঠিক কোন ছবি ফুটে ওঠে? সকালবেলার হালকা তাড়াহুড়ো, ক্লাসের মাঝে বন্ধুদের ফিসফাস, ধোঁয়া ওঠা চায়ের কাপে কারোর জীবনের প্রথম প্রেম, কারো বা ব্যর্থতা থেকে উঠে দাঁড়ানোর গল্প, কিংবা ক্যান্টিনের মায়াজাল, এই সব মিলে মিশে তৈরি হয় এক পৃথিবী, যেখানে কেউ কাউকে চিনত না এক সময়। তাদের নিয়ে কলেজ প্রাঙ্গণ হয়ে ওঠে দ্বিতীয় বাড়ি। ক্যাম্পাস আড্ডার প্রথম পর্বে আমি তোমার যুববাণীর বন্ধু শুভব্রত চৌধুরী আজ চলে এসেছি নাকাশিপাড়া গভর্নমেন্ট আইটিআই কলেজে, যেখানকার মাঠ, ল্যাব, ওয়ার্কশপ সব কিছুতেই আছে আগামী দিনের কারিগরদের হাতের করম স্পর্শ। কলেজের নতুন নতুন বন্ধুদের সঙ্গে আড্ডা তো হবেই, তবে তার আগে শুনে নেব কলেজের ইনচার্জ স্যার সৌভিক মুখোপাধ্যায়ের থেকে কিছু কথা।
2: নমস্কার। নাকাশিপাড়া সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান, যেটা 2016 সালে অক্টোবরে আমাদের এই কলেজের পথচলা শুরু হয়, পথচলার শুরুতে সেরকমভাবে কোনো স্টুডেন্ট বা স্টাফ সংখ্যা বলতে পারেন সেরকমভাবে

0: কম ছিল। তো কিভাবে কলেজটা এগিয়ে চলবে বা আমরা পরবর্তীকালে কিভাবে কলেজটাকে এগিয়ে নিয়ে যাব, এই ব্যাপারে আমাদের একটা গভীর চিন্তা মাথায় এসেছিল। তো ধীরে ধীরে এই সমস্যাকে উপেক্ষা করেছিল নাকাশিপাড়া গভর্নমেন্ট আইটিআই, যার ফলস্বরূপ 2021-22 সালে গ্রেডিংয়ে আমাদের প্রথম স্থান অধিকার করেছিল এই আইটিআই কলেজটি। এর ব্যাপারে বিস্তারিত যদি আমি বলি, তো এর ভেতরে 5টি ট্রেড মূলত আমরা চালাতে পেরেছি এখন পর্যন্ত বা চলছে, যেগুলো মূলত হচ্ছে ইলেকট্রিশিয়ান 2 বছর, ফিটারও 2 বছর, সার্ভেয়ারও 2 বছর, ওয়েল্ডার 1 বছর এবং মেকানিক ডিজেল ট্রেড 1 বছরের কোর্স। বর্তমানে এখানে আমাদের কলেজের পাশাপাশি আমাদের ক্যান্টিনের ব্যবস্থা আছে এবং তার সাথে সাথে আমাদের রয়েছে একটি সুন্দর গ্রন্থাগারের ব্যবস্থা আছে। আরও পাশাপাশি আমি বলতে পারি যে কলেজের একটা খুব সুন্দর ফুলের বাগান যেটা এখন রয়েছে, তার পাশাপাশি শাকসবজিও আমরা অল্প স্বল্প চাষ করি এবং প্লেসমেন্টের ব্যাপারে প্রায় 1000+ ছাত্রছাত্রী তারা এখান থেকে পাশ করেছে এবং তারা সুন্দরভাবে এখন কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। আর তাছাড়া এখানে উন্নত মানের সিএনসি মেশিনের ব্যবস্থা রয়েছে, যার সাহায্যে আমরা যে সমস্ত শর্ট টার্ম কোর্স যেগুলি আসে সেগুলি আমরা চালাতে পারি। তাছাড়া জিম সেন্টার রয়েছে, সব মিলিয়ে একটা খুব সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে এখন নাকাশিপাড়া সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এবং সবশেষে আমি একটাই কথা বলবো, যেটা হচ্ছে আমাদের কলেজের শিক্ষক শিক্ষিকাগণ এবং ছাত্রছাত্রী বা হচ্ছে তাদের অভিভাবক বা এলাকার মানুষজন, তাদের সবাইকে নিয়ে কিভাবে কলেজটাকে আরো ভালো জায়গাতে নিয়ে যেতে পারবো সেই ব্যাপারে যদি আলোচনা করে তারা যদি বলে, তাহলে আমি খুব আশাবাদী এবং তাতে আমাদের পথচলা আরো সুন্দর হয়ে উঠবে এবং আমরা ঠিক নির্দিষ্ট লোকে পৌঁছাতে পারবো।
1: স্যারের কথা শুনে আমরা কথা বলে নিয়েছিলাম কিছু কলেজ পড়ুয়ার সঙ্গে। কেমন কেটেছিল তাদের কলেজের প্রথম দিনটা, শুনবো সেই অভিজ্ঞতার কথা।
2: আমি রাধাপ্রচল গোস্বামী, শর্ট ফর্ম বাবাই। আমি ফিটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট, 2024-2026 এর স্টুডেন্ট। ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স বলতে গেলে, যখন প্রথমবার ক্লাসে এসেছিলাম এখনো মনে আছে, সেমিনার রুমে ক্লাস হয়েছিল, আমি 7 ডেজ লেট ছিলাম। সেমিনার রুমে ক্লাস হয়েছিল, একদম লাস্টের বেঞ্চে কর্নারে বসেছিলাম। এসেছিলাম, ভাবলাম যে কারোর সাথে কথা বলবো না, নিজের মতো ক্লাস করবো, দুদিন আসবো, তারপরে আসবো না, যা হবে তারপরে দেখা যাবে। আমার সামনে যে পোডিয়ামটা ছিল, পোডিয়ামের ওই জায়গাটা স্টেজটা ছিল মেনলি, স্টেজে অনেকগুলো গ্রুপ অফ স্টুডেন্ট ছিল। তো আমার ফার্স্ট ভেবেছিলাম ওরা সিনিয়র হবে, ওদের সাথে মানে এদের সাথে ম্যাচ আপ কীভাবে করবো, এদের সাথে কথা কীভাবে বলবো, আমার কোনো এক্সপিরিয়েন্সই ছিল না বলতে গেলে। দিয়ে এখন তো এমন ফ্রেন্ডশিপ হয়ে গেছে যে হচ্ছে বন্ধু বলা কম, ভাই বলা বেশি। তো এটাই হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স।
3: আমি নাসিমুদ্দিন শেখ, ফিটার ট্রেডের সেকেন্ড ইয়ারের, 2024-26 ব্যাচের। আমি যখন ফার্স্ট টাইম কলেজে আসি, ভেবেছিলাম যে কলেজটার এনভায়রনমেন্টটা একটু অন্যরকম হবে, যেহেতু এটা টেকনিক্যাল কলেজ। তো সেখানে কলেজ আসার পর ভেবেছিলাম যে সিনিয়ররা হয়তো র্যাগিং করবে, হয়তো অপমানিত করবে, কিছু করবে, কিন্তু কারোর সাথে হয়তো হয়নি, আমার সাথে হয়েছে। যারা সিনিয়র ছিল তারাই হলো কি আমার স্কুল লাইফের কিছু ফ্রেন্ড, তো এখানে কোনো রকম কোনো সমস্যা হয়নি। আর একটা ইনসিডেন্ট ঘটেছে আমার সাথে, সেটা হলো আমাদের ট্রেড স্যার ছিল, ওনাকে আমি প্রথমে স্টুডেন্ট ভেবেছিলাম। তো এসে ওনাকে আমি জিজ্ঞেস করি যে দাদা কোনটা ক্লাস, এবার আমি প্রথম দিন বুঝতে পারিনি ওটা আমাদের স্যার, তো পরে জানতে পারি যে ওটা আমাদের স্যার ছিল, ওটা কোনো দাদা না। আর আমাদের ট্রেডে যে স্যার আছে, সেই ট্রেড স্যার খুবই ভালো, আমাদেরকে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে শেখায় এবং প্রথম দিন থেকে আমাদের শিখিয়েছে।
1: বেশ, এবারে আমি কিছু শব্দ দেবো যেগুলোর উপরে তোমাদেরকে কিছু কথা বলতে হবে। ক্যান্টিন বলতে তোমাদের কাছে ঠিক কি?
4: নমস্কার, আমি পিয়ালি সরকার, নাকাশিপাড়া গভর্নমেন্ট আইটিআই কলেজের ছাত্রী। ক্যান্টিন বলতে আমরা বুঝি আমাদের এক কাপ চায়ের সাথে সব বন্ধুরা মিলে আড্ডা করা। ফার্স্ট দিন আমি যখন ক্যান্টিনে যাই, আমার সেরকম কারোর সাথে আলাপ ছিল না, কিন্তু সেইখানে গিয়ে নতুন নতুন বন্ধুদের সাথে আলাপ হয়ে আমার ভীষণ ভালো লাগে। কারণটা হচ্ছে, আমরা যখন ফার্স্ট দিন আসি তখন কেউ কাউকে চিনতাম না, জানতাম না, আস্তে আস্তে বন্ধুদের চেনা জানা, তাদের সাথে পরিচয় হওয়া এবং তাদের সাথে এই ক্যান্টিনের মাধ্যমে আমাদের বেশ ভালো বন্ডিং হয়ে গেছে। তো এই ক্যান্টিনটা আমাদের কাছে একদম স্মরণীয়। আর ক্যান্টিনের যে অ্যান্টিটা আছে তার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। এই লাইফটা আমি কোনোদিন ভুলতে পারবো না, এটাই।
5: আমি কল্যাণ মন্ডল, মেকানিক্যাল ডিজেলের স্টুডেন্ট, নাকাশিপাড়া গভর্নমেন্ট স্কুলে 2025 বর্ষের আমি ছাত্র। কলেজে আসা মানে ক্যান্টিন একটা মাস্ট আমাদের বিষয়, উইদাউট ক্যান্টিন আমাদের কলেজটা আমাদের ভরে না, কারণ আমরা একটা ম্যাচিওর বয়স, আমাদের একটা সেই বয়সে এসে কলেজে এসে নতুন বন্ধু, নতুন সার্কেল আমরা খোঁজার চেষ্টা করি, সেখানে এসে আমাদের আশায় হয় একটা আড্ডা, একটু গান বাজনা। তো ভেরিয়াস সার্কেলের জিনিসপত্রের সঙ্গে আমাদের ইন্ট্রোডাকশন হয়, আমাদের ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট করাতে আমাদের সাহায্য করে। তো বিভিন্ন বন্ধুদের নিয়ে আমাদের আড্ডা হয়, চেনা জানা হয় এবং আমাদেরকে বলতে গেলে কাইন্ডলি ফ্রেন্ড অফ ফিমেল, যাদের মধ্যে অ্যাট্রাকশনটা যারা থাকে আমাদের, সেখান থেকে আমাদের পরিচয় হয় আস্তে আস্তে। তো এইভাবে আমাদের চলতে থাকে। তো নতুন বন্ধুদের সঙ্গে আস্তে আস্তে ভাই বন্ধু অনেক ধরনের চলে। তো যেখানে আড্ডা এবং আদার্স যে সমস্ত টপিক যেটা আমরা বাড়িতে শেয়ার করতে পারি না, যেই টপিকগুলো আমাদের ক্যান্টিনে একমাত্র হয় সেগুলো যেটা আমরা করে থাকি। এবং গান বাজনার সঙ্গে আমাদের একটা আড্ডা বসে যেটা বলি আমরা মহড়া দিই, যেটা সেটা আমাদের খুবই একটা পপুলার একটা জিনিস হয়ে উঠেছে দিন দিন। তো সেটা আমরা ক্যারি অন করতে যাই।

0: বেশ, আমরা কথা তো শুনলামই, তবে কলেজের বাতাবরণ যেমন সময় সময় পাল্টেছে, তেমনি কিন্তু পরিবর্তন হচ্ছে মানুষের রুচির। দিন দিন রেডিওর থেকে বেশি আকর্ষণীয় হয়ে উঠছে পডকাস্ট। এই বিষয়ে বিতর্কে এর পক্ষে কথা বলবে আয়ুষ হালদার এবং মোহাম্মদ তামিম মল্লিক, এবং এর বিপক্ষে রেডিওর হয়ে বলবে সোমেন সরকার। তাহলে চলো আগে পডকাস্টের পক্ষে যারা রয়েছে তাদের কথা শুনে নেওয়া যাক।
1: পডকাস্টের সম্বন্ধে যদি বলতে হয় তাহলে আমি বলবো বর্তমান যুগে পডকাস্ট মানুষজন খুব বেশি খাচ্ছে, কারণ এটি একটি আধুনিক মাধ্যম যেখানে মানুষ বিভিন্ন রকম, যারা হাই প্রোফাইল লোকজন হোক বা লাইফ, তাদের কেরিয়ার এই সম্বন্ধে একটি বক্তব্য তারা তুলে ধরে এবং সেখান থেকে বিভিন্ন রকম ইনফরমেশন পাওয়া যায়। এছাড়াও পডকাস্ট সম্পূর্ণ দেখার থেকেও আমাদের সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রাম বা ফেসবুকে ছোট ছোট ক্লিপের মাধ্যমেও আমরা কিন্তু একটি পডকাস্ট এই যে তাৎক্ষণিক সময়ের মধ্যেও দেখে ফেলতে পারি।
0: পডকাস্টের পক্ষে তো শুনলাম, এবারে আসবো রেডিওর পক্ষে সোমেন সরকারের কথায়।
2: তামিম যেটা বললো যে পডকাস্টে, সেটা হচ্ছে যে ক্লিপ আকারে যেটা পাচ্ছি সেটা ও দেখতে পাচ্ছে, ও সেটা সুবিধা পাচ্ছে, সেটা আমি মেনে নিচ্ছি। কিন্তু রেডিওতে আমরা যেটা সুবিধা পাই সেটা হচ্ছে লাইভ ব্রডকাস্ট। তার মানে হচ্ছে যে কোনো শ্রোতা সে রেডিও স্টেশনে ফোন করে হোক, এস এম এস এর মাধ্যমে হোক, যে কথাটা বলবে বা যে রিকোয়েস্টটা করবে, ওখানে যিনি থাকবে তিনি সেটা সাথে সাথে রিপ্লাই হোক কি বা সেটা রাখার চেষ্টা করবে। বাট ফেসবুক ইউটিউব এখানে যেটা হয় সেটা কমেন্ট আসে, কমেন্টগুলো হয়তো পড়ে কেউ কেউ, আবার অনেক সময় না পড়া হয়েও থেকে যায়, কারণ প্রচুর পরিমাণ আসে, হয়তো তার বিরক্তিকর লেগে গেল সে পড়লো না। বাট সেখানে এখানে রেডিওতে যেটা, রেডিওতে হচ্ছে আমার লাইভ হয়, অর্থাৎ আমি সেখানে লাইভ ফোন করে হোক, এস এম এস করে হোক, সাথে সাথে তার রিপ্লাইটা পাওয়া যায়, কিন্তু সেটা পডকাস্টে পাওয়া যায় না।
1: না, এখানে আমি একটা কথা বলতে চাই যে এখানে কিন্তু সময়টা একদম বাধা, কারণ যাদেরকে আমরা জেনজি বলে চিনি, আমাদের প্রজন্ম, তারা খুবই বেশি প্রোডাক্টিভ বর্তমান সময়ে। এই রেডিওতে যেমন আমাদের হয় একটি নির্দিষ্ট টাইমে কিন্তু দেখতে হয়, একটু মিস হয়ে গেলে কিন্তু আমরা সেটা দ্বিতীয়বার ঘুরে দেখতে পারবো না, কিন্তু পডকাস্টের ক্ষেত্রে আমরা সেটা যখন খুশি যেখানে খুশি আমরা কিন্তু দেখে ফেলতে পারি।
2: তাহলে তো আমি এটাও বলতে পারি পডকাস্টে যেটা করো যে হয়তো সকালের একটা প্রোগ্রাম সেটা আমি রাতেবেলা দেখছি, বা রাতের প্রোগ্রামটা সকাল হোক দুপুরে হোক দেখছি, কিন্তু আমি ব্রডকাস্টের ক্ষেত্রে যেটা আছে, সকালের প্রোগ্রামটা আমি সকালে দেখছি, দুপুরেরটা দুপুরে এবং রাতেরটা রাতে দেখছি। অর্থাৎ তার মানে এখান থেকে বোঝা গেল যে মানুষ কতটা রুটিন অনুযায়ী কাজ করতে পারে সেটা কিন্তু আমি রেডিও থেকেই বুঝতে পারি, নট পডকাস্ট।
3: আমি এর ব্যাপারে একটা কথা যোগ করব যে আমি হচ্ছে ব্রেকফাস্টটা এক ঘন্টা দেরিতেও করতে পারি, কিন্তু রেডিও যদি আমি এক ঘন্টা মিস করে যাই ওই জিনিসটা কিন্তু আমি আর ঘুরে পাবো না। আর আরেকটা জিনিস যেমন হচ্ছে রেডিওতে আমার বক্তার কথা শোনার জন্য আমাকে অ্যাড দেখতে হবে, গান শুনতে হবে, সেটা আমি স্কিপ করতে পারবো না, কিন্তু পডকাস্টে একটা সুবিধা আছে কি আমি ওটা স্কিপ করে দিতে পারবো।
2: আমি এটাও বলতে পারি যে মানুষ যখন এত স্কিপে চলে যাচ্ছে তার মানে কি তার ধৈর্যশীলতাটা হারাচ্ছে, ক্রমশ হারাচ্ছে। প্লাস অ্যাডভাইজমেন্ট মানে যে সবসময় খারাপ কিছু বা হচ্ছে যেটা আমার কাজে লাগবে না এরকম জিনিস নয়, অ্যাডের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজগুলো করে থাকি তারও কিছু টিপসও পাওয়া যায়, সুতরাং অ্যাডভাইজমেন্টটা দেখা দরকার।
1: আমি একটা কথা বলবো যে পডকাস্টে যে সমস্ত হাই প্রোফাইল ব্যক্তি যারা আসে, যারা তাদের লাইফে স্ট্রাগল হোক বা তাদের কেরিয়ারের সম্বন্ধে তারা কীভাবে গড়ে তুলেছে এই সমস্ত বিষয় তারা যখন তুলে ধরে, তারা কিন্তু একটি খোলামেলা কথা বলে, তারা একটি কমফোর্টেবল স্পেস পায় সেখানে। কিন্তু রেডিওর ক্ষেত্রে আমরা যতই লাইভ কোয়েশ্চেন করি না কেন, তাও কিন্তু তারা তাদের কিছু গোপনীয় জিনিস যেগুলো, তারা কিন্তু সেগুলো লুকিয়ে যাওয়ার চেষ্টা করে।
2: কিন্তু রেডিওতে কিন্তু লাইভ, অর্থাৎ আমি শ্রোতা একদম ডাইরেক্ট ফোন করে জিজ্ঞাসা করতে পারে, বা তার যদি কোনো কোশ্চেন থাকে সে যেখানে মানে যিনি আছেন ওখানে গেস্ট হিসাবে তাকে তিনি মানে শ্রোতা ডাইরেক্ট কোশ্চেনটা করতে পারে এবং তার অ্যান্সারটা পাওয়া যায়, কিন্তু পডকাস্টে সেটা হয় না।
1: তোমাকে আমি এখানে একটা কথা বলবো যে বর্তমানে কিন্তু যুগটা পাল্টেছে, এখানে আমাদের শোনার পাশাপাশি কিন্তু দেখার প্রবণতাটাও অনেক বেড়েছে। আমরা সাধারণত একটি ব্রডকাস্টে যা দেখছি আমরা শুধু শুনতে পাচ্ছি, আমরা জানছি না অপরের দিকে কে আছেন আছে, কিন্তু ব্রডকাস্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সামনে আমাদের কে কথা বলছে।
2: তোমার কথাটা আমি মেনে নিচ্ছি যে আধুনিকের সাথে আমাদেরও তাল মেলাতে হবে, কিন্তু আমি এখানে একটা কথা বলছি যে তাহলে মানুষ ক্রমশ তার সৃজনশীলতাটা হারিয়ে ফেলছে, কারণ রেডিওর মাধ্যমে আমরা শ্রোতা শুনে তার নিজের মধ্যে কল্পনা শক্তির দ্বারা একটা চিত্র তৈরি করে, কিন্তু সেটা মোটেও ব্রডকাস্ট হয় না। সুতরাং রেডিওটি আমাদের চিন্তা শক্তি অর্থাৎ কল্পনা শক্তি প্রচন্ডভাবে গ্রো করতে হেল্প করে।
0: একদমই তাই, চোখে দেখা কানে শোনা যেমন চলছে চলুক, মিডিয়াম যাই হোক না কেন, তবে আমাদেরকে একটা জিনিস কিন্তু মাথায় রাখতেই হবে, সেটা হচ্ছে আমাদের কল্পনা শক্তি যেন কোথাও চাপা না পড়ে যায়। তবে অবশ্যই এটা একটা ডিবেটেবল বিষয়, আমরা শুনলাম আমাদের বন্ধুদের কথা, আড্ডা যখন জমেই উঠেছে তাহলে একটু কুইজ খেলা যাক। গ্রুপ এ তে রয়েছে চয়ন মণ্ডল, পিয়ালি সরকার, কুন্তল হালদার, মঙ্গল সরকার, স্বাগত সমাজদার, আব্দুল গাফফার মণ্ডল, এবং গ্রুপ বি তে রয়েছে অরিত্র ঘোষ, বিজয় কীর্তনিয়া, মিন্টু দাস, কল্যাণ মণ্ডল, অর্ঘ্য দাস এবং ডোনা রায়। নিয়মটা একটু বলে দিই, প্রতিটি দলে তিনটে করে প্রশ্ন, সঠিক উত্তরে 10 পয়েন্টস, ভুল উত্তরে -5, অন্য দলকে পাস করলে সঠিক উত্তর দিলে +5 পয়েন্টস। আশা করি বোঝা গেছে।

0: আমরা চলে যাব গ্রুপ এর কাছে। তোমাদের প্রথম প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন?
1: জওহরলাল নেহরু।
0: গ্রুপ বি তোমরা কি চ্যালেঞ্জ করতে চাও? না, তারা চ্যালেঞ্জ করতে চায় না। ক্লাস টেন গ্রুপ এ। পরের প্রশ্ন গ্রুপ বি, ভারতের কোন শহরকে পিঙ্ক সিটি বলা হয়?
2: রাজস্থানের জয়পুর।
0: কেউ চ্যালেঞ্জ করতে চাও? সঠিক উত্তর রাজস্থানের জয়পুর, প্লাস টেন গ্রুপ বি। পরের প্রশ্ন গ্রুপ এ, প্রথম ওডিআই ক্রিকেট বিশ্বকাপ কোথায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
3: 1975 ইংল্যান্ডে।
0: সঠিক উত্তর 1975 সালে ইংল্যান্ডে প্রথম ক্রিকেট ওডিআই বিশ্বকাপ আয়োজন করা হয়। বেশ, গ্রুপ বি এর প্রশ্ন, সত্যজিৎ রায়ের অপু ট্রিলজি কি কি ছিল? পথের পাঁচালী তো অবশ্যই ছিল, ট্রিলজি যেহেতু তো পথের পাঁচালীর ওপরেই হয়েছিল, কিন্তু তিনটে গল্পের ওপরে হয়েছিল, যেটা ছিল হচ্ছে পথের পাঁচালী, অপরাজিত এবং অপুর সংসার। তো এটাকে আমি অবশ্যই ঠিক বলে নেব না, ট্রিলজি তিনটে গল্প নিয়ে। তো -5 গ্রুপ বি। গ্রুপ এর প্রশ্ন, নাকাশিপাড়ার কোথায় জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত কবি মদনমোহন তর্কালঙ্কার?
3: বিল্লগ্রামে।
0: চ্যালেঞ্জ করতে চাও? সঠিক উত্তর বিল্লগ্রাম। এই কুইজের শেষ প্রশ্ন, ওড়িশি নৃত্য মূলত কোন দেবতার মন্দির ভিত্তিক পরম্পরার সঙ্গে যুক্ত?
1: শৈব, শিব।
0: না, ওড়িশি নৃত্যকলা এসেছে ওড়িশা শব্দটা থেকে। এই ওড়িশি নৃত্যকলা ভগবান জগন্নাথের মন্দির ভিত্তিক পরম্পরার সঙ্গে যুক্ত। কুইজ শেষে আমরা পেয়ে গেলাম আমাদের উইনার টিম গ্রুপ এ কে, যে দলের মোট পয়েন্টস 30 এবং যেখানে অংশগ্রহণ করেছে চয়ন মণ্ডল, পিয়ালি সরকার, কুন্তল হালদার, মঙ্গল সরকার, স্বাগত সমাজদার এবং আব্দুল গাফার মণ্ডল। তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। তবে এ পর্বের সময় প্রায় শেষ, পরের পর্বে আরো অনেক গল্প আড্ডা তো হবেই। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি শুভব্রত, আজকের মতো টাটা। এতক্ষণ শুনলেন ক্যাম্পাস আড্ডা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। আজ শুনলেন প্রথম পর্ব
4: ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। শুনছেন আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আজ সন্ধ্যায় অনুষ্ঠানে আবার আরে একবার আপনাকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আপনার মৈত্রী বন্ধু, আমি শ্যামন্তী মুখোপাধ্যায়। আর যথারীতি আজ সন্ধ্যার আড্ডা মানে গান, গল্প

আজকের দিনটাকে ঘিরে নানা কথা, আজকের দিনটাকে একটু ইতিহাসের পাতায় ফিরে রাখা, আবার খানিকটা আগামী দিনের ব্যাপারে আমাদের একটু আধটু পরিকল্পনা করে নেওয়া। আর যেহেতু এখন ফিফা ফুটবল বিশ্বকাপের মরশুম চলছে, তাই আজকের সন্ধ্যাতেও কিন্তু আমাদের আলোচনায় থাকবে ফুটবল নিয়ে কিছু কথাবার্তা, আলাপ আলোচনা। এবং অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে যেসব কথা আমাদের জানাচ্ছেন সেসব কথার উল্লেখ থাকবে, সেসব কথা ঘিরেও আমাদের আড্ডা জমে উঠবে। প্রথমেই একটা হালকা খুনসুটির গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই, কারণ আজকের দিনটাও খানিক এরকম। সবিস্তারে ফিরে এসে বলছি গানের ওপারে, রইল লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে এই গানটি।

আর ছুটি, এগুলো সব মোটামুটি হাত ধরাধরি করেই থাকে। যদিও একটা সপ্তাহের মাঝখানে বৃহস্পতিবার এত ছুটি, মন আনন্দ করে খুনসুটির কথা কেনই বা উঠছে, এটা আপনার মনে প্রশ্ন আসতে পারে। বলে দিই, যদিও ভরা সপ্তাহের মাঝখানে একটা দিন, তবু আজ 18ই জুন কিন্তু ওয়ার্ল্ড পিকনিক ডে। হ্যাঁ, আমাদের গ্রীষ্মের দেশের গরমে মাঠে বসে গাছের তলায় পিকনিক করাটা খুব কঠিন কাজ, কঠিন চিন্তা। তবে একটু গোলার্ধের অন্যদিকে যদি যাওয়া যায়, একটু আগে পরে ওপর নিচে, সেখানে কিন্তু শীতটা বড় বেশি কঠিন। সেখানে বরং সামার বা গ্রীষ্ম, মোলায়েম রোদ আর সবুজ ঘাসের সেই ছবিটা মাথায় রেখেই হয়তোবা এই দিনটাকে আন্তর্জাতিকভাবে স্মরণ করার চেষ্টা করা। কারণ পিকনিক মানেই হাসি, আড্ডা, নদীর ধারে নরম রোদ, খেলাধুলা, খাওয়া দাওয়া। আর এই এই পিকনিক, এই ধারণাটা বা এই আচারটা, এই চলটা এসেছে প্রায় 18 শতাব্দীরও আগে, যখন ফ্রান্সে একটা সামাজিক আড্ডাকে বোঝাতে এই পিকনিক, এই ফরাসি শব্দটা ব্যবহার করা হয়, যেখানে প্রত্যেকে প্রত্যেকে নিজেদের বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসতো এবং সবাই মিলে তা ভাগ করে খেত। পরেই সংস্কৃতি ইংল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে ওঠে। যদিও এখন আমরা প্রায় প্রত্যেকেই এই এই পারিবারিক বা পাড়া তুতো আচারটার সঙ্গে যথেষ্টভাবে পরিচিত, এবং দেখা যায় যে শীতপ্রধান দেশগুলিতে দীর্ঘ তুষারপাতের পর যখন আবহাওয়া মনোরম হয়, তখন পরিবার পরিজন নিয়ে পার্ক বা হ্রদের ধারে বা গ্রামের প্রাকৃতিক পরিবেশে পিকনিক করতে বেরিয়ে পড়ে। এই যে আগস্ট মাসটা, ব্রিটেনে মে থেকে আগস্ট মাসটা কিন্তু খুব আদর্শ সময়, বা ফ্রান্সে এপ্রিল থেকে জুলাই, কানাডা আর আমেরিকায় মে থেকে সেপ্টেম্বর, এই সময়টা কিন্তু পিকনিকের জন্য আদর্শ সেখানে। কিন্তু ভাবুন, আমরা কিন্তু অপেক্ষা করব সেই ডিসেম্বর, নভেম্বর, জানুয়ারির জন্য। কিন্তু এই আবার অস্ট্রেলিয়ায় কিন্তু অন্য সময়, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি আমাদের মতোই পিকনিকের সময়টা। এবার আবার দেখা যায় জাপানে বসন্তকালে চেরি ফুল ফোটার সময় হানামি উৎসবের অংশ হিসেবেও কিন্তু গাছের নিচে বসে পিকনিক করার একটা বিশেষ ঐতিহ্য রয়েছে। পিকনিক নিয়ে কিন্তু অনেক অনেক মজার গল্প রয়েছে। যেমন মধ্যযুগে রাজারাজারাও প্রখোলা প্রকৃতির মধ্যে ভোজসভার আয়োজন করতেন। আবার অনেক ক্ষেত্রে শহরে কমিউনিটি পিকনিকের আয়োজন করা হয়, যেখানে অনেক মানুষ একসঙ্গে খাওয়া দাওয়া, গল্প আড্ডা। একজন কবির লেখার একটা অংশ বলছি, সেখানে কবিতাটার নামই পিকনিক। সেখানে উনি বলছেন যে একসাথে অনেকজন যদি জড়ো হয় তাহলে আমাদের অনেক মন খারাপ সেরে যায়। তাই হয়তো সপ্তাহের মাঝখানে আজকের দিনটার ব্যাপারে যখন খোঁজ নিচ্ছিলাম, দেখছিলাম, তখন এটা বড় চোখ টানল। আমরা সবসময় সময়ের উপযুক্ত হতে, সময় মতো, সুবিধা মতো, সুযোগ মতো আচরণকে কেটে ছেটে নিতে অভ্যস্ত। তাই সপ্তাহের মাঝখানে আমি এই পিকনিকের কথাটা এনে ফেললাম, না হয় এই গরমে শীতকালের সেই মোলায়েম রোদের কথা মনে রাখি। যাই হোক, তাই আমাদের কিন্তু মাঝে মাঝে বেরিয়ে পড়তে হবে, আর বেরিয়ে পড়তে হবে মাঠে ঘাটে। পিকনিক তাহলে কোথায় আলাদা হলো? লোকজনকে বাড়িতে ডেকে একেবারে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করলেই হয়? না, পিকনিক কিন্তু আলাদা এই প্রকৃতির মাঝে যেতে পারায়, যেখানে আমরা মাঠে লুটিয়ে পড়ব, আমরা খাওয়া দাওয়ার স্বাদের চেয়েও বেশি সেই যে খোলা আকাশের নিচে একসাথে অনেকে মিলে বসে খাওয়ার যে আস্বাদ, সেটা যবে পাব তবেই কিন্তু সার্থক বনভোজন। এই গানটা লোপামুদ্রা মিত্রের কণ্ঠে খুব মনে পড়ছে, এই প্রসঙ্গে শোনাচ্ছি আপনাকে।

ঠিকই তো, ছকে বাঁধা জীবনের বাইরে গিয়ে মানুষ কত কি না করতে শিখেছে, কত কি না করতে পেরেছে। পিকনিক তো তার একটা ছোট্ট উদাহরণ, কিন্তু এই পিকনিক নিয়েও মানুষ কত কি করে ফেলেছে। যেমন কি বিশ্বের বৃহত্তম পিকনিক পর্তুগালের লিসবনের পার্ক দে ভেলা বিস্তা পার্কে অনুষ্ঠিত হয় 2009 সালের এই জুন মাসে, মানে 20 জুন। এই পিকনিকে একসঙ্গে প্রায় 22,232 জন মানুষ অংশগ্রহণ করেছিলেন। 400টি বাসে করে তারা পৌঁছেছিলেন সেই জায়গায়। আবার কানাডার অন্টারিওতে কিচেনার শহরে 2012 সালে একটা পিকনিকের টেবিল ও বসার সারি তৈরি করা হয়েছিল, যার দৈর্ঘ্য ছিল প্রায় 2.3 কিলোমিটার। প্রায় 4,000 মানুষ একসঙ্গে অংশ নিয়েছিলেন এবং এটা হয়েছিল দীর্ঘতম পিকনিকের লাইন। আর সংযুক্ত আরব এমিরেটসের দুবাইয়ে 2021 সালে একটা বিশাল বড় পিকনিক টেবিল তৈরি হয়, যার দৈর্ঘ্য প্রায় 5.5 মিটার, প্রস্থ প্রায় 4 মিটার এবং উচ্চতা প্রায় 3 মিটার। তাই মানুষ ছক ভাঙতে চাইলে অনেক কিছুই করতে পারে। আরেকদিকে আয়ারল্যান্ডের ডাবলিনে একটা অভিনব পিকনিকের আয়োজন হয়েছিল, যেখানে প্রায় 33,573 টেডি বিয়ার তাদের মালিকের সঙ্গে উপস্থিত ছিল এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সবগুলি কিন্তু নথিবদ্ধ রয়েছে। তাই মাঝে মাঝে আমাদের জীবন অনেক সময় খুব সাধারণ জিনিসই অসাধারণ হয়ে যায়, আর আমাদের সাধারণ জীবন বোধহয় সব থেকে বেশি অসাধারণ হয়ে যায়।

কিছু কিছু চরিত্রের উপস্থিতিতে, যা আমাদের জীবনের স্ক্রিপ্ট কিন্তু বদলে দিতে পারে। সেটা আমাদের বন্ধুরা, যাদের ছাড়া ছকে বাঁধা জীবনের, রোজনামচার চাকরির পরিসর হোক, কি স্কুল কলেজের পরিসর হোক, কিংবা পিকনিক, কোনোটাই সম্পূর্ণ নয়। এই গানটা সেসব বন্ধুদের কথা ভেবে আজকে সন্ধ্যার আসরে রাখলাম আপনার জন্য, শুভঙ্কর ভাস্করের কণ্ঠে।

আমাদের ঠিকানা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যেখানে আপনাদের সঙ্গে আমাদের বন্ধুত্বের কথোপকথন চলতে থাকবে। আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, এবং সেই ফেসবুক পেজে সংশ্লিষ্ট পোস্টে আপনারা আপনাদের মতামত কথা জানান, আমরা পড়ি, আমরা পড়ছি। আর রইল আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitrebandhu23@gmail.com। মনে রাখবেন, কেননা এই ঠিকানাটা আমাদের খুব জরুরি একে অপরের সাথে কথোপকথনটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর তো রয়েছে এরকম এক একটা অনুষ্ঠানের এক একটা কখনো আজ সন্ধ্যা

সন্ধ্যা, কখনো সকালের আড্ডা, নানান পরিসরে আমাদের গল্প আড্ডা চলতে থাকবে। যেমন এই আড্ডার প্রসঙ্গে একবার না বলে পারছি না যে আপনাদের মধ্যে এই ফুটবলের উত্তেজনা একেবারে তুঙ্গে রয়েছে। রাত জেগে হোক, কাজের ফাঁকে হোক, আপনাদের চোখ থাকছে কিন্তু ঠিক একেবারে সঠিক জায়গায়। আর সঙ্গে রয়েছে আপনাদের তীক্ষ্ণ নজর প্রত্যেক খেলোয়াড়ের ওপর, নতুন দলগুলির ওপর এবং প্রিয় জার্সির নাম্বারের ওপর। আমরা আমাদের ফেসবুক পোস্টে পেয়ে গেছি আপনাদের সেই সব গভীর মনোযোগের থেকে পাওয়া পর্যবেক্ষণ। শঙ্করশন চট্টোপাধ্যায় বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখছেন, বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা এবং বিশ্বমঞ্চে খেলা যে কোনো ফুটবলারের জন্য সবচেয়ে বড় স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ হল কুরাকাও ফুটবল দলের। গতকালের জার্মানি কুরাকাও ম্যাচে, অবশ্যই গতকালের নয়, ম্যাচের 20 মিনিটে কুরাকাও লিভানো কোমেনসেসিয়া একটি গোল করে ম্যাচটিতে 1-1 সমতা এনেছিলেন, যা বিশ্বকাপের ইতিহাসে তাদের প্রথম গোল হিসাবে স্মরণীয় হয়ে থাকবে। অন্যদিকে গোলের বন্যায় আপামর ফুটবল প্রেমীদের ভাসিয়ে দিল জার্মানি। 7-1 গোলের ব্যবধানে জয় দিয়ে ফুটবল বিশ্বকাপে যাত্রা শুরু করল তারা। বেশ উপভোগ্য ম্যাচ দেখলাম। ছোট্ট একটি ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হিসেবে কুরাকাও বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হওয়া এবং তাদের বিরুদ্ধে গোল করা যে কোনো উদীয়মান দেশের ফুটবলের জন্য বিশাল অনুপ্রেরণা হয়ে রইল, সেটা বলাই বাহুল্য। খুব ভাল লাগলো কোথাও গিয়ে ফুটবল মাঝে মাঝে হয়তো জেতা হারার সমীকরণের বাইরে গিয়ে দাঁড়ায়। আর এই এক একটা গোল এক একটা দেশের এগিয়ে আসা হয়তো তারই দলিল। প্রান্তিক চক্রবর্তী বালি হাওড়া থেকে জানাচ্ছেন, বড় বড় দলগুলির মধ্যে এবারে স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা এবং জার্মানি কাপের দাবিদার। বিশেষ নজর থাকবে জাপান, সুইডেন, যুক্তরাষ্ট্র ও নরওয়ের উপরে। মতামত ব্যক্তিগত। আপনাদের প্রত্যেকটা কথা পড়তে বড় ভাল লাগে এবং এক একজনের এক একভাবে যে দেখতে পারা, সেটা কিন্তু আমাদের এই ফুটবলের প্রতি প্রেম হোক বা গানের প্রতি বা কোনো বিষয়ে, সেটাকে কিন্তু অন্যভাবে মাতিয়ে রাখে। আজকের অনুষ্ঠানে যাদের কথা বলছি, যাদের ফেসবুক পোস্টে যাদের কমেন্ট আমরা পড়ছি, তার মধ্যে রইল তানিয়া বন্দ্যোপাধ্যায়ের কমেন্ট। তিনি লিখছেন, ফুটবল বিশ্বকাপ ইজ ইকুয়াল টু টান টান উত্তেজনা, ফুটবল বিশ্বকাপ ইজ ইকুয়াল টু নস্টালজিয়া, ফুটবল বিশ্বকাপ ইজ ইকুয়াল টু রাত জাগা। অদ্ভুতভাবে ভারত না খেললেও সেই দেশের মানুষরাই সবথেকে বেশি হয়তো খেলা দেখা এঙ্গেজ থাকি। ছোটবেলায় দাদু শিখিয়েছিল খেলা দেখা বা বোঝা, তারপর থেকে কোনো বিশ্বকাপ বাদ যায়নি। ব্যক্তিগতভাবে আর্জেন্টিনা সাপোর্টার, তবে আজ মাঝরাতে ব্রাজিলের খেলা দেখার জন্য পুরো রেডি। এই গোটা সপ্তাহ জুড়ে আপনাদের কথাগুলো আমাদের কাছে আসছে, আরও কথা আসতে থাকুক, আমরা ঘুরিয়ে ফিরিয়ে আলোচনায় ফিরব। কিন্তু মাঝে মাঝে মনে হয় এই যে 4 বছর বাদে বাদে ঘুরে ফিরে আসা, তার মধ্যে কিন্তু বহু মানুষের, বহু খেলোয়াড়ের, বহু ক্রীড়াবিদের, বহু কোচ, বহু সহকারীর একটা স্বপ্ন পূরণের গল্প থাকে। প্রতিটা দিন সকাল থেকে রাতের হাড় ভাঙা খাটুনি, মাঠের ওই বাঁধা ধরা সময়ের বাইরে একটা অন্য সংগ্রাম, অন্য জীবন বোধের কাহিনী লিখতে থাকে। আর এই স্বপ্ন দেখা কোথাও গিয়ে হয়তো তাই জন্যই আমাদের ভীষণ ভীষণভাবে চালিয়ে যেতে হয়। 4 বছর বাদে বাদে আমাদের এই যে স্বপ্ন দেখতে পারাটা, সেই কথা মাথায় রেখে ফুটবল বিশ্বকাপ হোক বা জীবন, বা বিশ্বকাপের মধ্যে লুকিয়ে থাকা জীবনগুলোর মধ্যে লুকিয়ে থাকা স্বপ্নের কথা মনে করে নিচ্ছি আজকের সন্ধ্যের আড্ডায়। রইল এই গানটি আপনার জন্য।

0: সত্যি আমাদের স্বপ্ন বোনার সময় যে ঠিক কখন সেটা বোধ হয় আমরা ছাড়া আর কেউ জানি না। সত্যি মনে করে দেখুন তো, এই 18 জুন মানে আজকের তারিখে 1983 সালে স্যালি রাইড মহাকাশে পাড়ি দিলেন প্রথম মার্কিন নারী হিসেবে। তার শাটল চ্যালেঞ্জার, স্পেস শাটল চ্যালেঞ্জার STS-7 মিশনে অংশ নিয়ে তিনি প্রায় মাত্র 32 বছর বয়সে পাড়ি দিলেন মহাকাশে। আবার এই 18 জুনেই শকুন্তলা দেবী, ভারতবর্ষের শকুন্তলা দেবী 1980 সালে 18 জুনে লন্ডনের ইম্পেরিয়াল কলেজে 13 অঙ্কের দুটি বিশাল সংখ্যার গুণফল মাত্র 28 সেকেন্ডে নির্ভুলভাবে বলে দিলেন, বিশ্বকে স্তম্ভিত করে দিলেন এবং হিউম্যান কম্পিউটার হিসাবে নিজের নামটা সারা জীবনের মতো অক্ষয় করে নিলেন। আর এই 18 জুন তারিখে কলম্বিয়া রেকর্ডসে প্রথম লং প্লেয়িং রেকর্ড সামনে আসলো, যা সঙ্গীতের দুনিয়াকে আমূল বদলে দিল। তাই আসলে ঠিক কোন দিনটা যে সাধারণ আর কোন দিনটা যে সাধারণ নয়, সেটা অনেক সময় আমরা কিন্তু ধরতে পারি না। তাই মাঝে মাঝে দিনের কোনো না কোনো সময় দিনটাকে হঠাৎ করে খুব অসাধারণ মনে হয়। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন আজ সন্ধ্যায়, সঙ্গে রয়েছে আপনার মৈত্রী বন্ধু আমি সেমন্তী মুখোপাধ্যায়। আর যথারীতি আমাদের আড্ডার আসর কিন্তু নানান বিষয়ে জমে উঠেছে। আমরা কথা বললাম আজকে ওয়ার্ল্ড পিকনিক ডে, সেই উপলক্ষে পিকনিককে আমরা একটু অন্যরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম, শুনলাম আপনাদের আপনাদের ফুটবল নিয়ে আপনাদের বলা কথা, আর একটু ছট করে ঘুরে দেখলাম যে আজকের দিনটা কতগুলো ঘটনা ইতিহাসে ঘটে গেছে যা কিছু অসাধারণ। আর এরই মাঝে একটা, এত শব্দ এত কথার মাঝে কয়েকটা সতর্কবার্তা দিয়ে রাখি, কেননা সকাল থেকে রাত যা আমাদের পিছু ছাড়ে না, যা থেকে পালানোর কোনো পথ নেই, তা হচ্ছে এই শব্দ। আর শব্দই যদি প্রচণ্ড কড়া আওয়াজ হয়ে যায় তাহলে
1: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না। নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দ শ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।

0: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
1: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
0: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
1: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
0: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
2: বেশ, তাহলে দেখতে দেখতে কিছু জরুরি কথাও বলা হয়ে গেল। রয়েছি আজ সন্ধ্যায় আমাদের আন্তরিক কথোপকথনের পরিসরে। আর ফিফা ওয়ার্ল্ড কাপ, ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ, সেই মরশুমে একটা কথা আমাদের আপনাদের আবারও ফিরে বলতে ইচ্ছা করছে, যে মাঝে মাঝে নতুন দল যেমন তার নতুন নতুন খেলা নিয়ে আমাদের সামনে আসছে, কোথাও কোথাও হয়তো যারা আমাদের বহু বহু চেনা, বহু পুরনো খেলোয়াড়, বিশেষভাবে বলা যায় শিল্পী, ক্রীড়াবিদ, তাদের কে বিশেষভাবে দেখতে পারা কিন্তু আমাদের বড্ড ভাল লাগে। এই বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাট্রিক করে মেসি তার মোট গোল সংখ্যা প্রায় 16 নিয়ে গেলেন এবং ছুঁয়ে ফেললেন জার্মানির মিরোস্লাভ ক্লোজের সর্বকালের রেকর্ড। মেসির এই হ্যাট্রিকটা ছিল তার বিশ্বকাপ কেরিয়ারের প্রথম হ্যাট্রিক। এত বছর, এতগুলো বিশ্বকাপ, এতগুলো গোল, তবু হ্যাট্রিকের জন্য কিন্তু অপেক্ষা করতে হলো সেই 2026 পর্যন্ত। এবং 38 বছর বয়সে বিশ্বকাপে হ্যাট্রিক করা সবথেকে বয়স্ক ফুটবলার হয়ে গেলেন। এই ম্যাচে নামার মাধ্যমে মেসি কিন্তু প্রায় সেই জায়গাটি পৌঁছে গেলেন যা হয়তো অনেকেরই পৌঁছে যাওয়ার ইচ্ছা। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসাবে তাকে বলা যেতে পারে যিনি 6টি বিশ্বকাপে খেললেন 2006 থেকে 2026। এবং মজার কথা, আলজেরিয়ার বিরুদ্ধে যে ম্যাচটি ছিল 2006-তে, তা আর্জেন্টিনার জার্সিতে এই 2026-এ 200তম আন্তর্জাতিক ম্যাচ, এবং এই বিশেষ ম্যাচেই উপহার দিলেন হ্যাট্রিক। কিন্তু মজার কথা, যেটা বলছিলাম যে প্রথম বিশ্বকাপের গোলও এসেছিল 2006 সালের 16 জুন, ঠিক 20 বছর পর 2026-এ একই সময়ে তিনি বিশ্বকাপের হ্যাট্রিকটি করলেন। কি অদ্ভুত সমাপতন, তাই না? তাই ম্যাচের প্রথমে বাতিল হয়ে যাওয়া গোলটি ভুলে গিয়ে তিনি পরপর 3টি গোল দিলেন এবং ফিরে আসলেন কিংবদন্তি হয়ে। তাই মাঝে মাঝে আমাদের বয়স, আমাদের প্রতিবন্ধকতা, আমাদের নানান ঘেরাটোপ, নানান বাধা, নানান বাধা সব কিছুকে ভেঙে বেরোতে পারার যে অদম্য ইচ্ছা শক্তি, তা কিন্তু এই ফুটবল মাঠ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আবার দেখা হবে অন্য কোনো আড্ডার আসরে। সঙ্গে ছিলাম সেমন্তী মুখোপাধ্যায়। আপনারা সকলে ভালো থাকুন, খুব আনন্দের সঙ্গে খেলা উপভোগ করুন, সারা দিনের যে কাজ তার মধ্যেও একটু হলেও ভালো লাগার রসদ খুঁজে নিন, একে অপরকে ভালো রাখুন, নিজেকেও ভালো রাখুন। রইল এই গানটি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে।

কিন্তু কোথাও গিয়ে আমাদের স্বপ্ন দেখা মনে হয় থামে না। যদি আপনারা কোথাও গিয়ে লক্ষ্য করে থাকেন যে এবারে হল্যান্ডের না মানে নরওয়ের যে ফুটবলার আর্লিং হালান্ড, যিনি প্রায় মানে যে ক্ষেত্রে নরওয়ে প্রায় দীর্ঘ বছর পর ফুটবল মাঠে ফিরে এলেন, সেখানে তার জার্সিতে যে নামটা রয়েছে তা তার মা গ্যারি মার্সিয়া ব্রাউট হালান্ডের। এই প্রথম হয়তো কোনো প্লেয়ার কোনো খেলোয়াড় তার মায়ের নাম লেখা জার্সি পড়লেন বিশ্বকাপে, এবং আমরা হয়তো কেউ জানিও না তার মা নরওয়ের জাতীয় হেপ্টাথলনের চ্যাম্পিয়ন ছিলেন। হয়তো কোথাও সেই মায়ের পায়ের শক্তি এই ফুটবলের শিল্পীর পায়ে চলে এসেছে। আমি প্রায় অনুষ্ঠান শেষ করেই ফেলছিলাম গানের মাধ্যমে এই ছবিটা, হঠাৎ লাল জার্সিতে তার মায়ের নাম লেখা জার্সিতে হালান্ডের ছবিটা মনে পড়ে গেল। তাই আমাদের স্বপ্ন দেখা যেন না থামে, স্বপ্নের জন্য লড়তে পারা যেন না থামে। রইল আরেকটি গান পিয়ু মুখোপাধ্যায়ের কণ্ঠে। আজকে এই গানগুলো বড্ড বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে। ভালো থাকবেন সকলে, এই গানটি রইল আপনার জন্য।

0: এক নজরে
1: ফিফা বিশ্বকাপ ফুটবলে ইতিহাস সৃষ্টি করল কঙ্গো, পর্তুগালকে আটকে দিল 1-1 গোলে, ইংল্যান্ডের জয় 4-2 গোলে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হ্যারি কেনের জোড়া গোল, অস্ট্রিয়া 3-1 গোলে জয় জর্ডানের বিরুদ্ধে, উজবেকিস্তানকে 3-1 গোলে হারাল কলম্বিয়া, ঘানার 1-0 গোলে জয় পানামার বিরুদ্ধে। আজ বিশ্বকাপ ফুটবলে চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড বনাম বসনিয়া হার্জেগোভিনা, আগামীকাল কানাডা বনাম কাতার, মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া। মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে ভারতের সহজ জয়, 95 রানে হারাল নেদারল্যান্ডসকে, অস্ট্রেলিয়া 9 উইকেটে হারাল বাংলাদেশকে। দ্বিতীয় একদিবসীয় আন্তর্জাতিক ম্যাচে ভারতের 170 রানে বড় জয়, আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় সুনিশ্চিত। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে ভারত এ দল আফগানিস্তানে দলকে 101 রানে হারিয়ে প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিকে অস্ট্রেলিয়া 4

0: ক্রিকেটে হারালো বাংলাদেশকে। ওভালে দ্বিতীয় ক্রিকেট টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ 391 রানে। নমস্কার বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ সরকার। খেলার দুনিয়ার নানান খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার মৈত্রী ক্রীড়াঙ্গনের আসর জমে ওঠে। আর আজ তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই আপনাদের খুব প্রিয় অনুষ্ঠান অ্যাডভেঞ্চার স্পোর্টস। হ্যাঁ, আজকেও রয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টসের কথা। এভারেস্ট ম্যারাথন জয়ী আয়রনম্যান বিপ্লব দাসের সাক্ষাৎকার শুনব আজকে আমরা অ্যাডভেঞ্চার স্পোর্টসের অনুষ্ঠানে। কেমন লাগছে আমাদের ক্রীড়াঙ্গন অবশ্যই ইমেল করে আমাদের জানাবেন আজকের ক্রীড়াঙ্গনে। এছাড়াও তো প্রতিদিনকার মতনই থাকছে আজকের দিনের কথা। কেমন লাগছে ক্রীড়াঙ্গন ইমেল করে আমাদের জানাবেন। আমাদের ইমেল আইডি AIR কলকাতা স্পোর্টস @gmail.com। আসুন যাওয়া যাক আতস কাঁচের তলায়।
1: আতস কাঁচের তলায় ফুটবলের মহাযজ্ঞ।
0: আতস কাঁচের তলায় বিশ্বকাপ ফুটবল, ফুটবলের মহাযজ্ঞ যা চলছে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে।

আজ বিশ্বকাপ ফুটবলে এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র এবং দক্ষিণ আফ্রিকা। চেক প্রজাতন্ত্র এবং দক্ষিণ আফ্রিকা, তারা এবারে গ্রুপ এ তে প্রথম ম্যাচেই কিন্তু পরাজিত হয়েছিল। সুতরাং আজকের ম্যাচটি দুদলের কাছেই খুব গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই তারা তাদের ফুটবল শৈলীকে আজ উন্নততর পর্যায়ে নিয়ে যাবার চেষ্টা করবেন। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের প্রথম ম্যাচে তারা নেমেছিল, কিন্তু যে ম্যাচটিতে তাদের দুজন খেলোয়াড়কে মাঠের বাইরে লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হয়েছিল মেক্সিকোর কাছে। অন্যতম আয়োজক মেক্সিকোর কাছে তারা 2-0 গোলে পরাজিত হয়েছিল। অন্যদিকে চেক প্রজাতন্ত্র, যারা প্রথম দিকে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার কাছে তারা পরাজিত হয় 2-1 গোলে। 2010-এর আয়োজক দক্ষিণ আফ্রিকা প্রথমবার আবার বিশ্বকাপে তারা অংশ নিচ্ছে, কিন্তু এর আগে যে তিনটি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা খেলেছে তারা কখনোই কিন্তু গ্রুপ পর্ব থেকে এগিয়ে যেতে পারেনি। ম্যানেজার হিউজ ব্রোস তিনি আজকে পাবেন না গত ম্যাচে লাল কার্ড দেখা দুই ফুটবলারকে, সোফাইলো সিথলে এবং থেম্বা জোয়ানে। অন্যদিকে চেক প্রজাতন্ত্র, তারা বিশ্বকাপে অনেক বছর পর খেলছে, কারণ তাদের শেষ বিশ্বকাপ তারা খেলেছিল 20 বছর আগে। দুদলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। এই গ্রুপে অন্য আরেকটি ম্যাচ রয়েছে, যে ম্যাচে মুখোমুখি হবে প্রথম ম্যাচে জয় তুলে নেওয়া মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়া। চেক প্রজাতন্ত্র এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচটি আজ ভারতীয় সময় রাত 9:30 ম্যাচটি অনুষ্ঠিত হবে আটলান্টায়। আর আগামীকাল মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া গোয়াদালজারাতে মুখোমুখি হবে ভারতীয় সময় সকাল 6:30। আজ ভারতীয় সময় রাত 12:30 ইংলেউডে খেলা রয়েছে সুইজারল্যান্ড এবং বসনিয়া হার্জেগোভিনা। তারা যে গ্রুপে রয়েছে, অর্থাৎ গ্রুপ বিতে, গ্রুপ বি একটা অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। 4টি দলই কিন্তু 1 পয়েন্টে রয়েছে, সুতরাং আজকে দুদলের কাছেই একটা সুযোগ রয়েছে তারা টপকে গ্রুপ শীর্ষে চলে যাওয়ার। প্রথম ম্যাচে ড্র হয়েছিল লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে। আজ

তারা মুখোমুখি হবে। চারটি দলই গ্রুপে রয়েছে এক পয়েন্ট করে, কারণ প্রথম ম্যাচে চারটি দলই এক এক গোলে খেলা শেষ করেছে। সুতরাং এই গ্রুপের শেষ পর্যন্ত কোন পরিস্থিতিতে যাবে তা অনেকটাই নির্ভর করবে এই আজকের ম্যাচটির উপর, যে ম্যাচে মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা এবং সুইজারল্যান্ড। অন্য আরেকটি ম্যাচ রয়েছে কানাডা এবং কাতার। কানাডা এবং কাতার, এই ম্যাচটি গ্রুপ বির আরেকটি ম্যাচ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল ভোর রাত্রি 3:30 ভ্যাঙ্কুভারে। এই ম্যাচটি কানাডার আলফানসো ডেভিস, যিনি বিশ্বকাপে কাতারের বিরুদ্ধে ম্যাচ খেলার আগে তিনি ম্যাচে খেলতে পারবেন কিনা এখনও পর্যন্ত জানা যাচ্ছে না, কারণ মঙ্গলবারের অনুশীলনের সময় তার হ্যামস্ট্রিংয়ে চোট লাগে এবং যার ফলে তিনি আজকের ম্যাচে খেলতে পারবেন কিনা তা অবশ্য কিছুটা অনিশ্চিত রয়ে গেছে। কানাডা এবং কাতার, এই ম্যাচটিও গ্রুপ বিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। একটু আগেই বলছিলাম যে গ্রুপ বি এমন একটি জায়গায় রয়েছে যেখানে প্রতি দলই একটি করে পয়েন্ট অর্জন করেছে। আজকের ম্যাচ সুতরাং কানাডা এবং কাতার দুদলের কাছেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। ফিফা বিশ্বকাপ ফুটবলে গতকাল ইতিহাস সৃষ্টি করেছে কঙ্গো। বিশ্বকাপে প্রথম পয়েন্ট অর্জন করেছে তারা শক্তিশালী পর্তুগালের সঙ্গে এক এক গোলে খেলা শেষ করে। হতাশ করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পুরো 90 মিনিট মাঠে থাকলেও তিনি গোল পাননি। দুটি গোলই হয় প্রথমার্ধে। 5 মিনিটের মধ্যেই পর্তুগালকে এগিয়ে দেন জুয়াও নেভেস হেডে গোল করে, আর বিরতির ঠিক আগেই কঙ্গোর ইয়ানো উইসা হেডে গোল করে সমতায় ফেরান। অন্যদিকে গতকাল গ্রুপ এলে ইংল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করল ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে। দুটি গোল করলেন অধিনায়ক হ্যারি কেন, একটি করে গোল করেন জুড বেলিংহাম ও পরিবর্তিত ফুটবলার মার্কাস রাশফোর্ড। 12 মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যারি কেন ইংল্যান্ডকে এগিয়ে দেন। 36 মিনিটে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান মার্টিন বাতুরিয়া ইংল্যান্ড মাঝমাঠের ভুলে। 42 মিনিটে ডেকলান রাইসের কর্নারে মাথা ছুঁয়ে আবার ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেন। এই গোলের ফলে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে 10 গোল করা গ্যারি লিনেকারকে স্পর্শ করলেন কেন, কিন্তু প্রথমার্ধের সংযুক্তি সময়ে ক্রোয়েশিয়া আবার সমতায় ফেরে। ইভান পেরিসিচের হেডার ধরে পিটার মুসা পরাস্ত করেন ইংল্যান্ড গোলকিপার জর্ডন পিকফোর্ডকে। বিরতিতে খেলার ফল ছিল 2-2। বিরতির 2 মিনিট পরেই ইলিয়ট অ্যান্ডারসনের থ্রু ধরে মাঝমাঠ থেকে জুড বেলিংহাম দৌড়ে প্রতিপক্ষ ডিফেন্ডারকে অতিক্রম করে ক্রোয়েশিয়া গোলকিপারকে পরাস্ত করে ইংল্যান্ডকে এগিয়ে দেন। 85 মিনিটে প্রতি আক্রমণ থেকে গোল করেন মার্কাস রাশফোর্ড। এই গ্রুপে বিশ্বকাপের অন্য একটি খেলায় ঘানা, তারা 1-0 হারিয়ে দিয়েছে পানামাকে। সংযুক্তি সময় শেষ দিকে সালেব ইরেন কি জয়সূচক গোলটি করেন। মূল্যবান 3টি পয়েন্ট সংগ্রহ করে 2010-এর পর প্রথমবার নকআউট পর্বে ওঠার সম্ভাবনা সৃষ্টি করল আফ্রিকান দল ঘানা। গ্রুপ কেতে প্রথমবার বিশ্বকাপে খেলা উজবেকিস্তানকে 3-1 হারাল কলম্বিয়া। মেক্সিকোর এস্টাডিও আজটেকা স্টেডিয়ামে কলম্বিয়ার হয়ে প্রথম গোলটি করেন ডিফেন্ডার ড্যানিয়েল নুনোজ। ইতালির বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার ফাবিও কান্নাভারোর কোচিংয়ে থাকা উজবেকিস্তানকে সমতায় ফেরান আবসবেক ফাইজু লালাইভ, কিন্তু আবার কলম্বিয়া এগিয়ে যায় লুই ডিয়াজের গোলে। কলম্বিয়ার পরিবর্তিত ফুটবলার জেমিন্টন কাম্পা হেডে দলে তৃতীয় গোলটি করেন। এই জয়ের ফলে গ্রুপকে শীর্ষে থাকল কলম্বিয়া। 36 বছরে প্রথমবার বিশ্বকাপের কোনো খেলায় জয় পেল অস্ট্রিয়া। প্রথমবার বিশ্বকাপে খেলা জর্ডনকে 3-1 হারাল অস্ট্রিয়া। 21 মিনিটে সুইচমিট অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন। বিরতির পর ম্যাচের 50 মিনিটে সমতায় ফেরান জর্ডনকে আলওয়ান। 75 মিনিটে অস্ট্রিয়া এগিয়ে যায় জর্ডন ডিফেন্ডার ইয়াজান আই আরাবের আত্মঘাতী গোলে। সংযুক্তি সময় শেষ দিকে অভিজ্ঞ স্ট্রাইকার মার্কো আর্নাউটোভিচ অস্ট্রিয়ার হয়ে তিনি তৃতীয় গোলটি করেন।

0: আতসকাচের তলায় ছিল ফুটবলের মহাযজ্ঞ। আসুন এবার চলে যাই আপনাদের সেই আকাঙ্ক্ষিত অনুষ্ঠান অ্যাডভেঞ্চার স্পোর্টসে। আজ অ্যাডভেঞ্চার স্পোর্টসে শুনব এভারেস্ট ম্যারাথন জয়ী আয়রন ম্যান বিপ্লব দাসের সাক্ষাৎকার।
1: প্রথম বাঙালি হিসেবে তেনজিং হিলারি এভারেস্ট ম্যারাথন সম্পন্ন করলেন বিপ্লব দাস। আমরা খুব সৌভাগ্যবান তাকে সরাসরি পেয়েছি, শুনব সেই অভিজ্ঞতার কথা। পৃথিবীর সর্বোচ্চ ট্রেল রান, সর্বোচ্চ ম্যারাথন এই হিমালয়ান তেনজিং হিলারি ম্যারাথন, সরাসরি তার কাছে চলে যাই। শুরুটা কিভাবে হয়েছিল?
2: নমস্কার, আমি বিপ্লব দাস। প্রথমেই ধন্যবাদ জানাবো আকাশবাণী কলকাতাকে। বহু স্বনামধন্য ক্লাইম্বার এভারেস্টের বিভিন্ন বিষয় নিয়ে বারংবার কথা হলেও এভারেস্ট ম্যারাথন নিয়ে কখনো কোনো চ্যানেলে সম্প্রচারিত হতে দেখিনি বা হয়েছে কিনা আমার জানা নেই। তবে আমি অত্যন্ত সৌভাগ্যবান, আমার এই ক্ষুদ্র অর্জনের অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করে নেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আয়রনম্যান মালয়েশিয়া করার পরে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে আমাকে ডিজি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, সেখানে আর্থিকভাবেও কিছুটা সহযোগিতা করা হয়েছিল। সেই টাকাটা হাতে নিয়ে ওখানে বসেই আমি মনে মনে ঠিক করেছিলাম এই টাকা দিয়ে আবার নতুন কিছু করব। আয়রনম্যান অস্ট্রেলিয়া প্রস্তুত নিয়েছিলাম, যাবার দুদিন আগেই ভিসা রিজেক্টের মেল পাই, বেশ খানিকটা ভেঙে পড়েছিলাম এবং সেদিনই মনে মনে ঠিক করেছিলাম আমাকে আবার নতুন করে ভাবতে হবে।
1: বেশ, আপনি এরপর এভারেস্ট ম্যারাথন নিয়ে দৌড়ানোর কথা ভাবলেন। এভারেস্ট ম্যারাথন, এটা এমনি ম্যারাথনের থেকে তো নিশ্চয়ই অনেকটা আলাদা, এর সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন।
2: পৃথিবীর সর্বোচ্চ উচ্চতম ম্যারাথন এভারেস্ট ম্যারাথন। নেপালে প্রত্যেক বছর 29শে মে যেদিন ফার্স্ট অ্যাসেন্ট অফ মাউন্ট এভারেস্টের বার্ষিকী পালন করা হয় এবং এই দিনটিকে এভারেস্ট ডে হিসাবে পালিত হয়। সেই দিন আমি আমার মতো ক্ষুদ্র এভারেস্ট রিজন এভারেস্ট ম্যারাথন দৌড়াবো, এটা আমার কাছে অনেকটা স্বপ্নের মতো ছিল। এবছর 36টা দেশ অংশগ্রহণ করেছিল। ভারতবর্ষে 130 কোটি মানুষের মধ্যে সম্ভবত 4 থেকে 5 জন ছিলাম। পশ্চিমবঙ্গ থেকে একমাত্র বাঙালি হিসাবে আমি ছিলাম। এই ইভেন্টটি শুরু হয় এভারেস্ট বেস ক্যাম্প থেকে, উচ্চতা 5,364 মিটার এবং শেষ হয় নামচে বাজার। নামচে বাজারের উচ্চতা 3,440 মিটার। দূরত্ব আমি বেসিক্যালি 42 কিলোমিটার, মানে ফুল ম্যারাথন সেগমেন্টে ছিলাম। এই ইভেন্টের বিশেষ বিশেষত্ব উচ্চতা, অক্সিজেনের স্বল্পতা, পাথুরে অসমতল ট্রেল, প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মধ্যে দিয়ে দৌড়ানোর সুযোগ। এভারেস্ট ম্যারাথন শুধু একটি দৌড় নয়, 22 থেকে 25 দিন প্রতি মুহূর্তে নিজের সাথে চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করা, এক কথায় সকল প্রতিকূলতাকে সার্ভাইভ করে নিজেকে সুস্থ রাখা, এটা বিশেষ ইম্পর্টেন্ট ছিল ইভেন্টে। নিজের সহ্য ক্ষমতা ধৈর্য আর একটু নতুন করে নিজেকে চেনা।
1: এই এভারেস্ট ম্যারাথন নিয়ে আপনার প্রস্তুতি কীরকম ছিল, মানে কবে থেকে আপনি এর জন্য প্রিপারেশন নিলেন, আর তারপর এই জার্নিটা, জার্নির গল্পটা একটু শুনব বা কীরকম অভিজ্ঞতা আপনার হয়েছিল?
2: অংশগ্রহণের আগে আমি বেশ কিছুদিন আগেই গোচালা রুটে নিজেকে উচ্চতার সাথে মানিয়ে নেওয়ার জন্য একটি ইভেন্টের অ্যাজ এ ভলেন্টিয়ার হিসাবে আমি হায়ার ক্যাম্পে ছিলাম। সেখানে আমার বেশ কিছুটা ট্রেনিংয়ের সহযোগিতা হয়েছিল। ইংরেজি ভাষায় একে বলে অ্যাক্লামাটাইজেশন। ট্রেল রান এবং এই ধরনের হাই অল্টিটিউড ইভেন্টে অ্যাক্লামাটাইজেশন ভীষণ জরুরি। কলকাতা থেকে সম্পূর্ণ একা, পোটার গাইড এজেন্সি ছাড়া, সম্বল ছিল পেছনে ঘাড়ে ওই 18 থেকে 20 কিলোর একটা ব্যাগ। সেখানে এক মাসের অনেকটা সংসারের মতন গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। দিনের শেষে আমরা নিজেকে যতই একা প্রমাণ করি, কোনোদিনই আমরা পাহাড়ের রাস্তায় একা হাঁটলে আমাদের অনেক কিছু তৈরি করে দেয় অপরিচিত মানুষ, ফুল, ফল, বন্য প্রাণী, কত অজানার সাথে পরিচয় হয়। ভালো শারীরিক সক্ষমতা ও আগে পাহাড়ও দৌড়নের অভিজ্ঞতা থাকা প্রয়োজন, তার বিশেষ কারণ আপনাকে স্বল্প বাজেটে এই ধরনের ইভেন্ট করতে হলে নানান রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। যেমন আমাকে বেশ কয়েক রাত পোটারো ঘোড়াওয়ালাদের সাথে

0: রাত কাটাতে হয়েছে, কারণ সেখানে স্বল্পমূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছিল। টিকিটের অনিশ্চয়তার কারণে আমি রক্সল থেকে কলকাতা ট্রেনের কামরার এক কোণায় বসে ফিরতে হয়েছিল। এই ধরনের স্বপ্ন দেখতে হলে এটা কম্প্রোমাইজ বলতে পারেন, এটা আমাদের ইভেন্টের একটা পার্ট বলতে পারেন। আমার প্রয়োজনে বিমানেও উড়েছি, লুকলা থেকে কাঠমান্ডু, পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস এয়ারপোর্ট থেকে আমার প্লেনে চড়ানোর সৌভাগ্য হয়েছে। অর্থের মূল্য সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। এক প্লেট ডাল ভাত সবজি 1800-2000 টাকা দিয়ে কিনে খেতে হয়েছিল, এক বোতল গরম জল 500-600 টাকা দিয়ে। গরব শেখ পৌঁছানোর পরে ডাল ভাত সবজি আমার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছিল। পাশের টেবিলে একজন বিদেশি বেশ গরম গরম ডিমের অমলেট নিয়ে বসে খাচ্ছিল। পাশ ঘুরে নিজেকে সামলাতে পারিনি সেই মুহূর্তে, ওই অনেকটা লোন নিয়ে খাওয়ার মতন। দুটো ডিম আমাকে 800 টাকা দিয়ে কিনে খেতে হয়েছিল। নিজের ইচ্ছের কাছে কোনো কিছুকেই কম্প্রোমাইজ করি না বা করিনি, তার কারণ এই ইচ্ছেটা আমাদের আগামী দিনে থাকবে কি না, হয়তো আমি সমতলে ফিরে এসে 10টা ডিম খাওয়ার সুযোগ পাব, কিন্তু ওই সিচুয়েশনে বসে ডিম খাওয়ার যে ইচ্ছে সেটা কিন্তু আমার আর কোনো দিন হবে কি না আমি জানি না। এই রুটের প্রত্যেকটা জিনিসের দাম অত্যন্ত এক্সপেন্সিভ। আমি কিছুটা জেনে গেছিলাম, কিন্তু এতটাই এক্সপেন্সিভ যেটা আমার কল্পনার বাইরে। মাঝ রাস্তায় একবার না দুবার প্রায় আমার টাকা শেষ হয়ে যায়। আমার যা বাজেট ছিল কিছুতে ঠিক করতে পারছিলাম না এই মুহূর্তে ওই রিজনে কি করে টাকা আনাবো। আমার কাছে ইন্টারন্যাশনাল ক্রেডিট বা ডেবিট কার্ডও তেমন কিছু ছিল না। পূর্বের কথোপকথন অনুযায়ী আমি জানতাম সেই সময় আমি যখন উপরের দিকে থাকব, আপনাদের সবার পরিচিত যতীশ বিশ্বাস, সে একটা টিম নিয়ে উপরের দিকে আসবে। তো হঠাৎ করে যতীশকর কথায় আমার মাথায় আসলো, সঙ্গে সঙ্গে একটা জায়গায় হোয়াটসঅ্যাপ কানেকশন কল করে ওকে আমি ওয়াইফাই কানেকশন করে আমি হোয়াটসঅ্যাপ কল করলাম যে আমার এই অসুবিধা, আমাকে এই মুহূর্তে তোকে একটা টাকা ব্যবস্থা করে দিতে হবে। দেন আমি ইন্ডিয়া থেকে যতীশকরকে টাকা পাঠানোর ব্যবস্থা করলাম এক দাদার হাত থেকে। যতীশক সেই টাকাটা আমাকে মাঝ রাস্তায় পৌঁছে দেয়। এবং এখানেই শেষ না, আরও তার আগে আমার একবার টাকা শেষ হয়ে গেছিল। তখন আমার ইন্ডিয়ারই এক দাদা আমার পাড়ার, তারা নেপাল ঘুরছিল, তাদেরকে ফোন করার সঙ্গে সঙ্গে তারা আমাকে ক্যাশ টাকা, আমার নেপালির এক বন্ধু তাকে ক্যাশ টাকা দিই এবং সে আমার নামচিতে একটা হোটেলে অনলাইনে টাকা ট্রান্সফার করে। এত কিছু ওভারকাম হওয়ার পরেও 27 মে স্বপ্নের এভারেস্ট বেস ক্যাম্প পৌঁছলাম। গোরক্ষেপ থেকেই ঝিরি ঝিরি স্নোফলস, টানা দুদিন বরফ পড়া, আমাদের পিছুই ছাড়ছিল না। বেস ক্যাম্পে রাতের টেম্পারেচার প্রায় 12-13 মাইনাস। স্লিপিং ব্যাগের মান খুব একটা ভালো না থাকায় আমাকে অনেক কিছু সাফার করতে হয়েছিল। দুটো রাত দুরাত নিঃশব্দ যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। মাঝরাতে পায়ের নিচের দিকটা অসর হয়ে আসছিল, সেই মুহূর্তে বলার মতো কাউকে খুঁজে পাইনি। সব অসুবিধাতেই শুধু নিজেকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনোই উপায় ছিল না।
1: খুব ভালো লাগছে আপনার এই জার্নির গল্পগুলো শুনতে। তবে একটা প্রশ্ন আসে, এই এত টাকার একটা খরচ, একটা হিউজ পরিমাণ খরচ, আপনি তো একজন সিভিক ভলেন্টিয়ার পেশাগত দিক দিয়ে, তো সেটাকে সঙ্গে নিয়ে, সিভিক ভলেন্টিয়ারের কাজকে সঙ্গে নিয়ে সেই ডিউটি থেকে কিভাবে ছুটি পেলেন, আর অর্থ, এই এতটা অর্থ কিভাবে যোগান হলো সেটা যদি একটু বলেন।
0: প্রত্যেকটা মানুষের আমার মতনই হয়তো প্রথম প্রশ্ন বা বক্তব্য আসে, কি করে সম্ভব এরকম একটা সাধারণ চাকরি করে, সিভিকের চাকরি করে আয়রন ম্যান, এভারেস্ট ম্যারাথনের মতন একটা এক্সপেন্সিভ ইভেন্ট কি করে সম্ভব। আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই আমার ডিপার্টমেন্টকে, তার কারণ আমি হয়তো আজকে এই সাধারণ চাকরিটার সাথে যুক্ত আছি বলেই আমার নামের পাশে প্রত্যেকটা অর্জন যুক্ত হয়েছে বা হচ্ছে। কোনো মানুষের কোনো কর্ম বা চাকরির স্থান ঠিক করে দেবে না, সে তার জীবন বা লাইফস্টাইল কি করে কাটাবে। প্রত্যেকটা মানুষকেই তাকে নিজের মতন করে ঠিক করে নিতে হয় যে আমি কিভাবে বাঁচব। চেষ্টা থাকলে আমার বোধ হয় পৃথিবীর সব মানুষই, সবারই কিছু না কিছু প্রফেশন আছে, সেই প্রফেশন সামলে সব কিছু করে। আমিও হয়তো সেইভাবে করি।

0: এবং আগামী দিনে এইভাবেই চেষ্টা করে যাব যতদিন সম্ভব। না হলে আমার জায়গা থেকে এভারেস্ট ম্যারাথন ভাবা, প্রশাসন আইনের ডিপার্টমেন্ট চাকরি করা সূত্রে আমি বলছি এটা পৃথিবীর সব থেকে বড় অপরাধমূলক একটি ইচ্ছা। ইভেন্টে ছদিন আগে যে কোম্পানি আমার রেজিস্ট্রেশনের দায়িত্ব নিয়েছিল তাদের উপর ভরসা করে ইভেন্টে বেসিক্যালি এগিয়েছিলাম। তারা কোনো কারণবশত আমার এই রেজিস্ট্রেশন করায় ব্যর্থ হয়। 6-7 দিন আমার কাছে এভারেস্ট ম্যারাথনের থেকে অনেক বেশি কঠিন ছিল এই অর্থ জোগাড় করা। কলকাতা থেকে ট্রেনে ওঠার আগে পর্যন্ত আমার ঘুম উড়ে গেছিল। যাওয়ার 2 দিন আগের মুহূর্তে জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুল এবং ডানকুনি থানার ইন্সপেক্টর শান্তনুবাবু, এসিপি দুর্গাপুর সুবীরবাবু, এনাদের সহযোগিতায় আমার এই বিপুল অর্থের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছিল।
1: আর সবশেষে নতুনদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা থাকে, যারা ট্রেল রানে উৎসাহী হয়ে এগোতে চায়, যারা পর্বতারোহণ করতে চায়, তাদের উদ্দেশ্যে যদি আপনার এই অভিজ্ঞতা থেকে যদি কিছু বার্তা দেন।
0: শুধু একটা কথাই বলবো, যারা আগামী দিনে আমার মতো জায়গা থেকে এই রকম বা এই ধরনের ইভেন্ট বা এই ধরনের অ্যাডভেঞ্চারের কথা ভাবছেন, তারা তাদের পরিবার পরিজন কর্মস্থান সব কিছু সামলে আজ থেকে একটু একটু করে আপনারাও শুরু করে দিন। আমার মতন আপনাদের স্বপ্নকেও বুনতে শুরু করুন আজ থেকেই, কাল নয়। মানুষের দ্বারাই সব সম্ভব, শুধু আপনাকে মন থেকে চাইতে হবে আমি এটা করব, বাকিটা ইতিহাস। সবাই খুব ভালো থাকবেন, সব ঠিক থাকলে আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায়।
2: এভারেস্ট ম্যারাথন সম্পূর্ণ করা বিপ্লব দাসের সাক্ষাৎকার শুনছিলাম আমরা আজকের অ্যাডভেঞ্চার স্পোর্টসে। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা। অনেক অসাধ্য সাধন করে ক্রীড়াবিদরা, সেই অসাধ্য সাধনের লক্ষ্যে যখন এগিয়ে যান তখন আমরাও তাদেরকে দেখেই অনুপ্রাণিত হই আমাদের জীবন চলার পথে। খেলা দুনিয়ার কিছু খবরাখবর দিই। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 3-1 গোলে হারাল ভারত FIH প্রো হকি লিগে। ভারতের হয়ে সর্বাধিক 413তম ম্যাচটি খেললেন এদিন মনপ্রীত সিং। প্রাক্তন অধিনায়ক ও বর্তমান হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তির্কেকে টপকে এদিন মনপ্রীত জাতীয় দলের হয়ে সর্বাধিক ম্যাচ খেলার বিচারে এগিয়ে গেলেন। বিরতিতে ভারত 2-0 গোলে এগিয়েছিল, গোল করেন মনদীপ সিং ও সেইলানন্দ লাকড়া। 35 মিনিটে নীলকান্ত শর্মা গোল করে ব্যবধান বাড়ান। 45 মিনিটে জার্মানির হয়ে একমাত্র গোলটি করেন রাফায়েল হার্টকপ। FIH মহিলাদের নেশনস কাপের সেমিফাইনালে উঠল ভারত, পুল এতে উরুগুয়েকে 3-2 গোলে হারিয়ে পুলের শীর্ষে থাকল ভারত। ভারতের হয়ে দীপিকা দুটি ও দীপিকা সারেং 1টি গোল করেন। এর আগে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানকে হারিয়েছিল। ভারতের সঙ্গে এই পুল থেকে শেষ 4-এ উঠল মার্কিন যুক্তরাষ্ট্র। এদিন 13 মিনিটে উরুগুয়ে প্রথমে এগিয়ে যায় চিয়ারা আপে নিনোর গোলে। ভারত যখন 2-1 গোলে এগিয়েছিল তখন উরুগুয়ের হয়ে সমতায় ফেরান অধিনায়িকা ম্যানুয়েল বিলার। ওভালে চলছে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় ক্রিকেট টেস্ট। ওভালে দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে আজ নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় 391 রানে। গ্লেন ফিলিপস 17 রান করেন, কাইল জেমিসন 41 রান করেন। ইংল্যান্ডের পক্ষে জ্যাকব বেথল, তিনি 26 রানে 3টি উইকেট নেন। এছাড়া আর্চার 61 রানে 2টি, ফিশার 62 রানে 2টি, টং 97 রানে 1টি, বেকার 94 রানে 2টি উইকেট নেন। মধ্যাহ্নভোজনের বিরতিতে ইংল্যান্ডের রান বিনা উইকেটে 15। এবারে চলে যাই আজকের দিনের কথায়। আজকের দিন অর্থাৎ 18 জুন 1973-এর আজকের দিনই জন্ম হয়েছিল ভারতীয় হকি খেলোয়াড় বলজিৎ সিং ধিলোর। টানা 3টি অলিম্পিক্সে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেন। 1998

অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। মহিলা ডাবলসে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ী, দক্ষিণ এশীয় গেমসে মহিলা ডাবলস, দলগত, মিক্সড ডাবলস মিলিয়ে তিনটি সোনা এবং দুটি রূপ জিতেছেন প্রার্থনা থম্বারে। ভারতীয় ইয়াটিংয়ের জগতে বিখ্যাত নাম হোমি মতিভালা, তার জন্ম হয় ১৯৫৮র আজকের দিনটিতে। অর্জুন পুরস্কার, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ও দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত হোমি মতিভালা ১৯৯০ ও ১৯৯৪ এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ী এন্টারপ্রাইজ ক্লাসে। এই বিভাগেই ১৯৯৩তে বিশ্ব চ্যাম্পিয়ন হন। ১৯৪৬-এর ১৮ জুন জন্ম হয়েছিল ইতালিয়ান ফুটবল ম্যানেজার এবং খেলোয়াড় ফাবিও ক্যাপেলো। ইতালির হয়ে তিনি ৩২টি ম্যাচে ৮টি গোল করেছেন, রোমা, জুভেন্টাস, এসি মিলানে খেলেছেন। এছাড়া ম্যানেজার হিসেবে এসি মিলানকে ৪বার সিরিয়ে চ্যাম্পিয়ন করেছেন, জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, রিয়াল মাদ্রিদকে ২বার লালিগা চ্যাম্পিয়ন করেছেন। সর্বকালের অন্যতম সেরা ফুটবল ম্যানেজার হিসেবে স্বীকৃত ফাবিও ক্যাপেলো ইংল্যান্ড এবং রাশিয়া জাতীয় দলের দায়িত্ব তিনি পালন করেছেন। আজকের দিনেই জন্ম হয় ১৯৮৬-তে ফরাসি টেনিস খেলোয়াড় রিচার্ড গ্যাসকোয়েটের। এটিপি র্যাঙ্কিংয়ে পুরুষ সিঙ্গলসে বিশ্বের প্রাক্তন ৭ নম্বর রিচার্ড গ্যাসকোয়েট। চীনা টেবিল টেনিস খেলোয়াড়, পুরুষ টেবিল টেনিসে বিশ্বের প্রাক্তন ১ নম্বর ওয়াং লি কিনের জন্ম ১৯৭৮-এর আজকের দিনে। এছাড়া গাবনের ফুটবলার স্ট্রাইকার পিয়ারি এমেরিক আবামিংয়ের জন্ম ১৯৯৯-এর এই দিনটিতেই। ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলীর জন্ম হয় ১৯৮৭-এর ১৮ জুন তারিখে। আবার এই ১৮ জুনেই প্রয়াত হন ভারতীয় ক্রিকেটার সৈয়দ মুস্তাক আলী, বিদেশের মাটিতে টেস্টে ১৭ রানকারী প্রথম ভারতীয় ব্যাটসম্যান। সৈয়দ মুস্তাক আলীর প্রয়াত হন ২০০৫-এর ১৮ জুন তারিখে। বন্ধুরা, ক্রীড়াঙ্গনের সময় কিন্তু একেবারে শেষ। আগামীকাল আবার কানপাতুন মৈত্রী ক্রীড়াঙ্গনের আসরে। নমস্কার।

0: ক্রীড়াঙ্গন অনুষ্ঠানটি এখানে শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা যারা চাষবাস করি, বিশেষত আমরা খেয়াল করি যে সবজি চাষ যদি ঠিকভাবে করা যায় তাহলে কিন্তু সবজি চাষের লাভ অনেক বেশি, এবং সবজি চাষে লাভ যেমন বেশি হয় সবজি চাষের দিকে কিন্তু আমাদের যত্ন অনেকটা বেশি নিতে হয়। বিশেষত এই সময়ে বর্ষাকালীন সবজি চাষের ক্ষেত্রে আমরা কিভাবে লাভজনক চাষ করতে পারব এ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে রয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সবজি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শিবশঙ্কর দাস। ডক্টর দাস, নমস্কার।
2: নমস্কার।
1: যে কথাটা বলছিলাম যে লাভজনকভাবে বর্ষাকালীন সবজি চাষ যদি আমরা করতে চাই, তার আগে আপনার কাছে জেনে নিতে চাইব যে আমাদের রাজ্যে মূলত কি কি ধরনের সবজি চাষ হয় এবং তার গুরুত্ব কতখানি।
2: আমাদের পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ মানে বলা যায় যে হচ্ছে গড গিফটেড একটা স্টেট, যেখানে হচ্ছে পাহাড় থেকে শুরু করে সমুদ্র অবধি সমস্ত ওয়েদার বা ক্লাইমেটিক কন্ডিশন বা হচ্ছে আমাদের আবহাওয়া আছে। তো সেখানে আমাদের সবজি কিন্তু সব ধরনেরই চাষ করা যায়, প্রায় সব ধরনেরই চাষ করা যায়। এবং আমরা জানি যে আমাদের দেশে সবজি উৎপাদনের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে। তো সেখানে কিন্তু আমরা সব ধরনের সবজি তো আমরা করতেই পারি। বর্ষাকালে মূলত আমরা যে ধরনের সবজি চাষ করে থাকি সেগুলো হচ্ছে কুমড়ো জাতীয় ফসল আমরা করে থাকি। এছাড়া আমাদের বর্ষাকালীন সবজি হিসাবে ভেন্ডি একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে।

0: এছাড়াও আমাদের বেগুন, লঙ্কা এগুলো আমরা বর্ষাকালে সাধারণত করি থাকি। এবং কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে যেমন আমরা লাউ করি, উচ্ছে করি, তারপরে হচ্ছে ঝিঙে করি, তারপরে হচ্ছে আমাদের চিচিঙ্গা করি, এগুলো কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করা হয়। এছাড়াও আমাদের মূল এবং কন্দ জাতীয় যে ফসল আছে বর্ষাকালে, যেমন কচু, উল, এগুলো কিন্তু আমাদের বর্ষাকালে সাধারণত চাষ করা হয়।
1: বিজ্ঞানসম্মত উপায়ে বর্ষাকালীন সবজি চাষ যদি আমরা করি, তাহলে আমাদের কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে?
0: আচ্ছা, প্রথমেই যেহেতু বর্ষাকালীন সবজির কথাটা বললাম, সেখানে বর্ষাকালীন সবজি চাষের ক্ষেত্রে আমাদের প্রথমেই মাথায় আসবে যে একটা মানে আনন্যাচারাল একটা ক্লাইমেটিক কন্ডিশন থাকবে, মানে বৃষ্টি হবে বা জল জমে থাকবে, এইরকম একটা সিচুয়েশন কিন্তু আমাদের তৈরি হতে পারে। তাহলে বর্ষাকালীন সবজি চাষের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রথম থেকেই একটা সতর্কতামূলক ব্যবস্থা নিতেই হবে। এবং সেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা যেটা বলে থাকি যে প্রথমেই আমাদের জমিটা, জমির চরিত্র কিরকম, সেই জমির চরিত্র কিন্তু দেখতে হবে যে সেখানে জল দাঁড়িয়ে যায় কিনা। যদি জল দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু সবজি চাষ করা যাবে না, সবজি কিন্তু জল সহ্য করতে পারে না। এক রাত্রি যদি জল জমে যায় তাহলে কিন্তু সবজি আমাদের মানে অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। তো আমি শান্ত বলি যে কোনো সবজি চাষের ক্ষেত্রে শান্ত ছটা এম ফ্যাক্টর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ।
1: প্রথমে
0: যেমন ধরুন, প্রথমে ময়দান, ময়দান মানে আমার হচ্ছে জমিটা কিরকম, জমিতে জল ধারণ ক্ষমতা কিরকম বা জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা কিরকম, তাহলে সেটা আমরা দেখি। জমির উর্বরতা শক্তি কিরকম সেটা দেখি, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। প্রথমেই এম ফ্যাক্টরের প্রথম ফ্যাক্টর ময়দান। সেকেন্ড আমরা যেটা দেখি মনসুন, মানে আমি তো বর্ষাকালীন সবজির কথা বলছি কিন্তু মনসুনটা কিরকম থাকবে তার উপরে নির্ভর করে কিন্তু আমাদের সবজি চাষটা নির্ভর করে, এবং তার উৎপাদনশীলতা কিন্তু মানে আমরা দেখতে পাই এই মনসুনের উপর নির্ভর করে। এরপরে যেটা আছে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ম্যান্ডেজ। বর্তমানে কিন্তু আমাদের যান্ত্রিকীকরণ যদিও চলে আসছে, তথাপিও আমাদের কিন্তু চাষের ক্ষেত্রে ম্যান্ডেজের কিন্তু একটা ঘাটতি দেখা যায়, সেই ম্যান্ডেজ কিন্তু থাকতেই হবে। ফোর্থ যদি বলি তাহলে সেটা আমরা বলবো হচ্ছে ম্যানেজমেন্ট। সাধারণত কৃষক বন্ধুরা ম্যানেজমেন্ট নিয়েই হচ্ছে আমাদের বিভিন্নভাবে প্রশ্ন করে বা জিজ্ঞাসা করে, ব্যবস্থাপনা কিভাবে করবে সেটা মোটামুটি দেখা করা যায়। এরপরে যেটা হচ্ছে এম ফ্যাক্টর সেটা হচ্ছে আমাদের মানি বা টাকা, আমার কাছে মূলধন আছে কিনা, আমি একটা লাভজনক সবজি চাষ করতে চাইছি, সেটা কিন্তু এই মূলধনের মাধ্যমে আমরা মানে আমাদের ঠিক হয়। আর লাস্টে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমরা লাভজনক সবজি নিয়ে কথা বলছি, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মার্কেটিং, এই মার্কেটিং বা বাজারজাত করা, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমি বাজারজাত ঠিকঠাক না করতে পারি তাহলে কিন্তু আমার লাভজনক যে বিষয়টা সেটা কিন্তু থাকবে না। আমি এমন সময় সবজি তৈরি করলাম তখন হয়তো বাজারের দাম খুব কম, তাহলে কিন্তু আমার লাভজনক বিষয়টা থাকবে না।
1: তাহলে এই যে ছটা এম ফ্যাক্টরের কথা আপনি বললেন, যদি কৃষক বন্ধুরা সেগুলো মেনে চলে তাহলে কিন্তু ওনারা মানে একটা লাভজনক ফসল উৎপাদন করতে পারবেন এবং তাতে ওনারা অনেকটাই লাভবান হতে পারেন, তো এই বর্ষাকালীন সবজি চাষের জন্য যে বীজ বপন পদ্ধতি সে সম্পর্কে যদি একটু বলেন।
0: আচ্ছা, বর্ষাকালীন সবজিতে আমি যেটা বললাম যে কুমড়ো জাতীয় ফসল হোক বা আমাদের ভেন্ডি বা আদার যে ফসলগুলো হয় বর্ষাকালে, তো সেখানে কিন্তু বীজ বপন একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ধরুন বৃষ্টি হচ্ছে, তাহলে আপনি কিন্তু বীজ মূল জমিতে লাগাতে পারবেন না, এদিকে সময় কিন্তু আপনার এগিয়ে যাচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, সময় এগিয়ে যাচ্ছে, আপনি লাগাতে পাচ্ছেন না, তাহলে আপনাকে কিন্তু টাইমের মধ্যে যদি লাগাতে হয় তাহলে অন্য কোনো জায়গায় আমাদের বীজ থেকে চারাটা তৈরি করে নিতে হবে। বর্ষাকালে কিন্তু এটা করা যায়। আমাদের পলি প্যাকেটে বা ছোট ছোট আমাদের যে প্লাক ট্রে হয় বা পোট ট্রে হয় সেগুলোতে যদি আমরা চারা তৈরি করে নিতে পারি, এরপরে যখন চারার বয়স লাগানোর মতন হয়ে যাবে তখন কিন্তু আমরা মূল জমিতে লাগাতে পারি। মানে ডাইরেক্ট কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে যেমন আমি বলতে পারি ঝিঙে হোক, কুমড়ো হোক, লাউ হোক, এগুলোর বীজ কিন্তু আগে পলি প্যাকেটে লাগিয়ে দিতে হবে। আপনি কোনো একটা জায়গায় মোটামুটি প্রোটেকশন

0: যায় বা ছাউনিটা আছে সেরকম জায়গায় আমরা যদি চারাটা তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু যখনই ওয়েদারটা একটু ভালো হবে সঙ্গে সঙ্গে আমরা মূল জমিতে লাগিয়ে দিতে পারি। এটা কিন্তু করে নেওয়া যায়, তাহলে কিন্তু আমরা টাইমের মধ্যে সমস্ত বিষয়টা কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো।
1: কিন্তু তার আগে তো মূল জমিটা তৈরি করে নিতে হবে।
0: হ্যাঁ অবশ্যই,
1: তার আগে মূল জমিটা কিভাবে তৈরি করবে?
0: আচ্ছা, মূল জমি তৈরির ক্ষেত্রে আমি যেটা বলবো, যেহেতু বর্ষাকাল জল জমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো সেখানে কিন্তু আমাদের মূল জমিটা তৈরি করতে হবে একটু উঁচু করে, একটু উঁচু করে তৈরি করতে হবে, যেখানে হচ্ছে মাদায় বীজ লাগানো হয়, যেমন হচ্ছে আমাদের ঝিঙে বললাম, কুমড়ো বললাম, লাউ বললাম, যেগুলো মাদাতে লাগানো হয় সেগুলো মাদাটা কিন্তু একটু উঁচু করে লাগাতে হবে, যাতে কোনো কারণে যদি বৃষ্টি হয় সেটা যাতে মানে ওইখানে মানে জলটা যাতে না জমে যায় আর কি, একটু উঁচু করে কিন্তু লাগাতে হবে। এবং প্রতিটা মাদাতে আমরা বলি বর্ষাকালে সাধারণত দুটো থেকে তিনটে বীজ লাগাতে হবে। আলটিমেট যখন সমস্ত জার্মি মানে অঙ্কুরোদ্গমন হলো, তারপরে আমাদের একটা রাখতে হবে, একটাই গাছ রাখতে হবে, প্রতিটা মাদাতে একটাই গাছ রাখতে হবে। এভাবে কিন্তু আমাদের বীজ বপন করতে হবে, কারণ যেহেতু বর্ষাকাল একটা প্রতিকূল পরিবেশ তৈরি হবে, সেটাকে আমাদের মাথায় রেখে কিন্তু করতে হবে, মানে উঁচুভাবে আমাদের তৈরি করতে হবে।
1: এই ক্ষেত্রে আমরা জাতের দিকে কি ভাবনা চিন্তা করব?
0: আচ্ছা, জাতের ক্ষেত্রে আমি বলবো পার্টিকুলার কোনো জাতের নাম বলবো না, কারণ বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠান তারা বিভিন্ন জাত তৈরি করে থাকে, কিন্তু আমি কৃষক বন্ধুদের বলবো যে যে জাতটা আপনি ব্যবহার করবেন দেখে নিতে হবে সেটা হচ্ছে উচ্চ ফলনশীল জাত কিনা, মানে প্রথমে জাতের বৈশিষ্ট্য যদি বলা যায় যে জাতটা উচ্চ ফলনশীল কিনা সেটা আমাদের দেখতে হবে, ওই জাতের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন সেটা আমাদের দেখতে হবে, এবং ওই জাত যে অঞ্চলে লাগানো হবে সেই অঞ্চলে সুটেবল কিনা মানে উপযুক্ত কিনা সেটাও কিন্তু আমাদের মাথা দেখার বিষয় আছে। কারণ ধরুন যে মানে বিভিন্ন অঞ্চল ভেদে কিন্তু আবার জাতের পারফরমেন্সও বিভিন্ন রকম হয়, তো সেখানটায় যে জাত যে অঞ্চলে সুটেবল হবে সেটা কিন্তু আর লাগাতে হবে। আর আরেকটা বলবো জাতের ক্ষেত্রে যে সাধারণত যে সময় লাগানোর দরকার সেই সময় মানে যে যাত্রা যে সময় লাগানোর দরকার সেই সময় লাগাতে হবে, সেই সময় লাগাতে হবে। ধরুন আপনি বেগুনের ক্ষেত্রে যদি আমি বলি, বর্ষাকালে বেগুনের জাত একটা অন্যরকম হয় আবার শীতকালে বেগুনের জাত অন্যরকম হয়, তাহলে বর্ষাকালের জাত যদি আপনি শীতকালে লাগান তাহলে কিন্তু ফলন সেই অর্থে পাওয়া যাবে না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে।
1: তাহলে আপনি বলছেন যে মানে মরশুম ভেদে জাত আলাদা হতে পারে,
0: মরশুম ভেদে জাত আলাদা,
1: দেখে নিতে হবে যে বর্ষাকালীন সবজি চাষে আমরা বর্ষাকালীন সবজিরই যে জাত সেটা যেন হয়, এবং সেটা সেটা যাতে বীজ যাতে সঠিক হয়, উচ্চ গুণমান সম্পন্ন হয়, সেদিকটা নজর রেখে কিন্তু আমাকে চাষটা করতে হবে, তাই তো?
0: অবশ্যই।
1: এই ক্ষেত্রে বলবো যে সার প্রয়োগ কিভাবে করবে?
0: আচ্ছা, মূল জমিতে সার প্রয়োগের ক্ষেত্রে আমরা একটা থাম রুল বলি সাধারণত, যে আমাদের রাসায়নিক সারের ক্ষেত্রে যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম এই তিনটে হচ্ছে মেন খাদ্য উপাদান, সাধারণত আমরা বলি 2:2:1:1 এই অনুপাতে দিতে হবে। তবে তার আগে আমি কৃষক বন্ধুদের বলবো যে আমাদের মাটি পরীক্ষা করেই কিন্তু আমাদের সার প্রয়োগ করতে হবে, কারণ মাটি পরীক্ষা না করে যদি আমরা সার প্রয়োগ করি তাহলে যদি সারের অধিক বেশি হয় তাহলে কিন্তু গাছের মধ্যে একটা মানে টক্সিসিটি দেখা দেবে, মানে গাছের কিন্তু গাছ তখন ওই এতটা বেশি পরিমাণ কিন্তু নিতে পারবে না, তখন গাছের একটা শারীরবৃত্তীয় সমস্যা তৈরি হবে। তো সেটাকে মাথায় রেখে আমাদের অবশ্যই মাটি পরীক্ষা করে, এখন বিভিন্ন জায়গায় মাটি পরীক্ষাগার তৈরি হয়ে গেছে, ভ্রাম্যমাণ মাটি পরীক্ষাগারও হয়েছে, তো সেখানে কিন্তু মাটি পরীক্ষা করে তবেই কিন্তু আমাদের সার প্রয়োগ করতে হবে। সাধারণত আমরা 2:1:1 অনুপাতে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম আমরা দিয়ে থাকি। এছাড়া আমরা বিভিন্ন জৈব সার যেগুলো আছে, যেমন হচ্ছে আমাদের কেঁচো সার, আমাদের হচ্ছে পচানো গোবর, এগুলো আমাদের কিন্তু দিতে হবে। সাধারণত পরিমাণটা হয় মাটি ভেদে, সেটা সাধারণত 20-25 টন পার হেক্টর আমরা বলি জৈব সারটা দিতে হবে, কারণ জৈব সার যদি সঠিক পরিমাণে দেয়া যায় এবং সঠিকভাবে দেয়া যায় তাহলে মাটির উর্বরতা শক্তি কিন্তু অনেকদিন ধরেই থাকে।

0: জৈব সার হচ্ছে আমরা বলি ধীরে ধীরে মাটিতে নিউট্রেন বা গাছকে তার খাদ্য উপাদান সাপ্লাই দেয়। তো জৈব সার যদি আমরা একবার ঠিকঠাক দিতে পারি তাহলে কিন্তু অনেকটা মাটির যে উর্বরতা শক্তি সেটা থাকে। এছাড়া রাসায়নিক সার হিসাবে আমরা যেটা বললাম যে NPK বা নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সেগুলো আমরা দিতে পারি, এবং সেই দেওয়ার ক্ষেত্রে আমাদের হচ্ছে মানে সুসংগত উপায়ে দিতে হবে সার প্রয়োগ, কিন্তু সুসংগত উপায় দিতে হবে। কারণ সারের পরিমাণ যদি ইমব্যালেন্স হয় তাহলে কিন্তু আমাদের সবজির উৎপাদনশীলতা অনেক কমে যাবে। মানে জমিতে, মূল জমিতে লাগানোর আগে, ফসল লাগানোর আগে আমাদের সাধারণত 50% নাইট্রোজেন আমরা বলি দিতে, টোটাল হচ্ছে ফসফরাস দিতে বলি, এবং 50% পটাশিয়াম দিতে বলি, সঙ্গে হচ্ছে জৈব সার। যখন আমরা মাটিটা তৈরি করছি, লাঙল দিচ্ছি, তখন কিন্তু আমাদের মিশিয়ে দিতে হবে। এরপরে যখন আমাদের গাছ লাগানো হলো, গাছ লাগানোর পরেই আমাদের মোটামুটি 20-22 দিন বা 25 দিনের মাথায় কিন্তু আমাদের প্রথম মানে যে 50% আমাদের নাইট্রোজেনটা থাকছে তার হাফ আমাদের কিন্তু নাইট্রোজেন দিতে হবে জমিতে। সে 50% নাইট্রোজেন কিন্তু দিতে হবে। আমি বর্ষাকালীন সবজির ক্ষেত্রে মানে কুমড়ো জাতীয় যে ফসলগুলো সেগুলো কিন্তু এভাবেই দিতে হবে। আর যে মানে 50% হাফ দিলাম 25 দিনের মাথায়, আর যে হাফ থাকছে মানে বাকি যে নাইট্রোজেন এবং 50% যে আমাদের পটাশিয়াম থাকছে সেটা কিন্তু আমাদের ওই 50 থেকে 55 দিনের মাথায় গাছে দিতে হবে।
1: তাহলে এইভাবে যদি আমরা সার প্রয়োগ করি এবং সুষম সার প্রয়োগ করি তাহলে আমরা সবজি চাষের ক্ষেত্রে অনেকটাই লাভবান হতে পারব। একটু যদি বলেন যে বর্ষাকালে কুমড়ো জাতীয় ফসলের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য মানে কি ধরনের পদক্ষেপের কথা?
0: আচ্ছা, কুমড়ো জাতীয় যেহেতু আমাদের বর্ষাকালে কুমড়ো জাতীয় ফসল একটা মেন ফসল, কুমড়ো জাতীয় ফসলের উৎপাদনশীলতাটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। যেমন আমি বললাম যে আমাদের ওই মানে আবহাওয়ার কন্ডিশন, আমাদের সার প্রয়োগ। সিমিলারলি একইভাবে যদি বলা যায়, কুমড়ো জাতীয় ফসল সাধারণত ইতর পরাগযোগ হয়, মানে ক্রস পলিনেশন, পুরুষ ফুল আলাদা হয়, স্ত্রী ফুল আলাদা হয়। পরাগযোগ যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু কুমড়ো জাতীয় ফসলের ফলন কিন্তু কমে যাবে। প্রথম অবস্থায় হয়তো ফলটা হবে, কিন্তু ফলটা 2-4 দিন পরে ঝরে যাবে, কারণ ওখানে কিন্তু পরাগযোগ হয়নি। এই পরাগযোগ করার জন্য আমাদের কিন্তু মৌমাছি, মানে আমাদের যে পরাগযোগে সাহায্য করে যেসব এজেন্ট, মৌমাছি, প্রজাপতি, এইগুলো কিন্তু সাফিসিয়েন্ট পরিমাণ জমিতে আছে কিনা আমাদের দেখতে হবে। যদি সাফিসিয়েন্ট থাকে তাহলে তো ঠিক আছে, যদি না থাকে তাহলে কিন্তু ওই পরাগযোগ কিন্তু আমাদের করতেই হবে, এবং সেটা হচ্ছে মানে নিজেদেরকে করতে হবে। যেটা মৌমাছি বা প্রজাপতি করত সেটা আমাদেরকেই করতে হবে। সকালে উঠে একটা পুরুষ ফুল নিয়ে স্ত্রী ফুলের যে গর্ভমুণ্ড আছে সেই গর্ভমুণ্ডেতে কিন্তু ছোঁয়াতে হবে। এটা কিন্তু কুমড়ো জাতীয় ফসলের মানে উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক, অবশ্যই কিন্তু করতে হবে, কারণ পরাগযোগ না হলে কিন্তু ফল ঝরে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি কৃষক বন্ধুদের বলবো, মানে এখন তো যথেচ্ছ পরিমাণে খুব কৃষি বীজ ব্যবহার করা হচ্ছে, তাতে কিন্তু আমাদের যে উপকারী যেসব পোকা আছে সেগুলো কিন্তু অনেকাংশে নষ্ট হয়ে যাচ্ছে। তো সেগুলোকে রক্ষা করতে হবে আমাদের, যেমন তাহলে সুসংগত উপায়ে যেমন আমরা বীজ প্রয়োগ করব, একইভাবে আমাদের যে উপকারী যে মানে পোকাগুলো আছে সেগুলো যাতে ঠিক থাকে সেগুলো আমাদের দেখতে হবে, কারণ তারাই কিন্তু আমাদের ফলন বৃদ্ধিতে অনেকটা সহায়তা করে।
1: তো এইভাবে যদি ঠিকঠাক করা যায় তাহলে ফলন কি রকম হতে পারে?
0: আচ্ছা, এভাবে যদি ঠিকঠাক করা যায় তাহলে ফলন আমরা বলতে পারি যে মোটামুটি আমাদের যা পটেনশিয়াল যে ফলন আছে সেটা অনেকাংশে আমরা করতে পারি। এবং কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে আমরা সাধারণত অনেকটা ফলন পেতে পারি, অনেকটা ফলন মানে, এবং মানে আমি যদি টাকার অঙ্কে দেখি, টাকার অঙ্কে কিন্তু আমরা অনেকটা পেতে পারি। বর্ষাকালীন সবজি চাষে কিন্তু আমাদের যা খরচ হয় সেই খরচ বাদ দিয়ে আমরা কিন্তু প্রায় মানে আমরা বলি যে 1.5 এই রেশিওতে কিন্তু আমরা ইনকাম করতে পারি। মানে 1 টাকা খরচ হলে আমরা কিন্তু মানে 2.5 টাকা লাভ পেতে পারি। 2.5 টাকা লাভ মানে 1 টাকা খরচ হলো, 2.5 টাকা পেলাম, মানে আমার 1.5 টাকা কিন্তু লাভ হবে এই হিসাবে কিন্তু আমরা এইভাবে ফলন পেতে পারি, এবং যদি সমস্ত কিছু ঠিকঠাক ম্যানেজ

0: হয় তাহলে কিন্তু মানে আমি বলবো এই লাভজনক ব্যাপারটা আমাদের আর দেখতে হবে না। তখন কিন্তু মানে আমি আগে তো বললাম যে মার্কেটিং এর একটা বিষয়, সমস্ত মার্কেটিং যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু সবজি চাষের যে লাভজনক, বিশেষ করে বর্ষাকালে সবজি চাষে অনেক আমরা পেতে পারি।
1: রোগ পোকা দমন করার জন্য কি কি উপায় অবলম্বন করা যায়?
0: আচ্ছা, বর্ষাকালীন সবজির ক্ষেত্রে রোগ পোকা আমাদের ক্ষেত্রে অনেক হয়ে থাকে। যেমন কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে একটা মারাত্মক রোগ হয় আর কি, যেটা হচ্ছে ফ্রুট ফ্লাই আমরা বলি। সেই ফ্রুট ফ্লাইটা কিন্তু আমাদের হচ্ছে দমন করতে হবে। ফ্রুট ফ্লাইটা দমন করার জন্য আমরা যেটা প্রথমেই করে থাকি যে এখন বিভিন্ন ট্র্যাপ বেরিয়ে গেছে, আমাদের বিভিন্ন স্টিকি ট্র্যাপ বেরিয়েছে, ফান্দ, সেই ফান্দ কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। সাধারণত মোটামুটি এক হেক্টর জায়গাতে আমাদের 10-12টা যদি আমরা ট্র্যাপ ব্যবহার করি, তাহলে 10-12টা আর একটু বেশি যদি ব্যবহার করি তাহলে কিন্তু ফ্রুট ফ্লাই অনেকটা আমরা কমাতে পারব। এরপরেও যদি ফ্রুট ফ্লাই অ্যাটাক হয় বা ফ্রুট ফ্লাই যদি লাগে, তাহলে আমাদের বিভিন্ন যে কেমিক্যাল স্প্রে, সেই কেমিক্যাল স্প্রেগুলো করতে হবে, কিন্তু সেটা দেখে নিতে হবে। মানে আমাদের যদি ইকোনমিক, যে আমরা বলি যে ইকোনমিক লস যদি খুব সেই অর্থে না হয়, তাহলে কিন্তু অহেতুক আমাদের স্প্রে করার দরকার নেই। এই ব্যাপারটা কিন্তু আমি কৃষক বন্ধুদেরকে বলবো অবশ্যই মাথায় রাখতে হবে, যখন আমাদের দরকার হবে তখনই স্প্রে করতে হবে, তাছাড়া আগে থেকে স্প্রে করার খুব একটা দরকার নেই। কিন্তু প্রতিষেধক হিসাবে আমরা কিন্তু এই ফাঁদ আমাদের ব্যবহার করতেই হবে। এছাড়া কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে এটা তো গেল ফ্রুট ফ্লাই, আর একটা যদি হয় যেটা হচ্ছে যে আমাদের এখন বর্তমান দিনে যেটা সমস্যা হচ্ছে যে নিমাটোড, এই নিমাটোড কিন্তু এখন সমস্যা একটা ক্রিয়েট করছে। তার জন্য আমরা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস বলি সেটাই কিন্তু আমাদের করতে হবে। আর একটা জিনিস করতে হবে, আমাদের এই মানে গাছের যে সব রোগ পোকা হচ্ছে তাদের দমন করার জন্য আমি কৃষক বন্ধুদেরকে বলবো যে একই জমিতে বারবার একই ধরনের ফসল কিন্তু চাষ না করা, ফসল চাষ না করা। কারণ হচ্ছে আমি কুমড়ো করলাম আবার পরের বছর কুমড়ো বা পরের সিজনে কুমড়ো, সেটা না করাই ভালো। তাতে কি হবে, বিভিন্ন যে আমাদের রোগ পোকা আছে সেগুলো কিন্তু অনেকাংশে আমাদের যদি চক্র, ফসল চক্রটা আমরা ঠিক করে নিতে পারি তাহলে অনেকাংশে কম হবে।
1: কি কি ধরনের রোগ দেখা যেতে পারে?
0: রোগের ক্ষেত্রে যেমন হয় একটা যে গুঁড়োচিতি, পাউডারি মিলডিউ, এটা একটা কিন্তু কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে মারাত্মক একটা রোগ হয়। তারপরে হচ্ছে শশার ক্ষেত্রে হয় কিউকাম্বার মোজাইক ভাইরাস, ভাইরাস ঘটিত একটা রোগ হয়। ভেন্ডির ক্ষেত্রে হচ্ছে সাহেব রোগ, যেটা ইংরেজিতে বলে ইয়েলো ভেন মোজাইক ভাইরাস, এটা হয়। আবার এখন বর্তমান দিনে ভেন্ডিতে আবার একটা রোগ চলে আসে, আমাদের এই রাজ্যে ছিল না, ওখরা ইনোসেন্ট লিপকাল ভাইরাস। পাতাগুলো কুঁকড়ে যাবে, পাতাগুলো হলুদ হবে না, কিন্তু পাতাগুলো এবং পাতার যে ফলক এবং পাতার যে দণ্ড সেগুলো কিন্তু আস্তে আস্তে কুঁকড়ে যাবে এবং গাছে কিন্তু ফলনই হবে না, মানে গাছে একদম ফলনই আসবে না। তো সেগুলো আমাদের প্রতিষেধক ব্যবস্থা হিসাবে, এগুলোর হচ্ছে শান্ত যে ভাইরাস ঘটিত রোগের বাহক হচ্ছে সাদামাছি, সেই সাদামাছিকে আমাদের কন্ট্রোল করলে কিছুটা কিন্তু কন্ট্রোল হবে। তাছাড়াও আমাদের যে বর্তমান দিনের হচ্ছে বিভিন্ন জাত যেগুলো হচ্ছে এই মানে রোগের হচ্ছে রেজিস্ট্যান্ট বা এগুলো মানে প্রতিরোধ করতে পারে জাত, সেরকম জাত কিন্তু আমাদের লাগাতে হবে।
1: আচ্ছা, রোগ পোকার কথা তো আমরা জানলাম, রোগ পোকা ফসলের শত্রু, সে তো ফসলের ক্ষতি করেই থাকে, কিন্তু কুমড়ো জাতীয় ফসলে আমরা যদি উৎপাদনশীলতা অন্য কোনোভাবে কি বাড়ানো যায়?
0: কুমড়ো জাতীয় ফসলে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য আমি যেমন আগে পরাগ সংযোগের কথা বললাম, এছাড়াও এই পরাগ সংযোগকে ঠিকঠাক যাতে হয় মানে স্বাভাবিকভাবে হয় তার জন্য কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে অনেক ফসলে কি হয় দেখা যায় যে পুরুষ গাছ আলাদা স্ত্রী গাছ আলাদা, তাহলে পুরুষ গাছ কিন্তু আপনাকে লাগাতে হবে, কারণ পুরুষ গাছ কিন্তু হচ্ছে আমাদের যে পরাগ রেণু সেটা কিন্তু সাপ্লাই করবে বা দেবে স্ত্রী গাছকে। তাহলে আমরা সাধারণত বলি যে 9:1 মানে 9:1 এই অনুপাতে কিন্তু হচ্ছে আমাদের গাছ লাগাতে পারে, মানে 9টা হচ্ছে স্ত্রী গাছ থাকবে, 1টা পুরুষ গাছ থাকবে, এভাবে কিন্তু লাগাতে হবে যাতে আমাদের পলিনেশনটা ঠিকঠাক হয়। আচ্ছা, কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে আরেকটা যেটা সমস্যা দেখা যায় যে কৃষক বন্ধুরা কিন্তু এতে কিন্তু খুব মানে ব্যতিব্যস্ত হয়ে পড়ে যে কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে প্রথমেই গাছে যখন ফুল আসে তখন কিন্তু পুরুষ ফুলই আসে, মানে পুরুষ ফুল হতে থাকে, স্ত্রী ফুলটা কম আসে। তখন কৃষক বন্ধুরা একটু ব্যতিব্যস্ত হয়ে পড়ে যে পুরুষ ফুল হচ্ছে স্ত্রী ফুল হচ্ছে না, কারণ

0: কুশ ফুলে তো আর ফলন হয় না, তো তার জন্য আমরা বলি যে কিছুটা আমরা এটাকে মানে কমাতে পারি, মানে স্ত্রী ফুল বাড়াতে পারি, পুরুষ ফুল কমাতে পারি। সেটা আমরা করতে পারি বিভিন্ন গ্রোথ রেগুলেটর স্প্রে করে আমরা করতে পারি। কিন্তু গ্রোথ রেগুলেটর আমাদের যে স্প্রে করতে হবে, সেই স্প্রেটা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট টাইমে করতে হবে। গাছ লাগানোর প্রায় 14 দিনের মাথায় প্রথম গাছে কিন্তু স্প্রে করতে হবে। আমি কুমড়ো জাতীয় ফসলের কথা বলছি, যখন গাছে মোটামুটি 3-4 লিফ স্টেজ থাকবে তখনই স্প্রে করতে হবে। মানে সাধারণত 12-14 দিনের মাথায় প্রথম স্প্রে করতে হবে, তারপরে আর একটা স্প্রে করতে হবে তার 7-10 দিনের মাথায়, মানে প্রায় 21-22 দিনের মাথায় কিন্তু একটা গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে। তাতে কিন্তু অনেকটা আমরা পুরুষ ফুল কমাতে পারি, স্ত্রী ফুল বাড়াতে পারি। এবার এই গ্রোথ রেগুলেটর হিসাবে আমরা যেটা
1: যা ব্যবহার করতে পারি বা তার ডোজ কি হতে পারে,
0: হ্যাঁ গ্রোথ রেগুলেটর হিসাবে আমরা যেটা ব্যবহার করতে পারি, ইথ্রেল 250 ppm, ইথ্রেল 250 ppm বাজারে পাওয়া যায়, এটা আমরা স্প্রে করতে পারি। যেমন আমি শশার ক্ষেত্রে ইথ্রেল 250 ppm ব্যবহার করতে হবে, আবার ঝিঙের ক্ষেত্রে ইথ্রেল 300 ppm ব্যবহার করতে হবে। কিন্তু ব্যবহার করার টাইম হচ্ছে ওই 14 দিনের মাথায় আর 21-25 দিনের মাথায়, এর মধ্যেই কিন্তু ব্যবহার করতে হবে, তারপরে ব্যবহার করলে কিন্তু এতটা ভালো হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে মানে লাউর ক্ষেত্রে আমরা ইথ্রেল 200 ppm ব্যবহার করতে পারি, কুমড়োর ক্ষেত্রে ইথ্রেল 250 ppm ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা অনুখাদ্য হিসাবে বোরন ব্যবহার করতে পারি, বোরন এবং জিং। বোরন যদি হচ্ছে আমরা 10%, মানে বোরন 10% যদি আমরা ব্যবহার করি, তাহলে এর পরিমাণটা হবে 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আবার যদি বোরন হচ্ছে 20% ব্যবহার করি, তাহলে 1 গ্রাম প্রতি লিটার জলে ব্যবহার করতে হবে। জিং ইডিটিএ এখন বাজারে পাওয়া যায়, এগুলো হচ্ছে 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা ব্যবহার করতে পারি। এতে কি হবে, বোরন জিং যেমন মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি যদি মাটিতে থাকে সেটা যেমন মিটিয়ে দিতে পারে, সিমিলারলি এই পরাগ সংযোগ কিন্তু মানে ওদের অনেকাংশে বাড়িয়ে দিতে পারে, এবং এদের মানে যে আমি পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের যে অনুপাত সেটা কিন্তু অনেকটা কমে যেতে পারে।
1: বেশ, তা এই সবজির উৎপাদনশীলতা বাড়ানোর জন্য কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন হবে?
0: আচ্ছা, সবজির উৎপাদনশীলতা বাড়ানোর জন্য মাটিটা কিন্তু ঠিকঠাক করে তৈরি করে নিতে হবে। যেহেতু বর্ষাকালীন সবজির চাষ, একটু উঁচু করে মাটি, আমাদের যে মাদাগুলো হবে সেই মাদাগুলো যদি একটু উঁচু করে নিতে পারি আমরা, তাহলে কিন্তু জল যদি জমেও যায় সেটাকে আমরা কিন্তু মানে গাছে তত একটা ক্ষতি হবে না। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আবার যেখানে হচ্ছে আমাদের যদি সম্ভব হয়, যদি এখন তো জলসেচের জন্য ড্রিপ সিস্টেম বেরিয়ে গেছে, যদি ড্রিপ সিস্টেম সম্ভব হয় তাহলে ড্রিপ সিস্টেম আমাদের করতে হবে। আর যেগুলো হচ্ছে বীজ তোলার মাধ্যমে আমরা চারা তৈরি করি, সেখানে বীজ তোলাতে চারাটা তৈরি করার জন্য আমাদের উদ্ভিদ খাদ্য বা জল সেগুলো হচ্ছে আমাদের ঠিক টাইমে দিতে হবে বীজ তোলাতে, এবং বীজ তোলার মাটিও আমাদের শোধন করে নিতে হবে। আর বীজ তোলাতে মানে চারা কিন্তু শক্ত করে তবে মূল জমিতে লাগাতে হবে। এই এই কয়েকটা বিষয় যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ফলনটা আমরা মানে অনেকাংশে আমরা বাড়াতে পারব।
1: তাহলে কৃষক বন্ধুরা শুনছিলেন যে লাভজনকভাবে কি করে বর্ষাকালীন সবজি চাষ করা সম্ভব, এবং আমরা কিভাবে চাষ করলে পরে আমরা বর্ষাকালীন সবজি থেকে অধিক আয় উপার্জন করতে পারি। তো এই বিষয়ে এতক্ষণ আমাদের বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সবজি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শিব শঙ্কর দাস। ডক্টর দাস, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
0: নমস্কার। নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী শুনছেন, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 kHz।
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত ব্রহ্ম।

0: ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com।
2: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
3: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন, ডায়াবেটিক গ্যাংগ্রিন হতে পারে প্রাণঘাতী, বলছেন হরমোন বিশেষজ্ঞ চিকিৎসক রানা ভট্টাচার্য।
4: আমরা যখন ভাবি যে কারো ডায়াবেটিস হয়েছে, আমরা বলি তারা ভাবেন যে হ্যাঁ এটা তো ডায়াবেটিস হয়েছে মানে আমাদের ব্লাড সুগারটা বেশি, সুতরাং ব্লাড সুগার কন্ট্রোল করাটাই আমাদের কাজ। ঠিক, কিন্তু এর সাথে মাথায় রাখতে হবে যে ডায়াবেটিস শুধুমাত্র ব্লাড সুগার বেশি এটা নয়, তার সাথে বিভিন্ন বিষয়ে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। এবং আমরা জানি যে ডায়াবেটিস হলে বিভিন্ন অঙ্গের ক্ষতি হয়, যেরকম চোখ, কিডনি, হার্ট ইত্যাদি। কিন্তু আমাদের এটা জানা ভীষণ গুরুত্বপূর্ণ যে ডায়াবেটিসে পা কিন্তু খুব কমনলি এফেক্ট হতে পারে, এবং যে কারণে পায়ের ব্যাপারে আমাদের ভীষণ যত্নবান হওয়া উচিত। সেটা কেন? না, ডায়াবেটিস হলে পায়ের যে নার্ভ থাকে সেগুলো কিন্তু নষ্ট হতে পারে, যাকে আমরা বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি। এবং সেই কারণে আমরা কিন্তু পায়ে অনেক সময় খুব গরম কিছু আছে সেটা বুঝতে পারি না, কোনো কিছু ফুটে গেলে আমরা ব্যথা নাও বুঝতে পারি, এবং চোট লাগলে সেটা যতটা ব্যথা হওয়া উচিত ততটা কিন্তু অনুভব করা যায় না। আমাদের সাধারণভাবে মনে হতে পারে সেটা তো ভালোই, পায়ে যদি চোট লেগে ব্যথা কম লাগে তাহলে অসুবিধা কি রয়েছে? না, অসুবিধা রয়েছে। এই যে ব্যথার সেন্স, এটা কিন্তু আমাদের বাঁচিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে পায়ে আমি ব্যথাটা কম পেলাম বা পেলাম না, কিন্তু পায়ে আমার একটা চোট লেগে গেল, একটা ইঞ্জুরি হলো, একটা পায়ে কিছু একটা ফুটে গেল, বা পা একটা গরম কোনো মেঝের ওপর দিয়ে হাঁটতে গিয়ে পাটা পুড়ে গেল, অথবা গরম জলে পা ডুবিয়ে রেখে পা পুড়ে গেল, এটা কিন্তু প্রাথমিক অবস্থায় বোঝাই যাবে না যে জলটা কতটা গরম, মেঝেটা কতটা গরম, অথবা পায়ে কিছু একটা ফুটে গেছে কিনা। সুতরাং তার থেকে কি হতে পারে? না, তার থেকে আমাদের ইনফেকশন হয়ে পায়ে কিন্তু ঘা হতে পারে, এবং যেটাই বাড়াবাড়ি হলে তাতে কিন্তু গ্যাংগ্রিন ডেভেলপ করতে পারে। গ্যাংগ্রিন হচ্ছে এই ডায়াবেটিসে যে পায়ের সমস্যা তার একদম একটা মারাত্মক স্টেজ। এবং এই যে গ্যাংগ্রিন একবার যদি পায়ে হয় এবং তাতে যদি ইনফেকশন থাকে, সেটা শুধুমাত্র যে পায়ের সমস্যা, লোকাল সমস্যা তাই নয়, অনেকের কিন্তু ডায়াবেটিসে এই গ্যাংগ্রিন থেকে পা কেটে বাদ পর্যন্ত হতে পারে। এতটাই যে দেখা গেছে এখন পৃথিবীতে অ্যাক্সিডেন্টের পরে দ্বিতীয় কমন কারণ পা কেটে বাদ।

0: যাওয়া, সেটা হচ্ছে ডায়াবেটিস। সুতরাং আমাদের জানা দরকার যে এটা আটকাতে গেলে আমাদের কি কি করা উচিত। প্রথম কথা যে ব্লাড সুগার কিন্তু স্ট্রিক্ট কন্ট্রোলে রাখতে হবে, অর্থাৎ যত ভালো ব্লাড সুগার কন্ট্রোলে রাখবো তত পায়ের নার্ভের ড্যামেজ কম হবে এবং পায়ে ইনফেকশন হওয়ার চান্স কম হবে। দ্বিতীয়, রোজ পা দেখতে হবে, বিশেষত শোয়ার সময় ভালো করে পা দেখতে হবে যে কোথাও কেটে গেছে কিনা, কোনো ফোসকা পড়েছে কিনা, কোনো জায়গা লালচে হয়ে আছে কিনা এবং ফুলে আছে কিনা। ব্যথা যদি নাও থাকে, আমি আবারও বলছি, তাহলেও পা ভালো করে দেখবেন। তৃতীয়, খালি পায়ে যত কম হাঁটবেন তত ভালো, কারণ খালি পায়ে হাঁটলে কিন্তু পায়ে চোট লাগলে আবারও বলছি বুঝতে পারবেন না। সুতরাং এই যে সকালবেলা অনেকের অভ্যেস আছে সুগার থাকলে ঘাসের ওপর খালি পায়ে হাঁটা, একদম চলবে না, এটা অত্যন্ত ডেঞ্জারাস একটা অভ্যেস। চতুর্থ, যে জুতো পরবেন সেই জুতোটা যেন ঠিকঠাক পায়ে ফিট করে, খুব টাইট না হয়, খুব লুজ না হয়। পা রেগুলার পরিষ্কার রাখবেন, আঙুলের ফাঁকগুলো শুকনো রাখবেন এবং রাত্রে শোয়ার সময় পায়ের তলায় ময়েশ্চারাইজার কিছু লাগালে খুব ভালো হয়। সুতরাং এগুলো যদি করেন তাহলে পায়ে ঘা হওয়া এবং পরবর্তীকালে গ্যাংগ্রিন হওয়া, যেটা থেকে সেপটিক সারা দেহে ছড়িয়ে প্রাণঘাতী হতে পারে, সেটা কিন্তু পায়ের একটু যত্ন নিলে এবং তার সাথে যে স্টেপগুলো বললাম ইনক্লুডিং সুগার কন্ট্রোল, এটা করলে কিন্তু আপনার পাকে যথেষ্ট সুস্থ রাখা সম্ভব। সুতরাং নিয়মিত পায়ের যত্ন নিয়ে ডায়াবেটিসে সুস্থ থাকুন, ভালো থাকুন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ডায়াবেটিক গ্যাংরিন হতে পারে প্রাণঘাতী, বললেন হরমোন বিশেষজ্ঞ চিকিৎসক রানা ভট্টাচার্য।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটি এখানে শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

মৈত্রী প্রচার তরঙ্গে আগামী সময়ে এই যে অনুষ্ঠানগুলি সেগুলি সম্বন্ধে একটু জানিয়ে নেব। আজকের বাকি যে সময়টা তার মধ্যে সন্ধে সাতটায় শুনবেন যুবমানী থেকে, উপস্থাপনায় থাকবে ঋত্বিক শিকদার। রাত 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান। রাত 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। রাত 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 শুনবেন ছায়াছবির গান। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী অনিমা দাস, রাগ কিরওয়ানি। 10:45 শুনবেন উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান। সেই নিউ থিয়েটার্সের যুগ থেকে 80-এর দশকের মাঝ পর্ব অবধি বাংলা ছবির একটি উজ্জ্বল অধ্যায়ের গল্প তাঁর স্মৃতির ঝাঁপিতে বন্দী। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহচর্য ধন্য হয়ে শান্তিনিকেতনে সহপাঠী হিসাবে সত্যজিৎ রায়ের সাথে পত্রিকা প্রকাশ দিয়ে শুরু, যা সাহিত্যের আঙিনায় পদার্পণ। আজ তার জন্মদিন, তাই আজকের হারানো দিনের গান তৈরি হবে সেই অরবিন্দ মুখোপাধ্যায় তথা চলচ্চিত্র জগতের ঢুলুবাবুর ছবির কথায় গানে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে। সঙ্গে থাকবে পাপড়ি ভট্টাচার্য। আজ ঠিক 11:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

0: জানিয়ে দিই এই মাসের বুধ সকালের বিষয় সম্পর্কে।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল

0: গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী, সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mairtrweekataha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে, শুনছেন আকাশবাণী মৈত্রী। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান যুববাণী থেকে, উপস্থাপনায় ঋত্বিক শিকদার।

ঝিমঝিমিয়ে বৃষ্টি আর এক কাপ গরম চা, আর সেই সঙ্গে ঘড়ির কাঁটায় ঠিক সন্ধে 7টা বেজে গেছে। স্টুডিও থেকে গানের সুরের অনুষ্ঠানে আজকে রয়েছি আমি ঋত্বিক তোমার সঙ্গে। বাইরে আষাঢ়ের ধারা আর ঘরের ভেতরে যদি সুরের ধারা না বয়ে, তাহলে এই সন্ধেটা কিন্তু ঠিক জমে না, তাই না? আর এই বৃষ্টির এই মায়াবী সন্ধেকে আরও একটু মায়াময় করে তুলতে তো আজ আমি ডুব দেব রাগ সঙ্গীতের এক অদ্ভুত সুন্দর সাগরে। না না, মানে রাগ সঙ্গীত শুনে একদম ভয় পাওয়ার কিচ্ছু নেই। শাস্ত্রীয় সঙ্গীত মানেই যে শুধু কঠিন ব্যাকরণ আর নিয়মের বেড়াজাল, তা কিন্তু একদমই নয়। রাগ তো আসলে মনের ভাব, ঠিক এই মেঘলা আকাশের মন খারাপ বা বৃষ্টির আনন্দের মতো। তাই তোমার জন্যে এখন রইল প্রাপ্তি গুপ্তের কণ্ঠে রাগ সঙ্গীত, রাগিমন খেয়াল।

আহা, প্রাপ্তি গুপ্তের কণ্ঠে খেয়াল কি সুন্দর! না, এই ওয়েদারে এমন খেয়াল মনের স্বাদ মিটবে না তা তো হয় না। তবে তোমার মনের স্বাদ মেটাতে তোমার জন্য যদি একটু বলি, তবলা আছে, কেমন লাগবে জানি? তাহলে কিন্তু সন্ধ্যাটা কিন্তু পুরো জমে যাবে। তাই এখন তোমার জন্য রইল যুববাণীর তবলা শিল্পী মৈনাক মুখার্জির থেকে তিন তাল, শুধুমাত্র তোমার জন্যে।

আমরা তো যুববাণীর তবলা শিল্পী মৈনাক মুখার্জির থেকে কিন্তু তানতিল শুনে আবার স্টুডিওতে ফিরে এলাম। আর আজ কিন্তু এখানেই বলতে হচ্ছে যে গানের সুরের অনুষ্ঠানে যুববাণী সঙ্গীত শিল্পীদের তরফ থেকে তো তোমায় দিলাম উপহার এই সন্ধ্যায়, তবে তার বদলেও কিন্তু তোমার থেকে একটু চাওয়া আছে। চটপট করে তুমি জানিয়ে দাও যে আজকের অনুষ্ঠান তোমার কেমন লাগলো, আর জানাবে কোথায়? জানাবে হচ্ছে আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ হচ্ছে যুববাণী কলকাতা। সেইখানে চটপট করে তুমি কমেন্ট বক্সে আছে পোস্টারের নিচের কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর এটা বলে রাখি, আজকে কিন্তু অ্যাকম্পানিস্টে ছিলেন পরম শিবম ঘোষ হারমোনিয়ামে এবং প্রীতম চক্রবর্তী তবলাতে। আর এই সুন্দর সন্ধ্যা আরও সুন্দর হয়েছে তাদের জন্যে। তো তাদেরকেও অনেক

অনেক ধন্যবাদ জানাতে হয়। আর সেই সঙ্গে আমাকে কিন্তু এখন বিদায় নিতেই হবে, কারণ ঘড়িতে তো সময় বলছে, সময় তো প্রায় শেষ হয়ে এসেছে। তাই আবার গল্প হবে ঠিক অন্য কোনো দিন অন্য কোনো সময়। তবে যেতে যেতে তোমার জন্যে রইল শুভমিতার কণ্ঠে দেখেছ কি তাকে।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি এবং পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। প্যারিসে ভিভাটেক 2026 সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রযুক্তিগত রূপান্তরের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। জনগণের কল্যাণে সচেতনতার বার্তা সমাজের সর্বত্র পৌঁছে দিতে রেডিও ক্ষেত্রে নতুন উদ্ভাবন অত্যন্ত জরুরি বললেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার এবং কানাডা কাতারের বিরুদ্ধে মাঠে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রথাগত পদ্ধতি যেখানে ব্যর্থ হয় উদ্ভাবন সেখানে সমাধান নিয়ে আসে। প্যারিসে আয়োজিত ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন ভিভাটেক 2026 ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ডিজিটাল পেমেন্ট আর্থিক অন্তর্ভুক্তি শিক্ষা স্বাস্থ্য পরিষেবা এবং কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের দ্রুত প্রযুক্তিচালিত রূপান্তরের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন মহাকাশ প্রযুক্তি এবং পারমাণবিক শক্তির ক্ষেত্রে অর্জিত সাফল্যের মাধ্যমে ভারত আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। প্রযুক্তির সুবিধা যেন সবার কাছে পৌঁছয় তা নিশ্চিত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন ভারত কৃত্রিম বুদ্ধিমত্তাকে সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক হিসেবে বিবেচনা করে। সম্প্রতি সম্পন্ন হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এটি বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক আদান প্রদান এবং পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে।
1: 2026 is a special year for India and Europe. At the beginning of the year, we concluded the historic India-EU Free Trade Agreement. This agreement will expand our trade and investment, and it will open up many pathways for the exchange of talent, technology and tourism.
0: প্রধানমন্ত্রী আজ প্যারিসে ফ্রান্সের শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় মূলত উৎপাদন কৃত্রিম বুদ্ধিমত্তা পরিবেশগত সুস্থায়িত্ব এবং সামুদ্রিক পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলো উঠে এসেছে। বৈঠকের পর আকাশবাণীর সঙ্গে আলাপচারিতায় শীর্ষস্থানীয় শিল্পকর্তারা ভারতে ক্রমবর্ধমান সুযোগ সুবিধার কথা তুলে ধরেন এবং ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার কথা উল্লেখ করেন। স্যাঁ গোবের চেয়ারম্যান এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বেনোয়া বাজি বলেছেন এশীয় প্যাসিফিক অঞ্চলে ভারত প্রধান উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে উঠে আসছে। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে স্যাঁ গোবের বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন এর ফলে দেশের তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। মিস্ট্রাল এআই এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আর্থার মেন্স বলেছেন তাদের কোম্পানি কৃত্রিম মেধা সংক্রান্ত গবেষণার অংশীদারিত্ব বাড়াতে বৃহত্তর সহযোগিতার পথ খুঁজতে আগ্রহী। সিএমএ সিজিএম এর চেয়ারম্যান ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রডল্ফ সাদে বলেছেন ভারত দ্রুত পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণ কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। শ্রীমোদী আজ অ্যালস্টমের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মার্টিন সিওর সঙ্গে পরিবহন ব্যবস্থা

এবং রেলের পরিকাঠামোগত আধুনিকীকরণের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক বিরোধী অভিযান ইত্যাদির ক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দুদেশের সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যেতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। সমাজ মাধ্যমে অপর এক বার্তায় সার্জিও গোর বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক এবং জাল ওষুধ থেকে নাগরিকদের রক্ষা করা, সীমান্ত সুরক্ষা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করার ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং এ সংক্রান্ত উচ্চপদস্থ প্রতিনিধিদের ষোড়শ বৈঠকে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই আগামী 22 জুন দুদিনের সফরে ভারতে আসছেন। এই সম্মেলনের মূল বিষয় হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে গঠন। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। বিশ্বজুড়ে 118তম অবস্থানে থেকে আইআইটি দিল্লি ভারতের সর্বোচ্চ র্যাঙ্কিংপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজের স্থান ধরে রেখেছে। এর পাশাপাশি আইআইটি বোম্বে, আইআইটি মাদ্রাস বিশ্বের শীর্ষ 200টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শিক্ষাক্ষেত্রে ভারতের আন্তর্জাতিক স্তরে এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বলেছেন, দেশের একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছনেই কমিউনিটি রেডিওগুলোর লক্ষ্য। চেন্নাইয়ের আকাশবাণী কেন্দ্রে আজ একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের কল্যাণে সচেতনতামূলক বার্তা সবচেয়ে কার্যকরভাবে পৌঁছে দেওয়ার জন্য রেডিও ক্ষেত্রে নতুন উদ্ভাবন অত্যন্ত জরুরি। মন্ত্রী রেডিও এবং কমিউনিটি রেডিওর ক্ষেত্রে উদ্ভাবনী কাজের জন্য পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ডক্টর শ্রীধরের ভূয়সী প্রশংসা করেন। আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন ওই অনুষ্ঠানে বলেন, গণমাধ্যম সংক্রান্ত বর্তমান চ্যালেঞ্জগুলির মোকাবিলায় উদ্ভাবন এবং নতুন কৌশল অবলম্বন করা অপরিহার্য। চলতি অর্থবছরে তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থীদের জন্য পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিমের আওতায় কেন্দ্রীয় সরকার 6,208 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করেছে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক একে এক অভূতপূর্ব সাফল্য বলে উল্লেখ করে জানিয়েছে, 47 লক্ষেরও বেশি শিক্ষার্থী এর সুবিধা পেয়েছেন। এর ফলে এই প্রকল্পের সুবিধা প্রাপকের সংখ্যা 61.92% বেড়ে 16,63,000 পৌঁছেছে। এছাড়া তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থী এবং অন্যান্যদের জন্য প্রি ম্যাট্রিক স্কলারশিপ স্কিমের আওতায় সরকার 562 কোটি টাকারও বেশি অর্থ বিতরণ করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে একটি ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেছেন। এই চুক্তির মাধ্যমে ইরান বিশ্বের কাছে শক্তিশালী বার্তা পৌঁছে দিতে পেরেছে বলে জানিয়েছেন তিনি। সমাজ মাধ্যমে এক বার্তায় পেজেশকিয়ান বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমেই শান্তির পথ সুগম হয়। এর পাশাপাশি তিনি নিজের মর্যাদা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বজায় রেখে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমিরশাহি জানিয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ন্ত্রণ এবং ডিজিটাল সুরক্ষা জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের পৌরোহিত্যে অনুষ্ঠিত সেদেশের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 15 বছরের কম বয়সীরা সমাজ মাধ্যমে কোনো পোস্ট বা মন্তব্য করতে পারবে না, কোনো কন্টেন্ট শেয়ার বা পাবলিক গ্রুপে যোগ দিতেও পারবে না। 15 থেকে 16 বছর বয়সী ব্যবহারকারীদের সোশ্যাল মিডিয়া সীমিতভাবে ব্যবহার করার অনুমতি দেওয়া হবে। এইসব নিয়মাবলী পুরোপুরি বাস্তবায়নের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকেও 1 বছর সময় দেওয়া হয়েছে। ইউক্রেন মস্কোর একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। রাশিয়ার রোস্তভ অঞ্চলেও বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার সেদেশে হামলা চালাল ইউক্রেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শহরের দক্ষিণ পূর্ব উপকণ্ঠে অবস্থিত মস্কো তেল শোধনাগারে বেশ কয়েকটি ইউক্রেনীয় ড্রোন আঘাত হেনেছে। 555টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। মঙ্গোলিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া এক্সারসাইজ খান কোয়েস্ট 2026 অংশগ্রহণের জন্য ভারতীয় সেনার একটি দল আজ উলানবাতর রওনা হবে। সেখানকার ফাইভ হিলস ট্রেনিং এরিয়াতে 20 জুন থেকে 3 জুলাই পর্যন্ত এই মহড়া চলবে। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ কোরিয়ার চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে।

0: লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে খেলা শুরু রাত 12:30। গ্রুপ বির অন্য ম্যাচে কানাডা কাতারের বিরুদ্ধে মাঠে নামবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু রাত 3:30। ফুটবল বিশ্বকাপে আগামীকাল 3টি ম্যাচ। গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। গুয়াদালাহারা স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় সকাল 6:30। অন্যদিকে গ্রুপ ডির ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। সিয়াটেল স্টেডিয়ামে খেলা হবে ভারতীয় সময় রাত 12:30। এছাড়া গ্রুপ সির ম্যাচে স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবে। ফক্সবরো স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। বক্সিংয়ে ভারতের মীনাক্ষী হুডা বিশ্ব বক্সিং কাপ 2026 কোয়ার্টার ফাইনালে উঠেছেন। চীনের গুয়াংয়ে আজ মহিলাদের 51 কেজি বিভাগের শেষ ষোলোর লড়াইয়ে তিনি পোল্যান্ডের নাতালিয়া কুশেভস্কার বিরুদ্ধে 5-0 ব্যবধানে জয় পান। আগামীকাল কোয়ার্টার ফাইনালে তিনি কাজাকস্তানের আলুয়া বালকিবেকোভার মুখোমুখি হবেন। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ভারতের অস্মিতা চালিহা ও আনমোল খাড় ম্যাকাও ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। রাউন্ড অফ 16-এর ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের ইসিকা জয়সওয়ালকে হারিয়ে অস্মিতা শেষ আটে নিজের স্থান নিশ্চিত করেন। অন্যদিকে মালয়েশিয়ার গো জিন ওয়েই প্রিকোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় 19 বছর বয়সী আনমোল খাড় কোয়ার্টার ফাইনালে ওঠেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি ও পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে।

এখন শুনবেন আধুনিক গান, প্রথম শিল্পী শ্রীকান্ত আচার্য। গানটি শুনবেন শ্রীকান্ত আচার্য ও ইন্দ্রনীল সেনের দ্বৈত কণ্ঠে।

এতক্ষণ শুনলেন আধুনিক গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান, সঙ্গে থাকবেন পাপড়ি ভট্টাচার্য। আজকে সকাল থেকে যেমন ওয়েদার, গরমে হাসফাস করছে মানুষ, হ্যাঁ ঘামে জ্যাপজ্যাপে, সকলের মনে একটাই কথা, বৃষ্টি কবে আসবে। সন্ধ্যের দিকে অবশ্য আকাশটা মেঘলা করেছিল, কোথাও কোথাও একাধ পশলা বৃষ্টি। যখন আমি স্টুডিওতে আসছিলাম তখন দেখছিলাম একদিকে মনে হচ্ছে মেঘটা দেখে যে কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে, তো ওইটুকু বৃষ্টিতে তো মন ভরবে না। তাই এই প্রচণ্ড গরমে সকলের মনের কথা দিয়েই আজকের বাংলা ব্যান্ডের গান শুরু হোক।

আকাশের দিকে তাকালে যে মেঘ দেখতে পাওয়া যায় তার কিন্তু বিভিন্ন প্রকার ভেদ আছে। মানে আমরা যদি বিজ্ঞানের দিকে না গিয়ে এমনি তাকাই, মানে সাদা মনে তাকাই, তাহলেই আমরা দেখতে পারি কখনো কালো মেঘ, কখনো সিঁদুরে মেঘ, আবার কখনো ফুলতোলা মেঘ। এর বিভিন্ন নামও কিন্তু আছে। আমাদের পল্লীকবি জসীমউদ্দিনের নকশিকাথার মাঠে আমরা এরকম বিভিন্ন মেঘের বর্ণনা পাই। গ্রাম বাংলার মানুষ তাদের ডাকেও বিভিন্ন নামে। আর পুরনো দিনের মানুষরা কিন্তু, মানে বিশেষ করে পল্লী গ্রামের মানুষেরা, এই মেঘ দেখে চিনতেও পারতেন, মেঘের ভাষাও বুঝতে পারতেন। কোন মেঘে বৃষ্টি হবে আর কোন মেঘে হবে না তাও তারা বুঝতে পারতেন। এই মেঘের সঙ্গে, বৃষ্টির সঙ্গে কিন্তু আমাদের মনের এক অঙ্গাঙ্গী আকর্ষণ, এক অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে। তো পরের গান, প্রথম গানটি শুনলেন ক্রস উইন্ডের পরিবেশনায়, পরের গান তন্ময় ও বৈজন্তীর কণ্ঠে।

টৈটুম্বুর জলজ মেঘ হোক আর কখনো বা বৃষ্টির উতল ধারা, যাই হোক না কেন, মানে সে ঝমঝম মুষলধারাই হোক আর ছিঁচকাদুনে টিপটিপি হোক, বাঙালি কিন্তু যাকে বলে জন্ম রোমান্টিক। একটু আগেই আপনাদের বলছিলাম যে মেঘ বৃষ্টির সঙ্গে মনের একটা আদ্যন্ত সম্পর্ক আছে, কেন সে তো বরাবরই অত্যুৎসাহী প্রকৃতিপ্রেমিক, তাই আকাশপানে মেঘ জমলেই বৃষ্টির আগাম সংকেত পাওয়া যায়, আর মেঘ বৃষ্টির অনুষঙ্গ বাঙালির কাছে সমস্ত কিছু নিয়ে প্রিয়তর হয়ে ওঠে। এবারের গান পরশ পাথরের পরিবেশনায়।

আজকের কথায় গানে অনুষ্ঠান যাকে নিয়ে হবে, তিনি যে শুধু একজন সঙ্গীতকারই ছিলেন তা নয়, তিনি ছিলেন একজন কবি এবং সঙ্গে সঙ্গে তিনি ছিলেন একজন ব্যারিস্টারও। এবারে আপনারা বুঝতেই পেরেছেন, ব্যারিস্টার, কবি, সঙ্গীতকার, তার নাম অতুলপ্রসাদ সেন। কিন্তু সেই অতুলপ্রসাদ সেনকে জানতে বুঝতে হলে তার জীবনের মূল মন্ত্রটা আমাদের জানতে হবে। তিনি খুব ছোটবেলা থেকেই ঈশ্বর ভক্ত ছিলেন এবং বাবার সান্নিধ্যে তার ধর্মজীবনের উন্মেষ ঘটেছিল। পরে জীবনের দুঃখ আঘাত তাকে ঈশ্বরমুখীন করে তুলেছিল, যেমনটা হয় আর কি। তো তার কথা শুনব, জানব, কিন্তু প্রথমে অনুষ্ঠান শুরু করব তারই একটা গান দিয়ে।

একজন তার মা এবং একজন তার স্ত্রী। তারা মিশেছিলেন তার সৃষ্টিতেও। অতুলপ্রসাদ জীবনের সমস্ত দুঃখ কষ্ট জয় করে শেষমেশ কোথায় পৌঁছলেন? অতুলপ্রসাদের জীবন যেন দহনে পোড়া একটা দগদগে ক্ষত, সারা জীবন তাকে হনন করে বেরিয়েছে, আর সেখানেই তিনি খুঁজতে চেয়েছেন সৃষ্টির চূড়ান্ত রহস্য।

অতুল প্রসাদ সেনের খুব প্রিয় ছাত্র ছিলেন পাহাড়ি সান্যাল। পাহাড়ি সান্যাল তার রচনায়, মানে তিনি তার মাস্টারমশাই অতুল প্রসাদ সেনকে নিয়ে একটি বই লেখেন, মানুষ অতুল প্রসাদ। সেই বইতে তিনি তার সম্বন্ধে অনেক কথাই লিখে গেছেন। সেখানে তিনি যেরকম অতুল প্রসাদ সেনের, মানে পাহাড়ি সান্যাল তার পরিচ্ছন্ন রচনায় অতুল প্রসাদের এক আন্তরিক ছবি এঁকেছেন। তার লেখায় আমরা পাই 100 বছর আগেকার লখনৌ শহরের কথা। সেইখানে এপি সেন ছিলেন একজন পুরোদস্তুর সাহেব। পাহাড়ি সান্যালের স্মৃতিকথায় একজন বিলেত ফেরত, বার অ্যাট ল, পাশ্চাত্য সঙ্গীতে আগ্রহহীন, একজন খাঁটি সঙ্গীতপ্রেমী, একজন সম্মানিত সমাজপতি এবং দাম্পত্য জীবনে বহু আঘাতে জর্জরিত এক অসহায় মানুষকে আমরা বড় আপন করে পাই।

এতক্ষণ শুনলেন কথায় গানে উপস্থাপনায় ছিলেন পাপড়ি ভট্টাচার্য। এখন শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়। আজকের শিরোনামে রয়েছে, প্যারিসে আয়োজিত ভিভাটেক 2026 সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রযুক্তি চালিত রূপান্তরের বিষয়টি তুলে ধরেন। ভারত ও ফ্রান্সের মধ্যে অর্থনীতি ও শিল্পক্ষেত্রে সহযোগিতা আরও মজবুত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিসে আজ একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সংঘাতের অবসান, হরমুজ প্রণালী খুলে দেওয়া সহ বিভিন্ন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান 14 দফা সমঝোতা স্মারক মৌ স্বাক্ষর করেছেন। মস্কোর একটি তেল শোধনাগারে ফের হামলা ইউক্রেনের। রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে। জনকল্যাণের লক্ষ্যে সচেতনতার বার্তা সর্বস্তরে পৌঁছে দিতে রেডিও ক্ষেত্রে নতুন উদ্ভাবনের ওপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান। ফিফা ফুটবল বিশ্বকাপের আসরে আজ চেক প্রজাতন্ত্র, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনার, কানাডা, কাতারের প্রতিদ্বন্দ্বী। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ভারতের অস্মিতা চালিহা এবং আনমোল খর ম্যাকাও ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রথাগত পদ্ধতি যেখানে ব্যর্থ হয় সেখানে উদ্ভাবন সমাধান এনে দিতে পারে। প্যারিসে আজ ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ বিষয়ক সম্মেলন ভিভাটেক 2026 যোগ দিয়ে ডিজিটাল পেমেন্ট, আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষির মতো ক্ষেত্রে ভারতের দ্রুত প্রযুক্তিচালিত রূপান্তরের বিষয় তুলে ধরেন। ভারতকে উদ্ভাবন ও প্রযুক্তির এক বিশ্বকেন্দ্র হিসেবে তুলে ধরে তিনি বলেন, দেশে বিশ্বের বৃহত্তম ডিজিটাল পরিচয় ব্যবস্থা এবং বিশ্বের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছে।
1: In the last decade, India has been going through a rapid transformation that is powered by technology. From creating the world's largest digital identity system to the world's largest digital payment platforms, we are using technology at a massive scale for financial inclusion, education, telemedicine, agriculture, and more.
0: মহাকাশ প্রযুক্তি ও পারমাণবিক শক্তির ক্ষেত্রে অর্জিত সাফল্যের মাধ্যমে ভারত মানুষের সক্ষমতার সীমা প্রসারিত করেছে বলেও প্রধানমন্ত্রী এদিন উল্লেখ করেছেন। গ্রিন এনার্জির প্রতি দেশের দৃষ্টিভঙ্গির বিষয় তুলে ধরে এদিন প্রধানমন্ত্রী সকলের সামনে বলেন, ভারত বিশ্বাস করে যে দ্রুত পরিবর্তনশীল যুগে প্রযুক্তির সুফল সবার কাছে পৌঁছানো উচিত।
1: India is an open society and the world's largest talent pool. We are simplifying regulations and ensuring ease of doing business. From innovation to commercialization, we are supporting private enterprise through targeted incentives of over $50 billion. We are also providing one of the world's most affordable data and low-cost green energy. Our approach is clear.
0: ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, এটি বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি আদান প্রদান এবং পর্যটন খাতের প্রসার ঘটাবে।
1: 2026 is a special year for India and Europe. At the beginning of the year, we concluded the historic India-EU Free Trade Agreement. This agreement will expand our trade and investment, and it will open up many pathways for the exchange of talent, technology, and

মার্টিন সিওনের সঙ্গেও কথা বলেছেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, পরিবহন ব্যবস্থা এবং রেলওয়ে আধুনিকীকরণের সুযোগ সুবিধা নিয়ে তাদের মধ্যে কথা হয়। প্যারিসে মিস্ট্রাল এআই এর সহ প্রতিষ্ঠাতা সিইও আর্থার মেন্সের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমের প্রধানমন্ত্রী দেশের ক্রমবর্ধমান কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ইকোসিস্টেমের সম্ভাবনার উপর আলোকপাত করেছেন। উদ্ভাবন ত্বরান্বিত করা এবং এআই এর সক্ষমতা সম্প্রসারণের লক্ষ্যে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করা এবং ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে মিস্ট্রাল এআই এর আগ্রহ কথা মেন্স ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসের লজিস্টিক্স কোম্পানি সিএমএ সিজিএম গ্রুপের চেয়ারম্যান ও সিইও রোদল্ফ সাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। নতুন উদ্যমের সঙ্গে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ উদযাপন এবং এর উত্তরাধিকার আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার কাজ চলছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিরাসত ভি বিকাশ ভি দর্শনের পথ অনুসরণ করে দেশের ঐতিহ্য সংরক্ষণ ও উন্নয়নকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদেশে থাকা প্রাচীন নিদর্শন ফিরিয়ে আনা থেকে শুরু করে আধ্যাত্মিক ও তীর্থস্থান সংক্রান্ত পরিকাঠামোর উন্নয়ন, বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দেশের মানুষকে ভারতের চিরন্তন ঐতিহ্য ও সাংস্কৃতিক শিখরের সঙ্গে পুনরায় যুক্ত করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত ১২ বছরে ভারতের রূপান্তরের কাহিনী আসলে এদেশের তরুণদেরই কাহিনী। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়ার একটি নিবন্ধ শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সরকারের দূরদর্শী চিন্তাধারা এবং দক্ষতা উন্নয়ন উদ্ভাবন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে অভূতপূর্ব বিনিয়োগের ফলে দেশ অমৃত প্রজন্মের জন্য এমন সব সুযোগ সৃষ্টি করছে যার মাধ্যমে তারা তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে এবং জাতি গঠনে অবদান রাখতে পারছে। প্রধানমন্ত্রী আজ বলেছেন, একটি সামগ্রিক ও সমন্বিত পদ্ধতির মাধ্যমে পানীয় জল, স্যানিটেশন, নদী সংরক্ষণ, সেচ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, ভূগর্ভস্থ জলস্তর পুনরুদ্ধার এবং বর্জ্য জলের পুনর্ব্যবহার সংক্রান্ত চ্যালেঞ্জগুলি মোকাবিলা করছে সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারত নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় সার্জিও গোর বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক ও অবৈধ ওষুধ থেকে নাগরিক ও সীমান্ত সুরক্ষা, অপরাধীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করার ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যমে জানিয়েছেন, সন্ত্রাসবাদ ও মাদক পাচার দমনের বিষয়ে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে উভয় দেশ সহমত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরে মূলত তিনটি প্রধান স্তম্ভের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। প্যারিসে সাংবাদিকদের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, বাণিজ্য, প্রযুক্তি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা গুরুত্ব পেয়েছে। তিনি জানান, ভারত ও ফ্রান্স যৌথভাবে নিস শহরে ভারত ইনোভেটস উদ্যোগ চালু করছে, যা ভারতীয় ডিপটেক স্টার্টআপগুলির জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। শ্রী মিশ্রি ব্রিটেন, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার অগ্রগতির বিষয়টি এদিন উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ২৮ জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৫তম পর্ব। এবারেও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাই গভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপ, টোল ফ্রি নম্বর 1800117800 মারফত চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা। দুদেশের মধ্যে সংঘাতের অবসান ঘটানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং মার্কিন নিষেধাজ্ঞা ও ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক চূড়ান্ত চুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ভার্চুয়ালি ১৪ দফার সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছেন। প্যারিসে গতকাল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ট্রাম্প এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বলে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে। চুক্তিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা, একটি বৃহত্তর শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনার কথা উল্লেখ করা হয়েছে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র সামুদ্রিক চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে ইরান বলেছে, তারা পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করবে না। আন্তর্জাতিক তত্ত্বাবধানে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে উত্থাপিত উদ্বেগের সমাধানেও সম্মত হয়েছে তারা। এছাড়াও অর্থনৈতিক পুনর্গঠন, আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত ভবিষ্যৎ সহযোগিতার বিষয়েও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। এখন কূটনীতিকদের সামনে আগামী ৭ দিনের মধ্যে এই কাঠামোগত সমঝোতাকে একটি বাধ্যতামূলক চূড়ান্ত চুক্তিতে রূপান্তর করার কঠিন চ্যালেঞ্জ রয়েছে। চুক্তি সমর্থকরা এই অগ্রগতিকে পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতার পথে একটি বড় পদক্ষেপ

হিসেবে স্বাগত জানালেও পরমাণু কর্মসূচির যাচাই বাছাই, নিষেধাজ্ঞা কার্যকর করার পদ্ধতি, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখনও গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকটিকে ঐতিহাসিক দলিল এবং তেহরানের তরফে এক শক্তিশালী বার্তা হিসেবে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান। সামাজিক মাধ্যমে পেজেস্কিয়ান বলেছেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমেই কেবল শান্তি অর্জন সম্ভব। পাশাপাশি তিনি ইরানের স্বাধীনতা ও মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে আঞ্চলিক সহযোগিতা বজায় রেখে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সেদেশের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেন। ইউক্রেন মস্কোর একটি তেল শোধনাগারে ফের হামলা চালিয়েছে। রাশিয়ার রোস্তব অঞ্চলেও বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে খবর। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার সেদেশে হামলা চালাল ইউক্রেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 555টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। রাশিয়ার পরিবহন মন্ত্রক জানিয়েছে, হামলার পর মস্কোর চারটি বিমানবন্দর থেকে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সমাজ মাধ্যমে এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই হামলা রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি বা কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সিইটিএ চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, সামাজিক নিরাপত্তা বিষয়ক চুক্তি যা ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামেও পরিচিত, তাও একই দিনে কার্যকর হবে। ডিসিসির আওতায় ছাড়ের সময়সীমা 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা হয়েছে, যা ভারতের অস্থায়ী কর্মীদের জন্য একটি বড় সুবিধা বলে মন্ত্রক উল্লেখ করেছে। এই চুক্তিকে অর্থনৈতিক কূটনীতির এক বড় সাফল্য হিসেবে অভিহিত করে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, সিইটিএ এবং ডিসিসির কার্যকর হওয়া ভারতের রপ্তানির ক্ষেত্রে নতুন ও গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে, কারণ ভারত 99% ক্ষেত্রে অবিলম্বে শুল্কমুক্ত রপ্তানি করতে পারবে। তিনি বলেন, এর ফলে বস্ত্র, চামড়া, সামুদ্রিক পণ্য, প্রকৌশল এবং প্রক্রিয়াজাত খাদ্য শিল্পগুলো কোনো অসুবিধা ছাড়াই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে এবং তাদের কাছে বিশ্বমানের পণ্য সরবরাহ করতে পারবে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা বিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধিদের ষোড়শ বৈঠকে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই দুদিনের সফরে ভারতে আসছেন। চীনের বিদেশ মন্ত্রকের একজন মুখপাত্র একথা জানান। উল্লেখ্য, স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে গঠন, এই হল সম্মেলনের প্রতিপাদ্য। প্রতিপাদ্যটি গত বছর রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলে ধরা জনকেন্দ্রিক এবং মানবতাকে অগ্রাধিকার দেওয়ার দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ন্ত্রণ এবং ডিজিটাল সুরক্ষা জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের পৌরোহিত্যে অনুষ্ঠিত সেদেশের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশের স্বাস্থ্য দপ্তরে দেওয়া তথ্য অনুযায়ী সেদেশে হামের প্রাদুর্ভাব আরও খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। বাংলাদেশে বৃহস্পতিবার সকাল পর্যন্ত 24 ঘণ্টায় হাম ও হামের মতো উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে 666 হল। সর্বশেষ মৃত্যুগুলিকে হামজনিত সন্দেহভাজন মৃত্যু হিসেবে চিহ্নিত করা হয়েছে। মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত নথিভুক্ত মোট মৃত্যুর মধ্যে 93টি ক্ষেত্রে পরীক্ষাগারে হামে সংক্রমণের বিষয়ে নিশ্চিত করা গেছে। বাংলাদেশের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এই সময় সারা দেশের হাসপাতালগুলিতে হামের মতো উপসর্গ নিয়ে 1009 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। মঙ্গোলিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া এক্সারসাইজ খান কোয়েস্ট 2026-এ অংশগ্রহণের জন্য ভারতীয় সেনাবাহিনীর একটি দল আজ উলানবাতর রওনা হবে। উলানবাতরের 5 হিলস ট্রেনিং এরিয়াতে 20 জুন থেকে 3 জুলাই পর্যন্ত এই মহড়া চলবে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রসংঘের সনদের 7ম অধ্যায়ের আওতায় শান্তি সহায়তা কার্যক্রমে অংশগ্রহণকারী সামরিক বাহিনীগুলির মধ্যে পারস্পরিক কর্মক্ষমতা এবং সহযোগিতা বৃদ্ধি করাই এই মহড়ার লক্ষ্য। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা। রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। নতুন সরকার গঠনের পর এটি রাজ্য বিধানসভার প্রথম অধিবেশন। রাজ্যপাল তার অভিভাষণে বলেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠাকে নতুন সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। নাগরিকদের স্বাধীনতা অধিকার যাতে সুরক্ষিত থাকে, তারা যাতে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন, তার উপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে। অনুপ্রবেশকে গুরুতর সমস্যা হিসেবে অভিহিত করে রাজ্যপাল বলেছেন,

0: রাজ্যের ভেতর থেকে অনুপ্রবেশে মদত দেওয়ায় গত এক দশকে পরিস্থিতি আরও জটিল হয়েছে। তিনি বলেন, অতীতে পশ্চিমবঙ্গে চালু না হওয়া একাধিক কেন্দ্রীয় প্রকল্প, যেমন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, প্রধানমন্ত্রী কুসুম উজ্জ্বলা যোজনার তৃতীয় পর্যায়, খেলো ইন্ডিয়া এবার রাজ্যে কার্যকর হবে। ভাষণের শেষে রাজ্যপাল জানিয়েছেন, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে অগ্রসর হবে। অতীতের ব্যর্থতা কাটিয়ে এই রাজ্যকে আবার দেশের অগ্রণী রাজ্যের মর্যাদায় ফিরিয়ে আনার ব্যাপারে তিনি আশাবাদী।
1: My government is very much alert to the cause of women empowerment. Common women must be emancipated from the clashes of centuries of male-centric dogmas and stereotypes. For providing a stronger financial security to women belonging to economically weaker sections, the new government has begun implementing the Annapurna Yojana, under which monthly financial assistance of rupees 3000 is being provided to eligible women beneficiaries.
0: রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকারের প্রথাগত অভিভাষণের মধ্য দিয়ে চেন্নাইতে আজ তামিলনাড়ু বিধানসভার অধিবেশন শুরু হয়। বিধানসভার মোট 234টি আসনের মধ্যে 6টি আসন বর্তমানে শূন্য ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে AIADMK এর 5 জন বিধায়কের পদত্যাগ করা আসন এবং ত্রিচি পূর্ব কেন্দ্রের আসনটি, যেখান থেকে মুখ্যমন্ত্রী বিজয় জয়ী হয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলা তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান কার্যক্রমের সূচনা করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এর মাধ্যমে সারা দেশের প্রায় 9.5 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকারও বেশি অর্থ স্থানান্তর করা হবে। পূর্ববর্তী সরকারের আমলে পশ্চিমবঙ্গে যোগ এবং আয়ুষ চিকিৎসার অবহেলিত ছিল। বর্তমান সরকার সুস্থ জীবন বজায় রাখতে যোগের প্রচার করবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। 21 জুন রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের প্রধান জাতীয় অনুষ্ঠান হবে। এই উপলক্ষে আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে যৌথ সাংবাদিক বৈঠক করেন। 2026 সালের আন্তর্জাতিক যোগ দিবসের প্রাককালে সংযুক্ত আরব আমিরশাহীতে যোগ ব্যায়াম কার্যক্রমের জোরদার প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীতে যোগ ব্যায়াম কেবল আনুষ্ঠানিক দলীয় অনুশীলনের গণ্ডি পেরিয়ে স্কুল, কর্মক্ষেত্র এবং সরকারি প্রতিষ্ঠানের সুসংগঠিত সুস্থতা কর্মসূচির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবেও অংশ নিচ্ছেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027-এ দেশের 52টি শিক্ষা প্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে। র্যাঙ্কিংয়ে 118তম স্থানে আছে আইআইটি দিল্লি। ভারতের সর্বোচ্চ র্যাঙ্কিংপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে এই প্রতিষ্ঠান। আইআইটি দিল্লির পাশাপাশি আইআইটি বোম্বে এবং আইআইটি মাদ্রাস বিশ্বের শীর্ষ 200টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। পশ্চিমবঙ্গে এবছর স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মাসি কোর্সের ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়। বিধাননগরে আজ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই ফল প্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর গৌতম পাল। পরীক্ষা গ্রহণের 25 দিনের মাথায় জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ফল প্রকাশ করা হল। পরীক্ষার্থীরা www.wbjebnic.in ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বলেছেন, দেশের একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছনোই কমিউনিটি রেডিওগুলোর লক্ষ্য। চেন্নাইয়ে আকাশবাণী কেন্দ্রে আজ একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেছেন, জনগণের কল্যাণে সচেতনতামূলক বার্তা সবচেয়ে কার্যকরভাবে পৌঁছে দেওয়ার জন্য রেডিও ক্ষেত্রে নতুন উদ্ভাবন অত্যন্ত জরুরি। মন্ত্রী রেডিও ও কমিউনিটি রেডিওর ক্ষেত্রে উদ্ভাবনী কাজের জন্য পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ডক্টর শ্রীধরের ভূয়সী প্রশংসা করে বলেন, তার সক্রিয় প্রচেষ্টাতেই চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম কমিউনিটি রেডিও চালু হয়েছিল। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ নতুন দিল্লিতে হজ 2027-এর পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন। এবছরের হজ সফলভাবে সম্পন্ন হওয়ায় শ্রী রিজিজু সন্তোষ প্রকাশ করেছেন। তিনি সংশ্লিষ্ট সকল মন্ত্রক এবং বিভাগের নিষ্ঠাপূর্ণ সমন্বিত প্রচেষ্টাকে এই সাফল্যের কৃতিত্ব দেন। বৈঠকে হজযাত্রীদের সামগ্রিক ব্যবস্থাপনা বা এন্ড টু এন্ড ম্যানেজমেন্ট আরও শক্তিশালী করার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিষয়টিও পর্যালোচনা করেন। এখন খেলার খবর। FIFA ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ এর ম্যাচে আজ আটলান্টা স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে। ভারতীয় সময় রাত 12:30 লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে সুইজারল্যান্ড বসনিয়া

হার্জেগোভিনার বিরুদ্ধে এবং রাত 3:30 ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে কানাডা কাতারের বিরুদ্ধে খেলবে। আজ গ্রুপ কে এর ম্যাচে মেক্সিকো সিটি স্টেডিয়ামে কলম্বিয়া উজবেকিস্তানকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। কলম্বিয়ার হয়ে ড্যানিয়েল মুনোজ 40 মিনিটে প্রথম গোল করেন। এর আগে গ্রুপ এল এর ম্যাচে আজ টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামাকে 1-0 গোলে হারিয়ে দেয়। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ভারতের অস্মিতা চালিহা আনমোল খর্ভ ম্যাকাও ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। রাউন্ড অফ 16-এর ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের ইশিকা জয়সওয়ালকে 22-20, 21-15 গেমে হারিয়ে অস্মিতা শেষ 8-এ নিজের স্থান নিশ্চিত করেন। মালয়েশিয়ার গো জিন ওই প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় 19 বছর বয়সী আনমোল খর্ব কোয়ার্টার ফাইনালে ওঠেন। ফিডে ওয়ার্ল্ড টিম র্যাপিড এবং ব্লিটস দাবা চ্যাম্পিয়নশিপের রাউন্ড 6-এর ম্যাচে আজ ভারতের 1 নম্বর গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়ের গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। অর্জুনের দল MGD1 আজ সার্বিকভাবে কার্লসেনের WR চেস দলকে হারিয়ে দেয়। এই জয়ের ফলে MGD1 পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল। চীনের গুইয়াংয়ে আয়োজিত ওয়ার্ল্ড বক্সিং কাপ 2026-এর কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন ভারতের মীনাক্ষী হুদা। মহিলাদের 51 কেজি বিভাগে শেষ 16-এর লড়াইয়ে তিনি পোল্যান্ডের নাতালিয়া কুচেভস্কার বিরুদ্ধে 5-0 ব্যবধানে দাপুটে জয় তুলে নেন। আগামীকাল কোয়ার্টার ফাইনালে ভারতের 4 জন বক্সার লড়াইয়ে নামবেন। মহিলাদের 51 কেজি বিভাগে মীনাক্ষী মুখোমুখি হবেন কাজাখস্তানের আলুয়া বালকিবোর, 65 কেজি বিভাগে সানে লড়বেন পোল্যান্ডের কিঙ্গা ক্রোভকার বিরুদ্ধে, 57 কেজি বিভাগে প্রাচীর প্রতিপক্ষ চীনা তাইপের চেং ইউ ইয়াং, পুরুষদের 55 কেজি বিভাগে নিখিল মুখোমুখি হবেন আজারবাইজানের আমিন মামজাদার। এদিকে মহিলাদের 48 কেজি বিভাগে জ্যোতি এবং 85 কেজি বিভাগে জুগনু সেমিফাইনালে পৌঁছে ভারতের জন্য পদক জয় নিশ্চিত করেছেন। এবারে দৃষ্টিকোণ। ওস্তাদ আলী আকবর খানের প্রয়াণ দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

ওস্তাদ আলী আকবর খান। জন্ম অধুনা বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ার শিবপুর গ্রামে। মাহিয়ার ঘরানার এই শরদিয়ার জন্মের পরপরই বাবা আলাউদ্দিন খান এবং মা মদিনা বেগমের সঙ্গে পাড়ি দিয়েছিলেন মধ্যপ্রদেশের মাহিয়ারে। ওস্তাদ আলাউদ্দিন খান সাহেব ছিলেন মহারাজার দরবারি সঙ্গীত শিল্পী। কাকা আফতাবউদ্দিন খানের থেকে পাখোয়াজ ও তবলা এবং বাবার কাছে চলত শরদের তালিম। এমনকি মাঝে মাঝে রেয়াজ করতেন দিনে 18 ঘন্টারও বেশি। এমনই ছোটবেলা কেটেছে ওস্তাদ আলী আকবর খানের।

আলী আকবর খানের প্রথম জনদরবারের শরৎ পরিবেশন 1936 সালে মাত্র 13 বছর বয়সে। তার ঠিক 3 বছর পর বন্ধু রবিশঙ্করের সঙ্গে প্রথম যুগলবন্দী। এর বেশ কিছুদিন পর রবিশঙ্কর এবং আলী আকবর খান মাহিয়ার ব্যান্ড ছেড়ে দেন। রবিশঙ্কর চলে যান বম্বে আর আলী আকবর খান যোগ দেন লখনৌ অল ইন্ডিয়া রেডিওতে কনিষ্ঠতম সঙ্গীত পরিচালক হিসেবে। বয়স তখন মাত্র 21। তবে বন্ধু রবিশঙ্করের সঙ্গে জড়িয়ে পড়েন আত্মীয়তায়। আলী আকবরের সহোদরা অন্নপূর্ণা দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রবিশঙ্কর। দুই বন্ধুর যুগলবন্দী শ্রোতাদের মুগ্ধ করেছে বারে বারে।

সাদ আলী আকবর খান তা কিন্তু নয়, তৈরি করেছেন আলী আকবর কলেজ অফ মিউজিক তার প্রাণীর শহর কলকাতায়। একবার বাজাতে এসে বলেছিলেন, কলকাতা তাকে স্রষ্টা তৈরি করেছে, দিয়েছে শিল্পীর সম্মান, আর সারা পৃথিবী তাকে দিয়েছে শরদিয়ার পরিচয়। সত্যজিৎ রায়ের দেবী ছবির জন্য কাজ করতে গিয়ে বলেছিলেন, এ ছবি তাদের দুজনের সন্তান।

প্রথম ছবি বলে পারিশ্রমিক নেননি, পরে অবশ্য কাজ করেছেন মার্চেন্ট আইভরির, দ্য হাউস হোল্ডার এবং লিটল বুদ্ধার জন্যও। চলে যান আজকের দিনে 87 বছর বয়সে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে কাটিয়েছিলেন শেষ কটা দিন। 8 সন্তানের 6 জন বেছে নিয়েছেন গান বাজনা। আলী আকবরের পুত্র সিরাজ আলী খানও তুলে নিয়েছেন।

0: ওস্তাদ আলী আকবর খান অপছন্দ করতেন তাড়াহুড়ো। বলতেন, কোনো কিছুই দ্রুত শিখে ফেলা যায় না। যদি তুমি 10 বছর অধ্যাবসায় থাকো তবে নিজেকে খুশি করতে পারবে। 20 বছর পর খুশি হবেন শ্রোতা, 30 বছর পর হয়তো গুরু, কিন্তু প্রকৃত শিল্পীর শিক্ষার শেষ নেই।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্যারিসে আয়োজিত ভিভাটেক 2026 সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রযুক্তি চালিত রূপান্তরের বিষয়টি তুলে ধরেন। ভারত ও ফ্রান্সের মধ্যে অর্থনীতি ও শিল্পক্ষেত্রে সহযোগিতা আরও মজবুত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিসে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সংঘাতের অবসান, হরমুজ প্রণালী খুলে দেওয়া সহ বিভিন্ন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান 14 দফা সমঝোতা স্মারক মৌ স্বাক্ষর করেছেন। ইউক্রেনের মস্কোর একটি তেল শোধনাগারে ফের হামলা। রাজ্যপাল আর এন রবির অভিবাসনের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে। জনকল্যাণের লক্ষ্যে সচেতনতার বার্তা সর্বস্তরে পৌঁছে দিতে রেডিও ক্ষেত্রে নতুন উদ্ভাবনের উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান। ফিফা ফুটবল বিশ্বকাপের আসরে আজ চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার, সুইজারল্যান্ড বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনার কানাডা কাতারের প্রতিদ্বন্দ্বী। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ভারতের অস্মিতা চালিয়া ও আনমোল খার ম্যাকাও ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ছায়াছবির গান। প্রথম গানটি শ্রেয়া ঘোষাল ও সোনু নিগমের দ্বৈতকণ্ঠে।

0: এখন শুনবেন বাংলা সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী।

0: ভূমিকা নেবে। প্যারিসে ভিভাটেক 2026 সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রযুক্তিগত রূপান্তরের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইউক্রেন এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার মস্কোর একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার হুগলি জেলার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার এবং কানাডা কাতারের মুখোমুখি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রথাগত পদ্ধতি যেখানে ব্যর্থ হয় উদ্ভাবন সেখানে সমাধান নিয়ে আসে। প্যারিসে আয়োজিত ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন ভিভাটেক 2026 সম্মেলনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ডিজিটাল পেমেন্ট, আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের দ্রুত প্রযুক্তিচালিত রূপান্তরের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন মহাকাশ প্রযুক্তি ও পারমাণবিক শক্তির ক্ষেত্রে অর্জিত সাফল্যের মাধ্যমে ভারত আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। প্রযুক্তির সুবিধা যেন সবার কাছে পৌঁছয় তা নিশ্চিত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন ভারত কৃত্রিম বুদ্ধিমত্তাকে সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক হিসেবে বিবেচনা করে। সম্প্রতি সম্পন্ন হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এটি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক আদান প্রদান এবং পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে।
1: 2026 is a special year for India and Europe. At the beginning of the year, we concluded the historic India-EU Free Trade Agreement. This agreement will expand our trade and investment, and it will open up many pathways for the exchange of talent, technology and tourism.
0: প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী উদ্ভাবকদের ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করার এবং সবার জন্য সুফল বয়ে আনার আহ্বান জানান। এরপর সেদেশের প্রবাসী ভারতীয়দের এক সমাবেশেও বক্তব্য রাখার কথা প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসে ফ্রান্সের শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় মূলত উৎপাদন শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশগত সুস্থায়িত্ব এবং সামুদ্রিক পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলি উঠে এসেছে। বৈঠকের পর আকাশবাণীর সঙ্গে আলাপচারিতায় শীর্ষস্থানীয় শিল্পকর্তারা ভারতে ক্রমবর্ধমান সুযোগ সুবিধার কথা তুলে ধরেন এবং ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার কথা বলেন। স্যাঁ গোবের চেয়ারম্যান ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বেনোয়া বাজি বলেছেন এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত প্রধান উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে উঠে আসছে। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে স্যাঁ গোবের বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন এর ফলে দেশের তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরে মূলত বাণিজ্য, প্রযুক্তি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। প্যারিসে সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন ভারত ও ফ্রান্স যৌথভাবে নিজ শহরে ভারত ইনোভেট উদ্যোগ চালু করেছে যা ভারতীয় ডিপ টেক স্টার্টআপগুলির জন্য একটি আন্তর্জাতিক মঞ্চ হিসেবে কাজ করবে। এই কর্মসূচিতে 120টিরও বেশি ভারতীয় স্টার্টআপ অংশ নেয়। ব্রাজিলের ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফার্মাকোপিয়াসের ষোড়শ আন্তর্জাতিক সম্মেলনে ওষুধ সংক্রান্ত গুণগত মানের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণে ভারত ক্রমবর্ধমান নেতৃত্বের বিষয়ে পুনরায় নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আওতায় ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশনের একটি প্রতিনিধি দল চলতি মাসের 15-17 পর্যন্ত আয়োজিত তিন দিনের এই সম্মেলনে অংশ নেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেছেন নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক বিরোধী অভিযান ইত্যাদির ক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে তাঁরা কথা বলেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে একটি ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেছেন। এই চুক্তির মাধ্যমে ইরান বিশ্বের কাছে একটি শক্তিশালী বার্তা দিল বলে উল্লেখ করেছেন তিনি। সমাজ মাধ্যমে এক বার্তায় পেজেশকিয়ান বলেন পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমেই শান্তির পথ সুগম হয়। এর পাশাপাশি তিনি নিজের মর্যাদা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বজায় রেখে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ইউক্রেন মস্কোর একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। রাশিয়ার রোস্তভ অঞ্চলেও বেশ কিছু লক্ষ্য

0: বস্তুতে আঘাত হানা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার সেদেশে হামলা চালালো ইউক্রেন। 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমিরশাহি জানিয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের নিয়ন্ত্রণে এবং ডিজিটাল সুরক্ষা জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে। বাংলাদেশে হামের প্রকোপ আরই বেড়ে চলেছে। গত 24 ঘণ্টায় হাম ও হামের মতো উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 5টি শিশুর। এই নিয়ে দেশে মোট 666 জনের মৃত্যু হল। স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশালয় DGHS জানিয়েছে, মৃতদের মধ্যে 93 জনের দেহে হামের জীবাণু ধরা পড়েছে, বাকি 573টি শিশু প্রাণ হারিয়েছে হামের মতো উপসর্গ নিয়ে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের উপর জোর দেন মন্ত্রী। যাবতীয় প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক নিযুক্ত আধিকারিকরা বিভিন্ন রাজ্যে মোতায়েন থাকবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সির মহানির্দেশকের নেতৃত্বে কেন্দ্রীয় কমান্ড সেন্টারে রিপোর্ট দেবেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার 20 জুন হুগলি জেলার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 23তম কিস্তির টাকা প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক সূত্রে জানা গেছে, সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হবে। 2,18,00,000 বেশি মহিলা কৃষকও এই সুবিধাভোগীদের তালিকায় রয়েছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 45,35,000 বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাবেন বলে মন্ত্রক সূত্রে জানা গেছে। শ্রী মোদী এই উপলক্ষে শনিবার পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগেরও সূচনা করবেন। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও পুনর্গঠিত আবহাওয়াভিত্তিক ফসল বীমা প্রকল্প। এই প্রকল্পে 2026-27 আর্থিক বছরে 1,10,00,000 বেশি কৃষককে বীমার আওতায় আনা হবে। নমামি গঙ্গে সহ জলশক্তি মন্ত্রকের বিভিন্ন প্রকল্পে পশ্চিমবঙ্গকে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিলের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বৈঠক করেন। বৈঠকে ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী অজয় পোদ্দার এবং এই দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়ও। জেলাশাসকরাও ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন। জলজীবন মিশন নিয়ে জেলাশাসকদের দ্রুত কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয় বৈঠকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পূর্ববর্তী সরকারের আমলে রাজ্যের যোগ ও আয়ুষ চিকিৎসা অবহেলিত হয়েছিল। বর্তমান সরকার সেই ত্রুটি দূর করে সুস্থ জীবন বজায় রাখতে যোগের প্রচার করবে। তিনি আজ নবান্নে আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদবের সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে একথা জানান। আগামী রবিবার 21 জুন রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের যে প্রধান অনুষ্ঠান হবে তাকে কেন্দ্র করে আগামী 3 দিনের কর্মসূচিও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
1: আমাদের আগামীকাল রান ফর যোগা, যোগার জন্য যে কালকে কর্মসূচি আছে, এই কর্মসূচি কলকাতার 11টি জায়গায় এবং রাজ্যের বিভিন্ন জায়গায় হবে। তার মধ্যে একটি বড় কর্মসূচি কলকাতা কর্পোরেশনের সম্মুখস্থ স্থান থেকে আমাদের ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিং পর্যন্ত একটি কর্মসূচি নেওয়া হয়েছে, যাতে ইতিমধ্যে অনেকে নাম অন্তর্ভুক্ত করেছেন।
0: রাজ্যে খুব শীঘ্রই জাতীয় নাট্য উৎসব হবে বলে ন্যাশনাল স্কুল অব ড্রামার অধিকর্তা চিত্তরঞ্জন ত্রিপাঠী জানিয়েছেন। তিনি আজ রবীন্দ্র সদনে ভবিষ্যতে নাটককে কিভাবে দেখতে চাই শীর্ষক আলোচনা সভায় আরও জানান, NSD-র তত্ত্বাবধানে একটি নাট্য কর্মশালা এবং 3 মাসের নাট্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। প্রশাসনিক ব্যবস্থায় দুর্নীতি রোধে প্রযুক্তির ব্যবহার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নৈতিক মূল্যবোধ ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতির বিকাশও সমানভাবে প্রয়োজন বলে সাংসদ ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিমত প্রকাশ করেছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে গ্রুপ এর ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে চেক প্রজাতন্ত্র 1-0 গোলে এগিয়ে। এদিকে গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 12:30। গ্রুপ বির অন্য ম্যাচে কানাডা কাতারের বিরুদ্ধে মাঠে নামবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু রাত 3:30। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর আগামীকাল অর্থাৎ 19/6/2026 শুক্রবারের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:58। ভারতীয় সময় সকাল 6:05 সুচিন্তন, শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীত, এই অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন সৌমাল্য চক্রবর্তী, রাগ ললিত ও আহির ভৈরব। সকাল 6:30 এই মহাজীবন, এখানে শুনবেন প্রমথ চৌধুরীর জীবন কথা। 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ, 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী এরিনা মুখোপাধ্যায়। সকাল 6:55 কৃষক বন্ধুদের জন্য কথিকা বাংলার কালো ছাগল, বলবেন ডক্টর লালমোহন মণ্ডল। সকাল 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, কালকের স্থান নাকু গ্রাম সিকিম, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। সকাল 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 8:30 কলকাতার ডায়েরি, এই অনুষ্ঠানে ডক্টর শ্যামল চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনায় শিরোপা রায়। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বৈরাগীর আগে খেয়াল পরিবেশন করবেন পলাশ কুড়ি, তাকে তবলায় সহযোগিতা করবেন আবির মুখোপাধ্যায়, হারমোনিয়ামে থাকবেন দেবাশিস অধিকারী। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। সকাল 10:30 রামধনু, প্রথমে নজরুলগীতি পরিবেশন করবেন দেবিকা ঘোষ, এরপরে লোকগীতি পরিবেশন করবেন অমিত গুহ। সকাল 11:00 বিকাশ পথ, প্রযোজনায় সময়িতা দাস। সকাল 11:15 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনন্যা দা। সকাল 11:30 রম্যগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়। দুপুর 12:30 সাঁওতালি গান, 1:00 নাটক মানুষ কিংবা কোলবালিশ, রচনা স্বপ্নময় চক্রবর্তী, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 অনুরোধের আসর। দুপুর 3:00 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল পাঁচটা বেজে দুই মিনিটে। ভারতীয় সময় বিকেল পাঁচটা বেজে পাঁচ মিনিটে আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সুদীপ্ত ব্রহ্ম। পাঁচটা পঞ্চাশ মিনিটে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান দে। সন্ধে ছটা কুড়ি মিনিটে ক্ষেত খামারের কথা, উত্তরবঙ্গের মানব বন্যপ্রাণ সংঘাত ও সহাবস্থান। আলাপচারিতায় থাকবেন ঐশী মায়া সেননাগ ও স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যে ছটা পঞ্চাশ মিনিটে আপনার স্বাস্থ্য বিষয়ে নিরাময় যোগ, বলবেন রাখি চট্টোপাধ্যায়, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। সন্ধ্যে সাতটায় বেতার নাটক মানুষ কিংবা কোলবালিশ, রচনা স্বপ্নময় চক্রবর্তী, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। সাতটা পঁয়তাল্লিশ মিনিটে হাউসফুল, চলচ্চিত্র পরিচালক, লেখক, গীতিকার, প্রযোজক সৌকর্য ঘোষালের সাক্ষাৎকার গ্রহণ করেছেন বৃষ্টি দেব, শুনবেন দ্বিতীয় পর্ব, প্রযোজনায় দুর্বা দে। রাত আটটা পনেরো মিনিটে মহিলাদের আসর, ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অব সেক্সুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্ট, এ বিষয়ে অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন দেবোপমা মিশ্র, উপস্থাপনায় সুস্মিতা সরকার। রাত নটায় কথায় গানে, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। রাত নটা পনেরো মিনিটে বিশ্ব পরিক্রমা। রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে সঙ্গীত শিক্ষার আসর, রবীন্দ্রসঙ্গীত শেখাবেন প্রমিতা মল্লিক। দশটা পনেরো মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কিরওয়ানির আগে সেতার পরিবেশন করবেন সৌমাল্য চক্রবর্তী, তাকে তবলায় সহযোগ।

গীতা করবেন সঞ্জিত মুখোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় স্বর্ণাভ রায়, রাত 12:00 আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

0: এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শরৎ পরিবেশন করলেন অনিমা দাস, রাগ কিরোয়ানি, তবলায় অশোক রায় চৌধুরী।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর, উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়। আজকের শিরোনামে রয়েছে, প্যারিসে আয়োজিত ভিভাটেক 2026 সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রযুক্তিচালিত রূপান্তরের বিষয়টি তুলে ধরেন। ভারত ও ফ্রান্সের মধ্যে অর্থনীতি ও শিল্পক্ষেত্রে সহযোগিতা আরও মজবুত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিসে আজ একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সংঘাতের অবসান, হরমুজ প্রণালী খুলে দেওয়া সহ বিভিন্ন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান 14 দফা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ বিধানসভা

0: সভার বাজেট অধিবেশনের সূচনা। জনকল্যাণের লক্ষ্যে সচেতনতার বার্তা সর্বস্তরে পৌঁছে দিতে রেডিও ক্ষেত্রে নতুন উদ্ভাবনের উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব, সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে 666 হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রথাগত পদ্ধতি যেখানে ব্যর্থ হয় সেখানে উদ্ভাবন সমাধান এনে দিতে পারে। প্যারিসে আজ ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ বিষয়ক সম্মেলন ভিভাটেক 2026 যোগ দিয়ে ডিজিটাল পেমেন্ট, আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষির মতো ক্ষেত্রে ভারতের দ্রুত প্রযুক্তিচালিত রূপান্তরের বিষয় তুলে ধরেন।
1: In the last decade, India has been going through a rapid transformation that is powered by technology. From creating the world's largest digital identity system to the world's largest digital payment platforms, we are using technology at a massive scale for financial inclusion, education, telemedicine, agriculture, and more.
0: মহাকাশ প্রযুক্তি ও পারমাণবিক শক্তির ক্ষেত্রে অর্জিত সাফল্যের মাধ্যমে ভারত মানুষের ক্ষমতার সীমা প্রসারিত করেছে বলেও তিনি উল্লেখ করেন। গ্রিন এনার্জির প্রতি দেশের দৃষ্টিভঙ্গির বিষয়টিও এদিন প্রধানমন্ত্রী সকলের সামনে তুলে ধরেছেন। তিনি বলেন, ভারত বিশ্বাস করে যে দ্রুত পরিবর্তনশীল যুগে প্রযুক্তির সুফল সবার কাছে পৌঁছানো উচিত। বিশ্বজুড়ে উদ্ভাবকদের ভারতের সঙ্গে কাজ করার এবং সবার জন্য সুফল বয়ে আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, এটি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি আদান প্রদান এবং পর্যটন ক্ষেত্রের প্রসার ঘটাবে।
1: 2026 is a special year for India and Europe. At the beginning of the year, we concluded the historic India-EU Free Trade Agreement. This agreement will expand our trade and investment, and it will open up many pathways for the exchange of talent, technology and tourism.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসে ফ্রান্সের শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় মূলত উৎপাদন শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্থিতিশীল উন্নয়ন এবং সামুদ্রিক পরিকাঠামোর মতো বিষয়গুলি প্রাধান্য পেয়েছে। শীর্ষস্থানীয় আধিকারিকরা ক্রমবর্ধমান সুযোগ সুবিধার কথা তুলে ধরে ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার পরিকল্পনার কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসে সাগোবের চেয়ারম্যান সিইও বেনোয় বাজিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুজনের আলোচনায় নির্মাণ ক্ষেত্রের বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি বিশেষ করে স্থিতিশীল উন্নয়নের বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী অ্যালস্টমের সিইও মার্টিন সিয়নের সঙ্গেও সাক্ষাৎ করেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, পরিবহন ব্যবস্থা ও রেলওয়ে আধুনিকীকরণের সুযোগ সুবিধা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। প্যারিসে মিস্ট্রাল এআই এর সহ প্রতিষ্ঠাতা ও সিইও আর্থার মিন্সের সঙ্গেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের ক্রমবর্ধমান কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ইকোসিস্টেমের সম্ভাবনার উপর আলোকপাত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসে লজিস্টিক্স কোম্পানি সিএমএ সিজিএম গ্রুপের চেয়ারম্যান ও সিইও রোদলফ সাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রতি প্রবাসী ভারতীয়দের গভীর ভালোবাসা এবং ভারত ফ্রান্স সম্পর্ক জোরদারে তাদের অবদান সত্যিই প্রশংসনীয়। প্যারিসে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেবার সময় তিনি বলেছেন, প্রতিটি দেশই এমন অংশীদার খুঁজে যাদের উপর দীর্ঘমেয়াদে আস্থা রাখা যায়। তিনি উল্লেখ করেন, ভারত বিশ্বের কাছে বর্তমানে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। ভারত কেবল ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে না, বরং ভবিষ্যৎকে গড়েও তুলছে বলে তার অভিমত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 12 বছরে ভারতের রূপান্তরের কাহিনী আসলে দেশের তরুণদেরই কাহিনী। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়ার একটি নিবন্ধ শেয়ার করার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, সরকারের দূরদর্শী চিন্তাধারা এবং দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন, উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে অভূতপূর্ব বিনিয়োগের ফলে দেশ অমৃত প্রজন্মর জন্য এমন সব সুযোগ সৃষ্টি করছে যার মাধ্যমে তারা তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে এবং জাতি গঠনে অবদান রাখতে পারছে। প্রধানমন্ত্রী বলেছেন, একটি সামগ্রিক ও সমন্বিত পদ্ধতির মাধ্যমে পানীয় জল, স্যানিটেশন, নদী সংরক্ষণ, সেচ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, ভূগর্ভস্থ জলস্তর পুনরুদ্ধার এবং বর্জ্য জলের পুনর্ব্যবহার সংক্রান্ত চ্যালেঞ্জগুলি মোকাবিলা করছে সরকার। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাটিলের একটি নিবন্ধ শেয়ার করে প্রধানমন্ত্রী বলেন, অভিন্ন জাতীয় লক্ষ্য অর্জনের পথে দায়িত্বশীল প্রশাসন ও জনগণের সক্রিয় অংশগ্রহণের ফলেই এই সাফল্য।

সম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরের মূলত তিনটি প্রধান স্তম্ভের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। প্যারিসে সাংবাদিকদের বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানান, বাণিজ্য, প্রযুক্তি ও আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, ভারত ও ফ্রান্স যৌথভাবে নিজ শহরে ভারত ইনোভেটস উদ্যোগ চালু করেছে, যা ভারতীয় ডিপটেক স্টার্টআপগুলোর জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই কর্মসূচিতে 120টির বেশি ভারতীয় স্টার্টআপ অংশ নেয়। শ্রী মিশ্রী ব্রিটেন, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার অগ্রগতির বিষয়টিও এদিন উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। এবারেও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 5 দিনের সফরে আজ মধ্যপ্রদেশে পৌঁছেছেন। ইন্দোরের দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দরে রাজ্যপাল মঙ্গুবাই প্যাটেল, মুখ্যমন্ত্রী মোহন যাদব তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। আগামীকাল তিনি আন্তর্জাতিক সিকল সেল অ্যানিমিয়া দিবস উপলক্ষে আয়োজিত একটি কর্মসূচিতে অংশ নেবেন। শুনছেন উপমহাদেশের খবর।

0: দুদেশের মধ্যে সংঘাতের অবসান ঘটানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং মার্কিন নিষেধাজ্ঞা ও ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক চূড়ান্ত চুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছেন। প্যারিসে গতকাল ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ট্রাম্প এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। চুক্তিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা, একটি বৃহত্তর শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনার কথা উল্লেখ রয়েছে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র সামুদ্রিক চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে ইরান বলেছে তারা পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করবে না। আন্তর্জাতিক তত্ত্বাবধানে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে উত্থাপিত উদ্বেগের সমাধানে সম্মত হয়েছে তারা। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি ঐতিহাসিক দলিল এবং তেহরানের তরফে এক শক্তিশালী বার্তা হিসেবে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান। সামাজিক মাধ্যমে পেজিস্কিয়ান বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমেই কেবল শান্তি অর্জন সম্ভব। পাশাপাশি তিনি ইরানের স্বাধীনতা ও মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে আঞ্চলিক সহযোগিতা বজায় রেখে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সেদেশের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেন। 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ন্ত্রণ এবং ডিজিটাল সুরক্ষা জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের পৌরোহিত্যে অনুষ্ঠিত সেদেশের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। 15 বছরের কম বয়সীরা সমাজ মাধ্যমে কোনো পোস্ট বা মন্তব্য করতে পারবেন না, কোনো কন্টেন্ট শেয়ার বা পাবলিক গ্রুপে যোগ দিতেও পারবেন না। 15-16 বছর বয়সী ব্যবহারকারীদের সীমিত ব্যবহারের অনুমতি দেওয়া হবে, তবে তা নিয়ন্ত্রণ করা হবে। এইসব নিয়মাবলী পুরোপুরি বাস্তবায়নের জন্য প্ল্যাটফর্মগুলোকেও 1 বছর সময় দেওয়া হয়েছে। রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। নতুন সরকার গঠনের পর এটি রাজ্য বিধানসভার প্রথম অধিবেশন। রাজ্যপাল তার অভিভাষণে বলেন, রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠাকে নতুন সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। নাগরিকদের স্বাধীনতা অধিকার যাতে সুরক্ষিত থাকে, তারা যাতে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন, তার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। অতীতের ব্যর্থতা কাটিয়ে এই রাজ্যকে আবার দেশের অগ্রণী রাজ্যের মর্যাদায় ফিরিয়ে আনার ব্যাপারে তিনি আশা।
1: My government is very much alert to the cause of women empowerment. Common women must be emancipated from the clashes of centuries of male-centric dogmas and stereotypes. For providing a stronger financial security to women belonging to economically weaker sections, the new government has begun implementing the Annapurna Yojana, under which monthly financial assistance of rupees 3000 is being provided to eligible women beneficiaries.
0: পূর্ববর্তী সরকারের আমলে পশ্চিমবঙ্গে যোগ ও আয়ুষ চিকিৎসা অবহেলিত ছিল। বর্তমান সরকার সুস্থ জীবন বজায় রাখতে যোগের প্রচার করবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। 21 জুন রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের প্রধান জাতীয় অনুষ্ঠান হবে। মুখ্যমন্ত্রী বলেন, যোগ আজ বিশ্বজুড়ে স্বীকৃত। 175টির বেশি দেশ এটিকে গ্রহণ করেছে, কিন্তু পশ্চিমবঙ্গে কিছু মানুষ এটিকে সংকীর্ণ ভোট ব্যাংকের রাজনীতি, তোষণের রাজনীতি

গোপন রাজনৈতিক এজেন্ডার সঙ্গে যুক্ত করেছিলেন, আর সেই কারণেই বাংলা অনেকটা পিছিয়ে গিয়েছিল। শুধু যোগ নয়, আয়ুষ ব্যবস্থাকেও দীর্ঘদিন অবহেলা করা হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। আগামীকাল রান ফর যোগা শুক্রবার, পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে গঙ্গাবক্ষে বন্দে যোগম সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো, এবং শনিবার রেড রোডে মূল যোগ দিবসের অনুষ্ঠান। এই তিনটি কর্মসূচিকে কেন্দ্র করে শহরজুড়ে উৎসবের আবহ তৈরি হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বলেছেন, দেশের একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছনোই কমিউনিটি রেডিওগুলোর লক্ষ্য। চেন্নাইয়ের আকাশবাণী কেন্দ্রে আজ একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেছেন, জনগণের কল্যাণে সচেতনতামূলক বার্তা সবচেয়ে কার্যকরভাবে পৌঁছে দেওয়ার জন্য রেডিওর ক্ষেত্রে নতুন উদ্ভাবন অত্যন্ত জরুরি। মন্ত্রী রেডিও ও কমিউনিটি রেডিওর ক্ষেত্রে উদ্ভাবনী কাজের জন্য পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ডক্টর শ্রীধরের ভূয়সী প্রশংসা করে বলেন, তার সক্রিয় প্রচেষ্টাতেই চেন্নাইয়ে আন্না বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম কমিউনিটি রেডিও চালু হয়েছিল। এছাড়া ওড়িশা ঝাড়খণ্ড দেশের প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি রেডিওর প্রচলনে তার ভূমিকায় মন্ত্রী প্রশংসা করেন। আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন বলেছেন, গণমাধ্যম সংক্রান্ত বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় উদ্ভাবন ও নতুন কৌশল অবলম্বন অপরিহার্য। বাংলাদেশের স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী সেদেশে হামের প্রাদুর্ভাব আরও খারাপ পরিস্থিতির দিকে এগোচ্ছে। বাংলাদেশে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও হামের মতো উপসর্গ আর ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে ৬৬৬ হয়েছে। সর্বশেষ মৃত্যুগুলোকে হামজনিত সন্দেহভাজন মৃত্যু হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেদেশের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, একই সময়ে সারা দেশের হাসপাতালগুলিতে হামের মতো উপসর্গ নিয়ে ১০৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। হামের সংক্রমণ ও মৃত্যুর ঘটনাগুলির অধিকাংশই শিশুদের মধ্যে দেখা গেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই প্রাদুর্ভাবের তীব্রতার পেছনে গত ২ বছরের নিয়মিত টিকাদানে ঘাটতি এবং টিকাদান কর্মসূচিতে বিঘ্ন ঘটার বিষয়টিকেই দায়ী করছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ এর ম্যাচে আজ আটলান্টা স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মুখোমুখি। শেষ পাওয়া খবরে জানা গেছে, চেক প্রজাতন্ত্র ১-০ গোলে এগিয়ে রয়েছে। ভারতীয় সময় রাত ১২:৩০ লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে সুইজারল্যান্ড বসনিয়া হার্জে গোভিনার বিরুদ্ধে এবং রাত ৩:৩০ ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে কানাডা কাতারের বিরুদ্ধে খেলবে। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ভারতের অস্মিতা চালিহা আনমোল খর ম্যাকাও ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। রাউন্ড অফ ১৬-এর ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের ইশিকা জয়সওয়ালকে হারিয়ে অস্মিতা শেষ আটে নিজের স্থান নিশ্চিত করেন। মালয়েশিয়ার গোহসদিন ওয়ে প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় ১৯ বছর বয়সী আনমোল খরবও কোয়ার্টার ফাইনালে ওঠেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্যারিসে আয়োজিত ভিভাটেক ২০২৬ সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রযুক্তিচালিত রূপান্তরের বিষয়টি তুলে ধরেছেন। ভারত ও ফ্রান্সের মধ্যে অর্থনীতি ও শিল্পক্ষেত্রে সহযোগিতা আরও মজবুত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিসে আজ একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সংঘাতের অবসান, হরমুজ প্রণালী খুলে দেওয়া সহ বিভিন্ন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান ১৪ দফার সমঝোতা স্মারক মৌ স্বাক্ষর করেছেন। রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা। জনকল্যাণের লক্ষ্যে সচেতনতার বার্তা সর্বস্তরে পৌঁছে দিতে রেডিও ক্ষেত্রে নতুন উদ্ভাবনের উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব, সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৬৬ হয়েছে। উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশ।

0: আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: এখন শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য।

0: পরিষ্কার নিটোল গল্প আর তার সাথে সব কালজয়ী গান। ছবি এমনিতেই হিট হতো, কোনো কষ্টই করতে হতো না পরিচালককে, কারণ তার ছবি ছিল সাহিত্য নির্ভর। তৎকালীন মানুষের দৈনন্দিন জীবনের আবেগ আর অভিজ্ঞতাই ছিল সাহিত্যের মূল উপাদান, আর চলচ্চিত্রের মূল কাঠামোটি দাঁড়িয়ে থাকত এই সাহিত্যের উপর ভিত্তি করেই। বাংলা সাহিত্যের বিভিন্ন গল্পের শব্দের সাহায্যে, মানে গল্পের মধ্যে যে শব্দগুলো থাকে সেই শব্দের সাহায্যে পাঠকের মনে যে কল্পনার একটা জগৎ তৈরি হয়, সেই জগৎকে ছবিতে দৃশ্য আর শব্দের মাধ্যমে মূর্ত হয়ে উঠত সেই, মানে পাঠকের যে কল্পনা সেগুলো ছবিতে মূর্ত হয়ে উঠত যদি ছবি তার হাতে তৈরি হতো। সিনেমার পর্দায় গল্প বলা সেই জাদুকরের নাম হচ্ছে অরবিন্দ মুখোপাধ্যায়, ওরফে ঢুলুবাবু। আজ তার জন্মদিন, তাই আজকের হারানো দিনের গানে থাকবে তারই বিভিন্ন ছবির গল্প ও তার সাথে সাথে সেই সব ছবির কালজয়ী গান। প্রথম গানটি শুনবেন তারই পরিচালিত ছবি, প্রথম ছবি কিছুক্ষণ ছবি থেকে শ্যামল মিত্রর কণ্ঠে।
1: হায়

0: বিহারের পূর্ণিয়া জেলার মনিহারিতে 1918 সালের আজকের দিনে অর্থাৎ 18ই জুন জন্মগ্রহণ করেন অরবিন্দ মুখোপাধ্যায়। তাদের পৈতৃক ভিটে ছিল হুগলি জেলার শিয়াখালা গ্রামে। সেখানে তাদের পরিবারকে কাটাবনে মুখুজ্জে বলা হতো। কেন বলা হতো তা অবশ্য জানি না। স্থানীয় স্কুল থেকে ম্যাট্রিক পাশ করার পর তিনি চলে যান শান্তিনিকেতনে। সেখানে কলাভবনে তার সহপাঠী হিসেবে পান সত্যজিৎ রায়কে। নিজে বিজ্ঞানের ছাত্র হলেও রবীন্দ্রনাথ ঠাকুর পরামর্শ দিলেন তাকে সাহিত্য পাঠ করার জন্য। আর সেই কথা শুনে সাহিত্য পড়তে পড়তে ক্রমশ বাড়তে লাগল তার সাহিত্যের প্রতি আগ্রহ এবং প্রীতি। শান্তিনিকেতন থেকে ফিরে ভর্তি হলেন ডাক্তারি পড়তে। তিনি নিজে যেহেতু বিজ্ঞানের ছাত্র ছিলেন সেই জন্য ডাক্তারি পড়তে ভর্তি হলেন। কিন্তু শেষ পর্যন্ত আর তার ডাক্তারি পড়া হল না। চতুর্থ বর্ষে ডাক্তারি পড়ায় ইতি টেনে তিনি প্রবেশ করলেন চলচ্চিত্র জগতে। প্রথমে অরবিন্দ মুখোপাধ্যায়ের সহকারী হিসেবে, পরে বীরেন সরকারের নিউ থিয়েটার্সে বিমল রায়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে শুরু হয় তার চলচ্চিত্র জগতের কর্মজীবন। এখানে তিনি সহকর্মী হিসেবে পেয়েছিলেন ঋষিকেশ মুখোপাধ্যায়কে। এরপর দাদা বলাইচাঁদ মুখোপাধ্যায়, মানে অর্থাৎ বনফুল, তার গল্প নিয়ে 1959 সালে প্রথম ছবি করেন কিছুক্ষণ, যে বইয়ের গানটা আপনাদের প্রথমেই শোনালাম। এই কিছুক্ষণ ছবিতে প্রথম পর্দায় আসেন রবি ঘোষ। আর এই গল্প, মানে এই কিছুক্ষণ তৈরি এবং তারপরের গল্প তো চলতেই থাকবে, কিন্তু মাঝখানে মাঝখানে তো গান শোনাতে হবে, কেননা তার ঝুল তার বিভিন্ন ছবিতে রয়েছে বিভিন্ন মাইলস্টোন গান, অতএব গান তো শোনাতেই হবে। তাই এখন মন্ত্রমুগ্ধ ছবি থেকে সাগর সেন ও আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।
1: মালতী গীতা সীতা আছে অনেক, মেনকা রূপ

প্রথম ছবির পরিচালনাতেই তিনি যে দক্ষতার পরিচয় দিয়েছিলেন তার ফলস্বরূপ তিনি রাষ্ট্রপতি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিলেন, মানে তার ছবিটা নির্বাচিত হয়েছিল। স্বভাবতই এরপর আর তাকে কোনোদিনই পিছন ফিরে তাকাতে হয়নি। চলচ্চিত্রের উপর গভীর প্রেম নিষ্ঠা তাকে এক অনন্য আসনে প্রতিষ্ঠা করেছিল। তার সিনেমায় থাকত একটা নিটোল গল্প যা উঠে আসত বাংলা সাহিত্যের অমূল্য ভাণ্ডার থেকে। আর সাহিত্য তো জনজীবনের প্রতিচ্ছবি, আগেই বলেছি, তাই তার সিনেমাতেও মানুষ দেখতে পেত জীবনেরই গল্প। এই কিছুক্ষণ তৈরি হবার কিছু পরে, মানে কিছুদিন পরে তৈরি হয় আহ্বান। এই ছবির শুটিং হয়েছিল রানাঘাটে। এখানে ঘটে এক মজার ঘটনা। শুটিং চলাকালীন হঠাৎ এক সুন্দরী কিশোরীর আবির্ভাব ঘটল। সে সকলের সাথে আস্তে আস্তে ভাব জমাতে লাগল। একদিন সন্ধ্যা রায়ের কাছে আবদার করে বসল যে তাকে কলকাতায় নিয়ে যেতে হবে। শুনে তো সবাই অবাক, কিন্তু মেয়ে তো কিছুতেই ছাড়বে না, নিয়ে তাকে যেতেই হবে। এরপর সন্ধ্যা রায় গেলেন তার অভিভাবকের কাছে অনুমতি চাইতে। অনুমতি মিললে সেই কিশোরীকে নিয়ে এলেন কলকাতায় তার নিজের বাড়িতে। এতক্ষণে আপনারা বুঝতেই পারছেন যে এই কন্যাটিকে, এই কন্যাটি হচ্ছেন আজকে রাখি গুলজার। এই আহ্বান ছবির স্পেশাল স্ক্রিনিং দেখে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় এতটাই আপ্লুত হয়েছিলেন যে পঙ্কজ মল্লিককে ডেকে বলেছিলেন ছবিটি বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে। এমনই ছিল তার ছবির গুণগত মান।

গানগুলো শুনেই আপনারা বুঝতে পাচ্ছেন যে একেবারে জীবন থেকে, দৈনন্দিন জীবন থেকে উঠে ওঠা গল্প এবং সেই গল্পের সঙ্গত করার জন্য গানের কথা। তো তিনি যেমন গল্প নিয়ে ছবি করতে ভালোবাসতেন, তেমনি তার জীবনেও রয়েছে বেশ কিছু মজার গল্প। যেমন স্কুল জীবন শেষ করে তিনি যখন শান্তিনিকেতনে গেলেন, তখন কেউ একজন দুষ্টুমি করে তাকে বলে দিয়েছিল যে গুরুদেব কিন্তু কানে একটু খাটো। ফলে শুরুতেই গুরুদেব যখন তার নাম জিজ্ঞেস করলেন, তিনি অসম্ভব গলা চড়িয়ে, মানে যতটা তার পক্ষে সম্ভব গলা চড়িয়ে বললেন, অরবিন্দ মুখোপাধ্যায়। কবি তো অবাক, কিন্তু তাতেও কবির রসবোধের ঘাটতি হয়নি। তিনি জানতেন নতুন আশ্রমিক ছাত্রটি বলাইচাঁদের ভাই, তাই অমন তীব্র শব্দ শুনেও তিনি বলেছিলেন, তুমি তো বলাইয়েরই ভাই, তা তোমার নাম সানাই হলো না কেন? কি মজার, মানে কি অসম্ভব রসবোধ ওই মানুষটির, গুরুদেবের। তো এই শান্তিনিকেতনে অরবিন্দ মুখোপাধ্যায় যখন গেলেন, তখন তিনি, তার সহপাঠী সত্যজিৎ রায় সকলে মিলে একটা হাতে লেখা পত্রিকা বার করতেন, তার নামটিও কিন্তু বেশ মজার। তারাই পত্রিকার নাম দিয়েছিলেন একেবারে যাতা। প্রচ্ছদ তৈরির ভার পড়েছিল সত্যজিৎ রায়ের উপরে। আর এই পত্রিকায় যেটা বিশেষত্ব, সেটা হচ্ছে প্রকাশকের জায়গায় লেখা থাকতো তুমি আর সম্পাদকের জায়গায় লেখা থাকতো আমি। কি মজার ব্যাপার বলুন তো। তো যাই হোক, কথা তো চলবে, এখন তারই পরিচালিত পাকা দেখা ছবির গান অরুন্ধতী হোম চৌধুরী ও সাগর সেনের কণ্ঠে।

তখনকার সম্পর্কগুলোই ছিল অন্যরকম। আগেই বলেছি যে নিউ থিয়েটার্সে বিমল রায়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে তিনি কাজ শুরু করেছিলেন, কিন্তু বিমল রায় ছিলেন মস্ত কড়া ধাঁচের মানুষ। একদিন কাজে কি যেন ভুল হয়েছে, তাই জন্য তিনি তার দুই অনুজ সহকর্মী অরবিন্দ আর ঋষিকেশকে গাছতলায় নীল ডাউন করে রেখে দিয়েছিলেন। আজকের দিনে কি এই ঘটনা কষ্ট কল্পনাতেও আনা যায়, একবার ভেবে দেখুন তো। যাই হোক, ফিরে আসি আবার ছবির কথায়। তারই পরিচালিত ছবি বর্ণচোরার শুটিংয়ের সময়কার ঘটনা। সেটে লাঞ্চ ব্রেক হয়েছে, সেখানে আছেন জহর রায়, অনিল চট্টোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেকে, সঙ্গে পরিচালক নিজেও রয়েছেন। পরিচালক খাবার দাবারের ব্যাপারে ছিলেন অসম্ভব পরিমিত, আর তার দাদারা ছিলেন ঠিক উল্টো। হঠাৎ পরিচালকের থালার দিকে নজর পড়ল ভানু বন্দ্যোপাধ্যায়। তিনি বলে উঠলেন, ঢুলু তুই এত কম খাস কেন, তোগো বরটা তো ভোজন বিলাসী, আর তুই এলিগাই এতখানি প্যাংলা। এমন ঘটনাও কথিত আছে যে ঢুলুবাবুর জন্য প্রোডাকশন ম্যানেজারকে আউটডোরে গিয়েও মাগুর মাছ জোগাড় করতে হয়েছে, আর সেই মাছ কাটার দায়িত্ব পড়েছে কার ওপর জানেন, সন্ধ্যা রায়ের ওপর। এখন জানি না এখনকার নায়িকারাও এরকম প্রোডাকশনে প্রয়োজন হলে মাগুর মাছ কাটেন কি না। তো অসম্ভব সুন্দর ছিল তখনকার পারস্পরিক সম্পর্ক। তো এখন সেই বর্ণচোরা ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে আপনাদের জন্য এই গানটি।

0: এরপরে যে ছবির কথায় আসব, সেই ছবি এবং ছবির গান আজও, মানে প্রায় 100 বছর পরেও, মানুষের মনের মণিকোঠায় গাঁথা হয়ে আছে। বলছি নিশি পদ্ম ছবির কথা। একদিন অরবিন্দবাবু বিভূতিভূষণের 4 পাতার গল্প হিঙের কচুরি পড়লেন। পড়েই ঠিক করে ফেললেন এই গল্প থেকে তিনি সিনেমা বানাবেন। সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ। এরই মধ্যে একদিন হাজির গৌরীপ্রসন্ন মজুমদার। মনটা খুব খারাপ, কারণ তিনি 2 গান লিখেছিলেন শচীন দেব বর্মনের জন্য। কিন্তু সে বছর শচীন দেব বর্মন মীরা দেব বর্মনের গান করবেন, অন্য কারোরটা করবেন না, তাই তার গান বাতিল। শুনেই অরবিন্দ মুখোপাধ্যায় গানটা চেয়ে নিলেন। দেখলেন গানটার ভেতরে একটা লাইন আছে, লাইনটা এরকম: আমার মনটা যদি সিরাজ সাজে, ভাগ্য মির্জাফর। এই লাইনটি দেখেই গানটা তার পছন্দ হয়ে গেল। আর নচিকেতা ঘোষও দুর্দান্ত মিউজিক করলেন এই গানটির জন্য। যেহেতু গানটির মধ্যে একটি লাইন ছিল বুঝলে নটবর, তাই অরবিন্দবাবু নটবর নামের একটি চরিত্র সৃষ্টি করে দিলেন ছবিতে, আর গানটা গাইলেন মান্না দে। আর এইভাবেই মাত্র 4 পাতার একটা ছবি, এই গল্প হিঙের কচুরি, বাংলা সিনেমার জগতে মাইলস্টোন নিশি পদ্মতে পরিণত হলো। আপনাদের জন্য এখন সেই গানটি।
1: না না না

জীবন পালায় নেই যে অবসর, বুঝলে নটবর তুমিও যাবে না আমিও যাব না।

0: বুঝলে নটবর, তুমিও যাবে না আমিও যাব না।
1: আমাদের কথা তো চলতেই থাকবে, গানও শোনাবো, কিন্তু ঘড়ি বলছে এখন সময় হয়েছে আগামীকালের হারানো দিনের গানের প্রস্তুতির কথা বলবার। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন যাঁদের নাম উচ্চারণ করলেই স্মৃতির পর্দায় ভেসে ওঠে একের পর এক প্রিয় মুখ, প্রিয় সংলাপ আর অমলিন মুহূর্ত। তাঁদেরই অন্যতম সন্তোষ দত্ত। জটায়ুর সরল বিস্ময়, শুণ্ডীর রাজার মমতা, হাল্লা রাজার ব্যঙ্গ কিংবা অসংখ্য চরিত্রের ভেতর দিয়ে তিনি বাঙালির হৃদয়ে নির্মাণ করেছেন এক স্থায়ী আসন। তাঁর জন্মশতবর্ষে আমরা ফিরে দেখব সেই মানুষটিকে, যিনি পেশায় ছিলেন আইনজীবী, অথচ অভিনয়ের জাদুতে হয়ে উঠেছিলেন বাংলা চলচ্চিত্রের এক অনন্য চরিত্রাভিনেতা। তাঁর অভিনীত চলচ্চিত্রের স্মরণীয় গান, অজানা অচেনা তথ্য, স্মৃতি, শ্রদ্ধা ও ভালোবাসার আবহে সাজানো হারানো দিনের গানে আগামীকাল স্মরণ করা হবে এই কালজয়ী শিল্পীকে, যিনি আজও বাঙালির হাসি, কৌতূহল, রসবোধ এবং আপনজন হয়ে থাকার আশ্চর্য ক্ষমতার প্রতীক। সন্তোষ দত্তের জন্মশতবর্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে আকাশবাণী মৈত্রীর প্রচার তরঙ্গে উপস্থাপনায় থাকবে স্বর্ণাভ রায়। আমরা ফিরে আসি মূল পর্বে। গানটি তো শুনলেন আপনারা, গৌরীপ্রসন্ন মজুমদারের কথাই যখন এলো তখন বলি অরবিন্দ মুখোপাধ্যায়ের সাথে গৌরীপ্রসন্ন মজুমদারের প্রথম আলাপের কথা। একদিন কালীপ্রসাদ ঘোষের অফিসে বসে আছেন অরবিন্দবাবু। এমন সময় লম্বা একটা ছেলে এসে বলল যে তিনি ইংলিশে এমএ করেছেন কিন্তু বাংলায় গান লিখতে চান। কালীবাবু ছবির সিচুয়েশনটা তাকে বুঝিয়ে দিলেন, আর অরবিন্দবাবু কি করলেন, সেই ছেলেটাকে সঙ্গে নিয়ে হ্যারিসন রোডের একটি হোটেলে চা সিঙ্গারার অর্ডার দিলেন, আর সেখানে বসেই লেখা হয়ে গেল ওই সিনেমার গান। আর জহুরি তো জহর চেনেন, তাই অরবিন্দবাবুর বুঝতে এতটুকু অসুবিধা হল না যে এই ছেলে একদিন অবশ্যই নাম করবে। বাস্তবে হলেও তাই, আর বুঝতেই পারছেন ছেলেটির নাম গৌরীপ্রসন্ন মজুমদার। পরবর্তীতে দেখা গেছিল অরবিন্দবাবুর বেশিরভাগ ছবিতেই গান লিখেছেন গৌরীবাবু, ফলে আজকের ঝুলিতে আমাদের কিন্তু আছে প্রচুর ভালো ভালো গান। কোনটা ছেড়ে কোনটা শোনাবো, বেশি কথা না বাড়িয়ে পরের গানে চলে যাই।

এরপর যে ছবিটার কথা বলবো তা তৈরি হয় নিশিপদ্ধর প্রায় 5 বছর পরে। ছবির নাম অগ্নিশ্বর। বাংলা ছবি জগতে এটিও একটা মাইলস্টোন। এই ছবির বৈশিষ্ট্য হল উত্তম কুমার এখানে রোমান্টিক নায়ক নন। ছবিটি তৈরি হয় বনফুলের কাহিনী অবলম্বনে। মূল কাহিনীতে অগ্নিশ্বর কিন্তু বেঁচে ছিলেন, কিন্তু ছবির শেষে অগ্নিশ্বর মারা গেলেন। বনফুলের যথেষ্ট আপত্তি ছিল এই পরিবর্তনে, কিন্তু অরবিন্দবাবুর ইচ্ছে অগ্নিশ্বর মারা যাবেন এবং শেষমেশ হলো তাই। প্রযোজক থেকে শুরু করে সবাই ভীষণ চিন্তায় ছিলেন, দর্শক আদৌ এ ছবি নেবে তো? কারণ দেখুন, উত্তম কুমার এখানে রোমান্টিক নায়ক নন, আবার তিনি শেষে মারাও যাচ্ছেন। এছাড়াও এই ছবিতে যেসব গান ব্যবহার হয়েছিল সেগুলো হচ্ছে রবীন্দ্রসঙ্গীত এবং দ্বিজেন্দ্রগীতি। ফলে তোই ছবির জনপ্রিয়তা নিয়ে গভীর সন্দেহ দানা বেঁধেছিল সকলের মনে। কিন্তু সমস্ত সন্দেহকে ধূলিসাৎ করে বাঙালি প্রমাণ করে দিয়েছিল যে চেনা ছকের বাইরেও ছবি জনপ্রিয় হয় যদি গল্পটা ঠিক মতো বলা যায়। এখন সেই ছবিরই গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: সময়টা 70-71 সাল। খোঁজ চলছে নতুন নায়িকার। বনফুলের বিশেষ প্রিয় সাহিত্যিক তরুণ ভাদুরী, তারই সুপারিশ নিয়ে দেখা করতে এলেন তারই মেয়ে জয়া। অরবিন্দবাবু ঠিক করলেন জয়া ভাদুরীকেই করবেন নতুন ছবির নায়িকা। সচিত্র ভারত পত্রিকায় প্রকাশিত হয় সেই সময় দেবাংশু মুখোপাধ্যায়ের লেখা লাউড স্পিকার নামে একটি গল্প। গল্পটা খুব ছোট্ট, কিন্তু গল্পটা পড়ার সাথে সাথে অরবিন্দবাবু ঠিক করলেন যে এই গল্প থেকেই তৈরি হবে সিনেমা, আর তাতেই থাকবে জয়া ভাদুরী। ছবির আউটডোর জগৎবল্লভপুর গ্রাম, সেখানেও এক মজার ঘটনা। রাত্রিরে অরবিন্দবাবুর ঘরে মশারি টাঙাতে গিয়ে প্রোডাকশন বয় দেখে দড়ি নেই, মহা মুশকিল। সে গেল সাবিত্রী চট্টোপাধ্যায়ের কাছে। এরপর সাবিত্রী চট্টোপাধ্যায় জয়া ভাদুরী দুজনে মিলে চুল বাঁধার ফিতেকে দড়ি করে অরবিন্দবাবুর মশারি টাঙানোর কাজ সম্পন্ন করলেন। এই ছিল তখনকার সম্পর্কের ডাইমেনশন। এখন সেই ধন্নি মেয়ে ছবি থেকে আপনাদের জন্য রইল আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।
1: বউ কথা কইব না, আমি কি বউ যে কথা কইব? যা পালা। গিরস্তে খোকা হোক,

অন্য কোথা জানা, যা যা বেহারা পাখি জানা।

上去了，这天秋天秋一过。

একটা সময় পারিবারিক ছবির বেশ কদর ছিল বাঙালি সমাজে। এইসব ছবি পরিবারের সবাই একসঙ্গে বসে দেখতেন। অরবিন্দ মুখোপাধ্যায় ছিলেন সেই সব ধরনের ছবি তৈরির দক্ষ কারিগর। আগেই বলেছি যে গৌরীপ্রসন্ন মজুমদারের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। একদিন গৌরীপ্রসন্ন মজুমদার এসে বললেন যে সবার গল্প নিয়েই তো ছবি বানাও, একবার না হয় আমার গল্প নিয়েই ছবি বানিয়ে দেখো। বন্ধু তো সঙ্গে সঙ্গে রাজি। তৈরি হল ছবি অজস্র ধন্যবাদ। যেহেতু গল্পটা গানের মানুষের লেখা, তাই সে গল্প গান প্রধান হবে, সেটাই স্বাভাবিক। ছবি রিলিজ করার পর দেখা গেল অপর্ণা সেন, অলিল চ্যাটার্জি, মহুয়া রায়চৌধুরী, অনুপ কুমার, রঞ্জিত মল্লিক সকলকে নিয়ে এই ছবি হল সুপার ডুপার হিট। আর এই ছবির গানই এখন আপনাদের জন্য শৈলেন্দ্র সিং আর আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

কথা হচ্ছিল অজস্র ধন্যবাদ ছবি নিয়ে। এই ছবির শুটিংয়ে মজার গল্প ছিল। ১৯৭৫ সাল অরবিন্দ মুখোপাধ্যায় বোম্বাইতে ছবির গান টেক করা হবে সুরকার শ্যামল মিত্র, আর গায়ক গায়িকারা হলেন মোহাম্মদ রফি, শৈলেন্দ্র সিং, আশা ভোসলে, সে তো আপনারা শুনলেনই। কিন্তু রফি সাহেব চলে আসার পরেও সকলে দেখলেন অরবিন্দবাবু এক কোণে মনমরা হয়ে চুপ করে বসে আছেন। এই দেখে রবি সাহেব তো অবাক, জিজ্ঞেস করলেন, ডিরেক্টর সাহেবের কি কিছু হয়েছে এত মনমরা কেন? সেখানে ছিলেন শ্যামল মিত্র। তিনি বললেন, কিছু না, কাল বড় ম্যাচ ছিল, ঢুলুদার মোহনবাগানকে 5 গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল, তাই পরিচালকের এই অবস্থা। তো অরবিন্দ মুখোপাধ্যায় ছিলেন মোহনবাগানের ভক্ত। তো এই অজস্র ধন্যবাদ ছবি থেকে এখন আপনাদের জন্য আরেকখানি গান।

সময় একদম শেষ, এই স্বল্প পরিসরে সব গল্পও বলা গেল না, সব গানও শোনানো গেল না, কিন্তু অবশ্যই আপনারা জানাবেন আমাদের অনুষ্ঠান।

অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? আমাদের ইমেল maitribondhu@gmail.com, আবারও বলছি ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি, সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না। যেতে যেতে আপনাদের জন্য রইল এই গানটি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হলেও আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:58 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 এবং বাংলাদেশ সময় 12:29।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় নিউজ অন এআইআর অ্যাপ এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে। স্টুডিওর ঘড়ির কাটা জানান দিচ্ছে সময় রাত ১২টা বেজে ৩০ সেকেন্ড, আর ক্যালেন্ডারের পাতায় দিন বদলে ১৯শে জুন ২০২৬, আজ শুক্রবার। প্রতিদিনের মতন আজও শুনবেন প্রথমে ১২টা থেকে রাত ২টো পর্যন্ত বাংলা আধুনিক গান, ২টো থেকে রাত ৩টে বাংলা ছায়াছবির গান এবং পরবর্তীতে ৩টে থেকে ভোর ৪টে পর্যন্ত নানা রঙের গান। আজকের এই অনুষ্ঠানে সুরেলা সফরের সাথী হয়ে আমি অয়ন থাকব আপনাদের সাথে ভোর ৪টে পর্যন্ত। শুনতে থাকুন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন আধুনিক গান, প্রথম শিল্পী পছন্দের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

উদ্দাম কলরব শুনেছ স্বপ্ন চূড়ার থেকে নেমে এসো সব শুনেছ শুনেছ উদ্দাম কলরব শুনেছ নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট লিখেছে নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট রক্তে রক্তে আঁকা প্রচ্ছদ পট প্রত্যহ যারা ঘৃণিত আর পদানত দেখো আজ তারা সবে গিয়ে সমুদ্যত তাদেরই দলের পিছনে আমিও আছি তাদেরই দলের পিছনে আমিও আছি তাদেরই মধ্যে আমিও যে মরি বাঁচি তাই তো চলেছি দিনপঞ্জিকা লিখে বিদ্রোহ আজ বিপ্লব চারিদিকে বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ আমি যাই তারই দিনপঞ্জিকা লিখে বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ।

0: না, পাঠশালাটি দোকান ঘরে, গুরু মশাই দোকান করে
1: না, না
0: বড় ভিটের পোতার পরে, শালিক নাচে ছাগল চরে
1: না, না
0: গ্রামের শেষে অসত্য।

বাবার মাঠে তামার কাটে, কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে, মাঠের মাটি রৌদ্রে ফাটে, পালকি মাঠে আপন নাটে, শঙ্খচিলের সঙ্গে যেছে পাল্লা দিয়ে মেঘ চলেছে।

রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার প্রাকৃতির পথে।

রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে?

জন পথে কত ভয় তবুও রানার ছোটে, দস্যুর ভয় তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে। রাত্রির জন পথে কত ভয়।

স্টুডিওর ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 12টা বেজে 49 মিনিট হয়ে 3 সেকেন্ড। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। শুনছেন শিল্পী আশা ভোসলের কণ্ঠে আধুনিক গান।

শুনছেন আধুনিক গান, এতক্ষণ শুনলেন শিল্পী আশা ভোসলের কণ্ঠে। আধুনিক গানের পরবর্তী শিল্পী কিশোর কুমার।

বাবার খুব শখ ছিল উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন, আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন, খোকা ওরে খোকা, শুনে দিয়ে সকলকে অশোক আর দেবিকার ওই গানটা তাড়াতাড়ি। আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি কত সম্মান, কত ক্যাশ, কত কড়ি। তখন আমি কি গান গাইতাম জানেন?

এখন কিশোর কুমার হারিয়েছে গাঙ্গুলি, বুঝলেন না? বোঝাচ্ছি, আমি গায়ক হলাম, খুব নাম হলো, আমি অভিনেতা হলাম, আরো নাম হলো। আরে কায়র নিকলতা কিউ নহি বাহার, পূজা কর উস ঔরত কি জো তেরে জুতে খোলনে মে আপনা স্বর্গ সমজতি হ্যায়, মগর তু তো উস ঔরত কি পূজা কর রাহা হ্যায় জিসকে জুতে তুজে খোলনে পড়তে হ্যায়। হঠাৎ হঠাৎ আমার জীবনের আকাশে উঠলো ঝড়, ঝড় না ঝড় না কর, আয় কর আয় কর আমায় করলো দেশান্তর সংসার।

স্টুডিও ঘড়িকাড়া জানান দিচ্ছে সময় রাত 1:37 হয়ে 51 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে আধুনিক গান। আজকের অনুষ্ঠানের পরবর্তী তথা আধুনিক গানের শেষ শিল্পী লতা মঙ্গেশকর।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:02 হয়ে 20 সেকেন্ড, আর এখন সময়টা বাংলা ছায়াছবির গানের। প্রথমে থাকছে ছায়াছবি দেয়ানিয়া থেকে প্রথম গানটি, শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনছেন ছায়াছবি দেয়ানেয়া থেকে গান। পরবর্তী গানের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: প্রায় দিন বুঝি মনে মনে হয়ে গেল মিল।
1: দেয়ানিয়া ছায়াছবি থেকে আজকে শেষ গানটি শুনবেন শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

উত্তম কুমার সুচিত্রা সেন অভিনীত কালজয়ী বাংলা ছায়াছবি সপ্তপদী। এই ছায়াছবি থেকে গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

স্টুডিও ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 2:34 হয়ে 35 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গান।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। মুখ দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই, তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

চোটের কথা যদি বললেন তাহলে দুকলি শোনাই। যদিও শরৎকাল, তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস, দারুণ এ সময়। লেগেছে বিষম চোট, কি জানি কি হয়।

0: ধনী মেছা ছবি থেকে আজকের শেষ গানটি শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: আমি কি বউ যে কথা কইব? যা পালা। গৃহস্থের খোকা হোক,

ভেঙে যায়। কিছুতে সইব

0: পরবর্তী ছায়াছবি মৌচাক। এই ছায়াছবি থেকে প্রথম গানটি থাকছে মান্নাদের কণ্ঠে।
1: এবার মূলে সুতো হব

से कि बोले फेलि एके ओके যদি জগাই মা ধাই কিছু মনে করো না, যদি জগাই

0: শুনছেন ছায়াছবি মৌচাক থেকে গান। পরবর্তী গানটি শুনবেন মান্না দে এবং আশা ভোসলে দ্বৈত কণ্ঠে।
1: পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা টানা, ঘোড়ার কি ডিম হয় সেই ডিমের কি হয় ছানা,
2: ঘোড়ার ডিমের

যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাফ খাবে, নারীর গড়ন নারীর ধরন বদলে কি আর যাবে। শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও মানা, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা।

0: আগের দিনে মান হলে তো খিল দিত সে ঘোষা ঘরে
1: ঘোষা ঘরে ঘোষা ঘরে,
0: রাগলে এখন আর কথা নেই কোমর বেঁধে ঝগড়া করে। পিসকা বোনের বিবি সেজে চালাও বিবি আনা, তাই কি হয় মেম সাহেব?

0: তেজ বড়
1: মোটেই না মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ।
0: নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ্য ব্লেডে কামালে যে উঠবে না তো পার দাড়ি, বুঝলে নারী? ওই লক্ষ্য ব্লেডে কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে সময় এখন 3:02 হয়ে 34 সেকেন্ড। এখন শুনবেন নানা রঙের গান। আজকে নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে থাকছে লোকগীতি পরিবেশনায় এবং নিবেদনে দোহার।

নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন লোকগীতি, পরিবেশনায় দোহার। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী উৎসব দাসের কণ্ঠে।

এই ভক্তিগীতির সাথে সাথেই আজকের নানা রঙের গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

এতক্ষণ আহিরের আগে সেতার বাদন শুনলেন, শিল্পী ছিলেন রীনা শ্রীবাস্তব। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। এখন শরদ বাদন, শিল্পী অভিষেক লাহিড়ি, রাগ বসন্ত মুখারী।

শরদে শুনলেন রাগ বসন্ত মুখারি, শিল্পী ছিলেন অভিষেক লাহিড়ি, তবলায় অরিন্দম চক্রবর্তী। প্রভাতি আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবো।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ শুক্রবার 19 জুন। চিরন্তনীতে আমি আপনাদের সঙ্গে উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903659992 এই নাম্বারে। 9903659992। আজ আষাঢ় মাসের 3 তারিখ। গত 2-3 দিন আগে 16 জুন ইংরেজির, সেদিন ছিল পয়লা আষাঢ়। আকাশ কালো করে হয়তো মেঘ জমেনি, তবু মনের মধ্যে কিন্তু বৃষ্টি রিমঝিম করে ঝরেছিল, কারণ দিনটা ছিল পয়লা আষাঢ়। আজকের চিরন্তনী একটু অন্যরকম ভাবে সাজিয়েছে, কারণ প্রতিদিনই চিরন্তনী, প্রতিবারের চিরন্তনী আমরা বিভিন্ন বিভিন্ন ধরনের আপনাদের কাছে উপস্থাপিত করার চেষ্টা করি। আজ কিছু গান থাকবে, তার সঙ্গে কিছু কথা, কিছু কবিতাও থাকবে। একটা পর্ব, তারপরে চলতে চলতে দেখা যাক কোথায় পৌঁছই। তবে আষাঢ় যখন এসে পৌঁছেছে, তখন রবীন্দ্রনাথের এই গানটা না শুনলে তো একেবারেই চলছে না। দেবব্রত বিশ্বাসের কণ্ঠে

0: নতুন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজকে শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। প্রথমেই একটি ছেলের গল্প বলি। ছেলেটি যাদবপুরের বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, বর্তমানে যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে ভর্তি হয়েছিল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। কিন্তু পরিবারের বা বাবার প্রবল আপত্তি থাকা সত্ত্বেও পরবর্তীকালে গানকেই নিজের জীবন হিসেবে বেছে নেন। নিজের স্বপ্নের প্রতি এই একনিষ্ঠতাই তাকে কিংবদন্তি শিল্পীতে পরিণত করে। প্রথাগত শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা তার ছিল না, কিন্তু এই অভাবকে কখনো নিজের পথে বাধা হতে দেননি। নিরলস সাধনা এবং আবেগের স্বাভাবিক প্রকাশ দিয়ে প্রতিটি গানকে তিনি অমর করে তুলেছিলেন। তার আত্মমর্যাদা বিশেষভাবে পরিচিত। সরকারি স্বীকৃতি একবার তার তিনি সবিনয়ে প্রত্যাখ্যান করেছিলেন। তার বক্তব্য ছিল, অনেক জুনিয়র সহকর্মী যারা একসময় তার অধীনে কাজ করেছিল, তারা যখন সে সম্মান পেয়েছে, নিজের কাজের প্রতি আত্মসম্মান এবং অধিকারের জন্য এই মানসিকতা অত্যন্ত শিক্ষণীয়। তাছাড়া বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় সাহায্য করতেন। আর সবথেকে বড় কথা, তার গান কত মানুষকে ভালো রাখার, ভালো থাকার একটা উদ্দীপনা জুগিয়েছে। সে মানুষটির জন্মদিন ছিল 16 জুন, পয়লা আষাঢ়। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আসলে এই কথাগুলো এই জন্য উঠে এলো, চিরন্তনী তো আমরা সবসময় বিভিন্ন রকমের প্রেরণামূলক ঘটনার অন্বেষণ করি। তো যে মানুষটা নিজের স্বশিক্ষিত, পারিবারিক অনেক আপত্তিকে নিজের কনফিডেন্স দিয়ে জয় করে এগিয়ে চলেছিলেন, এবং সবথেকে কথা বড় কথা হচ্ছে বোধ এবং বুদ্ধির অদ্ভুত একটা সংমিশ্রণ ছিল তার প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রে। জীবনে বোধ এবং বুদ্ধি যদি সম্পূর্ণ না থাকে, তাহলে সে মানুষটার সাফল্য পাওয়া খুব শক্ত। এবং সবথেকে আরেকটা জিনিস এই কথা প্রসঙ্গেই মনে হলো, সেটা হচ্ছে আমরা যেমন বলি বুদ্ধির শুদ্ধি, মানুষের বুদ্ধি শুদ্ধি নেই। আসলে বুদ্ধি হয়তো আছে, কিন্তু বুদ্ধির শুদ্ধতা, যেটা কিন্তু খুব জরুরি। যদি বুদ্ধির শুদ্ধতা না থাকে, তাহলে অসম্ভব বুদ্ধিমান মানুষও এত নেতিবাচক কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় যে শেষ পর্যন্ত সে নিজে এবং তার চারপাশের মানুষ, তার সঙ্গে যারা যুক্ত হয়ে আছে, তাদের একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যাই হোক, সেসব তো অনেক পরের গল্প। তবে যে মানুষটির কথা বলছি, তিনি হেমন্ত মুখোপাধ্যায়। সুরের আকাশে যেন তিনি সুখ তারা।

নতুন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107।

0: হঠাৎ একদিন নববর্ষা ছায়া উত্তরীয় উড়িয়ে পূর্বদিগন্তে এসে উপস্থিত। বাংলা ক্যালেন্ডারে চোখ পড়তেই দেখি দিনটা আষাঢ় মাসের প্রথম দিন। উজ্জয়িনীর কবির কথা মনে পড়ে গেল। মনে হল প্রিয়ার কাছে মেঘকে দূত করে পাঠাই। কশ্চিৎ কান্তা বিরহ গরুণা সাধিকার প্রমত্তঃ শাপ নস্তঙ্গমিত মহিমা বর্ষভোগ্যেন ভর্তুঃ যশ্চক্রে জনকতনয়া স্নান পুণ্যদকেষু স্নিগ্ধোচ্ছায়াতরুষু বসতিং রাম গির্জাশ্রমেষু তস্মিন্নদ্রৌ কচিৎ বলা বিপ্রযুক্তঃ শকামি নিত্বমাসা কনকবলয় ভ্রংশরিক্তপ্রকোষ্ঠো আষাঢ়স্য প্রথমদিবসে মেঘমাশ্লিষ্ট স্থানু বপ্রক্রীড়া প্রণত গজ
1: শাপেনাস্তঙ্গমিত মহিমা বর্ষভোগ্যেন ভর্তুঃ

0: सप्त प्रकोष्ठ आषाढस्य
1: कविवर कवे कौन विस्तृत वर्षे কোন পুণ্য আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত মেঘমন্ত্র শ্লোক বিশ্বের বিরহী যত সকলের শোক রাখিয়াছ আপন আধার স্তরে স্তরে সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে

0: যায়,
1: এমন দিনে তারে বলা যায়,
0: সে কথা
1: শুনিবে না কেহ আর। নিভৃত নির্জন

0: জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব,
1: মিছে জীবনের কলরব,
0: কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব।

তাহাতে জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার। শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার।

0: আজ সকালবেলায় মেঘের স্তবকে স্তবকে আকাশের মুখ ভার হয়ে এসেছে। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সে ভেতরের কথাটা, কেবলই বন্ধ দরজায় শিকল নাড়ছে, বলছে, আমার চিরদিনের সেই আর একজনটি কোথায়, যে আমার হৃদয়ের শ্রাবণ মেঘকে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে। কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে আনন্দে গাঁথা হবে, এক আলোতে জ্বলে উঠবে। আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকেই কেবল দিতে পারি, সেই আমার সর্বনেশে ভিখারী রাস্তার কোন মোড়ে।
1: মোড়ে

বহু দূরের অসীম আকাশ আজ বনরাজি নীলা পৃথিবীর শিয়রের কাছে নত হয়ে পড়ল। কানে কানে বললে, আমি তোমারই। পৃথিবী বললে, সে কেমন করে হবে? তুমি যে অসীম, আমি যে ছোট। আকাশ বললে, আমি তো চারদিকে আমার মেঘের সীমা টেনে দিয়েছি। পৃথিবী বললে, তোমার যে কত জ্যোতিষ্কের সম্পদ, আমার তো আলোর সম্পদ নেই। আকাশ বললে, আজ আমি আমার চন্দ্র সূর্য তারা সব হারিয়ে ফেলে এসেছি, আজ আমার একমাত্র তুমি আছো। পৃথিবী বললে, আমার অশ্রুভরা হৃদয় হাওয়ায় হাওয়ায় চঞ্চল হয়ে কাঁপে, তুমি যে অবিচলিত। আকাশ বললে, আমার অশ্রু আজ চঞ্চল হয়েছে, দেখতে কি পাওনি? আমার বক্ষ আজ শ্যামল হল তোমার ওই শ্যামল হৃদয়টির মতো। সেই বলে আকাশ পৃথিবীর মাঝখানকার চিরবিরহটাকে চোখের জলের গান দিয়ে ফুরিয়ে দিলে।

ভরিয়া এসেছে ভুবন ভরসা, দুলেছে পবনে শন শন বনবীথিকা, গীতিময় তরুলতিকা, শতেক যুগের কবিদলে মিলি আকাশে, ধনিয়া তুলিছে মত্ত মদির বাতাসে, শতেক যুগের গীতিকা, শত গীত মুখরিত বনবীথিকা, আনুমৃদঙ্গ মুরজ মুরলী মধুরা, বাজাও শঙ্খ হুলুরব কর বধুরা, এসেছে বরষা ওগো নব অনুরাগিনী, ওগো প্রিয় সুখ ভাগিনী, কুঞ্জ কুটিরে ওই ভাবাকুল লোচনা, ভূর্য পাতায় নব গীত কর রচনা, মেঘমল্লার রাগিনী এসেছে বরষা ওগো নব অনুরাগিনী। ঘন অন্ধকার রাত, বাদলের হাওয়া এলোমেলো ঝাপট দিচ্ছে চারিদিকে, মেঘ ডাকছে গুরু গুরু, থরথর করছে দরজা, খরখর করছে জানলাগুলো। বাইরে চেয়ে দেখি সার বাঁধার সুপুরি গাছের আর নারকোল গাছগুলো অস্থির হয়ে দিচ্ছে মাথা ঝাঁকানি। মনে পড়ছে সেই পথটা, সাওন গগনে ঘোর ঘনঘটা, নিশীথয়ামিনী রে কুঞ্জ পথে সখি কেসে যাব অবলা কামিনী রে, সত্য করে কহ মোরে হে বৈষ্ণব কবি, কোথা তুমি পেয়েছিলে এই প্রেমচ্ছবি, কোথা তুমি শিখেছিলে এই প্রেমগান, বিরহ তাপিত হেরি কাহার নয়ান, রাধিকার অশ্রু আঁখি পড়েছিল মনে। বৈষ্ণব সাহিত্যে বর্ষা বারবার ধরা দিয়েছে বিভিন্ন ভাবে, আসলে বর্ষার সঙ্গে প্রেমের একটা নিবিড় যোগ আছে। বর্ষা মানে এমন একটা ঋতু যার মধ্যে ক্ষণে ক্ষণে আছে পরিবর্তনের চমক, এই মেঘ বৃষ্টি তো পরক্ষণে রোদের ঝলমুলিয়ে ওঠা, ঠিক প্রেমের মতো, তাই না? বর্ষার অনুষঙ্গে বৃন্দাবনের কৃষ্ণের কথা যদি মনে পড়ে, আর পাশাপাশি মনে পড়ে না, নিজের পাশে থাকা সেই কৃষ্ণকলির কথা।